আজ রবিবার, 28 আষাঢ় 1948 শকাব্দ, 19 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 2 শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:03 হয়ে 59 সেকেন্ডে, সূর্যাস্ত 6:20 হয়ে 58 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 21 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা, একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সুভাষিত অনুষ্ঠানে শুনবেন বাইবেল থেকে পাঠ।
1: হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক। যে খাবার আজ আমাদের দরকার তা আজ আমাদের দাও। আমরা যেমন অপরাধ ক্ষমা করেছি তেমনি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। যারা তোমাদের বিরুদ্ধে দোষ করে তোমরা যদি তাদের ক্ষমা করো, তবে স্বর্গে তোমাদের পিতা তোমাদের ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি লোকদের দোষ ক্ষমা না করো, তবে স্বর্গে তোমাদের পিতাও তোমাদের পাপ ক্ষমা করবেন না। ঈশ্বরের উদ্দেশ্যে বেদীর ওপর তোমার নৈবেদ্য উৎসর্গ করার সময় যদি মনে পড়ে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কিছু বলার আছে, তবে তোমার নৈবেদ্য সেই বেদীর সামনে রেখে চলে যাও। আগে তোমার ভাইয়ের সঙ্গে মিলিত হও, আর পরে এসে তোমার নৈবেদ্য উৎসর্গ করো। তোমরা যখন প্রার্থনা করো, তখন কারো বিরুদ্ধে যদি তোমাদের কোনো কথা থাকে, তবে তাকে ক্ষমা করো, যেন তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদেরও পাপ ক্ষমা করতে পারেন। তোমরা সাবধান হও, যদি তোমার ভাই তোমার বিরুদ্ধে অন্যায় করে তাকে তিরস্কার করো। যদি সে অনুতপ্ত হয়ে মন ফিরায়, তবে তাকে ক্ষমা করো। যদি দিনের মধ্যে সে 7 তোমার বিরুদ্ধে অন্যায় করে আর 7 এসে বলে আমি অনুতপ্ত, এই অন্যায় আর করব না, তাহলে তাকে ক্ষমা করতেই হবে। সব রকম বিরক্তি প্রকাশ, মেজাজ দেখানো, রাগ, চিৎকার করে কথা বলা, ঝগড়াঝাটি, গালাগালি আর সব হিংসা তোমার কাছ থেকে দূর করো। তোমরা একে অপরের প্রতি দয়ালু হও, অন্যের দুঃখে দুঃখী হও। আর ঈশ্বর যেমন খ্রিস্টের মধ্য দিয়ে তোমাদের ক্ষমা করেছেন, তেমনি তোমরাও অপরকে ক্ষমা করো। একে অপরকে সহ্য করো, আর যদি কারো বিরুদ্ধে তোমাদের কোনো দোষ দেবার থাকে, তবে তাকে ক্ষমা করো। প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন, তেমনি তোমাদেরও একজন অপরকে ক্ষমা করা উচিত। কেউ যদি আমাকে দুঃখ দিয়ে থাকে, তবে কথাটা কড়া করে না বলে শুধু এইটুকু বলি যে সে কেবল আমাকে দুঃখ দেয়নি, কিন্তু কিছু পরিমাণে তোমাদের সবাইকে দুঃখ দিয়েছে। তোমাদের বেশিরভাগ লোক মিলে তাকে যে শাস্তি দিয়েছ তাই তার পক্ষে যথেষ্ট। তোমরা বরং এখন তাকে ক্ষমা করো এবং সান্ত্বনা দাও, যেন অতিরিক্ত দুঃখে সে হতাশ না হয়ে পড়ে। তাই আমি বিশেষভাবে তোমাদের অনুরোধ করছি, তাকে যে তোমরা ভালোবাসো তা প্রমাণ করে দেখাও। আমি যাচাই করে দেখতে চেয়েছিলাম তোমরা সব বিষয়ে বাধ্য আছো কিনা, আর এই জন্যই আমি তোমাদের কাছে লিখেছিলাম। কোনো ব্যাপারে যদি কাউকে তোমরা ক্ষমা করো, আমিও তাকে ক্ষমা করি। আর সত্যি যদি আমি কোনো কিছু ক্ষমা করে থাকি, তবে খ্রিস্টের সামনে তোমাদের জন্যই তা করেছি। যদি সে তোমার কোনো ক্ষতি করে থাকে বা তোমার কাছে কোনো বিষয়ে ঋণী থাকে, তবে তা আমার ঋণ বলেই ধরো, আমি সেই ঋণ শোধ করে দেব। তোমরা তো পাপের দরুন মৃত ছিলে, কিন্তু ঈশ্বর তোমাদের খ্রিস্টের সঙ্গে জীবিত করেছেন। তিনি আমাদের সব পাপ ক্ষমা করেছেন, আর আমাদের বিরুদ্ধে যে দলিল ছিল তার সমস্ত দাবি দাওয়া শুদ্ধ বাতিল করে দিয়েছেন। সেই দলিল তিনি ক্রুশে পেরেক দিয়ে গেঁথে নাকচ করে দিয়েছেন। যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি বিশ্বস্ত, তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করবেন ও সমস্ত অধার্মিকতা থেকে আমাদের শুচি করবেন।
0: শেষ হল সুভাষিত। আজ শুনলেন বাইবেল থেকে পাঠ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সঙ্গীতাঞ্জলি, প্রথম গানটির শিল্পী সৌম্য বসু।

প্রথমে সৌম্য বসু, পরে মনমোহন রায়ের কণ্ঠে শুনলেন সঙ্গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

এখন জানিয়ে দিই আজ সারাদিন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের চলতি অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস কথিকা লাভজনকভাবে বেবি কর্ন চাষ বলবেন ডক্টর কৃষ্ণেন্দু রায়। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা বর্ষার বিপদ শুনবেন অনুষ্ঠানটির তৃতীয় পর্ব বলবেন ডাক্তার অনির্বাণ দলুই। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় হৈমন্তী দে এবং অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রমা মণ্ডল। 8 বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী সৌমাল্য চক্রবর্তী। 9 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 বিচিত্র সংবাদ। 9:30 শিশুমহল উপস্থাপনা হৈমন্তী দে। 10:30 গানের ভেলা উপস্থাপনা সুদীপ্তা ভাদুড়ি। 11 জয়বাণীর অনুষ্ঠান ওয়াইফি ফোস্ট বক্স উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায় এবং বিতোষক চক্রবর্তী। 12:00 সঙ্গীত শিক্ষার আসর পরিচালনা পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 12:15 ভক্তিগীতি শিল্পী সুজয় চন্দ্র। 12:33 গল্পদাদুর আসর উপস্থাপনা শান্তম চক্রবর্তী। 1:45 দ্বিজেন্দ্রগীতি অতুল প্রসাদের গান, দুটোয় অনুরোধের আসর। 2:30 নাটক শিমুল কাঁটা রচনা বনফুল, নাট্য রূপান্তর শ্যামল ঘোষ প্রযোজনা বিশ্বনাথ দাস। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনা অর্ঘ্য সর্দার। 5:30 যুবাণীর অনুষ্ঠান যুবাণী কমন রুম উপস্থাপনায় সৌরভ দেবনাথ এবং মল্লিকা চৌধুরী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান। 6:38 যাত্রা আলিঙ্গন রচনা ডক্টর প্রদীপ দে উপস্থাপনা কিরণ শঙ্কর চট্টোপাধ্যায় এবং সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা রাত 8:00 সবিনয় নিবেদন উপস্থাপনা শর্মিষ্ঠা সরকার। 8:30 নানা রঙের গান। 8:55 এ মাসের গান। 9:00 শিক্ষাঙ্গন থেকে রামপুর বিবেকানন্দ মিশন বিদ্যামন্দির থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। 9:30 নাটক রানী দুর্গাবতী রচনা যোগেশ ত্রিপাঠী, নাট্য রূপান্তর রফিউদ্দিন প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা। 11:00 ম্যান্ডোলিন শিল্পী শুভম কাঞ্জিলাল। 11:10 বাংলা ছায়াছবির গান এবং আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পর এবারে জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রমা মণ্ডল। 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস শুনবেন অনুষ্ঠানটির 176তম পর্ব। 6:45 ভক্তিগীতি শিল্পী সুজয় চন্দ্র। 7:10 যুবাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা আঁখি মুখোপাধ্যায়। 8:30 হিন্দি শিক্ষার আসর বাগধারা উপস্থাপনায় দেবজানী রায় চৌধুরী। 9:00 ম্যান্ডোলিন শিল্পী শুভম কাঞ্জিলাল। 9:15 লোকগীতি শিল্পী অমরনাথ মুখোপাধ্যায়। 9:40 রাজধারা উপস্থাপনায় দেবচানী রায় চৌধুরী। 10:15 বাংলা আধুনিক গান। 10:30 বৃন্দগান শিক্ষার আসর। 11:00 পোস্টবক্স 111। 12:00 সুরভি উপস্থাপনায় দেবচানী রায় চৌধুরী। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী মঞ্জুশ্রী রায় চৌধুরী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রমা মণ্ডল। 5:20 উর্বশী উপস্থাপনায় সঞ্চিতা নন্দী। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা দীপা চন্দ্র। 7:10 ভক্তিগীতি শিল্পী সুজয় চন্দ্র। 7:30 দর্পণ উপস্থাপনায় সঞ্চিতা নন্দী। 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 9:30 সংসদে উত্থাপিত বিষয়সমূহ দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা দীপা চন্দ্র। 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজ সারাদিন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় এক বৈঠকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। এরপর তিনি হাওড়ার সাঁকরাইলে নির্মীয়মান বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সংসদের বাদল অধিবেশনের প্রাককালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার

ঘোষণা করা হয়েছে। শ্রেষ্ঠ কাহিনী চিত্র হিসেবে বিবেচিত হয়েছে আর্টিকেল 370। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছে নিয়ামি গৌতম। সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন কার্তিক আরিয়ান ও মামুট্টি। সেরা বাংলা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। সিবিএসই দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান দখল ইংল্যান্ডের। ফাইনালে আজ আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠকে পৌরোহিত্য করবেন। কলকাতার জাতীয় গ্রন্থাগারে একটি ওয়ার্ল্ড মিউজিয়ামের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। স্বরাষ্ট্রমন্ত্রী এরপর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠান থেকে হাওড়ার সাকরাইলে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আগেই জানানো হয়েছে শ্রী শাহ গতকাল উত্তরবঙ্গে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। মূলত সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা ছিল বিশেষ নজরে। গতকাল সকালে বিএসএফের দুটি ক্যাম্প পরিদর্শনের পর তিনি শিলিগুড়ির জুমাগাছে প্রহরী সম্মেলনে অংশ নেন। বিএসএফ ক্যাম্পে শ্রী শাহ বৃক্ষরোপণের পাশাপাশি জওয়ানদের সঙ্গে চা চক্রেও অংশ নেন। এরপর উত্তরকন্যা একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন শ্রী শাহ। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উত্তরবঙ্গের পুলিশ আধিকারিকরা। বৈঠকে যোগ দেন বিএসএফের শীর্ষ আধিকারিক এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ভারতের ক্ষেত্রে শুধুমাত্র বিবৃতি নয়, একটি কঠোর পদক্ষেপের বার্তা। নতুন দিল্লিতে বাহিনীর প্রথম সম্মেলনে শ্রী সিং বলেন, ভারত শুধুমাত্র সন্ত্রাসবাদীদের দরজায় পৌঁছবে তা নয়, তাদের আস্তানার ভেতরে ঢুকে আঘাত হানবে। উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যার মধ্যে রয়েছে আকাশতীর, আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ব্রহ্মোস এর মতো অস্ত্র, এই সমস্ত অভিযানে ব্যবহার করা হবে বলে তিনি জানান। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, গত ১২ বছর ধরে নরেন্দ্র মোদী সরকার দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার ভিত্তিতে শক্তিশালী করার সমস্ত রকম পদক্ষেপ করেছে। দেশের প্রতিরক্ষা উৎপাদন রেকর্ড উচ্চতায় পৌঁছে হয়েছে ১,৭৮,০০০ কোটি টাকায়, যা ২০১৪ সালে ছিল প্রায় ৪০,০০০ কোটি টাকার কাছাকাছি। সরকার এবছর প্রতিরক্ষা উৎপাদন ২,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে। সংসদে আগামীকাল বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাইবে। আগামীকাল শুরু হয়ে বাদল অধিবেশন চলবে ১৩ই আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। এদিকে অধ্যক্ষ ওম বিড়লা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআইতে যোগ দেওয়া ২০ জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদকে লোকসভায় পৃথক আসনে বসার অনুমোদন দিয়েছেন। এর পাশাপাশি উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ইউবিটির ৬ সাংসদের একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার সঙ্গে একত্রীকরণের প্রস্তাব অনুমোদন করেছেন তিনি। এই ৬ সদস্যের অন্তর্ভুক্তির ফলে সংসদের নিম্নকক্ষে একনাথ শিন্ডের শিবসেনার আসন সংখ্যার ৭ থেকে বেড়ে হল ১৩। গুজরাটের আহমেদাবাদের রামুল গাথরাদ রোডে গতকাল একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জন নিহত এবং বহু আহত হয়েছেন। খবর পেয়ে র্যাপিড অ্যাকশন ফোর্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। তারা ৫টি মৃতদেহ উদ্ধার করেন এবং কারখানায় আটকে পড়া আহত কর্মীদের নিরাপদে বের করে আনেন। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালগুলিতে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে আগুন পুরোপুরি নিভিয়ে দেওয়া হয়েছে। গুজরাটের আহমেদাবাদ আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শোকাহত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২,০০,০০০ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আহমেদাবাদের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি তাদের প্রয়োজনীয় সমস্ত রকম চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবিয়া সরকারের ইথানল মিশ্রণ প্রকল্পকে ভারতের অন্যতম বৃহৎ জনমুখী প্রকল্প হিসেবে মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, এটি কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি জ্বালানি সুরক্ষা মজবুত এবং তেলের আমদানির উপর নির্ভরতা কমিয়েছে। সরকারি সূত্র উল্লেখ করে তিনি জানিয়েছেন, এই প্রকল্পের ফলে কৃষকদের ১,৬৬,০০০ কোটি টাকা আয় অনুমান করা হয়েছে। সেই সঙ্গে তেলের আমদানি হ্রাসের ফলে ১,৯৮,০০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে তিনি জানিয়েছেন।
72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। আর্টিকেল 370 শ্রেষ্ঠ কাহিনীচিত্রের পুরস্কার পেয়েছে। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন মামুট্টি এবং কার্তিক আরিয়ান। আর্টিকেল 370-তে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। সেরা পরিচালকের সম্মান পেয়েছেন রাজকুমার পেরিয়াস্বামী। সেরা বাংলা কাহিনীচিত্র বিবেচিত হয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচকের পুরস্কার দেওয়া হবে সঞ্জীব শ্রীবাস্তবকে। সিনেমার উপর সেরা লেখার জন্য পুরস্কার দেওয়া হবে কে প্রদীপ কুমার শেঠীকে, তার রচিত কন্নড় ভাষায় একটি প্রবন্ধের জন্য। নন ফিচার চলচ্চিত্র বিভাগে শিবপাল সিং কাং সেরা সঙ্গীত পরিচালনার পুরস্কার পাবেন। স্ট্যাচু অব ইউনিটি একতা কা প্রতীকের জন্য সেরা পরিচালনার পুরস্কার দেওয়া হবে আনন্দ এল রায়কে। মারাঠি ছবি হামসাফার শ্রেষ্ঠ স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রের সম্মান পাবে। সুমিরা রায় পরিচালিত ভাঙার ছবিটি শ্রেষ্ঠ অকাহিনী চলচ্চিত্রের পুরস্কার পাবে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই 2026 সালে দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। ছাত্রছাত্রীরা results.digilocker.gov.in পোর্টালে গিয়ে তাদের ফলাফল দেখতে পারবে। উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী সিবিএসই এই বছর থেকে দশম শ্রেণীর জন্য দুটি বোর্ড পরীক্ষার ব্যবস্থা চালু করেছিল। মূল বোর্ড পরীক্ষাটি 17 ফেব্রুয়ারি থেকে 11 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল এবং এরপর 15 মে থেকে 21 মে পর্যন্ত দ্বিতীয় বোর্ড পরীক্ষাটি আয়োজিত হয়। সিবিএসই জানিয়েছে, এই বছরের মূল ও দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল মিলিয়ে সামগ্রিক পাশের হার 96.78%। বোর্ড আরও জানিয়েছে যে বিদেশে অবস্থিত সিবিএসই স্বীকৃত স্কুলগুলোর শিক্ষার্থীরাও ডিজিলকারের মাধ্যমে তাদের ফলাফল এবং ডিজিটাল শিক্ষাগত নথিপত্র সংগ্রহ করতে পারবে। জম্মু ও কাশ্মীরের পহেলগাম এবং বালতাল উভয় পথেই খারাপ আবহাওয়ার পূর্বাভাসের প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ থেকে অমরনাথ তীর্থযাত্রা স্থগিত রাখা হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন আবহাওয়া যাত্রার উপযোগী না থাকার পূর্বাভাস দেওয়ায় তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বালতাল এবং নুনওয়ান বা চন্দ্রনাড়ী বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের আর এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। জর্ডনের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ বলে মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরানি হামলায় এটি প্রথম কোনো মার্কিন সেনার মৃত্যু। এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা মার্কিন এবং সহযোগী বাহিনী প্রতিহত করলেও গতকাল ওই দুই সেনা নিহত হন, তবে মৃতদের পরিচয় জানা এখনও সম্ভব হয়নি। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতারা অবিলম্বে হরিদাস চন্দ্র তরণী দাসের মুক্তি দাবি করেছেন। শ্রীদাস গাইবান্ধা জেলার পলাশবাড়ির উপজেলা রাধাগোবিন্দ এবং কালীমন্দির চত্বরে ভগবান শ্রীরামের 81 ফুট মূর্তি প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, গত 12 জুলাই তাকে অর্থ তছরুপের অভিযোগে পলাশবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। ঢাকার জাতীয় প্রেস ক্লাবের বাইরে ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে কাজ করার একটি মানবাধিকার সংগঠনের সমাবেশ চলাকালীন এ দাবি তোলা হয়। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফ্রান্সকে হারিয়ে চলতি ফুটবল বিশ্বকাপের তৃতীয় স্থান দখল করল ইংল্যান্ড। তারা ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে দেয়। প্রথমার্ধে ইংল্যান্ড 4 গোলে এগিয়ে যায়। ইংল্যান্ডের হয়ে 3 মিনিটে ডেক্লান রাইস, 18 মিনিটে এজরি কানসা, 37 মিনিটে ও প্রথমার্ধের সংযুক্ত সময়ে দুটি গোল করেন বুকা ও সাকা। এরপর দ্বিতীয়ার্ধে 48 ও 66 মিনিটে এমবাপে ও 54 মিনিটে ব্র্যাডলি বার্কুলার গোলে ম্যাচে ফিরে আসে ফ্রান্স। এরপর পেনাল্টিতে বুকা ও সাকার গোলে তার হ্যাট্রিক সম্পন্ন হয়। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে ফ্রান্সের ওসমান দেমবেলে গোল করে ব্যবধান কমালে আবার একদম শেষ মুহূর্তে ইংল্যান্ডের জুড বেলিংহাম গোল করে ব্যবধান বাড়ান। একাধিক রেকর্ড সাক্ষী থাকলো এই ম্যাচ। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড তৈরি হলো এই ম্যাচে। দুদল মিলে মোট 10টি গোল করেছে। এর আগে এই রেকর্ড ছিল 1958 সালের বিশ্বকাপে, যেখানে ফ্রান্স 6-3 গোলে পশ্চিম জার্মানিকে হারিয়ে দেয়। এছাড়া নিজের জোড়া গোলের ফলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তালিকায় প্রথম স্থানে উঠে এলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে প্রথম স্থানে উঠে এলেন তিনি। চলতি প্রতিযোগিতায় এ নিয়ে 10টি গোল করলেন এমবাপে। এদিকে আজ ফাইনালে আর্জেন্টিনা স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। টোকিওতে জাপান ব্যাডমিন্টন ওপেনের মহিলা ফাইনালে দুবারের অলিম্পিক পদজয়ী পিভি সিন্ধু খেলার যোগ্যতা অর্জন করেছেন। শিরোপা জয়ের লক্ষ্যে সিন্ধু আজ ফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় এক বৈঠকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। এরপর তিনি হাওড়ার সাকরাইলে নির্মীয়মাণ বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। সংসদের বাদল অধিবেশনের প্রাককালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। খবর শেষ হলো, পরের খবর 7:25।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: শুরু হচ্ছে আজকের চাষবাস।
1: গ্রামবাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন লাভজনকভাবে বেবি কর্নের চাষ। এ বিষয়ে বলছেন ডক্টর কৃষ্ণেন্দু রায়, বিষয়বস্তু বিশেষজ্ঞ, শস্য বিজ্ঞান, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান।
2: বেবিকর্ন চাষের ক্ষেত্রে একাধিক মোচাযুক্ত বেটে ও মাঝারি জাত কিন্তু বিশেষভাবে কার্যকরী। সেক্ষেত্রে G5414, G5417, VL Mocca, B42 গোল্ডেন বেবি এই জাতগুলো খুব গুরুত্বপূর্ণ। সাধারণত সারা বছরই আমরা বেবিকর্নের চাষ করতে পারি। যদি খারিফ খন্ডে চাষ করি সেক্ষেত্রে জুন মাসের প্রথম সপ্তাহ, রবি খন্ডের ক্ষেত্রে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ এবং প্রাক খারিফ খন্ডের ক্ষেত্রে মার্চ মাসের প্রথম সপ্তাহ উপযুক্ত। তবে শীতকালীন ফসল চাষে বেবিকর্নের ক্ষেত্রে আমরা বেশি ফলন পাব। বীজ বোনার ক্ষেত্রে হাইব্রিড ভুট্টার থেকে একটু আলাদা হবে। আমাদের সারি থেকে সারির দূরত্ব বেবিকর্নের ক্ষেত্রে 45-50 সেন্টিমিটার হবে এবং সারিতে গাছের দূরত্ব হবে 20 সেন্টিমিটার। বিঘা প্রতি প্রায় 5 কেজি মতো বেবিকর্নের বীজ লাগে এবং প্রতি বিঘা চাষের ক্ষেত্রে আমরা অবশ্যই জৈব চাষ আমরা কিছুটা করতে পারি এবং আমরা সমন্বিত পদ্ধতিতেও চাষ করলে বেবিকর্নে খুব আরও বেশি আমরা ফলন পেতে পারি। সেক্ষেত্রে আমরা প্রাথমিক সার হিসাবে প্রতি বিঘায় 10 কেজি ইউরিয়া, 50 কেজি মতো সিঙ্গেল সুপার ফসফেট এবং 9 কেজি মতো মিউরিয়েট অফ পটাশ আমরা প্রয়োগ করতে পারি এবং ফসলের 25-30 দিন যখন বয়স হবে তখন বিঘা প্রতি আরও 10 কেজি ইউরিয়া আমরা চাপান হিসাবে প্রয়োগ করব এবং শেষ চাপান হিসাবে 40-45 দিন বয়সে 10 কেজি আরও কিছুটা ইউরিয়া আমরা প্রয়োগ করব দ্বিতীয় চাপান হিসাবে। এবং মাটিতে যদি জিঙ্কের অভাব থাকে তাহলে অবশ্যই আমরা 0.5-1 কেজি মতো জিঙ্ক সালফেট আমরা প্রয়োগ করতে পারি। এবং সেচের ক্ষেত্রে শীতকালীন বা প্রাক্ষারিক ফসলে 3-4টা জলসেচের প্রয়োজন হবে, ফুল আসা পর্যন্ত 1-2টি, ফুল আসার সময়ে 1টি এবং ফুল আসার পরে আর 1টি জলসেচ আমরা প্রয়োগ করব। ফসলের যখন 45-50 দিনের বয়স হবে তখন ডগা শেষ পাতার কোল থেকে পুরুষ ফুল বের হওয়ার আগেই আমরা কিন্তু ফসলটাকে তুলে নেব। এর ফলে পরাগ সংযোগটা আমাদের হবে না এবং ফসলের গুণাগুণ বজায় থাকবে। সঠিক সময় ফসল তুললে কিন্তু অধিক মূল্য আমরা বাজার থেকে পাব। খারিফ খন্ডের ক্ষেত্রে 50-55 দিন এবং শীতের মরশুমে প্রায় 75 দিন পরে ফসল আমরা তুলব এবং যখন মোচার মুখ থেকে রোয়া বের হচ্ছে তার ঠিক 24 ঘন্টার মধ্যে আমরা ফসলটাকে তুলব। বেবিকর্ন লম্বায় 6-10 সেন্টিমিটার লম্বা হবে এবং চওড়ায় 1-1.5 সেন্টিমিটার হবে, তবে আমাদের বাজারে এর চাহিদা বাড়বে এবং সাধারণত সিকেটিয়ার বা ছুরি দিয়ে আমরা এটাকে কেটে নেব, তাহলে বেবিকর্নের কোনো ক্ষতি হবে না। আর ফলনের ক্ষেত্রে বলি, বেবিকর্ন যদি সঠিক পদ্ধতি মেনে চাষ করা হয় তাহলে প্রতি বিঘায় 2-4 কুইন্টাল আমরা খোসা ছাড়া বেবিকর্ন পাব এবং গোখাদ্যের জন্য যে পোর্শনটা পড়ে থাকবে সেই পোর্শনটা, তার যেটা ওজন সেটা প্রায় বিঘা প্রতি হবে 1-2 টন মতো। ফসল তোলার পরেই ঠান্ডা অবস্থায় বেবিকর্নকে রাখা জরুরি। বেবিকর্নের মোচাগুলো কোনোভাবেই যেন রোদে গরম না হয়, এজন্য প্রথমে ঠান্ডা করে, যেটাকে আমরা প্রি কুলিং বলি, তারপরে এটাকে হিমঘরে রাখা প্রয়োজন। ফসল তোলার 1-2 ঘন্টার মধ্যে ঠান্ডা করা প্রয়োজন। এজন্য মোচার খোসা ছাড়িয়ে রোয়া পরিষ্কার করে লম্বা বোটা ছেঁটে ফেলে বেবিকর্নগুলোকে ঠান্ডা জায়গায় রাখতে হবে। এই পদ্ধতিতে বেবিকর্নকে যদি আমরা সংরক্ষণ করি তাহলে বেবিকর্নের মিষ্টত্ব বাড়ে এবং গুণগত মানও বৃদ্ধি পায়। ছাড়ানো মোচাগুলোকে ছোট প্লাস্টিকের ঝুড়িতে বা থলিতে রেখে ওই একই দিনে যদি আমরা বাজারে পাঠিয়ে দিতে পারি তাহলে যথেষ্ট মূল্য আমরা পেতে পারি। সাধারণত রেফ্রিজারেটরে 5-7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 90% আপেক্ষিক আর্দ্রতায় দীর্ঘদিন ধরে কিন্তু বেবিকর্নকে মজুদ রাখা যায়। বাজারে বেবিকর্নের যে চাহিদা রয়েছে বর্তমানে রেস্টুরেন্টে বা অন্যান্য যেই সমস্ত জায়গায় আমরা একটু হাই ভ্যালু ভেজিটেবলকে পছন্দ করি সেই জায়গায় বেবিকর্নকে আমরা খুব সহজেই বাজারজাত করতে পারবো। এবং বেবিকর্ন যদি বলি আমরা একদম অনিষিক্ত স্ত্রীফুল হিসাবে এই বেবিকর্নটাকে যেহেতু তুলছি এবং খুব সরু একদম আঙুলের মতো দেখতে এই বেবিকর্ন হবে, তবেই কিন্তু কৃষকরা বিভিন্ন আড়তদারের কাছে পর্যাপ্ত মূল্য তারা পেতে পারেন। বর্তমানে বিভিন্ন রেস্টুরেন্টে বা হোটেলে আমরা ভেজ যে সমস্ত খাবার রয়েছে, ভেজিটেবল যে খাবার রয়েছে, সেই রেসিপিতে বেবিকর্ন খুবই গুরুত্বপূর্ণ এবং বেবিকর্ন অন্যান্য দেশে দীর্ঘদিন ধরে চাষ হয়েছে কিন্তু আমাদের দেশে কিন্তু বর্তমানে, বিশেষ করে আমাদের রাজ্যে বর্তমানে কিন্তু বেবিকর্ন চাষের ক্ষেত্রে কৃষকদের উৎসাহ দেখা গেছে। আমাদের পশ্চিমবঙ্গের

0: নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিন্তু ভুট্টা চাষিদের মধ্যে বেবিকর্ন চাষের উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এবং খাদ্য গুণের ক্ষেত্রে যদি বলা হয়, খাদ্য গুণের ক্ষেত্রেও বেবিকর্নের কিন্তু যথেষ্ট পরিমাণে খাদ্য গুণ রয়েছে। আমাদের বিভিন্ন রকম ভিটামিন এবং মিনারেলস কিন্তু বেবিকর্ন থেকে আমরা পাই। এছাড়াও ক্যালোরির পরিমাণ কম থাকে, লো কার্ব ডায়েট হিসাবেও কিন্তু বেবিকর্নকে আমরা ব্যবহার করতে পারি। বয়স অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ বেবিকর্ন খেলে ব্লাড সুগার বজায় থাকে এবং হৃদস্পন্দন ঠিক থাকে, প্রাতঃকৃত্য খুব সহজ হয়।
1: এতক্ষণ শুনলেন লাভজনকভাবে বেবিকর্নের চাষ, এ বিষয়ে বললেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের শস্য বিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর কৃষ্ণেন্দু রায়। কৃষক বন্ধুদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি, কৃষক বন্ধুরা সুলভ মূল্যে খারিফ ধান বীজ সংগ্রহ করুন। পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে সকল আগ্রহী কৃষক বন্ধু ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদের বিভিন্ন জেলার প্রকল্প অফিস যেমন বৈঁচি, ওড়গ্রাম, ডেবরা, সোনামুখী, কুমারীকানন, সাহারজোর, গাইঘাটা, হরিণঘাটা, নলহাটি এক, কালিয়াগঞ্জ, ফালাকাটা, বলরামপুর ইত্যাদি কেন্দ্র থেকে উন্নত মানের সংশিত ধান বীজ WBCADC নির্ধারিত সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। আসন্ন খরিফ মরশুমে আপনার প্রয়োজনীয় ধান বীজ সংগ্রহের জন্য আজই আপনার নিকটবর্তী WBCADC অফিসে যোগাযোগ করুন। আগে এলে আগে পাবেন, এই ভিত্তিতে বীজ পাওয়া যাবে। ঘোষণাটি শেষ হল।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সব জেলাগুলির বেশিরভাগ জায়গায় এবং গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার দু এক জায়গায়। ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার দু এক জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সংলগ্ন জেলাগুলির কোথাও কোথাও। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, আর সেই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: আজ শুনবেন 3 পর্বের ধারাবাহিক কথিকার তৃতীয় তথা শেষ পর্ব, বর্ষার

0: বিপদ, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক অনির্বাণ দলুই।
1: বর্ষাকালের জ্বর সর্দি কাশি বা মশাবাহিত রোগ নিয়ে তো আলোচনা হলোই, আজকে আমরা আলোচনা করি যে বর্ষাকালের আরও যে সমস্যাগুলো সেগুলো নিয়ে। বর্ষাকালে কিন্তু আমরা দেখি জল জমার সমস্যা কিন্তু খুব দ্রুত দেখা যায় এবং জমা জল থেকে পানীয় জল দূষিত হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয় এবং এই দূষিত পানীয় জল থেকে কিন্তু অচিরেই বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে পড়ে। আজও কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে আমরা কিন্তু এখনও বর্ষাকালে আন্ত্রিক হোক, কলেরা হোক বা টাইফয়েড হোক ইত্যাদি রোগের সম্ভাবনা বা ইত্যাদি রোগের প্রাদুর্ভাব দেখতে পাই। এই জল অবশ্যই যেখানে যেখানে বন্যা পরিস্থিতি বা জমা জলের পরিস্থিতি তৈরি হবে, যেখানে জলের সোর্স বা কলগুলো জলের তলায় চলে যাচ্ছে, সেখানে অবশ্যই ক্লোরিন ট্যাবলেট বা ক্লোরিন দেওয়া যে বিশুদ্ধ জল, পানীয় জল পাওয়া যায় সেগুলোকে ব্যবহার করতে হবে এবং যদি একান্তই কিছু না পাওয়া যায় তাহলে অন্তত জল ফুটিয়ে খাওয়ান। বাচ্চাদের ক্ষেত্রে এবং বয়স্ক মানুষের ক্ষেত্রে এটা বিশেষ করে দরকার এবং বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু পেটের রোগের জন্য যে প্রধান যে অসুখগুলো সেগুলোর কিন্তু ভ্যাকসিন আছে, সুতরাং তাদেরকে যথাসময়ে যদি ভ্যাকসিন দেওয়া যায় তাহলে এই সমস্ত রোগ কিন্তু প্রাণহানি থেকে আটকাবে। বর্ষাকালে দূষিত জলের মধ্যে দিয়ে যে যে জীবাণুগুলো যায় তার মধ্যে আমরা একটু আগেই বললাম যে ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, প্রোটোজোয়া হতে পারে এবং তার সাথে সাথে ভাইরাসের মধ্যে অনেক খুব ইম্পর্টেন্ট হলো হেপাটাইটিস এ বা তার জনিত জন্ডিস। সুতরাং এই দূষিত জল আপনারা যতটা সম্ভব জল বারবার নিজের যে সোর্স অফ ওয়াটার সেটা চেক করতে হবে, কোথাও সোর্স অফ ওয়াটারের সাথে জমা জল বা বর্ষার দূষিত জল মিশে যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। গ্রামাঞ্চলে বা শহরে অঞ্চলের অনেক এলাকাতে মানুষ কিন্তু ট্যাপের জল ইউজ করেন, ট্যাপের জলের মধ্যে অনেক সময় এই সোর্স মিক্সিং হয়ে যায়, তো সেটা আমাদের খেয়াল রাখতে হবে যে সেখানে যেন কোনো রকমভাবে জলের মধ্যে কোনো দূষিত জল বা দূষিত পদার্থ এসে না মেশে। এইগুলোর মাথায় রাখতে পারলে কিন্তু আমরা এই দূষিত জল থেকে, পেট খারাপ বা সেই সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখতে পারব। এছাড়াও এই সময় বর্ষাকালে যেটা হয় সেটা হলো সাপের প্রাদুর্ভাব দেখা যায়। পশ্চিমবঙ্গে কিন্তু সাপের প্রাদুর্ভাব বেশ কিছু জেলায় যথেষ্ট পরিমাণে আছে। আমরা যদি ভেবে থাকি যে সুন্দরবন বা জঙ্গলেই শুধু সাপ পাওয়া যায় সেরকম কিন্তু নয়, কেননা এই বর্ষাকালে সাপের যে নিজের বসতি সেটা চলে যায় এবং তখন সাপ সেই গর্ত বা খোলস থেকে বেরিয়ে আসতে শুরু করে এবং আমাদের লোকালয়ে হানা দেয়। তাই সাপের কামড়ের ক্ষেত্রে দু তিনটে কথা আমরা এই পরিসরে শুধু আলোচনা করব যে সাপের কামড় অনেক সময় আইডেন্টিফাই করা যায় না, তাই যদি মনে হয়, যদি মনে করেন পুকুরে স্নান করতে গিয়ে হোক বা বাইরে হোক কোথাও যদি সাপের কামড় আপনি মনে হয় যে হয়েছে বা আপনাকে সাপে কেটেছে বলে মনে হয়, আপনি অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন এবং দয়া করে কোনো ওঝার কাছে গিয়ে সময় নষ্ট না করে স্বাস্থ্যকেন্দ্রে যান যেখানে আপনাকে এভিএস বা অ্যান্টি স্নেক ভেনাম দেবে এবং তাতে কিন্তু সাপের যে বিষ থেকে যে আপনার মৃত্যুর সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। এবং একই সাথে আমরা বলি যারা বর্ষাকালে বিভিন্ন সময় আমরা এই যে চাষাবাদ করে বা বিভিন্ন জায়গায় কাজ করেন তাদের ক্ষেত্রে গামবুট বা উঁচু বুট পরা যেগুলো যাতে সাপের কামড় বা এই যাতে পোকামাকড় কামড় থেকে মুক্ত থাকা যায়। আর সাপের কামড়ের ক্ষেত্রে বেঁধে দেওয়া, মুখ থেকে বিষটা চুষে রক্ত নিয়ে ফেলে দেওয়া, এই সমস্ত জিনিস যত কম করবেন ততই আপনার প্রাণ হানির সম্ভাবনা কমবে। আবারও বলছি এই সমস্ত জিনিসের কোনো প্রয়োজন নেই, যত দ্রুত সম্ভব আপনি যোগাযোগ করুন, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান এবং সেখানে এভিএস দেওয়া হোক এবং সাপের ক্ষতস্থানের জন্য যে যে জিনিসপত্র করার সেটা সেখানে করা হবে। আপনারা দয়া করে ওই ক্ষতস্থানের সাথে বিশেষ কিছু করতে যাবেন না। এবং শেষ যে কথাটা বলি, অনেক সময় আমরা এই বর্ষাকালে যারা অনেকক্ষণ মাঠে ঘাটে কাজ করছেন, রাস্তায় কাজ করছেন, যাদের কাজ করতে বাধ্য হতে হয় এই সময়, তাদের মধ্যে পায়ে অনেক সময় আমরা ছত্রাকের পরজীবী সংক্রমণ দেখতে পাই। আমাদের কথা হলো যে ভিজে জামা কাপড় আপনারা বেশিক্ষণ পরে থাকবেন না, যতটা সম্ভব আপনি এড়িয়ে চলুন। আপনারা অবশ্যই যা বাড়িতে এসে ভালো করে সাবান দিয়ে স্নান করুন, স্নান করে জায়গাটা পরিষ্কার করে মুছে নিন এবং দরকার হলে যে অ্যান্টিফাঙ্গাল ক্রিম যেগুলো কোনো চিকিৎসকের পরামর্শ মতো আপনারা সেটা চিকিৎসককে দেখিয়ে আপনি লাগান। বাজার চলতি অনেক অ্যান্টিফাঙ্গাল ক্রিমে কিন্তু স্টেরয়েড মেশানো থাকে, সুতরাং সেইগুলো বাজার থেকে কিনে নিয়ে এসে আপনারা আঙুলে বা কোথাও লাগাবেন না, তাতে কিন্তু ওই সংক্রমণ কমে যাওয়ার থেকে আরও বেড়ে যেতে পারে। সুতরাং আবারও বলছি এই সমস্ত রোগের যেসব আলোচনা আমরা করলাম তাতে আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা ডাক্তারের সাথে অবশ্যই একবার পরামর্শ করে আপনি কিন্তু চিকিৎসা করান এবং বর্ষাকালে ভালো থাকাটা খুব সহজ যদি কিছুগুলো নিয়ম পালন করতে পারেন, তাহলে বর্ষাকাল উপভোগ করুন এবং নিজে সুস্থ থাকুন।
0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন তিন পর্বের ধারাবাহিক কথিকার তৃতীয় তথা শেষ পর্ব বর্ষার বিপদ, বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অনির্বাণ দলুই।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। প্রাত্যহিকী।

সুপ্রভাত বন্ধুরা, শ্রাবণের এই সকালে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আকাশে মেঘের ভেলা, বাতাসে ভেজা মাটির গন্ধ, আর মন জুড়ে এক অনির্বচনীয় প্রশান্তি। এমন এক স্নিগ্ধ সকালে শব্দের হাত ধরে ভাবনার সঙ্গী হয়ে শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিকী।

ধনধান্য পুষ্পভরা এই বিশ্বের মাঝখানে নিজের জন্মভূমিকে যিনি সকল দেশের সেরা হিসেবে নন্দিত করেছিলেন, বাংলাদেশের সেই খ্যাতিমান কবি, নাট্যকার ও সঙ্গীতকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মের সঙ্গে আজকের দিনটি জড়িত। 1863 সালের 19 জুলাই নদিয়া জেলার কৃষ্ণনগরে তার জন্ম।

কৃষ্ণনগর রাজবংশের দেওয়ান কার্তিকেয় চন্দ্র রায় ছিলেন তাঁর পিতা। ছেলেবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি। 1883 সালে হুগলি কলেজ থেকে বিএ এবং 1884 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে এমএ পাশ করেন। এরপর সরকারি বৃত্তিসহ কৃষিবিদ্যা শিক্ষার জন্য বিলাত যান। অল্প বয়স থেকেই সঙ্গীত তাঁর প্রিয় ছিল। বিলেতে গিয়ে শিখলেন পাশ্চাত্য সঙ্গীত। লিরিক্স অফ ইন্ডিয়া নামে একটি ইংরেজি কাব্যগ্রন্থ প্রকাশ করলেন। এই বইয়ের গানগুলিতে তাঁর স্বদেশ ভাবনা প্রথম প্রকাশ পায়। পরবর্তীকালে দেশাত্মবোধক সঙ্গীত ও নাটক রচনায় যা পরিপূর্ণতা পেয়েছিল। দেশে ফিরে 1905 সালে সাহিত্যিকদের নিয়ে তিনি পূর্ণিমা সম্মেলন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। ক্রমে তৎকালীন শিক্ষিত ও সংস্কৃতিবান বাঙালির তীর্থক্ষেত্র হয়ে উঠেছিল এই সংস্থাটি। স্বাধীন চেতা ও ঋজু স্বভাবের মানুষ দ্বিজেন্দ্রলাল ইংরেজ সরকারের অধীনে চাকরি জীবনে কখনো সেটেলমেন্ট অফিসার, কখনো ডেপুটি ম্যাজিস্ট্রেট, কখনো আবগারি বিভাগের প্রথম পরিদর্শক, কখনো বা ল্যান্ড রেকর্ডস অ্যান্ড এগ্রিকালচার বিভাগের সহকারী অধিকর্তা ছিলেন। দ্বিজেন্দ্রলাল রচিত প্রথম বাংলা কাব্যগ্রন্থ আর্যগাথা 1882 সালে প্রকাশিত হয়। 1903 সাল পর্যন্ত তিনি প্রধানত কবিতাই রচনা করেন। তাঁর অন্যান্য কাব্যগ্রন্থগুলির মধ্যে আষাঢ়ে, মন্দ্র প্রভৃতি উল্লেখযোগ্য।

পরবর্তী জীবনের শেষ দশ বছর তিনি নাট্যরচনায় মনোনিবেশ করেন এবং বাংলা নাট্যশালায় এনে দেন এক নতুন জোয়ার। পৌরাণিক, সামাজিক, ঐতিহাসিক সব ধরনের নাট্যরচনাতেই তিনি দক্ষতার পরিচয় দেন। বাংলাদেশের স্বদেশী আন্দোলন তাঁর চিত্তে যে অভিনব জাগরণ ঘটিয়েছিল তার ঐতিহাসিক নাটক।

সেরাজ দৌল্লা প্রভৃতি উল্লেখযোগ্য। প্রবন্ধ ও হাস্যরসাত্মক কবিতাও তিনি বহু রচনা করেছেন। তবে তিনি বাংলাদেশে চিরকাল আদৃত হবেন হাসির গানের রাজা হিসেবেও। তাঁর রচিত হাসির গান আজও বাঙালিদের নির্মল আনন্দ দান করে চলেছে। সঙ্গীতের সুরারোপে তিনি দেশীয় ও পাশ্চাত্য সুরের মিশ্রণ ঘটিয়েছিলেন। সঙ্গীত, কবিতা ও নাটক দিয়ে পরাধীন জাতিকে যাঁরা জাগিয়ে তুলেছিলেন, তিনি তাঁদের অন্যতম ছিলেন।

0: আমি ডাক্তার, আমি কবিও। আমার জীবন কাহিনী যদি শুনিতে চান তবে আমার কবিতাও পড়িতে হইবে, তাহাই আমার জীবনের সত্য প্রকাশ। তৃণখণ্ড উপন্যাসের নায়কের এই কথার মধ্যেই বনফুলেরও সত্য প্রকাশ। সাহেবগঞ্জ হাই স্কুলে পড়ার সময় মালঞ্চ পত্রিকায় কবিতায় প্রথম প্রকাশ, এরপর প্রবাসী ও ভারতীতে প্রকাশ বনফুল ছদ্মনামে। পোশাকি নাম বলাই চাঁদ মুখোপাধ্যায় হলেও বনফুল নামেই আমাদের কাছে তিনি প্রিয়। পাটনা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে প্রায় ৪০ বছর ভাগলপুরে কাজ করেন। প্রথম উপন্যাস তৃণখণ্ড চিকিৎসক জীবনের গোড়ার দিকের লেখা। অগ্নিশ্বর হাটে বাজারে তাকে খ্যাতি দিলেও অনুগল্প দিয়েছিল বিশেষত্ব। মজলিশি আড্ডায় ও ভোজন রসিকতায় তার যেমন নাম ছিল, তেমনই ছিল বিভিন্ন বিচিত্র বিষয়ে আগ্রহ। পাখিদের নিয়ে তিন খণ্ডে সম্পূর্ণ ডানা উপন্যাসে তার অগাধ অধ্যয়ন ও পর্যবেক্ষণ ক্ষমতার পরিচয় পাওয়া যায়। ছোট গল্প, নাটক, উপন্যাস, কবিতা সব রকম রচনাতেই সমান দক্ষ বনফুলের জন্ম ১৮৯৯ সালের ১৯শে জুলাই। আজ জন্মদিনে বনফুলকে জানাই প্রণাম।
1: আজ জন্মদিন ওয়াজেদ আলী শাহরের। তার জন্ম ১৮২৩-এর ১৯শে জুলাই, আজকের দিনে। ফোর্ট উইলিয়ামে বন্দি জীবনে তিনি একটি সুদীর্ঘ মসনবী কবিতা রচনা করেছিলেন। এই কবিতায় তিনি তাঁর বন্দি জীবনের দুঃখ বেদনা, পূর্ব জীবনের অনেক কথা, নির্বাসনের প্রাককালে লখনউয়ের ঘটনাবলি, নির্বাসনের পর সেখান থেকে যাত্রা করে কলকাতায় আসা এবং তাঁর ব্যক্তিগত জীবনের নানা কাহিনী ব্যক্ত করেন। ওয়াজেদ আলী শাহ ৩৩ বছর বয়সে কলকাতায় এসেছিলেন এবং তার প্রায় ২ বছর পরে তাঁর সঙ্গীতের দরবার বসে। নির্বাসনের আগে লখনউতে তাঁর অন্যতম সঙ্গীতগুরু ছিলেন প্রসিদ্ধ সেতারি কুতুব আলী খাঁ। নবাব তাঁর কাছে সেতারে তালিম নিয়েছিলেন। শোনা যায় কলকাতায় ঠুমরি রীতির প্রচলনে তিনি অন্যতম অংশীদার ছিলেন। এখানে ঠুমরি প্রবর্তনের জন্য তার নাম যুক্ত হয়ে আছে সনদ পিয়ার সঙ্গে। গান ও কবিতা ভিন্ন, তিনি সাহিত্যের অন্যান্য বিভাগেও চর্চা করতেন। বিভিন্ন বিষয়ে নানা গ্রন্থের লেখক ছিলেন তিনি। তাঁর গ্রন্থাবলীর সংখ্যা ১০০-এর বেশি। তাঁর সমস্ত বই তাঁর মেটিয়াবুরুজে প্রতিষ্ঠিত নিজস্ব মুদ্রণালয় থেকে মুদ্রিত ও প্রকাশিত হয়। ওয়াজেদ আলী শাহের নির্বাসিত জীবনের অবসান হয় ১৮৮৭-তে। মেটাব্রুজে ইমামবাড়ায় অনাড়ম্বর সমাধি গৃহে

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाए। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: বটুকেশ্বর দত্ত ভগৎ সিং চন্দ্রশেখর আজাদের বিপ্লবী দলে যোগ দিয়ে দল সংগঠনে প্রথমে আগ্রায় ও পরে পাঞ্জাব ও অন্যান্য অঞ্চলে যান। তাদের সংগঠনের নাম ছিল হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি। এই দল রাশিয়ার বিপ্লবে এবং কলকাতা, কানপুর ও মুম্বাইয়ের শ্রমিক ধর্মঘটে অনুপ্রাণিত হয়। এই মহান বিপ্লবীর আদি নিবাস ছিল বর্ধমান জেলার ওয়াড়ি গ্রামে। পিতার নাম ছিল গোষ্ঠবিহারী দত্ত। 1925 সালে ম্যাট্রিক পাস করেন। 1926 সালে কলকাতায় দর্জির কাজ শেখেন। এই সময়ই বিপ্লবী ভগৎ সিংহের দলের সঙ্গে যোগাযোগ হয় এবং দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য ঝাঁপিয়ে পড়েন। 1929 সালের 8ই এপ্রিল বটুকেশ্বর ও ভগৎ সিং দিল্লির পার্লামেন্ট ভবনের গ্যালারি থেকে দুটি বোমা ছোঁড়েন এবং কিছু প্রচারপত্র ছড়িয়ে দেন এবং ভারতবর্ষে সর্বপ্রথম ইনকিলাব জিন্দাবাদ ও সাম্রাজ্যবাদ নিপাত জাগধ্বনি তুলে শান্তভাবে আত্মসমর্পণ করেন। পাঞ্জাবে বিচারের নামে প্রহসন চলে এবং আইন ভঙ্গ ও হত্যা প্রচেষ্টার দায়ে উভয়ে দ্বীপান্তর দণ্ডে দণ্ডিত হন। 1938 সালে মুক্তি পান। পুনরায় 1942 সালে গ্রেপ্তার হয়ে 1945 সাল পর্যন্ত দাদার গৃহে অন্তরীণ থাকেন। স্বাধীনতা লাভের পর বটুকেশ্বর দত্ত পাটনায় বসবাস শুরু করেন। জীবিকার জন্য শেষ জীবনে ট্রান্সপোর্ট ব্যবসা শুরু করেন। মহান বিপ্লবী বটুকেশ্বর দত্ত 1965 সালের 19 জুলাই প্রয়াত হন।

স্বদেশ ব্রতের দীক্ষা নিয়ে দেশের জন্য প্রাণপাত করা, এমন কত মানুষের কথাই ছড়িয়ে আছে, জড়িয়ে আছে আমাদের জীবনে, আমাদের দেশের সঙ্গে। এখন দেশবন্দনা সমবেত কণ্ঠে।

0: দেশবন্দনা শুনলেন সমবেত কণ্ঠে।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: একটি অনুষ্ঠানের খবর জানিয়ে দিই যা আমাদের দপ্তরে এসে পৌঁছেছে। বিবেকানন্দ রোডের মধুসূদন সভাগৃহে দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মবর্ষ পালন। বিকেল 5টায় আয়োজনে অশোকনাথ গৌরীনাথ শাস্ত্রী স্মারক সমিতি। হাতে সময় থাকলে ঘুরে আসুন বিবেকানন্দ রোডের মধুসূদন সভাগৃহে।

0: চিঠির পাতায় তো যাবই, তার আগে আরেকবার একটু মনে করিয়ে দিই, বলে দিই জুলাই মাসের দ্বিতীয় পক্ষের বিষয়, চাঁদের মায়া। চাঁদকে ঘিরে আমাদের অনিঃশেষ রোমান্টিসিজম, ঘুমপাড়ানি শিশুতোষ ছড়ায় মামা সম্বোধনে আহ্বান জানানো, রূপকথার চরকা কাটা চাঁদের বুড়ি কিংবা ঝলসানো রুটির উপমা, চাঁদের অনুষঙ্গ বারবার এসেছে আমাদের সাহিত্যে, সংস্কৃতিতে, লোককাহিনীতে। পূর্ণশশী হোক বা ট্রামলাইনের তারে ঝুলতে থাকা এক ফালি চাঁদের আকর্ষণ অমোঘ। তাই তো আজও দেখা মেলে চাঁদের মায়ায় জ্যোৎস্না প্লাবিত চরাচরের মোহে আকুল চন্দ্রাহতদের। চাঁদকে নিয়ে আপনার অনুভূতি লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি chithijnpi.air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। তাহলে জুলাই মাসের দ্বিতীয় পক্ষের বিষয়, চাঁদের মায়া।
1: চোখ রাখি আজকের প্রথম চিঠিতে, পাঠিয়েছেন অনুপ খাটুয়া, গ্রাম তালদা, ডাকঘর তালদা রতনচক, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। দিনের বেলার সমস্ত কোলাহল আর ব্যস্ততা শেষে রাতের প্রকৃতি যখন শান্ত হয়ে আসে, তখন আকাশের বুকে এক মায়াবী রূপকথা ডানা মেলে। আমরা অনেকেই হয়তো দিনের চেনা আলোয় জীবনের হিসাব মিলাতে ব্যস্ত থাকি, কিন্তু প্রকৃতির এই স্নিগ্ধ রূপটি আমাদের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। রাতের সেই শান্ত গভীরতা আর রূপলি আলোর চাদর আমাদের মনের সব ক্লান্তি এক নিমিষেই দূর করে, এক রূপকথার দেশে হারিয়ে নিয়ে যায়। রাতের অন্ধকার যত বাড়ে, আমাদের চেনা পৃথিবীটা যেন এক অলৌকিক রূপকথার দেশ হয়ে ওঠে। দিনের বেলার সেই রুক্ষ বাড়িঘর আর পিচঝালা রাস্তাগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায়। যখন আকাশ চিরে চাঁদের নরম রূপলি আলো এসে ঝরে পড়ে, সেই আলোতে কোনো উত্তাপ নেই, আছে শুধু এক বুক জুড়নো শান্ত মায়া। ছোটবেলায় মায়ের কোলে শুয়ে যাকে আমরা আদর করে চাঁদ মামা বলে ডাকতুম, বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই চাঁদটাই কত নতুন রূপ নিয়ে ধরা দেয়। কখনো মেঘের আড়ালে লুকিয়ে থাকা চাঁদটাকে দেখলে মনে হয় আকাশের গায়ে ছোট্ট এক ফালি কাস্তে ঝুলে আছে। আবার দূর পাহাড়ের মাথায় যখন চাঁদটা এসে বসে, তখন মনে হয় ও বুঝি নিজেই এক মায়াবী রূপকথার পাহাড়। চাঁদের গায়ে কালো দাগটার দিকে তাকালে দিদিমার মুখে শোনা সেই চরকা কাটা বুড়ির গল্পটা মনে পড়ে। মনে হয় দূর আকাশের কোণে একলা বসে আজও বুড়ি সুতো কেটে চলেছে। আঁকাবাঁকা নদীর শান্ত জলে যখন মায়াভরা জোছনার আলো পড়ে, তখন মনে হয় যেন গলানোর উপর এক মস্ত বড় সাপ মনের আনন্দে খেলে বেড়াচ্ছে। আর সমুদ্রের বিশাল কালো জলে যখন সেই আলো এসে আছড়ে পড়ে, তখন মনে হয় যেন লক্ষ লক্ষ রূপলি হীরে একসঙ্গে নেচে উঠছে। ঢেউয়ের সঙ্গে চাঁদের আলোটাও যেন ভেঙে চুরমার হয়ে আবার এক হয়ে যায়। জানালার গ্রিল গলে ঘরের মেঝেতে পড়া আলোটার দিকে তাকালে বুকের ভেতরটা উদাসী মায়ায় হু হু করে ওঠে। মানুষের সারাদিনের সমস্ত ক্লান্তি ভুলিয়ে এক মিষ্টি ঘুমের দেশে হারিয়ে নিয়ে যায় এই জাদুকরি চাঁদের মায়া। লিখলেন অনুপ খাটুয়া, গ্রাম তালদা, ডাকঘর তালদা রতনচক, জেলা পশ্চিম মেদিনীপুর।

বিধুমুখী প্রাত্যহিকী, এই সম্বোধনে চিঠি পাঠিয়েছেন অরিজিৎ দাস অধিকারী, তেমাথানি সবং, পশ্চিম মেদিনীপুর থেকে। আয় চাঁদ আয় না, গড়িয়ে দেব গয়না, দুই হাতে বালা দেব, দুই কানে দুল দেব, গলে দেব হার, তোরে কত দেব আর, ঘুঙুর দেব পায়, তুই আমার চোখে আয়, তুই আমার চোখে আয়, তুই আমার চোখে আয়। উঠোনে মস্ত তেঁতুল গাছের ফাঁকে ঝকমকে গোল থালা চাঁদকে দেখিয়ে বর্দি সন্ধ্যা ছড়ার সঙ্গে অঙ্গভঙ্গি করে ডাকত। আমরা ছোটরা অনুকরণে মেতে উঠতাম। আমার চোখে আয় পর্বে স্বরের ক্রমমন্দরতা আজও শিক্ষণীয়। পূর্ণিমার রাতে গ্রাম্য হরিবাসরে অনুষ্ঠান, সন্ধ্যায় প্রাঙ্গণ জমজমাট, হঠাৎ কানে এলো মোহন সৃজিতা মান্টিরা অন্যদের নিয়ে সমস্বরে সেই ছড়াই মেতে উঠেছে। চাঁদের মায়ায় চাঁদপানাদের উপচে পড়া খুশি মনের মণিকোঠায় চিরস্মরণীয় হয়ে আছে। চাঁদ শুধু নিশীথের অলঙ্কার নয়, আমাদের কল্পনা, প্রেম, বিরহ ও সৌন্দর্যের চিরন্তন দ্যোতক। চাঁদ ও চাঁদপানা মুখের মায়ায় মুগ্ধ অমর সাহিত্য সম্পদ। বাঁধ ভাঙা আবেগে কতজন গেয়ে ওঠেন, চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। বাস্তবের চালচিত্রে জীবন জীবিকার লড়াইয়ে সুকান্ত ভট্টাচার্য বলেন, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তিনি চাঁদের মায়াকে রোম্যান্টিকতার পরিবর্তে যন্ত্রণা ক্লিষ্ট নির্মম বাস্তবতার প্রতীক রূপে দেখেছেন। ইংরেজ কবি পার্সি বিশি শেলি তাঁর টু দ্য মুন কবিতায় চাঁদকে এক ক্লান্ত পথিকের সঙ্গে তুলনা করেছেন, আর উইলিয়াম শেক্সপিয়ার রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকে বলেছেন, ও স্ফেয়ার নট বাই দ্য মুন। পরিবর্তনশীল চাঁদকে সাক্ষী রেখে শপথ না করার উপদেশ দিয়েছেন। চন্দ্রকলার ক্ষয় বৃদ্ধি আমাদের জীবনের চড়াই উতরাইকে স্মরণ করায়। চাঁদের মায়া প্রেমে বিরহে, প্রাকৃতিক সৌন্দর্যে বা নানান অংশে বিদ্যমান, কখনো বা জীবনযাত্রার বাস্তবতার প্রতীক। মানুষের হৃদয়ে চাঁদের মায়ায় চিরন্তন আকর্ষণেই গেয়ে উঠি, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো। লিখলেন অরিজিৎ দাস অধিকারী, তেমাথানি সবং, পশ্চিম মেদিনীপুর থেকে।

যাব পরের চিঠিতে লিখেছেন শিশির দাস, বলভদ্রপুর দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। প্রশ্ন জাগে মনে, চালের কুঁড়ো, মাছের মুড়ো কিংবা কালো গাইয়ের দুধ, চাঁদকে ভেট পাঠিয়ে শিশুতোষণের ফুরসত পেতেন আমাদের মা বড়মারা। তখন যৌথ পরিবার, সংসারের ঘানি টানতে টানতে নাওয়া খাওয়াই ভুলে বসতেন মায়েরা। পৃথিবীর আলো দেখিয়েই কোলের চাঁদটিকে ধপ করে বসিয়ে দিতেন প্রকৃতি মাতার কোলে। তারপর কোল বদলাতে বদলাতে পরিবেশের সঙ্গে লড়তে লড়তে বেড়ে ওঠা আমাদের। চরকা কাটা বুড়ির হদিশ জানতই না অক্ষর জ্ঞানহীন মা কাকিমারা। কৈশোরে চাঁদের সঙ্গে প্রথম মিতালি, খড়ের চালের ফুটো গোলে একেবারে ঢালা বিছানায় গড়াগড়ি তার। সে এক অদ্ভুত ভালো লাগা, শুক্লা রাতের মায়াবী আলোয় ফুটত যখন চরাচর, তখন আবার পাঠশালা ফেরত একা কিশোরের ভয় করত খুব। আলির ধারে জ্যোৎস্না ধোয়া ঘেঁটু ফুলের ঝোপ দেখে দে ছুট, অবিকল মানুষের অবয়ব, মনে হতো কারা যেন ফিসফিসিয়ে কথা কইছে ওখানে। কোজাগুড়িতে খই, তিলের নাড়ু আর

0: নিঃশ্বাসের অর্ঘ্য চাঁদের উদ্দেশ্যে নিবেদন করত সর্দি। চুপটি করে বসতাম পাশটিতে, অবাক চোখে শুধতাম, দিদি রূপোর থালাটার গায়ে এত ছোপ কেন রে? হে মা, জানিস না ও তো চাঁদের কলঙ্ক। তা চাঁদের আবার কলঙ্ক হয় নাকি? তারপর দুপাতা পড়ে যখন ওই কলঙ্কের আড়ালে লুকিয়ে থাকা খানাখন্দ খুঁজে পেলাম, তখন টুকরো হয়েছে পরিবার, সংসার চালানো, আমাদের পড়াশুনো, দিদির বিয়ে, ভীষণ ভীষণ টানাটানি। পূর্ণিমার চাঁদ তখন সত্যিই ঝলসানো রুটি। তাই বলে চন্দ্রাহত হইনি কখনো এমনটাও নয়, ক্ষণে ক্ষণে তার বিচিত্র রূপ বদলে দিয়েছে চেতনার রং। কখনো সে কাস্তে হয়ে রক্তে বুনেছে মেহনতি চেতনার সংগ্রামী বীজ, কখনো আবার পূর্ণ বিভার দীপ্তি হৃদয়ে দিয়েছে প্রথম প্রেমের শিহরণ। সেই প্রেম থেকেই বোধ করি মনে সুকুমার শিল্পধারার উন্মেষ, যাকে বিকশিত করবার চেষ্টা চালিয়ে যাচ্ছি আজও। লিখলেন শিশির দাস, বলভদ্রপুর দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে।
1: পরের চিঠি তড়িৎ দাস পাঠিয়েছেন রানীবাঁধ বাঁকুড়া থেকে। প্রভাত বন্ধু প্রাত্যহিকে, শিশুবেলায় প্রায় প্রতি সন্ধ্যায় ঠাকুমা আমাকে কোলে চড়িয়ে কান্না থামিয়ে ঘুম পাড়ানোর চেষ্টায় দুয়ারে দাঁড়িয়ে দূর আকাশের চাঁদকে হাত ইশারায় ডাকত, আর ছেলে ভুলনো কোমর দুলিয়ে ছড়া গান গাইত, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, মাছ কাটলে মুড়ো দেব, ধান কুটলে কুড়ো দেব, কালো গরুর দুধ দেব, দুধ খাওয়ার বাটি দেব। অবধ আমি গান শুনে বিস্ময়াবিষ্ট চোখে দেখতাম মোহময়ী চাঁদের শোভা চমৎকার, কান্না ভুলে কোলে রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পড়তাম। আবার কোনোদিন উঠোনের খাটে শুয়ে খোলা আকাশের পূর্ণ চাঁদ দেখে বিক্ষিপ্ত লাফালাফি করেছি, চাঁদ তখন একা শিশুর হাসি খেলার সঙ্গী। তারপর যত বড় হয়েছি নানা প্রচলিত গল্প কথা শুনে মনে জিজ্ঞাসা জন্মেছে, চাঁদের গায়ে কালো ছোপ ছোপ দাগ দেখে ঠাকুমাকে জিজ্ঞেস করলে উত্তর পেয়েছি চাঁদের কলঙ্ক, চাঁদে বসে নাকি এক বুড়ি চরকায় সুতো কাটে। সে ধারণা জনমানসে আজও বহমান, জনসমাজেও। আজকাল মা ঠাকুমারা শিশুদের ঘুম পাড়াতে চাঁদ মামা ডাকে না, ঘুম পাড়ানি গানও গায় না। এখন অনেকে হয়তো জানেই না শিশু অবাক উৎসাহে নয়ন লোভন বস্তুটিকে দেখে। বড়দের মানুষের চর্চায় চাঁদের গরিমা কোনো কালেই এক বিন্দু কমেনি। চাঁদ চিরদিন একইভাবে রাতের রানী রূপে এত বড় আকাশটাকে জ্যোৎস্নায় ভাসায়। আলঙ্কারিক উপমায় অনন্তকাল রোমান্টিকতার প্রেমের শ্রেষ্ঠ অনুষঙ্গ চাঁদ, চাঁদের যোগ্য প্রয়োগ প্রেমে। যখন নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, তৃতীয়া তিথির চৈতি চাঁদের দোল প্রিয়ার কর্ণে ভূষিত করার গান শিল্পী প্রেমিকের, ভুবন ভরা উছলে পড়া আলোর রাতে মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে প্রেমিকার জ্যোৎস্না স্নান করার আমন্ত্রণ। তড়িৎ দাস লিখলেন রানীবাঁধ বাঁকুড়া থেকে।

0: যাব পরের চিঠিতে। লিখছেন প্রিয়ব্রত গোস্বামী, গ্রাম শীর্ষা ডাক লুড়কা, জেলা বাঁকুড়া থেকে। প্রিয় প্রাত্যহিকী, জঙ্গলমহলের ভৈরব বাঁকি ও তারাফেনী নদীর মধ্যবর্তী এক প্রত্যন্ত গ্রামে আমার ভিটিমাটি। এই অঝরো ঝরো আষাঢ় শ্রাবণে ঝিঁঝি ভরা রাতের মায়াবী চাঁদ এক লোভনীয় বস্তু। ঘরের বাইরে খাটিয়ায় শুয়ে জ্যোৎস্নার প্লাবন চোখে পড়ার মতো ঈর্ষণীয়। আবার পূর্ণ শশীর আলোর অনুরাগে জঙ্গলের সুঁড়ি পথ ধরে ফিরতি পথে ঘরে আসার মজাটাই আলাদা। চিকচিক করছে শিখর সায়রের জল, বড় বড় মাছগুলো খাবি খাচ্ছে সেই জলে। আহা, কি এক অপূর্ব জগৎ রচনা করেছে একে চন্দ্র। আসলে এও এক বৈভব, যে বৈভবের রাগ ঢাক নেই, শুধুই হারিয়ে যাওয়া আছে নিঝুমে নিশীথে। মায়াবী আলোর টিপ হয়ে জোনাকিরা গাছে গাছে বৃন্দাবনী গীত রচনা করেছে। এইসব দৃশ্যের মুখোমুখি হতে পেরে আমাদের মতো গ্রামীণ যুবার বড্ড ভালো লাগা সঞ্চিত আছে। আলো এ আবতারে যেন এক প্রেক্ষাগৃহ, নক্ষত্র খচিত অন্ধকারে একটুকরো চাঁদের আলোর চাঁদবদন হাতে পাওয়া। হাতে পাওয়াই বটে, বটেই তো। আবার জঙ্গলমহলের আদিবাসী পল্লীর দৃমি দৃমি মাদলের বোল, শিঙা আর বাঁশির সুরেলা এক নেশা ধরা পূর্ণিমায় গাছের পাতার ফাঁকে চাঁদেরই শরীরই মায়া। মোদির সে রাতে বাদনা পরবের গান গাওয়া, অপরূপা জঙ্গল ফাঁকে ফাঁকে চাঁদবদনী আলোর প্রস্তাব, খাঁ খাঁ প্রান্তর, দু একটা প্রাচীন সরোবর, চুনসর্কির পলিস্তারা খসা প্রাসাদ, এইসব চিত্র আর্দ্র করে তোলে মনোভূমিকে। জীবনের চালচিত্রে এসব বাঁধা পড়ে বই কি, এর আবেদন ভোলা যায় না, বরং আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কবিতায়। চাঁদ যেন শত ফুল হয়ে ধরা দেয় কবিতা প্রেমিকের কাছে। হুহু করে ওঠে তখন মন ও মনের ভেতর, আলোয় আলোয় সে তখন আপ্লুত। লিখলেন প্রিয়ব্রত গোস্বামী, গ্রাম শীর্ষা ডাক লুড়কা, জেলা বাঁকুড়া থেকে।
1: চিঠির পর্ব পেরিয়ে এবার চলে যেতে হবে আবহাওয়ার কথায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ কখনো কখনো মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টি থেকে বজ্রবিদ্যুৎ সহ একটু ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে 95% এবং 68%। বৃষ্টি হয়েছে 2.5 মিলিমিটার। বৃষ্টি হোক বা না হোক, চাঁদ দেখার আনন্দটুকু থাক। আজ সময় প্রায় শেষ, প্রাত্যহিকী এখানেই শেষ করছি। সঙ্গে ছিলাম হৈমন্তী দে,
0: আমি অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। সবাই ভালো থাকুন, নমস্কার।
1: নমস্কার।

আকাশবাণী খবর পড়ছি সুব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় এক বৈঠকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। এরপর তিনি হাওড়া সাঁকড়াইলে নির্মীয়মান বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন। সিবিএসই দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ওএমআর শিট স্ক্রুটিনির জন্য জমা দিলে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কঠোর আইনি পরিণতির সম্মুখীন হতে হবে বলে এনটিএ সতর্ক করে দিয়েছে। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত, শ্রেষ্ঠ চলচ্চিত্র আর্টিকেল 370, সেরা অভিনেতা কার্তিক আরিয়ান ও মামোটি। আর্টিকেল 370 চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছে।

ইয়ামি গৌতম। অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন সেরা বাংলা ছবির পুরস্কার পাচ্ছে। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান দখল ইংল্যান্ডের। ফাইনালে আজ আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। সংসদে বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাইবে। আগামীকাল থেকে শুরু হবে এই বাদল অধিবেশন, চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। এদিকে অধ্যক্ষ ওম বিড়লা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া NCPI-তে যোগ দেওয়া 20 জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদকে লোকসভায় পৃথক আসনে বসার অনুমোদন দিয়েছেন। এর পাশাপাশি উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা UBT-র 6 সাংসদের একনাথ সিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার সঙ্গে একত্রীকরণের প্রস্তাব অনুমোদন করেছেন তিনি। এই 6 সদস্যের অন্তর্ভুক্তির ফলে সংসদের নিম্নকক্ষে একনাথ সিন্ডের শিবসেনার আসন সংখ্যা 7 থেকে বেড়ে হল 13। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠকে পৌরোহিত্য করবেন। কলকাতার জাতীয় গ্রন্থাগারে একটি শব্দ জাদুঘরের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। স্বরাষ্ট্রমন্ত্রী এরপর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠান থেকে হাওড়া সাঁকরাইলে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন। আগেই জানানো হয়েছে শ্রী শাহ গতকাল উত্তরবঙ্গে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। মূলত সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা ছিল বিশেষ নজরে। গতকাল সকালে BSF-এর 2টি ক্যাম্প পরিদর্শনের পর তিনি শিলিগুড়ির জুমাগাছে প্রহরী সম্মেলনে অংশ নেন। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE 2026 সালের 10ম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। ছাত্রছাত্রীরা results.digilocker.gov.in পোর্টালে গিয়ে তাদের ফলাফল দেখতে পারবে। উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী CBSE এই বছর থেকে 10ম শ্রেণীর জন্য 2টি বোর্ড পরীক্ষার ব্যবস্থা চালু করেছিল। মূল বোর্ড পরীক্ষাটি 17ই ফেব্রুয়ারি থেকে 11ই মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং এরপর 15ই মে থেকে 21শে মে পর্যন্ত দ্বিতীয় বোর্ড পরীক্ষাটি আয়োজিত হয়। CBSE জানিয়েছে, এই বছরের মূল ও দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল মিলিয়ে সামগ্রিক পাশের হার 96.78%। নথি বিকৃতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA স্ক্রুটিনির জন্য OMR শিট জমা দেওয়ার বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য একটি কঠোর নির্দেশিকা জারি করেছে। NTA জানিয়েছে, সম্প্রতি পর্যালোচনার জন্য জমা পড়া অনেক OMR শিটই নকল বা কৃত্রিমভাবে তৈরি বলে প্রমাণিত হয়েছে। এর ফলে সমস্ত অভিযোগের উপর আরও নিবিড় নজরদারি চালানো হচ্ছে। জাল বা AI-এর মাধ্যমে তৈরি OMR শিট জমা দিলে অভিযোগকারীদের গুরুতর আইনি পরিণতির মুখে পড়তে হতে পারে বলে NTA সতর্ক করে দিয়েছে। বিজেপির IT সেলের প্রধান অমিত মালবিয়া সরকারের ইথানল মিশ্রণ প্রকল্পকে ভারতের অন্যতম বৃহৎ জনমুখী প্রকল্প হিসেবে মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, এটি কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি জ্বালানি সুরক্ষা মজবুত এবং তেলের আমদানির উপর নির্ভরতা কমিয়েছে। সরকারি সূত্র উল্লেখ করে তিনি জানিয়েছেন, এই প্রকল্পের ফলে 2014-15 সাল থেকে কৃষকদের 1,66,000 কোটি টাকা আয় অনুমান করা হয়েছে। সেই সঙ্গে তেলের আমদানি হ্রাসের ফলে ওই বছর থেকেই 1,98,000 কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে তিনি জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। Article 370 শ্রেষ্ঠ কাহিনীচিত্রের পুরস্কার পেয়েছে। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন মামুট্টি এবং কার্তিক আরিয়ান। Article 370 চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। সেরা পরিচালকের সম্মান পাচ্ছেন রাজকুমার পেরিয়াস্বামী। সেরা বাংলা কাহিনীচিত্র বিবেচিত হয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচকের পুরস্কার দেওয়া হবে সঞ্জীব শ্রীবাস্তবকে। সিনেমার ওপর সেরা লেখার জন্য পুরস্কার দেওয়া হবে কে প্রদীপ কুমার শেঠিকে, তার রচিত কন্নড় ভাষা একটি প্রবন্ধের জন্য। নন ফিচার চলচ্চিত্র বিভাগে শিবপাল সিং কাং সেরা সঙ্গীত পরিচালনার পুরস্কার পাচ্ছেন। স্ট্যাচু অফ ইউনিটি একতাকা প্রতীকের জন্য সেরা পরিচালনার পুরস্কার দেওয়া হবে আনন্দ এল রায়কে। মারাঠি ছবি হামসাফর শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রের সম্মান পাচ্ছে। সুমিরা রায় পরিচালিত ভাঙার ছবিটি শ্রেষ্ঠ অকাহিনী চলচ্চিত্রের পুরস্কার পাবে।
জম্মু ও কাশ্মীরে পহেলগাঁও এবং বালতাল উভয় পথেই খারাপ আবহাওয়ার পূর্বাভাসের প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আজ থেকে অমরনাথ তীর্থযাত্রা স্থগিত রাখা হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন আবহাওয়াযাত্রার উপযোগী না থাকার পূর্বাভাস দেওয়ায় তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বালতাল এবং নুনওয়ান চন্দনবাড়ি বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের আর এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এখনও পর্যন্ত অমরনাথ তীর্থযাত্রায় 370,000-এরও বেশি তীর্থযাত্রী পবিত্র গুহা মন্দিরে পূজা ও দর্শন সম্পন্ন করেছেন। এদিকে IMD দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তার প্রেক্ষিতে শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড বৈষ্ণোদেবী যাত্রা সাময়িকভাবে স্থগিত করেছে। শ্রাইন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি তীর্থযাত্রীদের জন্য নিরাপদ বিবেচিত হলেই পুনরায় যাত্রা শুরু করা হবে। জর্ডনের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় 2 মার্কিন সেনা নিহত এবং 1 নিখোঁজ বলে মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরানি হামলায় এটি প্রথম কোনো মার্কিন সেনার মৃত্যু। এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা মার্কিন এবং সহযোগী বাহিনী প্রতিহত করলেও গতকাল ওই 2 সেনা নিহত হন। তবে মৃতদের পরিচয় জানা এখনও সম্ভব হয়নি। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে মার্কিন বিদেশ দপ্তর তাদের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষের সামরিক তৎপরতা বৃদ্ধির ফলে উদ্ভূত জটিল নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। এক বিবৃতিতে বিদেশ দপ্তর বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের, বিশেষত পশ্চিম এশিয়ায় নিরাপত্তাজনিত পরিস্থিতির দ্রুত পরিবর্তন সম্পর্কে নিয়মিত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নেতারা অবিলম্বে হরিদাসচন্দ্র তরণী দাসের মুক্তি দাবি করেছেন। শ্রী দাস গাইবান্ধা জেলার পলাশবাড়ির উপজেলার রাধাগোবিন্দ এবং কালীমন্দির চত্বরে ভগবান শ্রীরামের 81 ফুট মূর্তি প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, গত 12 জুলাই তাকে অর্থ তছরূপের অভিযোগে পলাশবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকার জাতীয় প্রেস ক্লাবের বাইরে ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে কাজ করা একটি মানবাধিকার সংগঠনের সমাবেশ চলাকালীন এই দাবি তোলা হয়। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

ফ্রান্সকে হারিয়ে চলতি ফুটবল বিশ্বকাপে তৃতীয় স্থান দখল করল ইংল্যান্ড। ফ্রান্সকে গত রাতের ম্যাচে তারা 6-4 গোলে হারিয়ে দেয়। প্রথমার্ধে ইংল্যান্ড 4 গোলে এগিয়ে যায়। ইংল্যান্ডের হয়ে 3 মিনিটে ডেক্লান রাইস, 18 মিনিটে এজরি কনসা, 37 মিনিটে ও প্রথমার্ধের সংযুক্ত সময় দুটি গোল করেন বুকায়ো সাকা। এরপর দ্বিতীয়ার্ধে 48 ও 66 মিনিটে এমবাপে ও 54 মিনিটে ব্র্যাডলি বার্কুলার গোলে ম্যাচে ফিরে আসে ফ্রান্স। এরপর পেনাল্টিতে বুকায়ো সাকার গোলে হ্যাট্রিক সম্পন্ন হয়। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময় ফ্রান্সের ওসমান দেম্বেলে গোল করে ব্যবধান কমালে একদম শেষ মুহূর্তে ইংল্যান্ডের জুড বেলিংহাম আবার গোল করে ব্যবধান বাড়ান। নিজের জোড়া গোলের ফলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তালিকায় প্রথম স্থানে উঠলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। এদিকে আজ ফাইনালে আর্জেন্টিনা স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় এক বৈঠকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। এরপর তিনি হাওড়া সাঁকরাইলে নির্মীয়মান বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন। সিবিএসই 10ম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান দখল ইংল্যান্ডের। ফাইনালে আজ আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। তিন দিনের রাজ্য সফরের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন। জাতীয় গ্রন্থাগারের শব্দ জাদুঘরের সূচনার পাশাপাশি সাঁকরাইলে আমুলের বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কারখানার ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি। রাজ্য সরকার জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি করেছে। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসা এনসিপিআই সাংসদদের জন্য পৃথক বসার ব্যবস্থায় অনুমোদন লোকসভার অধ্যক্ষের। অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে। শিশুশিল্পী বিভাগে যুগ্মভাবে পুরস্কার পাচ্ছে ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব ও গীতশ্রী চক্রবর্তী। বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে কেন্দ্র করে ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা।

0: বিস্তারিত সংবাদে। তিন দিনের রাজ্য সফর শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন। সকালে সৌজন্য অতিথি নিবাসে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করবেন তিনি। দক্ষিণবঙ্গের পুলিশের শীর্ষ আধিকারিক এবং বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দেবেন বলে সূত্রের খবর। এরপর জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম ওয়ার্ল্ড মিউজিয়াম বা শব্দ জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন শ্রী শাহ। এই জাদুঘরে ভাষা ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হবে। এরপর সন্ধ্যায় শ্রী শাহ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আমুলের কারখানার ভার্চুয়াল শিলান্যাস করবেন। উপস্থিত থাকবেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সদস্য। গতকাল শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা এবং চিকেন স্নেকের মতো অঞ্চলের সার্বিক উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উত্তরবঙ্গের পুলিশ আধিকারিকরা। বৈঠকে যোগ দেন জেলা শাসক, পুলিশ সুপার, বিএসএফ এর শীর্ষ আধিকারিক এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও। বিএসএফ এর বেশ কয়েকটি সীমান্ত চৌকিও পরিদর্শন করেন শ্রী শাহ। দেশীয় প্রযুক্তিতে তৈরি আধুনিক সীমান্ত ব্যবস্থা ঘুরে দেখেন তিনি। পাশাপাশি অনুপ্রবেশ সতর্কীকরণ ব্যবস্থা, রেডিও ভিত্তিক কাঁটাতারের অনুপ্রবেশ শনাক্তকরণ ব্যবস্থাও খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য সরকার এরাজ্যে শিল্প স্থাপনের যে উদ্যোগ নিয়েছে কংগ্রেস তাকে স্বাগত জানিয়েছে। পূর্ব বর্ধমানের কুসুম গ্রামে গতকাল এক দলীয় অনুষ্ঠানে যোগ দিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, বাংলায় শিল্প হলে এরাজ্যের মানুষ কাজ পাবে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং ঐক্যের বিষয়টিও মাথায় রাখা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
1: বলে ভালো কথা চাই শিল্প, আমরা এরকম তো অন্ধকারে কারণে বিরোধিতা করি না, সমর্থন করি না। কংগ্রেস পার্টি গঠনমূলক কথা, আমাদের কোনো বিদ্বেষ নেই যে শিল্প যাতে না আসে। বাংলার জন্য যে শিল্প হয় ভালো লাগবে আমাদের, তার সঙ্গে সঙ্গে বাংলার সমাজ ব্যবস্থা, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি এটাও তো আমাদের দেখতে হবে। শিল্প আসুক তার সঙ্গে সম্প্রীতিও আসুক।
0: রাজ্য সরকার জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি করেছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী 1 আগস্ট থেকে তাদের মাসিক পারিশ্রমিক 5,000 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরদত্ত মুখোপাধ্যায় গতকাল কলকাতার আরজিকর হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে যান। হাসপাতালের জরুরি বিভাগ, ট্রমা কেয়ার এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তিনি। কথা বলেন রোগী এবং তাদের আত্মীয়দের সঙ্গেও। হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে আধিকারিকদের সতর্ক করে দিয়েছেন তিনি।
2: গেট থেকে হোস্টেল অবধি সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। এটা এত অপরিচ্ছন্নতায় আরজিকর হোস্টেল থেকে আরম্ভ করে এমার্জেন্সি, ট্রমা, গাইনি, শল্য চিকিৎসা, মেডিসিন, অন্তর্বিভাগ, বহির্বিভাগ সব পরিচ্ছন্নতা বড় ইস্যু। এখানে যারা পরিচ্ছন্নতার ভারপ্রাপ্ত আধিকারিকরা আছে তাদেরকে আমি সজাগ সচেতন করেছি। আমি মঙ্গলবার কি বুধবার ফেরত আসবো আরজিকরে। আমি দেখতে চাই কোনো রকম চোখে পড়ার মতো চেঞ্জ এলো কি না।
0: রাজ্যের স্পঞ্জ আয়রন, ফেরো অ্যালয়, ইন্ডাকশন ফার্নেস এবং রোলিং মিল শিল্পের শ্রমিকদের মাসিক মজুরি গড়ে প্রায় 2,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এর ফলে রাজ্যের প্রায় 1.5 লক্ষ শ্রমিক প্রত্যক্ষভাবে উপকৃত হবেন। গতকাল কলকাতা নিউজ সেক্রেটারিয়েটে এইসব শিল্পের জন্য একটি মজুরি চুক্তি স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য শ্রমমন্ত্রী অর্জুন সিং, শ্রম দপ্তরের শীর্ষ আধিকারিকরা, সংশ্লিষ্ট শিল্পের মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। এই প্রথমবারের মতো চুক্তিতে ইপিএফ, ইএসআই, গ্র্যাচুইটি, ফ্যাক্টরি আইন এবং পরিবেশ দূষণ সংক্রান্ত বিধিগুলি মেনে চলার মতো বিষয়কে বাধ্যতামূলক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া মজুরি বিধির আওতায় মজুরি পুনর্বিবেচনার ব্যবস্থাও এই চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে। কর্তব্যরত অবস্থায় কোনো পুলিশকর্মী হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে লালবাজার। সব থানা ও ট্রাফিক গার্ডে পাঠানো এই সংক্রান্ত নির্দেশিকা উপেক্ষা করলেই শাস্তির মুখে পড়তে হবে বলে উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে যে কর্তব্যরত অবস্থায় মোবাইল ফোনের ব্যবহার নিয়ে আগে থেকে নিষেধাজ্ঞা থাকলেও পুলিশের একাংশ তা মেনে চলছেন না বলে কর্তৃপক্ষের নজরে এসেছে। ঠিক সেই কারণেই কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ কড়া নির্দেশ জারি করেছেন বলে মনে করা হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। এবারের অধিবেশন চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। অধ্যক্ষ ওম বিড়লা, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস সাংসদকে লোকসভায় পৃথক আসনে বসার অনুমোদন দিয়েছেন। গতকালই দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি।

0: এই দলের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিকে প্রথা অনুযায়ী অধিবেশন শুরুর আগে আজ সর্বদল বৈঠক ডেকেছে সরকার। সেখানে ডাকা হয়েছে এনসিপিআই কেও। লোকসভায় তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীদের গতকালই চিঠি পাঠিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি লোকসভায় এনসিপিআইয়ের মুখ্য সচেতক কাকলি ঘোষ স্বস্তিদারকেও সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। দলত্যাগীরা ফিরে এলে দলের সমস্ত পদ ছেড়ে দিতে তিনি প্রস্তুত বলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি জানিয়েছেন। গতকাল কলকাতায় সাংবাদিকদের কাছে অভিষেক বলেন, যারা অন্য পদ বেছে নিয়েছেন তারা আসলে নিজেদের বাঁচাতে এই পদক্ষেপ করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় তার কার্যালয় ভাঙা হচ্ছে বলে অভিষেক মন্তব্য করেন। অভিষেক ব্যানার্জি দলে ফেরার বার্তাকে কটাক্ষ করেছেন বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা তথা বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
1: চার টাকার প্রতি চার টাকা স্পেন্ডিং এর এক টাকা ওনার আকাশ ভ্রমণের জন্য ব্যবহার হয়েছে। ওনার প্রাইভেট লাইট ফ্লাইট কিনেছেন, হেলিকপ্টার কিনেছেন, টাকা দিয়েছেন পার্টির অ্যাকাউন্ট থেকে, তারপর আবার সেই কোম্পানিকেই হচ্ছে ভাড়া দিচ্ছেন পার্টির অ্যাকাউন্ট থেকে। মানি লন্ডারিং এর মানি সাইফানিং এর নতুন ভিস্তা খুলেছেন। এটা তো আমরা জানতে চাই, আমাদের তো জানাতে হবে যে এই টাকা কিভাবে হচ্ছে খরচ হলো, কার জন্য খরচ হলো। ন্যূনতম লজ্জা থাকলে অবিলম্বে হচ্ছে পদত্যাগ করুন, শুধু জেনারেল সেক্রেটারির পদ থেকে নয় যেটা আছে, তার সঙ্গে লোকসভার দলনেতা
0: প্রশাসন। উত্তর চব্বিশ পরগনার রাজারহাটে দক্ষিণ নারায়ণপুর একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত মোহাম্মদ শামীমকে আজ আদালতে তোলা হবে। গতকাল কামারহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম গতকাল ঘোষণা করা হয়েছে। প্রতি বছরের মতো তথ্য সম্প্রচার মন্ত্রক এবারেও দেশের সেরা সিনেমা অভিনয়শিল্পী এবং নেপথ্য কলাকুশলীদের এই সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করেছে। জাতীয় পুরস্কার সেরা বাংলা ছবির সম্মান পেয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। অঙ্ক কি কঠিন ছবির জন্য শিশু শিল্পী বিভাগে যুগ্মভাবে পুরস্কার পাচ্ছেন বৃদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব ও গীতশ্রী চক্রবর্তী। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাতে স্পেনের মুখোমুখি হবে। বিশ্বকাপের অন্যতম দুই সেরা তারকা আর্জেন্টিনার লিওনেল মেসি এবং স্পেনের লামিল ইয়ামালের দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। একটি প্রতিবেদন।
2: বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে কলকাতা সহ রাজ্য জুড়ে ব্যাপক উন্মাদনার সৃষ্টি হয়েছে। গলি থেকে রাজপথ আর্জেন্টিনা ও স্পেনের পতাকায় মুখ ঢেকেছে। পাল্লা দিয়ে বেড়েছে দুদলের জার্সির চাহিদা। কে মোহনবাগান, কে ইস্টবেঙ্গল, সেই লড়াই এখন গৌণ। কে কোন রাজনৈতিক দলে, সেই বিতর্ক সরিয়ে এখন সকলেই মেতেছেন বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে নিয়ে। একদিকে গতবারের বিজয়ী আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোকাপ জয়ী স্পেন। খেলার মাঠে কি ফল হবে তা ভবিষ্যতে বলবে, তবে জনসমর্থনের নিরিখে নিশ্চিতভাবেই পাল্লা ভারী আর্জেন্টিনার। রাজ্য ক্রীড়া দপ্তরের ব্যবস্থাপনায় কলকাতার নন্দন ওয়ান সভাগৃহে এবং তার বাইরে একতারা মুক্ত মঞ্চে বড় পর্দায় ফাইনাল দেখানো হবে। শহর ও জেলার আবাসন মাল্টিপ্লেক্সও বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া জেলায় জেলায় রাজ্য সরকার বিভিন্ন ক্লাবগুলির মাধ্যমে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখাবার বন্দোবস্ত করেছে। এদিকে প্রিয় দলের মঙ্গল কামনায় সকাল থেকেই যাগযজ্ঞের প্রস্তুতি শুরু হয়ে গেছে। হৃদয়ে উজাড় করা ভালোবাসা রয়েছে লিওনেল মেসির জন্য, হয়তো এটাই তাঁর শেষ বিশ্বকাপ। আবার কিছু কিছু ফুটবল অনুরাগী স্পেনের উদীয়মান তারকা লামিনে ইয়ামালের হাতে বিশ্বকাপ দেখতে চাইছেন। তবে খেলাটা যখন মাঠে, দৃষ্টিটাও থাক মাঠেই। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। তিন দিনের রাজ্য সফরের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন। রাজ্য সরকার জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি করেছে। বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে কেন্দ্র করে ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা। স্থানীয় সংবাদ শেষ হলো।
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন রমা মণ্ডলের কণ্ঠে।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ, আজ প্রথম পর্ব।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী এবং বিজ্ঞান প্রসারের যৌথ উদ্যোগে আমরা নিয়ে এলাম নতুন এক ধারাবাহিক, যে ধারাবাহিক পদার্থের ক্ষুদ্রতম এককে ঘিরে, যে এককের নাম বাংলায় পরমাণু, ইংরেজিতে অ্যাটম। এই পরমাণু নিয়ে অনেক কথা,

0: আলোচনা হতে পারে, অনেক গল্প আছে এবং সেসব গল্প অবশ্যই আপনারা শুনবেন। আজকে শুরুর পর্বে আমরা একটা আলোচনা রেখেছি। আলোচনায় আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় বিজ্ঞানের লেখক, রাজাবাজাজ সায়েন্স কলেজের রসায়নের অধ্যাপক শ্যামল চক্রবর্তী। আমরা যেটা চেষ্টা করব আজকের দিনে, সেটা হচ্ছে আগামী যে পর্বগুলো আসবে তার একটা আবছা ধারণা দেওয়ার। আমরা বিভিন্ন মাইলস্টোনগুলোকে ছুঁয়ে যাব, কিন্তু পরবর্তী যে পর্বগুলো আসবে সেখানে তার বিস্তৃত আলোচনা হবে। অধ্যাপক শ্যামল চক্রবর্তীকে স্টুডিওতে স্বাগত জানিয়ে আমি যে প্রশ্নটা করতে চাই সেটা হলো, পরমাণু সম্পর্কে, অ্যাটম সম্পর্কে আমাদের যারা ধারণা দেন তাদের কথাগুলো আমরা ছোটবেলায় স্কুলের বইতে পড়েছি, বড় হয়ে স্নাতক স্নাতকোত্তর স্তরে পড়েছি, অনেক নাম, এই নামের তালিকায় প্রথম কে?
1: আমরা সবাই জানি যে এই বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হবার পর একটু একটু করে যখন জীবন এলো এবং মানুষের সভ্যতা গড়ে উঠতে থাকল, তখন মানুষের কাছে দুটো বড় প্রশ্ন দেখা দিয়েছিল। একটি প্রশ্ন হচ্ছে যে পৃথিবীতে কি করে জীবন এলো এবং মানুষ কি করে এলো, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে আমরা চারপাশে এত কিছু দেখতে পাই সেই সব জিনিস আসলে কি দিয়ে তৈরি। এই দুটো প্রশ্নের মধ্যে যেমন বিজ্ঞানের একটা জিজ্ঞাসা আছে, তার মধ্যে দর্শনের জিজ্ঞাসা আছে, এবং বিস্তৃত আলোচনায় না গিয়ে এ কথাও বলা যায় তার মধ্যে ধর্মেরও জিজ্ঞাসা আছে। কখনো কখনো কোনো কোনো জিজ্ঞাসার মধ্যে মিল পেয়েছি আমরা, কখনো তার মধ্যে বিরোধিতা পেয়েছি। কিন্তু একজন ভারতীয় হিসেবে যে কথাটা বলতে ভালো লাগছে যে পরমাণু সম্পর্কিত ধারণা খুব বিস্তারিতভাবে অতকাল আগে নিশ্চয়ই আমরা কারো কাছে প্রত্যাশা করতে পারি না, কিন্তু যিনি আমাদের কাছে তুলে ধরতে চেয়েছেন তিনি একজন ভারতীয় ব্যক্তিত্ব, তাকে আমরা ঋষি বলতে পারি, বিজ্ঞানী বলতে পারি, তার নাম হচ্ছে কনাদ। কম বেশি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে কনাদ আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন, এবং তিনি তার বিভিন্ন আলোচনার মধ্যে যে ধারণাটা আমাদের কাছে তুলে ধরতে চেয়েছেন সেটি হচ্ছে এই যে পৃথিবীর সমস্ত জিনিসকে যদি আমরা ক্রমাগত টুকরো টুকরো করে ভাঙতে থাকি তাহলে ক্ষুদ্রতম যে অস্তিত্বে এসে আমরা পৌঁছব তার নাম হচ্ছে পরমাণু। কাজেই ঐতিহাসিক বিবেচনায় আমরা কণাদের নাম অবশ্যই উচ্চারণ করব।
0: কণাদের কথা আমরা শুনলাম আপনার কাছে। একই সঙ্গে আমরা যদি গ্রিসের দিকে তাকাই এই সময়টায়, বা এই সময়টা দরকার নেই, তার আগে বা পরে কিছু কিছু নাম আমাদের কাছে উঠে আসে। ধরা যাক বিচ্ছিন্নভাবে আমি যদি ডেমোক্রিটাসের নাম বলি, লুসিপাসের নাম বলি, এরকম নাম যেমন আছে, আরও অনেকে পরমাণু নিয়ে ভেবেছিলেন। আমি যদি একজোট করে আপনার কাছে শুনতে চাই যে পাশ্চাত্যে কাছাকাছি সময়ে, আগে বা পরে, পরমাণু সম্পর্কে ভেবেছিলেন কে?
1: সকলেই আমরা জানি যে ভারতীয় সভ্যতা এবং গ্রিক সভ্যতা মোটামুটি তার একটা সমকালীনতা আছে, এবং আমরা যখন কণাদের কথা বলছি, কণাদ থেকে ঠিক মাপকাঠির বিচারে আমরা বলতে পারি প্রায় 130 বছর পর, খ্রিস্টপূর্ব 470 থেকে 400, এই সময়কালে আমরা গ্রিক সভ্যতাতে ডেমোক্রিটাসকে পেয়েছি। এবং লিওসিপাসের কথা যেটা আপনি বলছেন সেটাও ঠিক, লিওসিপাসও একটি কবিতার মতো করে দীর্ঘ কবিতায় তিনি পরমাণুর ধারণা আনতে চেয়েছেন, তবে ডেমোক্রিটাস আরেকটু বিস্তারিতভাবে আনতে চেয়েছেন। কিন্তু এই জায়গায় যে কথাটা আমি বলতে চাইব এবং যেটা আমি প্রথম প্রশ্নের উত্তরে বলতে চেয়েছি যে আমাদের দেশে যখন কণাদ পরমাণু ভাবনা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছেন, গ্রিক সভ্যতায় যখন ডেমোক্রিটাস আইডিয়া অফ অ্যাটম বা পরমাণু ভাবনা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছেন, তখন আমরা দেখছি যে আমাদের দেশে সংগঠিত ধর্ম এই পরমাণুর ধারণাকে গ্রহণ করতে রাজি হচ্ছে না। এবং একই রকমভাবে আমরা লক্ষ্য করছি যে গ্রিক সভ্যতায় যখন ডেমোক্রিটাস পরমাণুর কথা বলছেন তখন অ্যারিস্টটলের মতো মানুষ, সর্বজন শ্রদ্ধেয় মানুষ, তিনি একজন বড় দার্শনিক, বড় বিজ্ঞানীও বটে, তার একটা সামাজিক প্রভাব এবং প্রতিপত্তি ছিল, তিনি খুব তীব্রভাবে ডেমোক্রিটাসকে আক্রমণ করেন এবং তিনি বলেন যে এই পরমাণু ভাবনা আসলে হচ্ছে এটা ইতর্জনের ভাবনা, এর মধ্যে কোনো আভিজাত্য নেই, এর মধ্যে কোনো প্রাসঙ্গিকতা নেই। কেননা তার একটা কারণ আছে, সেটাও আমাদের বোঝা দরকার, সেটা হচ্ছে এই যে এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর সৃষ্টিকর্তা বলে আমরা যখন একজনকে নির্বাচন করব যিনি অলৌকিক ক্ষমতার অধিকারী, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা এই বিশ্বব্রহ্মাণ্ডের কোনো না কোনো পদার্থের কি করে নির্মাণ প্রক্রিয়া চলেছে সেটা বুঝতে চাইব, তখন তো সংগঠিত ধর্ম আমাকে মেনে নেবে না। ফলে আমরা দেখতে পেয়েছি যে আমাদের দেশেও এই সংঘাতটি আমাদের চোখে পড়েছে এবং গ্রিক সভ্যতাতেও প্রায় একই চরিত্রের সংঘাত আমাদের চোখে পড়েছে। এমনকি এ কথাও ঘোষণা করা হয়েছিল যে ডেমোক্রিটাসের যত পাণ্ডুলিপি আছে সমস্ত পুড়িয়ে ফেলা হোক, তাতে কিছু বড় রকমের অপরাধ আসলে আমরা করব না।
0: বেশ, সুতরাং আপনি যেভাবে আমাদের সামনে আলোচনা উপস্থিত করলেন, আমরা ওই পুঁথিপত্র থেকে একেবারে সামাজিক ক্ষেত্রে গিয়ে পড়লাম, যেখানে চিন্তার দ্বন্দ্ব, চিন্তার সংঘাত এবং সেটা ছড়াতে ছড়াতে আরও বড় আকার নিয়েছে। এখন এই যে মানুষগুলোর কথা আমরা বললাম, তাদের কথা তো পরবর্তী পর্বে আমরা আলোচনা করবই, বিস্তারিতভাবে করব, গল্পের মাধ্যমে করব, যে গল্প অবশ্যই সত্যি। এখন বিজ্ঞানের ধারা এমনই যে সেটা কখনো থেমে থাকে না। তাহলে এই যে প্রাথমিক যে ধারণাগুলো আমাদের কনাদ, ইউরোপের ডেমোক্রিটাস এরা দিলেন, এটা তো অনেকদিন পর্যন্ত একটা জায়গায় রয়ে গেল। তার বহু পরে আমরা যে ডাল্টনের কথা শুনি, এই ডাল্টন আর এই যুগ, ডেমোক্রিটাসের যুগ, তাদের মধ্যে কি কোনো সেতু ছিল?
1: সকলেই আমরা জানি যে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন, তিনি যখন পরমাণুর ভাবনা দিলেন সেটি হচ্ছে 1808 সালে তিনি এই ভাবনা দিলেন। কাজে সময়ের বিচারে আমরা বুঝতেই পারি প্রায় 2400 বছরের কাছাকাছি সময় ধরে সমগ্র সভ্যতা কিন্তু মনে করেছে যে হয়তো পরমাণু আছে, কিন্তু যে কথাটা মনে রাখা দরকার যে কনাদ বলুন, ডেমোক্রিটাস বলুন, এমনকি জন ডাল্টন বলুন, তিনজনের কথার মধ্যে একটি বড় রকমের মিল ছিল এই, তারা কিন্তু পরমাণুকেই পদার্থের অবিভাজ্য কণা বা ক্ষুদ্রতম কণা হিসেবে চিহ্নিত করেছেন। এটা ঠিক যে কনাদ বা ডেমোক্রিটাস পরমাণুর যেটুকু ধর্ম তারা আমাদের কাছে বলেছেন, তার বাইরে গিয়ে ডাল্টন আরেকটু বেশি কথা বলেছেন, বিভিন্ন পদার্থের পরমাণুর মধ্যে মিল অমিলের কথা বলেছেন। এবং ডাল্টনের পরমাণুবাদ এখন তো আমাদের স্কুলেই সকলকে পড়তে হয়, সেখানে 1, 2, 3, 4 করে পরমাণুর ধর্ম বিষয়ে কতগুলো কথা আছে। কিন্তু যে কথাটা বলবো যে ঠিকই যে প্রশ্নটি আপনি তুলেছেন একেবারেই নির্ভুল প্রশ্ন, যে প্রায় 2400 বছরের কাছাকাছি সময় ধরে পরমাণুর গঠন নিয়ে, পরমাণু সত্যি সত্যি অবিভাজ্য কণা কিনা বা সমস্ত কিছু সত্যি পরমাণু দিয়ে তৈরি কিনা, এই নিয়ে কিন্তু নতুন ধরনের প্রশ্ন বা নতুন ধরনের বিতর্ক আমরা বিশেষ দেখতে পাইনি। যদিও তার পরে বদল ঘটেছে, নিশ্চয়ই সে আলোচনায় আমাদের যাবার সুযোগ থাকবে, কিন্তু এটা একেবারে সত্যি কথা যে প্রায় দীর্ঘ, এত কম কথা নয়, বিজ্ঞানের ইতিহাসে 2000 বছর একটা বড় সময়, সেই সময় ধরে কিন্তু এই পরমাণুর ধারণার কোনো বড় রকমের বদল ঘটেনি।
0: বেশ, শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আলোচনা, অতিথি অধ্যাপক শ্যামল চক্রবর্তী, যে ধারাবাহিকের শুভারম্ভ আজকে এই আলোচনার মাধ্যমে হচ্ছে তার নাম পরমাণুর জগৎ। আপনারা জেনে আনন্দিত হবেন এই ধারাবাহিক সারা ভারতবর্ষে বিভিন্ন ভাষায় প্রচারিত হচ্ছে, আর সেইখানে বিভিন্ন বিজ্ঞানী তাদের মতামত দিচ্ছেন। পরমাণু সম্পর্কে আলোচনা করতে গিয়ে নক্ষত্রদের কথাও আসে, আর সেই সম্পর্কে বলতে গিয়ে প্রথিতযশা বিজ্ঞানী জয়ন্ত বিষ্ণু নার্লিকার, তিনি ঠিক কি বলেছেন আমাদের ছোট্ট করে শুনে নেব।
2: দি স্টার্স আর হিউজ বলস অফ গ্যাস, ওয়ান কুড সে প্লাজমা, বিকজ দে আর ভেরি হাই টেম্পারেচার গ্যাস, অ্যান্ড ওয়েন দে হ্যাভ দিস ভেরি হাই টেম্পারেচার বলস ইন দি ফর্ম অফ স্টার্স, দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য সেন্টার অফ দিস বলস। দে হ্যাভ ভেরি হাই ডেন্সিটি, ভেরি হাই টেম্পারেচার, and therefore you like to know what type of physics is going on there. And one of the most important discoveries which Eddington and others made was that inside, that is at the center of the core of the star, the temperature is so high that you can have a fusion reactor going on there. This is the kind of fusion reactor we would like to have it on the Earth, which will produce energy for us at a very cheap rate. But we have not yet managed that kind of engineering yet. But the astronomers know that the Sun has managed to do this because of its very large mass and its very large density and very large temperature. So we can say that at the center of the sun, there is nuclear fusion going on, converting hydrogen to helium. And in this process, you are producing energy. And that is the energy which the sun is shining.
0: বিজ্ঞানী জয়ন্ত বিষ্ণু নার্লিকারের কথা আমরা শুনলাম। তিনি পরমাণুর প্রসঙ্গে জ্যোতির্বিজ্ঞানকে এনেছেন এবং নক্ষত্রদের কথা এনেছেন। আমরা ফিরে আসি আমাদের আলোচনায়। স্টুডিওতে অতিথি অধ্যাপক শ্যামল চক্রবর্তী। আমরা যখন আধুনিক সময়ে পরমাণু সম্পর্কে বুঝতে শুরু করলাম, সেখানে রাদারফোর্ড সাহেবই তো আমাদের বোঝালেন, অবশ্যই তার গুরু থমসনও ছিলেন, তার সঙ্গে পরবর্তীকালে নিলস বোর যুক্ত হলেন। তিনটে দেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ডেনমার্ক, আমাদের একটু ওই সময়টার কথা বলুন।
1: হ্যাঁ মানুষ, যেটা আমাদের অবশ্যই বলা প্রয়োজন সেটি হচ্ছে যে উচ্চারণ করেছেন আপনি তিনজন বিজ্ঞানীর কথা, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ, এক কথায় হয়তো বলা যায় শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, এবং তার শ্রেষ্ঠতম গবেষণাগারই বলবো ক্যাভেন্ডিশ গবেষণাগার। হেনরি ক্যাভেন্ডিশ, যিনি হাইড্রোজেন আবিষ্কার করেছিলেন, তিনি প্রচুর টাকা পয়সা দিয়ে গিয়েছিলেন এবং সেখানে একটি গবেষণাগার তৈরি হয়েছিল। এই ক্যাভেন্ডিশ গবেষণাগারে পদার্থবিদ্যার গবেষণা বা আমাদের বস্তু জগতের কী কী জিনিস দিয়ে তৈরি, তার তাত্ত্বিক গবেষণা, পরীক্ষা নির্ভর গবেষণা, আমরা সবাই জানি যে ক্লার্ক ম্যাক্সওয়েলের হাতে প্রথম শুরু হয়েছিল, যিনি তড়িৎ চুম্বকীয় ধারণা আমাদের দিয়েছেন, অসামান্য ধারণা। এবং তারপরে তার ছাত্র জন টমসন, যেটা বিশেষ করে বলবার যে 1897 সালে, অবশ্য তার আগে একটা কথা আমাদের শ্রোতাবন্ধুদের বলে নিলে ভালো হয় যে তার দুবছর আগে পরপর ঘটনা ঘটেছে। যেমন 1895 সালে আমরা জানি এক্স রশ্মি আবিষ্কার হয়েছে, রনজেন তিনি আবিষ্কার করেছেন জার্মানিতে, এবং ঠিক তার পরের বছর হেনরি বেকারেল এবং মাদাম কুরি তারা পদার্থের তেজস্ক্রিয়তার কথা বলেছে। এই তেজস্ক্রিয়তা এবং এক্সরশ্মির সঙ্গে পরমাণুর অন্তর্গঠনের একটা সম্পর্ক আছে, যেই বিশ্লেষণ বিচার ইত্যাদি অনেক পরে হয়েছে, কিন্তু এই দুটো উল্লেখযোগ্য ঘটনার কথা আমাদের টমসনে যাবার আগে বলা দরকার। টমসন যেটা করেছিলেন কেমব্রিজের গবেষণাগারে, তিনি যে পরীক্ষাটা করেছিলেন, শ্রোতাবন্ধুদের আমরা বিস্তারিত পরীক্ষার আলোচনায় যাব না, কেননা পরে আপনারা নিশ্চয়ই সে আলোচনা শুনবেন। সেখানে আমরা দেখছি যে প্রায় 2500 বছর ধরে পরমাণুর যে অবিভাজ্য ধারণা, সেই ধারণাটা বজায় থাকছে না, মনে হচ্ছে পরমাণুকে আমরা ভাঙতে পারছি। এখন এটা বুঝতেই পারেন যে একজন মানুষ যখন একটা পরীক্ষা করলেন এবং দেখছেন যে 2500 বছর ধরে বড় মাপের মানুষেরা যা বলেছেন তার থেকে একটা ভিন্ন রকমের কিছু ফলাফল তিনি দেখছেন, স্বভাবতই তাকে, এমনিতেই বিজ্ঞানের ধর্ম হচ্ছে তাকে বারবার যাচাই করে নিতে হয়, কিন্তু তারপর যখন প্রায় একটা উল্টো সত্যি পাওয়া যায় তখন তাকে আরও বেশি করে যাচাই করতে হয়। এবং টমসন সেই পরীক্ষাটা করে দেখলেন যে না, যা আগে যারা বলেছেন, কণাদ যা বলেছেন, ডেমোক্রিটাস তারা সবাই যা বলেছেন, ডালটন যা বলেছেন, আসলে সেটা সত্যি নয়, পরমাণুকে আমরা ভাঙতে পারি। এবং এটা সকলেই জানি, রয়্যাল ইনস্টিটিউশনে তিনি বক্তৃতা করেছেন, তারপরে সেই গবেষণাপত্র ছাপিয়েছেন। এবং তারপরে টমসনের ছাত্র ছিলেন আর্নেস্ট রাদারফোর্ড, যদিও তিনি নিউজিল্যান্ডের ছাত্র, সেখান থেকে এসেছেন, কিন্তু তার এইসব গবেষণা কিন্তু ওই কেমব্রিজের ক্যাভেন্ডিশ গবেষণাগারেই সংগঠিত হয়েছে। এবং আমরা অনেক সময় বলি যে এটা অনেকটা শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানার মতো হয়েছে, যে ম্যাক্সওয়েল, তার ছাত্র টমসন এসেছেন, টমসনের ছাত্র রাদারফোর্ড এসেছেন, এবং রাদারফোর্ডের পরে তার এক ছাত্র শ্যাডুইক, যিনি নিউট্রন আবিষ্কার করেছেন, একেবারে শাস্ত্রীয় সঙ্গীতের শিষ্যবর্গের মতো। 1911 সালে রাদারফোর্ড একটি অসামান্য পরীক্ষা করেছেন। সকলেই আমরা জানি যে যে সমস্ত মৌলিক পদার্থ আছে তার মধ্যে সোনাকে যদি আমরা পেটাতে থাকি তাহলে সে সবচেয়ে পাতলা হতে পারে, কাজেই আমি মৌলিক পদার্থ হিসেবে সোনার এক টুকরো নিয়ে তাকে পিটিয়ে, হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে আমি একটা পাতলা সিনেমার পর্দার মতো তৈরি করে তাকে যদি আমি ঝুলিয়ে দিই এবং তারপরে আমি কতগুলো বুলেটের মতো আলফা কণা যদি ছুটতে থাকি, তার ভেতর থেকে আমরা দেখছি যে 20,000 আলফা কণার মধ্যে হয়তো একটি আলফা কণা বুমেরাং হয়ে আমার দিকে ফেরত আসছে। ফলত যেটা হলো যে টমসন তো আমাদের বললেন যে পরমাণুর মধ্যে আমি একটি ছোট্ট কণা খুঁজে পেয়েছি যেটি তড়িৎ ধর্মের বিচারে ঋণাত্মক তড়িৎ আছে। এখন পরমাণুকে হাতে স্পর্শ তো আমরা করতে

0: পারি না, কিন্তু পরমাণু দিয়ে তৈরি যে কোনো জিনিস আমরা স্পর্শ করতে পারি, কিন্তু আমরা যখন স্পর্শ করি আমরা তড়িতাহত হই না। ফলে স্বভাবতই যুক্তির ভেতর থেকে একটা ভাবনা তৈরি হচ্ছে যে পরমাণুর ভেতরে যদি কতগুলো ঋণাত্মক কণা থাকে, যা থমসন দেখেছেন, তাহলে তাকে প্রশমনের জন্যে কতগুলো ধনাত্মক কণা কোথাও না কোথাও থাকতে হবে। রাদারফোর্ডের পরীক্ষা থেকে যেটা পাওয়া গেল, এই ধনাত্মক কণাগুলোর ঠিকানা উনি খুঁজে বার করলেন, সেটা হলো যে পরমাণুর ঠিক মধ্যিখানে আছে, একেবারে ছোট্ট। সহজ করে বলতে গেলে ধরুন আমাদের যে 3.5 হাত শরীর, আমাদের শরীরের আয়তন এবং আকারের তুলনায় আমাদের মস্তিষ্কের আকার এবং আয়তন খুবই ক্ষুদ্র, কিন্তু মস্তিষ্ক সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক তেমনি করে পরমাণুর যে বিশাল আকার আছে, সেই আকারের তুলনায় ওই যে মধ্যিখানে যেখানে ধনাত্মক কণাগুণ বসে আছে তাকে রাদারফোর্ড নাম দিলেন নিউক্লিয়াস, এবং তিনি বললেন যে তার আকার আয়তন হচ্ছে খুবই ক্ষুদ্র। কিন্তু পরমাণুর ভর বলতে আমরা যা বুঝি, কেননা টমসন যে কণা আবিষ্কার করেছিলেন ইলেকট্রন কণা, তার তো ভর বলে কিছু আমরা স্বীকার করিনি, কেননা তার ভর খুবই উপেক্ষিত, নগণ্য। আসল ভর সেই নিউক্লিয়াসে লুকিয়ে আছে। কাজেই আমাদের বুঝতে হবে যে এই যে আবিষ্কারের ধারাবাহিকতা, এবং আরেকটা ছোট্ট কথা শ্রোতাবন্ধুদের বলবো যে কেমব্রিজের মতো পুরনো বিশ্ববিদ্যালয় কয়েক বছর আগে তাদের 4 জন সর্বশ্রেষ্ঠ সতীর্থ নির্বাচন করেছিলেন। সেখানে আমরা বাকি 3 জনের কথা আজকে আলোচনায় যাচ্ছি না, কিন্তু একজন ছিলেন টমসন। অনেকে বলছেন যে কেমব্রিজে এত বিখ্যাত সব ছাত্র টমসনকে কেন বলা হচ্ছে, তার একটাই কারণ, এটা আমরা খানিকটা আকার ইঙ্গিতে একটু আগে বলেছি, যে তিনি বিজ্ঞানের একটি সত্য নির্মাণ করছেন যেই সত্য প্রায় 2500 বছর ধরে উপেক্ষিত ছিল, এবং শুধু সেই সত্য তিনি উচ্চারণ করেছেন তাই নয়, তিনি যদি সেদিন না বলতেন যে পরমাণুকে ভাঙা যায়, তাহলে পরমাণু বিজ্ঞানের যে পরবর্তী অধ্যায়গুলো ক্রমাগত রচিত হয়েছে, যেগুলো আমাদের শ্রোতাবন্ধুরা বাকি পরপর পরপর তারা শুনতে পাবেন, তার কোনো অধ্যায়ই রচিত হতো না। ফলে সেই অবদানটাকে তারা যথাযোগ্য স্বীকৃতি দিয়েছেন, এবং টমসনকে কেমব্রিজের একটা দীর্ঘকালের ইতিহাসে, 100 বছরের ইতিহাস, সেখানে মাত্র 4 জন বিজ্ঞানীর মধ্যে তারা 1 জন বিজ্ঞানী নির্বাচন করেছেন।
1: পরমাণুর জগৎ প্রথম পর্ব এটা, আর সেই পর্বে আমরা আলোচনা যখন করছি তখন আপনাদের জানাই সারা ভারতে বিভিন্ন ভাষায় এই ধারাবাহিক প্রচারিত হচ্ছে আকাশবাণীর মাধ্যমে এবং বিজ্ঞান প্রসারের সহযোগিতায়। বিভিন্ন জায়গা থেকে আমরা বিজ্ঞানীদের মতামত পেয়েছি। পরমাণুর সঙ্গে শক্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটু আগে তেজস্ক্রিয়তা সম্পর্কে শুনলাম, সেখানেও শক্তির প্রকাশ আছে, আবার পরমাণুকে ভেঙে শক্তি পাওয়া যায়, সেটাও শক্তি। শক্তির প্রসঙ্গে বলতে গিয়ে আমাদের বরেণ্য বিজ্ঞানী অনিল কাকোদকার, তিনি কি বলেছেন আমরা একটু শুনে নেব।
2: All along we have been using chemical energy, the energy that we get through combustion of coal, through combustion of oil, could be petroleum, it could be diesel, it could be any other form of oil or gas. Now chemical energy is released when there is a rearrangement of electrons that orbit around the nucleus of an atom. The amount of energy that is associated with the particles within a nucleus is several orders of magnitude larger than the energy associated with electrons that orbit a nucleus of an atom. And so, if we can derive energy from nucleus of an atom, then obviously we can get much larger energy by using much smaller quantities of materials. For example, 1 kilogram of uranium, a fissile material, would deliver maybe several tens of millions times the energy that one would get from 1 kilogram of coal. And so, once we master the technology of harnessing energy from the nucleus of an atom, we obviously open up much larger energy resource available for the mankind. And this is what nuclear energy is about.
1: বিজ্ঞানী অনিল কাকোদকার শক্তির সম্পর্কে বলতে গিয়ে কি বলেছেন আমরা শুনলাম। ফিরে আসি আলোচনায়, খুব বেশি সময় বাকি নেই। বলা যায় একটা উল্লম্ফন দিয়ে একেবারে সাম্প্রতিক সময়ে চলে আসব। অধ্যাপক চক্রবর্তী, আপনি যখন পড়ান আজকে ছাত্রছাত্রীদের স্নাতকোত্তর স্তরে, তখন তাদের কাছে পরমাণুর কোন বিষয় নিয়ে আলোচনা

0: আলোচনা হয়। এইটা বুঝতে পারলে আমরা এখন বুঝব যে আমরা তাহলে কোন জায়গাটায় আছি, সেই ডেমোক্রেটাইজেশনের সময় থেকে আজকে কোন জায়গায় আছি।
1: না, আজকে যেই জায়গায় এসেছি, ইতিহাস চেতনার জায়গা থেকে আলোচনা করলে আমাদের কণা ডেমোক্রেটাস থেকে অবশ্যই শুরু করতে হয়। কিন্তু সেই জায়গাটাকে একপাশে সরিয়ে রাখলে পর পরমাণুর যেসব বিষয় আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান বা গবেষণা কেন্দ্রে পরিচালিত হয়, সে আমাদের বিস্ময় তৈরি করে। ধরা যাক, আমি যে কথাটা বলবো, 1932 সালে আমরা নিউট্রন পেলাম, ফলে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 2500 বছর ধরে যেখানে আমরা বলছি যে পরমাণুকে ভাঙা যায় না, সেটিই হলো সবথেকে ছোট কণা। একবার যখন টমসন আমাদের ধরিয়ে দিলেন যে পরমাণুকে ভাঙা যায় বই কি, সেই 1897 থেকে 1932 মাত্র 35 বছর, মাত্র 35 বছরে যে ঘটনা ঘটল, এ তো একটা বড় ধরনের বিপ্লব যে আমরা বলতে পারছি পরমাণু আসলে ভাঙা যায়। পরমাণুর মধ্যে তিনটি কণা আছে, একটি কণা ইলেকট্রন, সে নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে, এবং নিউক্লিয়াসের মধ্যে দুরকমের কণা আছে, একটি প্রোটন এবং একটি নিউট্রন, তারা নিউক্লিয়াসের মধ্যে একেবারে নিবিড়ভাবে সন্নিবদ্ধ অবস্থায় রয়েছে। কিন্তু এর পরে বিজ্ঞানীরা যখন 1900 সালে ম্যাক্স প্ল্যাঙ্কের সেই কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার হলো এবং নিলস বোর, যার নাম আপনি উচ্চারণ করেছেন, নিলস বোরের আগে রাদারফোর্ড যেভাবে পরমাণুর গঠনটা বুঝতে চেয়েছিলেন, সেই গঠনটা বুঝতে গেলে আমরা অনেকগুলো মৌলিক সত্য যেমন পাই, আবার একটা বিভ্রান্তিও তৈরি হচ্ছিল যে ইলেকট্রন যদি ক্রমাগত সত্যি দৌড়তে থাকে তাহলে সে তো একসময় নিউক্লিয়াসে এসে হুমড়ি খেয়ে পড়বে, তাহলে পৃথিবীতে পরমাণুর অস্তিত্ব থাকবে কেমন করে। তারপরে আমরা দেখলাম যে ম্যাক্স প্ল্যাঙ্ক আমাদের কাছে এসে দাঁড়ালেন, এবং ম্যাক্স প্ল্যাঙ্কের তত্ত্বটাকে যখন আমরা গ্রহণ করলাম, মানে নিলস বোর, ডেনমার্কের সেই অবিস্মরণীয় বিজ্ঞানী, তিনি যখন গ্রহণ করলেন, তিনি যেভাবে ইলেকট্রনটার চরিত্র আমাদের কাছে পৌঁছে দিলেন, আমাদের বুঝতে কোথাও অসুবিধে রইল না যে ইলেকট্রন আসলে পরমাণুতে যেভাবে তার নিউক্লিয়াসের চারপাশে কতগুলো নির্দিষ্ট পথে ঘুরছে সেভাবেই তাদের ঘুরবার কথা, এবং সেভাবে ঘুরলে পরে পরমাণুর অস্তিত্ব কোথাও ধ্বংস হয়ে যাচ্ছে না। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে 1924-25 থেকে 28 এই সময়টাতে অনেক বিজ্ঞানী এসেছেন, হাইজেনবার্গ এসেছেন এবং আরও অনেক বিজ্ঞানী, তারা একটা কোয়ান্টাম বিজ্ঞান বলে একটা নতুন ধরনের ধারণা তৈরি করলেন, তাতে ইলেকট্রনের চরিত্রের মধ্যে কণার চরিত্র পাওয়া গেল, তরঙ্গের চরিত্র পাওয়া গেল, ফলে পরমাণু বিজ্ঞান আজকে তার একটা শশাগরা পৃথিবী তৈরি হয়েছে এক কথায় বলা যায়। এবং বিশ্বব্রহ্মাণ্ডের যে ব্যাপ্তি, পরমাণু নিয়ে পড়াশুনো করতে চাইলে প্রায় সেই ব্যাপ্তির দিকেই আমাদের তাকাতে হয়।
0: একেবারে শেষে খুব ছোট্ট করে যদি জানতে চাই, এ ধরুন আজকে পরমাণু সম্পর্কে গবেষণা করার জন্য কোন কোন উপায় বা যন্ত্রকে ব্যবহার করা হয়। ধরা যাক আমাদের চোখের সামনে যেটুকু ফুটে ওঠে, তাতে আমরা লার্জ হ্যাড্রন কোলাইডার নামক একটা যন্ত্রের কথা শুনেছি।
1: হ্যাঁ, লার্জ হ্যাড্রন কোলাইডার তো এসেছে অনেক পরে। আসলে প্রথমে আমরা বলতে পারি, সময় কম আমাদের, যে সাইক্লোট্রন, যেটা ইলেকট্রনকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অনেক তার গতিবেগ বাড়াতে পারি, এবং আমরা সকলেই জানি এবং এর জন্য আমরা গর্বিত, আমাদের এই কলকাতা শহরে এশিয়ায় প্রথম বিজ্ঞানী মেঘনাথ সাহা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে তিনি সাইক্লোট্রন তৈরি করেছিলেন। তারপরে লরেন্স এসেছেন, ধীরে ধীরে ধীরে ধীরে ঠিকই বলেছেন যে আসলে বিষয়টা হচ্ছে এই যে আমাকে একটা যন্ত্র তৈরি করতে হবে এবং যন্ত্রটার শক্তি ক্রমাগত বাড়িয়ে যেতে হবে যাতে ছোট ছোট কণিকাগুলোর গতিবেগ আমি ক্রমাগত বাড়াতে পারি। সেটা বাড়াতে বাড়াতে বাড়াতে বাড়াতে আজকে আমরা এখানে পৌঁছেছি, যেটার নাম আমরা বললাম লার্জ হ্যাড্রন কোলাইডার, যেই যন্ত্র থেকে আমরা হিগস বোসন আবিষ্কার করেছি এবং সারা পৃথিবীতে সেটি স্বীকৃত হয়েছে, পিটার হিগস নোবেল পুরস্কারও পেয়েছেন। কাজেই অনুমান করতে পারছি আমরা সকলেই যে আজকে একটা অবিভাজ্য কণা, যেটি কিনা চোখে দেখা যায় না, সেই চোখে না দেখতে পাওয়া অবিভাজ্য কণা, তার যে চিন্তার জগৎ, তার যে বিশ্লেষণের জগৎ, তার যে পরিণতির জগৎ এবং তার যে শক্তির জগৎ উৎপাদন করেছে, সে প্রায় যেন কুলকিনারা পাওয়া যায় না। কুলকিনারা পাওয়া যায় না মানে বিজ্ঞানের জগতে এটা রহস্যময় শব্দ, আমি সে কথা বলতে চাইছি না। আমি বলতে চাইছি যে একজন ব্যক্তিগতভাবে মানুষ যদি পরমাণু বিজ্ঞান নিয়ে পড়াশুনো করতে চান, সত্যি বলতে কি সেই নিউটনের কথাই আমাদের উচ্চারণ করতে হবে? ওই ছোট্ট একটু নুড়ি কুড়াবার মতো তার কিছু হয়তো জ্ঞান তিনি অর্জন করতে পারবেন।
0: শ্রোতা বন্ধুরা, এই কথা দিয়েই আমরা শেষ করবো এই প্রারম্ভিক পর্ব, এবং আপনাদের আবারও জানাবো পরবর্তী পর্বগুলোতে নাটকের মাধ্যমে, কথার মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করব কোন ইতিহাসের মধ্যে দিয়ে মানুষ আজকে এই জায়গায় এসেছে, এই পরমাণু চর্চার বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যতের দিকে অভিমুখ তার তৈরি করছে। আজকে অধ্যাপক শ্যামল চক্রবর্তীকে স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ জানাই। আপনাদের অনুরোধ করি, অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানান, চিঠি লিখুন। প্রারম্ভিক পর্ব থেকে বিদায় নিচ্ছি, নমস্কার।
2: শব্দগ্রহণ মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। অনুষ্ঠানটি আকাশবাণী ও বিজ্ঞান প্রসারের যৌথ পরিবেশন।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
4: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বৈরাগী রাগে সেতার। বাজিয়েছেন সৌমাল্য চক্রবর্তী, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন প্রশান্ত দে রায়।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বৈরাগী রাগে সেতার। বাজিয়েছেন সৌমাল্য চক্রবর্তী, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন প্রশান্ত দে রায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
2: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
3: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। আজ শুনবেন মৌচাক ছবির গান, প্রথম গান মান্না দের কণ্ঠে।

কাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই ঠিক বলিনি, যদি জগাই মাধাই।

দেখি বলে ফেলি একে ওকে। যদি জগাই মা ধাই কিছু মনে করো না।

0: প্ল্যাটফর্ম নম্বর 2 তে চলনে ওয়ালি সুপারফাস্ট এক্সপ্রেস কে যাত্রী
1: আমি এখানে
2: দিদি তোকে নয় এটাকে মোবাইলটা চার্জ করতাম
1: বুদ্ধিতে চার্জ দে
3: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে
1: দেখলি
2: বাবা দাঁড়াও আমি পে করছি সিগন্যালই নেই
3: এবার কি করবে
2: আছে তো ফ্রি ওয়াইফাই
1: বোকা সুধরে যা
3: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই
2: মানে জালিয়াতিকে বলো বাই বাই
3: আরবিআই এ কথা বলে
4: শুরু করো সঠিক ভাবে স্মার্ট হও আর্থিক ভাবে
5: বিজ্ঞাপন বিরতির পর গানে গানে অনুষ্ঠানে মৌচাক ছবির এবারের গানটি মান্না দে ও আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে

0: না তো গোপার দাড়ি বুঝলে নারী, ওই লক্ষ ব্লেডে ও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি। ও পাগলাগারদ কোথায় আছে নেই বুঝিতা জানা, পাগলাগারদ কোথায় আছে নেই বুঝিতা জানা।
1: শুনলেন মৌচাক ছবির গান, বাংলা ছায়া ছবির গানের অনুষ্ঠান গানে গানে আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

এখন খবর। আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদের বাদল অধিবেশনের প্রাককালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মলদোভা, ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া সফরে রওনা হচ্ছেন। চার দিনের সরকারি সফরে জাঞ্জিবারের রাষ্ট্রপতি ভারতে এসেছেন। তিন দিনের রাজ্য সফরের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ওএমআর শিট স্ক্রুটিনির জন্য জমা দিলে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কঠোর আইনি পরিণতির সম্মুখীন হতে হবে বলে এনটিএ সতর্ক করে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ আর্জেন্টিনা বনাম স্পেনের মহারণ। ফ্রান্সকে হারিয়ে তৃতীয় স্থান লাভ করেছে ইংল্যান্ড। আসছি বিস্তারিত খবরে। সংসদে আগামীকাল বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাইবে। আগামীকাল শুরু হয়ে বাদল অধিবেশন চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মলদোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া এই তিন দেশ সফরে রওনা হচ্ছেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিভি জর্জ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন, এ মাসের 25 তারিখ পর্যন্ত এই সফর চলবে। এই তিন দেশের রাষ্ট্রপতিদের আমন্ত্রণেই রাষ্ট্রপতি মুর্মুর এই সফর। এই প্রথম কোনো ভারতীয় রাষ্ট্রপতি মলদোভা প্রজাতন্ত্র এবং উত্তর ম্যাসিডোনিয়ায় সরকারি সফরে যাচ্ছেন। তিন দশক পর কোনো ভারতীয় রাষ্ট্রপতি রোমানিয়া সফর করবেন বলে তিনি জানান। চার দিনের সরকারি সফরে জাঞ্জিবারের রাষ্ট্রপতি তথা রেভলিউশনারি কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর হুসেইন আলী মৌনি আজ নতুন দিল্লিতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠক চলাকালীন উভয় নেতা ভারত তানজানিয়া সম্পর্কের সামগ্রিক দিক পর্যালোচনা করবেন। ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করবেন তারা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও আজ সফরকারী এই বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে যে দক্ষিণী বিশ্বের অংশীদার হিসেবে ভারত ও তানজানিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের নিবিড় বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক রয়েছে। এই সফরটি পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। পাঁচ দিনের ভারত সফরে পানামার বিদেশমন্ত্রী হাভিয়ের এদুয়ার্দো মার্টিনেজ আজা ভাস্কুয়েজ আজ সকালে নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। আগামীকাল তিনি ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি বুধবার নতুন দিল্লিতে বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গেও সাক্ষাৎ করবেন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে যে অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক স্বার্থ এবং সদিচ্ছার উপর ভিত্তি করে ভারত ও পানামার মধ্যে এক ঘনিষ্ঠ অংশীদারিত্ব বিদ্যমান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠকে পৌরোহিত্য করবেন। কলকাতার জাতীয় গ্রন্থাগার একটি ওয়ার্ল্ড মিউজিয়ামের উদ্বোধন করার কথা রয়েছে তার। স্বরাষ্ট্রমন্ত্রী এরপর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠান থেকে হাওড়ার সাকরাইলে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নথি বিকৃতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ স্ক্রুটিনির জন্য ওএমআর শিট জমা দেওয়ার বিষয়ে শিক্ষার্থী অভিভাবকদের জন্য একটি কঠোর নির্দেশিকা জারি করেছে। এনটিএ জানিয়েছে, সম্প্রতি পর্যালোচনার জন্য জমা পড়া অনেক ওএমআর শিটই নকল বা কৃত্রিমভাবে তৈরি বলে প্রমাণিত হয়েছে। এর ফলে সমস্ত অভিযোগের উপর আরও নিবিড় নজরদারি চালানো হচ্ছে। জাল বা এআইএর মাধ্যমে তৈরি ওএমআর শিট জমা দিলে অভিযোগকারীদের গুরুতর আইনি পরিণতির মুখে পড়তে হতে পারে বলে এনটিএ সতর্ক করে দিয়েছে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই 2026 সালের দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। ছাত্রছাত্রীরা result.digilocker.gov.in পোর্টালে গিয়ে তাদের ফলাফল দেখতে পারবে। সিবিএসই জানিয়েছে যে এই বছরের মূল ও দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল মিলিয়ে সামগ্রিক পাশের হার 96.78%। জম্মু ও কাশ্মীরে পেহেলগাম এবং বালতাল উভয় পথে খারাপ আবহাওয়ার প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ থেকে অমরনাথ তীর্থযাত্রা স্থগিত রাখা হয়েছে। আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার পর যাত্রা পুনরায় শুরু হবে। অন্যদিকে ভারতীয় আবহাওয়া দপ্তরের দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তার প্রেক্ষিতে শ্রীমাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড বৈষ্ণোদেবী যাত্রাও সাময়িকভাবে স্থগিত করেছে। উল্লেখ্য, আবহাওয়া দপ্তর জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এর ফলে বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা, ভূমিধ্বস ও জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে মার্কিন বিদেশ দপ্তর তাদের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষের সামরিক তৎপরতা বৃদ্ধির ফলে উদ্ভূত জটিল নিরাপত্তা পরিস্থিতির
কারণে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। এক বিবৃতিতে বিদেশ দপ্তর বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের বিশেষত পশ্চিম এশিয়ায় নিরাপত্তাজনিত পরিস্থিতির দ্রুত পরিবর্তন সম্পর্কে নিয়মিত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। রাশিয়ার উপর ইউক্রেনীয় ড্রোন হামলায় গত রাতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া গেছে। মস্কোর পূর্ব দিকে অবস্থিত একটি বিশাল গুদামঘর সহ দুটি বড় গুদামে ড্রোন আঘাত হেনেছে। এই হামলায় অন্তত 9 জন নিহত এবং 80 জনেরও বেশি আহত হয়েছেন। সরকারি সূত্রে জানা গেছে, দেশটির অন্যতম শীর্ষ অনলাইন খুচরো বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ড বেরিজের দুটি বিশাল গুদামে এই হামলা চালানো হয়। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাতে স্পেনের মুখোমুখি হবে। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। একটি প্রতিবেদন।
1: বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে কলকাতা সহ রাজ্য জুড়ে ব্যাপক উন্মাদনার সৃষ্টি হয়েছে। গলি থেকে রাজপথ আর্জেন্টিনা ও স্পেনের পতাকায় মুখ ঢেকেছে। পাল্লা দিয়ে বেড়েছে দুদলের জার্সির চাহিদা। কে মোহনবাগান, কে ইস্টবেঙ্গল, সেই লড়াই এখন গৌণ। কে কোন রাজনৈতিক দলে, সেই বিতর্ক সরিয়ে এখন সকলেই মেতেছেন বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে নিয়ে। একদিকে গতবারের বিজয়ী আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোকাপ জয়ী স্পেন। খেলার মাঠে কি ফল হবে তা ভবিষ্যতই বলবে, তবে জনসমর্থনের নিরিখে নিশ্চিতভাবেই পাল্লা ভারী আর্জেন্টিনার। রাজ্য ক্রীড়া দপ্তরের ব্যবস্থাপনায় কলকাতার নন্দন ওয়ান সভাগৃহে এবং তার বাইরে একতারা মুক্ত মঞ্চে বড় পর্দায় ফাইনাল দেখানো হবে। শহর ও জেলার আবাসন মাল্টিপ্লেক্সও বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া জেলায় জেলায় রাজ্য সরকার বিভিন্ন ক্লাবগুলির মাধ্যমে জায়ান্টস কিনে খেলা দেখাবার বন্দোবস্ত করেছে। এদিকে প্রিয় দলের মঙ্গল কামনায় সকাল থেকেই যাগযজ্ঞের প্রস্তুতি শুরু হয়ে গেছে। হৃদয়ে উজাড় করা ভালোবাসা রয়েছে লিওনেল মেসির জন্য, হয়তো এটাই তাঁর শেষ বিশ্বকাপ। আবার কিছু কিছু ফুটবল অনুরাগী স্পেনের উদীয়মান তারকা লামিনে ইয়ামালের হাতে বিশ্বকাপ দেখতে চাইছেন। তবে খেলাটা যখন মাঠে, দৃষ্টিটাও থাক মাঠেই। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এদিকে ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে চলতি বিশ্বকাপের তৃতীয় স্থান দখল করেছে ইংল্যান্ড। উল্লেখ্য, বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড তৈরি হল এই ম্যাচে। লর্ডসে আজ একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। ভারত প্রথম ম্যাচে ইংল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে যায়। ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচে ভারতকে 4 উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে। আজকের ম্যাচ সিরিজের নির্ণায়ক। টোকিওতে জাপান ব্যাডমিন্টন ওপেনের মহিলা সিঙ্গলসের ফাইনালে দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু আজ জাপানের আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। সেমিফাইনালে দ্বিতীয় সেটের খেলা চলাকালীন চীনা প্রতিদ্বন্দ্বী ম্যাচ থেকে সরে দাঁড়ানোয় সিন্ধু ফাইনালে ওঠেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মলদোভা, ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া সফরে রওনা হচ্ছেন। উল্লেখ্য, 4 দিনের সরকারি সফরে জাঞ্জিবারের রাষ্ট্রপতি ভারতে এসেছেন। 3 দিনের রাজ্য সফরের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ওএমআর শিট স্ক্রুটিনির জন্য জমা দিলে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কঠোর আইনি পরিণতির সম্মুখীন হতে হবে বলে এনটিএ সতর্ক করে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ আর্জেন্টিনা বনাম স্পেনের মহারণ। ফ্রান্সকে হারিয়ে তৃতীয় স্থান লাভ করেছে ইংল্যান্ড। খবর শেষ হল, পরের খবর শুনবেন সকাল 10:10।
2: আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। ফ্রান্স ও স্পেনের সীমানা দিয়ে বয়ে চলে বিদ্যাসোয়া নদী। সেই নদীর বুকে জেগে রয়েছে এক টুকরো ভূখণ্ড। আপাতদৃষ্টিতে এটিকে অতি সাধারণ এক দ্বীপ বলে ভ্রম হতে পারে। 350 বছরেরও বেশি সময় ধরে এক অদ্ভুত কূটনৈতিক ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই ফিজ্যান্ট আইল্যান্ড। বছরের 6 মাস এই দ্বীপের মালিকানা থাকে স্পেনের হাতে, আর বাকি 6 মাস থাকে ফ্রান্সের। পৃথিবীর বুকে এমন আশ্চর্য সীমান্ত ভাগাভাগি নজির আর নেই। এই অদ্ভুত নিয়মের সূচনা হয়েছিল 1659 সালে। দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটাতে ফ্রান্স ও স্পেন পিয়েরেনিস চুক্তিতে স্বাক্ষর করে। আলোচনার জন্য বেছে নেওয়া হয়েছিল বিদাসোয়া নদীর এই নিরপেক্ষ দ্বীপটিকে। এখানেই ফরাসি সম্রাট চতুর্দশ লুয়ের সঙ্গে স্পেনের রাজকুমারী মারিয়া থেরেজার রাজকীয় বিয়ের বন্দোবস্ত হয়। উদ্দেশ্য ছিল একটাই, দুই দেশের মধ্যে শান্তির বার্তা সুপ্রতিষ্ঠিত করা। কিন্তু চুক্তির শেষে দ্বীপের মালিকানা কার হবে তা নিয়ে তৈরি হয় জটিলতা। কোনো দেশই এই ভূখণ্ডের দাবি ছাড়তে রাজি ছিল না। শেষমেশ এক অভিনব সমঝোতায় পৌঁছয় দুপক্ষ। ঠিক হয় বছরের প্রতি ছমাস অন্তর এই দ্বীপের সার্বভৌমত্ব আবর্তিত হবে দুই দেশের মধ্যে। 3.5 শতাব্দী পেরিয়ে আজও সেই নিয়ম চলেছে চুক্তি মতোই। সূর্যাস্তের পরে স্বাভাবিক নিয়মেই আধার নেমে আসে, কিন্তু এবার সেই আধার নামা ঠেকাতে মহাকাশে প্রকাণ্ড আয়না বসানোই অনুমতি দিয়েছে আমেরিকা সরকার। পৃথিবীতে অতিরিক্ত সূর্যালোকের চাহিদা পূরণ করতে এবং সৌরশক্তির যোগান বাড়াতেই নাকি এমন সিদ্ধান্ত। পরীক্ষামূলকভাবে প্রথমে একটি প্রকাণ্ড আয়না বসানো হবে, পরবর্তীকালে 50,000 আয়না বসানোর পরিকল্পনা রয়েছে। সেই মতো একটি স্টার্ট আপ সংস্থাকে মহাকাশে আয়না বসানোর অনুমতিও দিয়েছে আমেরিকা সরকার। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মহাকাশে প্রকাণ্ড একটি আয়না পাঠাবে তারা। চলতি বছরের শেষ দিকেই এই কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে। 60 ফুটের আয়নাটি সৌরশক্তি নির্ভর কৃষিকার্য থেকে উদ্ধার কার্য চালাতে, এমনকি রাস্তা আলোকিত রাখতে সূর্যালোকের যোগান দেবে। কিন্তু ভিন্ন মত পোষণ করছেন বিজ্ঞানীদের একাংশ। তাদের মতো এই আয়না থেকে প্রতিফলিত আলো ভয়ঙ্কর বিপদ রেখে আনতে পারে। বিমান চালকরা বিভ্রান্ত হতে পারে না আকাশে। পৃথিবী থেকে মহাকাশ নিয়ে যে সমস্ত গবেষণা চলে তাতেও বিঘ্ন ঘটতে পারে। এমনকি সার্কেডিয়ান রিদম অর্থাৎ মানব শরীরের অভ্যন্তরীণ জৈবিক ঘড়ির ওপরেও প্রভাব পড়তে পারে। আকারে সাধারণ হরিণের মতোই, নিরীহ শান্ত সাধারণ মানুষের নজর এড়িয়ে চলতেই ভালোবাসে এরা। কিন্তু হঠাৎ মুখোমুখি হয়ে গেলে রীতিমতো ভিড়মি খেতে হবে। কিন্তু কেন? কারণ হরিণটির মুখের দুই পাশ থেকে বেরিয়ে এসেছে ধারালো দাঁত, অল্প বেঁকে ঝুলছে মুখের দুপাশে। আচমকা এমন প্রাণীর সঙ্গে সামনাসামনি দেখা হলে ঘাবড়ে যাবেন যে কেউ। আর তাই তো লোকমুখে হরিণটি তকমা পেয়েছে ভ্যাম্পায়ার ডিয়ারের। অথচ খয়েরি ধূসর রঙাই হরিণের সঙ্গে রক্তচোষা বাদুড়ের কোনো সম্পর্কই নেই, বরং নিতান্তই মুখ চোরাই ভ্যাম্পায়ার ডিয়ার। আদতে তা কস্তুরি হরিণের এক প্রজাতি বিশেষ, যা হিমালয়ান মাস্ক ডিয়ার নামে পরিচিত। অত্যন্ত বিরল এই হরিণ। বাসস্থানের অভাব তো রয়েছে, রয়েছে চোরা শিকারির ভয়। এই হরিণের নাভিমূল থেকে নানা ধরনের সুগন্ধিযুক্ত প্রসাধনী তৈরি হয়, তাই নির্বিচারে হত্যা হতে হয় চোরা শিকারীদের হাতে। গত 70 বছর ধরে রাজ্যের জঙ্গলগুলিতে দেখা মেলেনি ভ্যাম্পায়ার ডিয়ারের। শেষবার পশ্চিমবঙ্গে তার উপস্থিতি নথিভুক্ত করা গিয়েছিল 1955 সালের কাছাকাছি। সম্প্রতি কালিম্পংয়ের ন্যাওড়া ভ্যালি জাতীয় উদ্যানে বসানো ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে ভ্যাম্পায়ার ডিয়ারের ছবি। এছাড়াও অরুণাচল, হিমাচল, জম্মু কাশ্মীর, সিকিম, উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় দেখা যায় এই জাতের হরিণগুলি। ক্লাসের ফাঁকে কাগজ দিয়ে ছোট ছোট উড়োজাহাজ আমরা কম বেশি সবাই বানিয়েছি। কাগজের প্লেন বা উড়োজাহাজ বানিয়ে একে অপরের দিকে ছুড়ে মারা ছাত্রজীবনের খুব চেনা দৃশ্য। এবার সে খেলা খেলতে গিয়ে রেকর্ড বইতে নাম তুলে ফেলেছেন ইতালির পিসা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সবাই মিলে তারা তৈরি করে ফেলেছেন বিশ্বের সর্ববৃহৎ কাগজের উড়োজাহাজ। বিশালাকায় এই কাগজের উড়োজাহাজের ডানার দৈর্ঘ্য 65.75 ফুট এবং লম্বায় এটি 23 ফুট। ইতালির বোলোনিয়ায় বোয়িং বিমানের মতো দেখতে এই কাগজের তৈরি দানবটিকে আকাশে উড়ানো হয়েছে। বিশাল এই উড়োজাহাজ বাতাসে ভেসে প্রায় 193.5 ফুট দূরত্ব অতিক্রম করেছে। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুরু হচ্ছে শিশু মহল।

ছোট্ট বন্ধুরা, কেমন আছো বলো? সকলকে অনেক অনেক ভালোবাসা আর আদর জানিয়ে শুরু করছি আজকের শিশুমহল। তোমাদের সঙ্গে হৈমন্তী পিসিমণি। তা আবার সপ্তাহ কাটিয়ে আজকে তো একটা ছুটির দিন, রবিবার। রবিবার মানেই হরেক মজা হুল্লোড়, রেডিওতে শিশুমহল, আর তার আগে পরে নানান খেলা, গান, কবিতা, গল্প, কত কি। তারই মধ্যে আবার আমাদের ছোট্ট বন্ধুরা কিন্তু বারবার বলে তারা পড়াশুনোও করছে, অর্থাৎ জ্ঞানের চর্চা, বুদ্ধির চর্চা, সেটাও কিন্তু বাদ দিলে চলে না, তাই তো?

ভাবছ নিশ্চয়ই এই রে, এই ছুটির দিনে সকাল সকাল আবার এত প্রশ্ন কেন? বুদ্ধির গোড়াতে একটু জল আর সার তো দিতেই হবে, কেন বলো তো? এটা কি মাস? জুলাই মাস, আর আজকে হচ্ছে 19 তারিখ, আগামীকাল জুলাই মাসের 20 তারিখে কিন্তু বিশেষ একটা দিন, আন্তর্জাতিক দাবা দিবস। সেই দাবা যা খেলতে ধৈর্য লাগে, বুদ্ধি লাগে, আর লাগে সুন্দর ছক্কাটা একটা টেবিল। তার মধ্যে কিন্তু বুদ্ধির খেলা চলে নিরন্তর। প্রত্যেক বছর 20 জুলাই দাবা খেলার প্রচার এবং প্রসার করার জন্যে, অর্থাৎ আরও ছড়িয়ে দেওয়ার জন্যে, সবার মধ্যে এই খেলা সম্পর্কে উৎসাহ জাগিয়ে তোলার জন্যে দিনটি আমরা পালন করি। তোমরা শুনলে অবাক হবে যে এই দাবা খেলার জন্য কিন্তু আস্ত একটা সংস্থা আছে, বিশ্ব দাবা সংস্থা। সেটি তৈরি হয়েছিল ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে 1924 সালের 20 জুলাই। আর সেই জন্যে কিন্তু এই 20 জুলাই তারিখটাকে আমরা আলাদা করে মনে রাখি। প্রথমবারের জন্যে বিশ্ব দাবা দিবস পালন করার প্রস্তাবনা এসেছিল আর 1966 সাল থেকে এই দিনটি আমরা পালন করছি নানান কর্মসূচির মধ্যে দিয়ে। বিশ্ব দাবা সংস্থার 181টি সদস্য দাবা সংস্থা যারা আছেন, তারা এই দিনটিতে নানা রকম প্রতিযোগিতার আয়োজন করেন, জাতীয় এবং আন্তর্জাতিক, অর্থাৎ দেশের মধ্যে এবং বাইরে বিদেশের বিভিন্ন দেশের সঙ্গে খেলার আয়োজন করা হয়। নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা দিনটি পালন করি। কিন্তু কেন? আসলে যতদিন যাচ্ছে আমাদের কাজকর্মের চাপ, পড়াশুনোর চাপ বাড়ছে, আর তারই মধ্যে অনেক সময়ই আমরা কিন্তু মোবাইলে চোখ রেখে ডুবে যাই অন্য এক জগতে। সেখানে পরের পর আসতে থাকে ছবি, শব্দ, আমাদের মস্তিষ্ক, আমাদের বুদ্ধি কোথাও যেন সেখানেই আটকে পড়ে কখনো কখনো। তারও তো একটু নড়াচড়া, চর্চা, ব্যায়ামের দরকার, তাই না? এই যে মস্তিষ্কের ব্যায়াম, তার জন্যে কিন্তু আমাদের এই দাবা ধৈর্য বাড়ায়, স্মৃতিশক্তি বাড়ায়, বুদ্ধি বাড়ায়। আর তাই তো বুদ্ধির গোড়াতে সার দিতে আমাদের বারবার ফিরে যেতে হয় দাবা খেলার কাছে।

বুদ্ধির গোড়াতে আমরা সার দেব। দাবা খেলা, সুদকু, আরও কত কি শব্দ, ছক, এসব তো আছেই। তার সঙ্গে সঙ্গে আছে আরও নানান খেলাধুলো। ছোট্ট বন্ধুরা কি কি খেলে আমাদেরও তো একটু জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে কি খেলতে ভালোবাসে তারা যখন পড়াশুনোর মাঝে একটু সময় পাওয়া যায়, কি নিয়ে মেতে ওঠে। এসো শুনি তাহলে আমাদের ছোট্ট বন্ধু।

0: তোমাদের সঙ্গে কথা বলেছেন তোমাদের রিঙ্কু পিসিমণি রিঙ্কু নন্দী। আমরা শুনব এখন খেলনা বাটি, ছোট্টদের কথা।
1: ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো?
2: ভালো আছি।
1: বেশ, রেডিওর ওপারে যারা আছো তারাও নিশ্চয়ই খুব ভালো আছে। চলো আজকে একটা অনুষ্ঠান করব। অনুষ্ঠানটির নাম খেলনা বাটি। আজকে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট বন্ধুরা তোমাদের সবাইকে সমবেত কবিতা শোনাবে। চলো শুনে নি ছোট্ট বন্ধুদের কাছ থেকে।

0: এতক্ষণ শুনলে তোমরা ছোট্ট বন্ধুদের কবিতা, কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। এবার অনুষ্ঠান শুরু করা যাক। অনুষ্ঠানের শুরুতে কথা বলবো আমাদের প্রথম ছোট্ট বন্ধুর সঙ্গে। তোমার নাম বলো।
1: আমার নাম বিদিশা দাস।
0: আচ্ছা আচ্ছা বিদিশা, তুমি কোন ক্লাসে পড়ো?
1: আমি ক্লাস 2-এ পড়ি।
0: তোমার স্কুলের নাম কি?
1: আমার স্কুলের নাম শিশু শিক্ষা নিকেতন।
0: তোমার বাড়ি কোথায়?
1: আমার বাড়ি পূর্ণগড়ে।
0: আচ্ছা বেশ, তোমার বাড়িতে কারা থাকে?
1: আমার বাড়িতে আমার মা, বাবা, আমি, আমার দিদি থাকে।
0: আচ্ছা, দিদির সাথে খেলাধুলা করো?
1: হ্যাঁ।
0: বেশ, তোমার খেলতে কেমন লাগে?
1: আমার খেলতে খুব ভালো লাগে।
0: বেশ, আচ্ছা তোমার কি খেলতে ভালো লাগে?
1: আমার পুতুল খেলা খেলতে ভালো লাগে।
0: আচ্ছা পুতুল খেলা, কার সাথে পুতুল খেলো?
1: আমি আমার দিদির সাথে পুতুল খেলি।
0: বেশ, আচ্ছা তোমার কটা পুতুল আছে?
1: আমার 4টে পুতুল আছে।
0: আচ্ছা, তুমি কিভাবে পুতুল খেলো?
1: আমি পুতুলকে খাবার দিই, পুতুলের সাথে খেলি।
0: দিদিও তোমার সাথে খেলে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, আর কিছু খেলতে ভালো লাগে পুতুল খেলা ছাড়া?
1: হুম, খেলনা বাটি খেলতে ভালো লাগে।
0: আচ্ছা, তোমার খেলনা বাটি আছে?
1: হ্যাঁ।
0: বেশ, তুমি পুতুল খেলো কোথায়?
1: আমি ছাদে চিলেকোঠা ঘরে খেলি।
0: আচ্ছা, ওটাই তোমার পুতুল খেলার ঘর?
1: হ্যাঁ।
0: বাহ, এখন স্কুল যাচ্ছ তো?
1: হ্যাঁ।
0: আচ্ছা, আজকে তুমি আমাদের ছোট্ট বন্ধুদের কি শোনাতে চাও?
1: আমি একটা কবিতা শোনাতে চাই।
0: বেশ, তোমার কবিতা ছোট্ট বন্ধুরা শুনুক, তুমি শুরু করো।
2: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পুতুল ভাঙা। 7-8টি সাতাশ, আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার পরে উঠল রাগে জ্বলে, মা গো তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে, খাতার নিচে ছিল ঢাকা দেখলে এক ছেলে, গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে, বললেন তো দিন রাত্রির কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশুনোর বেলা, মা গো আমি জানাই কাকে ওর কি গুরু আছে, আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে, কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে, সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে, সকাল সাজে তাদের নিয়ে পড়তে গিয়ে খেলা, কোনো পরে করেননি কি কোনো রকম হেলা, ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কি হোর আগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে।
0: আচ্ছা, এবার তোমার পাশে যে নীল রঙের জামা পরে আছে ওর সাথে একটু কথা বলে জানি।

0: ও কি খেলতে ভালোবাসে? তোমার নাম কি?
1: আমার নাম সৌনক রায়।
0: তুমি কোন ক্লাসে পড়ো?
1: ক্লাস থ্রিতে পড়ি।
0: তোমার স্কুলের নাম কি?
1: চিলড্রেন্স ওন হোম।
0: আচ্ছা, তোমার বাড়িতে কারা থাকেন?
1: আমি, মা, বাবা, দিদি, আম্মা, জেঠু আর জেম্মা।
0: আচ্ছা, অনেকজন মিলে থাকো তো বাড়িতে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, সারাদিন বাড়িতে কি করো?
1: সারাদিন আমি স্কুল হওয়ার পর এসে বারান্দায় খেলি।
0: আচ্ছা, তোমার কি খেলতে ভালো লাগে?
1: আমার রিমোট গাড়ি নিয়ে খেলতে ভালো লাগে।
0: আচ্ছা, তোমার রিমোট গাড়ি ভালো লাগে খেলতে? কার সাথে খেলো রিমোট গাড়ি?
1: আমি একাই খেলি।
0: একাই খেলো, বেশ। আচ্ছা, কটা রিমোট গাড়ি আছে?
1: একটা।
0: একটা, বেশ। আচ্ছা, তোমার রিমোট গাড়ি ছাড়া আর কিছু খেলতে ভালো লাগে না?
1: হ্যাঁ।
0: কি ভালো লাগে?
1: ক্রিকেট, ক্যারাম।
0: বেশ, তা ক্রিকেট ক্যারাম কার সাথে খেলো?
1: আমার জেঠুর সাথে।
0: আচ্ছা, ক্যারাম খেলাতে কে জেতে, তুমি না জেঠু?
1: আমি আর জিতি।
0: খুব ভালো। রিমোট গাড়ি নিয়ে কোথায় খেলো?
1: বারান্দায়।
0: বারান্দাতে, বেশ। আচ্ছা, তোমার পড়াশোনা ছাড়া আর কি কি করতে ভালো লাগে?
1: খেলতে ভাল লাগে, আর রং করতে ভাল লাগে, পড়াশোনা করতে ভাল লাগে।
0: আচ্ছা, বেশ, খুব ভালো। আচ্ছা, আজকে তুমি আমাদের ছোট্ট বন্ধুদের কি শোনাতে চাও?
1: আমি একটি ছড়া বলতে চাই।
0: আচ্ছা, তোমার ছড়া ছোট্ট বন্ধুরা শুনুক, তুমি শুরু করো।
2: কবি সুকুমার রায়ের লেখা কবিতা হারিয়ে পাওয়া। ঠাকুর দাদার চশমা কোথা, ওরে গনসা, হাবুল, ভোতা, দেখ না হেতা, দেখ না হোতা, খোঁজ না নিচে গিয়ে, কই কই কই, কোথায় গেল, টেবিল টানো, ডেস্ক কোঠেলো, ঘর দোর সব উল্টে ফেলো, খোঁচাও লাঠি দিয়ে, খুঁজছে মিছে, কুজোর পিছে, জুতোর ফাঁকে, খাটের নিচে, কেউ বজরে পর্দা খিচে, বিছনা দেখে ঝেড়ে, লাফিয়ে ঘুরে, হাঁপিয়ে ঘেমে, ক্লান্ত সবে পড়ল থেমে, ঠাকুর দাদা আপনি নেমে আসেন তেড়ে মেরে, বলেন রেগে চশমাটা কি, ঠ্যাঙ্গো যে ভাগলো নাকি, খোঁজার নামে কেবল ফাঁকি, দেখছি আমি এসে, যেমন বলা দারুণ রোষে, কপাল থেকে আপনি খসে, চশমা পরে তক্ত পোষে, সবাই ওঠে হেসে।
0: আচ্ছা, এবারে তোমার পাশে যে তোমার ডান দিকে যে ছোট্ট বন্ধুটা বসে আছে দুদিকে বিরুনি করে, তা সবুজ রঙের ফ্রক পরে, ছোট্ট বন্ধুর সাথে কথা বলবো। তোমার নাম বলো?
1: অনিশ্চিকা রাও।
0: তুমি কোন ক্লাসে পড়ো?
1: ক্লাস থ্রিতে পড়ি।
0: তোমার স্কুলের নাম কি?
1: মাদার ইন্টারন্যাশনাল স্কুল।
0: আচ্ছা, তোমার বাড়ি কোথায়?
1: কন্যাগড়ে।
0: আচ্ছা, তোমার বাড়িতে কারা থাকেন?
1: আমি, মা, জিজি, দাদাই আর আমার দাদা থাকে।
0: আচ্ছা আচ্ছা, তোমার খেলতে কেমন লাগে?
1: খুব ভালো লাগে খেলতে।
0: খুব ভালো লাগে? কি কি খেলতে তোমার সবচেয়ে ভালো লাগে?
1: রান্না বাটি।
0: রান্না বাটি? তোমার রান্না করতে খুব ভালো লাগে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, কার সাথে রান্না বাটি খেলো?
1: আমার মায়ের সাথে।
0: মায়ের সাথে? আচ্ছা, কি কি রান্না করো?
1: আমি আমি সবজি রান্না করি, মাংস রান্না করি, মাছ রান্না করি, সব রান্না করি।
0: বাহ, অনেক কিছু রান্না পারো তো। আচ্ছা, রান্না করে কাকে খেতে দাও?
1: আমার পুতুলদেরকে।
0: পুতুলদেরকে
1: মারিয়ে মারিয়ে খাওয়াই।
0: আচ্ছা, কেন একদম খেতে চায় না পুতুল?
1: না।
0: যা, তোমার পুতুলের কি নাম?
1: আমার পুতুলের নেহা নাম।
0: নেহা? বাহ, খুব সুন্দর তো নামটা। বেশ, কোথায় খেলনা বাটি খেলো বসে?
1: বারান্দায়।
0: আচ্ছা আচ্ছা, তোমার খেলনা বাটি ছাড়া আর কি ভালো লাগে খেলতে?
1: পুতুল পুতুল।
0: পুতুল পুতুল, বেশ।
1: টিচার টিচার ভালো লাগে।
0: আচ্ছা, টিচার টিচারও ভালো লাগে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, তুমি টিচার হও?

0: আচ্ছা, আর
1: পড়াই?
0: আচ্ছা, কি পড়াও পুতুলদের?
1: অঙ্ক পড়াই, তারপর ইংরাজি পড়াই।
0: বাহ, তোমার বড় হয়ে কি টিচার হওয়ার খুব ইচ্ছা?
1: হ্যাঁ।
0: আচ্ছা বেশ, তাহলে ভালো করে পড়াশোনা করতে হবে, তাই তো?
1: হ্যাঁ।
0: বেশ, খুব ভালো করে পড়াশোনা করো যাতে তুমি বড় হয়ে টিচার হতে পারো।
1: হ্যাঁ।
0: ঠিক আছে। আচ্ছা, আজকে তুমি আমাদের ছোট্ট বন্ধুদের কি শোনাতে চাও?
1: আমি ছোট্ট বন্ধুদের একটা গান শোনাতে চাই।
0: বেশ, তোমার গান ছোট্ট বন্ধুরা শুনুক, তুমি শুরু করো।
1: আচ্ছা।

0: এবারে কথা বলবো, আর একজন ছোট্ট মিষ্টি বন্ধু বসে আছে হলুদ রঙের পাঞ্জাবি পরে, চলো তার সাথে কথা বলে নি। তোমার নাম বলো?
1: অন্তন্তর।
0: আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো?
1: থ্রি।
0: আচ্ছা, তুমিও থ্রি? আরে সব ছোট্ট বন্ধুরা থ্রিতে পড়ছে। তোমার স্কুলের নাম কি?
1: উত্তরপাড়া চিলড্রেন ওন হোম।
0: আচ্ছা, তোমার বাড়িতে কারা থাকেন?
1: আমি, মা আর বাবা।
0: আচ্ছা আচ্ছা, তুমি পড়াশোনা ছাড়া আর কি করতে ভালো লাগে?
1: আঁকতে ভালো লাগে, খেলতে ভালো লাগে, কবিতা বানাতে ভালো লাগে।
0: আচ্ছা, তুমি আঁকা শেখো?
1: হুম।
0: আচ্ছা, কি আঁকতে ভালো লাগে?
1: বাড়ি রং করছে, রাস্তা দিয়ে হাঁটছে, ফল নিয়ে যাচ্ছে, এসব।
0: আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা, তুমি কি খেলতে ভালোবাসো?
1: দাঁড়ি।
0: আচ্ছা, কার সাথে খেলো?

0: পারলাই নেই।
1: আচ্ছা, একা একাই চালো? আচ্ছা, কটা গাড়ি আছে?
0: অনেক।
1: অনেকগুলো? বাহ, তোমার অনেকগুলো গাড়ির মধ্যে কোন গাড়িটা সবচেয়ে বেশি প্রিয়?
0: ও, আমার একটি বাস আছে সেটা।
1: আচ্ছা, তোমার একটা বাস আছে, ওই বাসটা নিয়ে খেলতে ভালোবাসো?
0: হ্যাঁ।
1: আচ্ছা আচ্ছা, বেশ। আর কিছু খেলতে ভালো লাগে তোমার গাড়ি ছাড়া?
0: হ্যাঁ।

0: দুজন মিলে খেলো?
1: হবে তো।
0: আচ্ছা, আজকে তুমি আমাদের ছোট্ট বন্ধুদের কি শোনাবে?
1: আমি একটা কবিতা শোনাবো।
0: তোমার কবিতা ছোট্ট বন্ধুরা শুনুক, তুমি শুরু করো।
2: দীপা ধর্মতারের লেখা কবিতা মহিষাসুরের বায়নাত্মা। মহিষাসুরের লম্বা লিভ, উমার ভীষণ চিন্তা, এবারে তো শোধ হবে না ইন্দ্ররাজের ঋণটা। চার চারতে ছেলে মেয়ে, সন্ধে অসুর রাজ, বায়না শুনে উমার মাথায় পড়ল এবার বাজ। চুল হবে ব্যাব্রাশ তোর প্যান্তায়, এইবার মাধো আমি স্মার্টফোন চাই। মহিষটা যায় যাত প্লেনে যাব এটা, ইচ্ছে তা আছে দূরে পৃথিবীতে দেখা। তলোয়ার ছেড়ে দিয়ে নেব পিস্তল, পুরানো অস্ত্রে নেই আর চল। টিটু দাদা নেবে ট্যাব, দোনো আইফোন, আমার যে চাই মাধো একখানি দ্রোন। না তো পড়বো না, ডাম্বুর চাই, ঠান্ডাটা লাগবার আর ভয় নাই। ফানগ্লাস হাত মোজা, জ্যাকেট একটা বিদেশি, এই আছে লিভ দেখো, চাইছি না থুব বেশি।
0: এরপরে কথা বলবো আমাদের আরেকজন ছোট্ট বন্ধু, যে বসে আছে একটু দূরে বসে আছে সাদা রঙের জামা পরে। চলো তার সাথে কথা বলে জেনে নি ও কি খেলতে ভালোবাসে। তোমরা তো দেখতে পাচ্ছ না ছোট্ট বন্ধুটিকে, আমি কিন্তু দেখতে পাচ্ছি, কি সুন্দর লাগছে বন্ধুটিকে। চলো তোমার নাম বলো।
3: সুনীল সেনগুপ্ত।
0: আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো?
3: টু।
0: তোমার বাড়িতে কারা থাকেন?
3: মা, দাদু, দিদা আর আমি।
0: আচ্ছা বেশ। আচ্ছা, তোমার খেলতে কেমন লাগে?
3: ভালো লাগে।
0: ভালো লাগে? কার সাথে খেলো?
3: একলাই খেলি।
0: একাই খেলো? আচ্ছা, কি খেলতে তোমার সবচেয়ে ভালো লাগে?
3: ওই যাকে আমি গাড়ি নিয়ে খেলতে ভালোবাসি।
0: আচ্ছা, তুমিও গাড়ি খেলতে ভালোবাসো। আর একজন ছোট্ট বন্ধু বলল ও গাড়ি খেলতে ভালোবাসে। বেশ, কি রঙের গাড়ি?
3: নীল।
0: নীল রঙের গাড়ি, বাহ। কোথায় খেলো গাড়ি নিয়ে?
3: ঘরের বারান্দায়।
0: আচ্ছা আচ্ছা, গাড়ি ছাড়া তোমার আর কিছু খেলতে ভালো লাগে?
3: ক্যারাম খেলতে ভালো লাগে।
0: কার সাথে ক্যারাম খেলো?
3: দাদুর সাথে।
0: দাদুর সাথে, বেশ। পড়াশোনা ছাড়া অবসর সময়ে কি করতে ভালোবাসো?
3: খেলতে ভালোবাসি।
0: আচ্ছা, খেলা ছাড়া আর কি কি করো তুমি?
3: আবৃত্তি করি।
0: আচ্ছা,
3: তবলা বাজাই।
0: আচ্ছা, তবলা বাজাতে পারো?
3: হুম।
0: বেশ, খুব ভালো।
3: সবে শিখেছি।
0: সবে শিখছো? আচ্ছা, কখন তবলা প্র্যাকটিস করো বাড়িতে?
3: স্কুল থেকে ফিরে তখন।
0: আচ্ছা আচ্ছা, বেশ খুব ভালো। আচ্ছা, তুমি আজকে আমাদের ছোট্ট বন্ধুদের, যারা রেডিওতে তোমার কথা শুনছে, এই ছোট্ট বন্ধুদের তুমি কি শোনাচ্ছ?
3: আমি একটি ছড়া শোনাতে চাই।
0: বেশ, তোমার ছড়া ছোট্ট বন্ধুরা শুনুক, তুমি শুরু করো।
4: কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা নবান্নটা পড়া। এক একে এক, বাবা কোথায় দেখ, দুই একে দুই, নেই গো একটু শুই, তিন একে তিন, গেছি আলপিন, চার একে চার, পুই ঘরে আচার, পাঁচ একে পাঁচ, হুই দেখ ফুলের গাছ, ছয় একে ছয়, বাবা গুড বয়, সাত একে সাত, পণ্ডিত মশাই কান, আট একে আট, আমি বড় লাড, নয় একে নয়, আর একটু ভয়, দশ একে দশ, বাবা পিস ব্যাস।
0: সব ছোট্ট বন্ধুদের বলছি, যারা রেডিওতে শুনছে সবাইকে বলছি, তোমরা সকলে সাবধানে থেকো, ভালো থেকো। আর বাইরে তো গরম ভালোই আছে, তোমরা ঘরের মধ্যে খেলাধুলা করো। স্কুল তো যেতেই হবে, কিছু করার নেই, কিন্তু বাইরে তো গরমেতে বেশি বেরোবে না, ঘরের মধ্যেই থাকো, ঠিক আছে? নাহলে শরীরটা খারাপ করে যাবে, তাই না? তাহলে আজকের মতো টাটা।
5: ছোট্ট বন্ধুদের কাছ থেকে আমরা কত কি শুনলাম, খেলনা বাটির কথা, নানান ধরনের হরেক খেলার কথা, আর তারই সঙ্গে তাদের ভালো লাগা মন্দ লাগা, অনেক ছড়া কবিতা গান, কত কী।

0: স্টুডিওর বন্ধুর সঙ্গে সঙ্গে এবার কিন্তু টেলিফোনের বন্ধু হাজির। একটু দেখি কে রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো, হ্যাঁ কে বলছো?
1: অঞ্জনা প্রধান।
0: অঞ্জনা প্রধান, আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো, স্কুলে পড়ো? এখনো ভর্তি হওনি? কোথা থেকে বলছো তুমি? ওরে বাবা, হনি দূর থেকে বলছো তাহলে। বলো কেমন আছো আগে বলো। আচ্ছা, তা তুমি খেলাধুলো করতে ভালোবাসো? কি খেলো, কি খেলতে সবচেয়ে ভালো লাগে? খেলতে খেলতে ভালোবাসো তো, কি খেলতে সব থেকে বেশি ভালো লাগে? বল, কার সঙ্গে খেলো?
1: বাবার সঙ্গে।
0: আচ্ছা, আর কি ভালোবাসো?
1: কবিতা বলতে ভালোবাসি।
0: আমাদের একটা কবিতা শোনাবে? শোনা।
1: পপটুরি চকমালে ছেলে পিছল বলো মা, লোকটি বলো ধান তো, তার যেমন মাথা তো কে কখন গান তো, দিব্যি সেন খুন মেজে কে এখনি যাবে, আগলো উঠে ঝিম ঝিমে কত অজ্ঞান খেপ, আজকে উঠে হাত পা ছু চকতে গলে গোল, হঠাৎ বারে গেরুম গেরু মামাই ধুয়েছে।
0: ছোট্ট বন্ধু, তার আধো আধো স্বরে আমাদের দারুণ একটা ছড়া শোনালো। হ্যাঁ তাই তো, খেলাধুলোর পাশাপাশি অনেক অনেক আরও অনেক কিছু কাজ যেগুলো ছুটির দিনে করতে আমাদের ভালো লাগে, আর তার সঙ্গে সঙ্গেই ভালো লাগে অনেক কিছু জানতে। এই যে আমরা জানছি, ছোট্ট বন্ধুরা আমাদের কাছে গান কবিতা ছড়া নিয়ে চলে আসছে, কত ভালো লাগার কথা বলছে তারা, পড়াশুনোর কথা বলছে, খেলাধুলোর কথা বলছে, আমরা তাদের সঙ্গে কথা বলছি, টেলিফোনে বন্ধুরা আসছে, এই সব কিছু কিন্তু সম্ভব হচ্ছে কিসের জন্যে? রেডিওর সম্প্রচারের জন্যে তো, ব্রডকাস্টিংয়ের জন্যে। তেমনও একটা দিন আমাদের আছে বই কি, 23শে জুলাই। একটু আগেই বলছিলাম 20শে জুলাইয়ের কথা, ইন্টারন্যাশনাল চেস ডে, আন্তর্জাতিক দাবা দিবসের কথা, ঠিক তেমনি 23শে জুলাই ইন্ডিয়ান ব্রডকাস্টিং ডে, অর্থাৎ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের এই দিনে IBC অর্থাৎ ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির উদ্যোগে বোম্বে, যাকে আমরা এখন মুম্বাই বলে ডাকি, সেখান থেকে দেশে প্রথমবার রেডিওর সম্প্রচার শুরু হয়েছিল। পরবর্তীকালে 1936 সালে এটি অল ইন্ডিয়া রেডিও এবং 1957 সালে আকাশবাণী হিসেবে পরিচিতি লাভ করে। আজ যেখানে বসে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, যার মাধ্যমে সেই রেডিও তোমরা আসছো আমাদের কাছে, এই যে কথাবার্তার আনাগোনা, সেটা কিন্তু শুরু হয়েছিল সেই কবে, ভাবতে অবাক লাগে না? আরেকটু জানতে ইচ্ছে করছে? 1923 সালে চলে যেতে হবে তবে। 1923 সালের জুলাই মাসে বোম্বে রেডিও ক্লাব সম্প্রচার তো শুরু করল, তারপর ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি গঠন হলো, তাদের বোম্বে এবং কলকাতা দুটি রেডিও স্টেশন চালানোর অনুমতি দেওয়া হলো। আর তারপর তো বললামই, 1927 সাল 23শে জুলাই বোম্বে থেকে রেডিও সম্প্রচার শুরু হলো, কলকাতা স্টেশনও চালু হলো 26শে আগস্ট। এইভাবেই ধীরে ধীরে আমরা এই রেডিওর মাধ্যমে কোথা থেকে কোথায় যুক্ত হয়ে গেছি, জুড়ে গেছি। এই যে একটু আগে ছোট্ট বন্ধু এলো পাথর প্রতিমা থেকে, এমনই আরও কাছে দূরের কত বন্ধু, তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব, কত গান গল্প হাসি কবিতা আলোচনা খেলাধুলো, কত কি কিছুই তো বাদ নেই বলতে গেলে। সব কিছু কিন্তু আমরা এই কথাবার্তার আদান প্রদানের মধ্যে দিয়ে, ভাবের আদান প্রদানের মধ্যে দিয়ে পাচ্ছি, আর তার জন্যে সেই বিশেষ দিনটিতে আমরা আলাদা করে মনে করব এই রেডিও সম্প্রচারের কথা। হ্যাঁ, অনেকক্ষণ কথা বললাম, এদিকে স্টুডিওয়ে আরও কিছু ছোট্ট বন্ধু রয়েছে, তারা কিন্তু বেশ ছটফট করছে। একটু দেখি তো কোন বন্ধু এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে, সে কি শোনাতে চাইছে আমাদের, চলো দেখি।
2: আমার নাম তৃষা ঘোষ আর আমি একটি নজরুল গীতি গেয়ে শোনাচ্ছি,
0: শোনাও।

0: বাহ, খুব ভালো হয়েছে তৃষা। দেখি টেলিফোনের ওপারে কোন বন্ধু। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছো?
1: আমার নাম অভিনন্দন তাফিরা।
0: অভিনন্দন, কোথা থেকে বলছো?
1: ইলামপুর জাঙ্গিপাড়া, হুগলি।
0: কেমন আছো বলো?
1: ভালো আছি।
0: আজকে কি করছো ছুটির দিনে?
1: আজকে আজকে খেলাধুলা করছি।
0: কি খেলতে ভালো লাগে? আচ্ছা, কাদের সঙ্গে খেলো?
1: আমার বন্ধুর সঙ্গে।
0: স্কুলে না বাড়িতে? পাড়াতেও বন্ধু আছে তো? আচ্ছা, তো বৃষ্টির দিনে কি জমিয়ে ফুটবল নাকি বৃষ্টিতে বেরোনো মানা?
1: আমাদের কাছে একটা খেলার বই রয়েছে, সেখান থেকে খেলা দেখে দেখে আমাদেরকে বলে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে তো ছুটি, আর কি কি করছো আজকে?
1: আজকে আজকে ওই খেলাধুলা করছি।
0: আচ্ছা, তো খেলাধুলো করো আর ছুটির দিনটা খুব আনন্দে কাটাও, কারণ বাইরে তো বৃষ্টি হচ্ছে, ভিজন একদম।
1: আমি একটা কবিতা বলবো।
0: আচ্ছা শোনাও।
1: কর্তা বাবু রাতি, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। কর্তা বাবুর যাচ্ছে হাতি, থপাস থপাস থপাস, কলার খোঁচায় পা পড়তেই মাঝ রাস্তায় ধপাস।
0: যা
1: বিরাম সিং উঠায় হাতি, চেঁচিয়ে বলেন কর্তা, ভুলিয়ে সিংজি বলে হাতি কম কর্তা, আমলো যা তাই বলে কি হাতি আমার থাকবে শুয়ে। কর্তা বলেন এইখানেতে ভুয়ে, সকাল সন্ধে দিস্তে দিস্তে খাচ্ছে গুটি সেতে, সেসব পুরো যাচ্ছে কোথায়, থাকছে নাকি পেটে। ভুঁড়ির বহর তিন মনটা পুষ্টি এত বড়, বাচ্চা হাতি তুলতে গিয়ে কাঁপছে থর থর।
0: হ্যাঁ, ছোট্ট বন্ধু, আমাদের বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের লেখা শোনালো আবৃত্তি করে। এই যে একটু আগেই বলছিলাম ইন্ডিয়ান ব্রডকাস্টিং ডের কথা, আমাদের এই সম্প্রচারের ক্ষেত্রে, আকাশবাণীর ক্ষেত্রে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের নাম কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তার মহিষাসুরমর্দিনী খুবই বিখ্যাত, আর আরও কত কি কত কির জন্য তিনি কলম তুলে নিয়েছেন, ছড়া, কবিতা, নাটক, অনেক কিছু, অনেক দিকে। আবার ফিরে যাব একটু স্টুডিওর বন্ধুর কাছে, দেখি কে রয়েছে আমাদের সঙ্গে।
2: আমার নাম উদিতা বিশ্বাস, আমি একটি ছড়ার গান গেয়ে শোনাচ্ছি।
0: শোনা উদিতা।

0: বাহ, উদিতা খুব ভালো একটা গান শোনালো আমাদের। বাঘের গল্প তো শুনলাম, এবার দেখি।
1: আমার নাম রথিজিৎ রাহা আর আমি একটি ছড়াইগার গেয়ে শোনাচ্ছি,
0: শোনাও।

0: পাখিদের পাঠশালায় ময়নার গান তো শুনলামই, আর কোনো পাখি আছে কি পাখিদের জলসায়?
1: রাজশ্রী মল্লিক, আমি আজকে একটা ছড়ার গান গেয়ে শোনাবো।
0: শোনাও, মনে হচ্ছে আমরা এবার একটু পাখিদের অন্য পাখির গান শুনতে পাবো।

0: কাকাতুয়া তাহলে আবদারও করে বটে। এমন হরেক পাখির গান আমরা শুনছি, কিন্তু শুরুতে যে খেলার কথা বলছিলাম তেমন কোনো খেলনা পুতুলের গানও কি আছে নাকি? তৃষা বোধহয় কিছু আরেকটা শোনাতে চাইছে আমাদের, চলো ওর কাছে যাই।
1: আমি আরেকটা নজরুল গীতি গিয়ে শোনাচ্ছি,
0: শোনাও তৃষা।

0: বাহ, অসাধারণ। তৃষা যখন গান শোনাচ্ছিল আর মোমের পুতুল নাচছিল, তখন কিন্তু উদিতা, উদিতা বিশ্বাস, সে কিন্তু আমার কানে কানে একটা কথা বলে দিয়েছে, আর একটা গান সে আমাদের শোনাতে চায়। চলো উদিতার কাছে যাই।
1: আমি আরেকটি ছড়ার গান গেয়ে শোনাচ্ছি,
0: শোনা উদিতা।

0: বুলবুল, ময়না, টিয়ে আর কাকাতুয়ার গান তো আগে শুনেই ফেলেছি। রথিজিৎ আমাদের ওই পাখিদের পাঠশালার কথা বলছিল না, তো এবার রথিজিৎ কি বলছে, কি শোনাবে আমাদের?
1: আমি আর একটি ছড়ার গান গেয়ে শোনাচ্ছি,
0: শোনাও।
1: থেই থেই তা থেই তা থেই

ঠিক কথা, সব গান কবিতা ছড়া আর আনন্দ করেও আমরা যেন মানুষ হতে পারি, এটাই তো আসল কথা। গানে গানে শেষে আমাদের বলে দিল রাজশ্রী, ছোট্ট বন্ধুদের গান কবিতা শুনলাম টেলিফোনের বন্ধু স্টুডিওর বন্ধু সবার কাছ থেকে। আর এই গান শুনতে শুনতে আর শুরুর দিকে যে বলছিলাম খেলাধুলোর কথা, মস্তিষ্কের চর্চার কথা, তেমনি শেষ করব কিন্তু আরেকটা জরুরি কথা বলে, নিজের যত্নের কথা। আমরা মস্তিষ্কের যত্ন যেমন নেব, শরীরের যত্নও নেব, সাবধানে থাকব, শুধু একটা দিনের জন্য না, সব দিনের জন্যে। হ্যাঁ, একটা দিনও আছে বই কি, এই জুলাই মাসের 24 তারিখ, 24শে জুলাই আত্মযত্ন দিবস বা সযত্ন দিবস, সেলফ কেয়ার ডে। এটা তো আর আলাদা করে সত্যি বোঝানোর কিছু নেই, ছোট্ট বন্ধুরা জানে। আমরা প্রতিদিনই বলি যে বর্ষাকাল, আমরা বৃষ্টিতে ভিজবো না, সাবধানে থাকবো, বড়দের কথা শুনবো, বাবা মায়ের কথা শুনবো, আর সময় খাওয়া, খেলাধুলো করা, শরীর চর্চা করা, নানা রকমভাবে নিজেদের ভালো রাখা, ছবি আঁকা, গান গাওয়া, হাসি গল্প, আর সবাই মিলে একসঙ্গে মিলেমিশে থাকা, তাই তো। আজ কথা বলতে বলতে সময় একেবারে শেষ, খুব ভালো থেকো সবাই, সাবধানে থেকো, বৃষ্টিতে ভিজো না। কিন্তু তোমাদের সঙ্গে ছিলাম হৈমন্তী পিসিমণি, ভালো থেকো সবাই। শিশুমহল এখানেই শেষ হলো, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে গানের ভেলা, উপস্থাপনায় সুদীপ্তা ভাদুড়ী।

গানের ভেলার শুরুতেই আমরা শুনলাম রাহুল দেব বর্মনের সুর দেওয়া তাঁর নিজের রেকর্ড করা গান। রাহুল দেব বর্মন মানেই আমাদের কিন্তু মনে পড়ে যায় সেই রুবি রায়ের গানের কথা, যে গান দিয়ে শুরু করলাম আজকের গানের ভেলা। একটু ফিরে যাই অনেক বছর আগে, 1965 সাল, নিউপোর্ট ফোক ফেস্টিভ্যালে অ্যাকোস্টিক সঙ্গীতের প্রচলিত ধারায় তখন বড় রকমের একটা পরিবর্তন এসেছে, যখন বব ডিলান ইলেকট্রিক গিটারের দিকে তিনি ঝুঁকে পড়লেন এবং আটলান্টিক মহাসাগরের অপর পারে বিটলস প্রকাশ করলেন সার্জেন্ট পেপার্স লোনলি হার্টস ক্লাব ব্যান্ড। সালটা 1967, যা পাশ্চাত্য সঙ্গীতে জনপ্রিয় অ্যালবামের জন্ম দিল। এইসব বড় ধরনের পরিবর্তন হচ্ছে যখন, তারই মাঝে পাশ্চাত্যের উপকূল থেকে অনেকটা দূরে একজন গোলগাল চেহারা চশমা পরা যুবক সঙ্গীতের জগতে আলোড়ন তুললেন। নাম রাহুল দেব বর্মন। আজ গানের ভেলায় তাঁকে নিয়েই কথা বলব। সুরের জাদুকর, ছন্দের বিপ্লবী রাহুল দেব বর্মন। ভারতের বেসিক গান, ছায়াছবির গান, যে ধরনের গানই বলি না কেন, তিনি ছিলেন একেবারে অনন্য। পঞ্চম মানে কিংবদন্তি, পঞ্চম মানে জিনিয়াস। তাঁর প্রতিটি সুর আজও প্রজন্মের পর প্রজন্মকে একই আবেগে ছুঁয়ে যায়। আধুনিকতা, সৃজনশীলতা এসব তো ছিলই, তার সঙ্গে তার সুর ছিল একেবারে আমাদের হৃদয়স্পর্শী। বাংলা গান এবং হিন্দি গান, দুই ধরনের গানেই সঙ্গীতকে তিনি একটা উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। ভারতীয় সঙ্গীতের জগতে ট্রেন্ডসেটার আমরা রাহুল দেব বর্মনকে বলতেই পারি। তার ফিরে এলাম অ্যালবাম, যেটা 1986 সালে পূজোর সংখ্যার রেকর্ড, তখন রাহুল দেব বর্মনের সেই গান যেটা কথা স্বপন চক্রবর্তীর এবং সুর অবশ্যই শিল্পীর নিজের, যে গানের প্রথম দুই পংক্তি সুফি গানের সুর থেকে নেওয়া, আমরা শুনে নেব এখন সেই গান।

সত্যি সত্যি এখন বর্ষা ঋতু এবং বাইরে কিছুটা বৃষ্টিও পড়েছে সকালের দিকে, যদিও মেঘের গর্জন ছিল না, তবুও এই গানের সঙ্গে আমরা যেন একটা ছবি পেলাম নতুন করে। শচীনদেব বর্মনকে যদি আমরা ভারতীয় সঙ্গীতের ভিত্তি বলে থাকি, তাহলে রাহুল দেব বর্মন অবশ্যই সেই ভিত্তির উপর দাঁড়ানো এক আধুনিক রঙিন প্রাসাদ। পিতা যদি নদীর মতো শান্ত ছিলেন, তাহলে পুত্রকে বলতেই হবে পুত্র ঝর্ণার মতো উচ্ছল ছিলেন। রাহুল দেব বর্মন মানে শুধু তার কিছু আধুনিক

গান বা ছায়াছবির গান এমন কিন্তু নয়, অনেক ধরনের গানেই কিন্তু তিনি সুর দিয়েছিলেন। এই ধরুন এখন যে গানটি শুনব সেটি একটি প্রচলিত লোকগাথা, সেই গানে তিনি নিজের মতো করে সুর দিয়েছিলেন রাহুল দেব বর্মণ। সেই গান ভারতীয় সঙ্গীতকে, সঙ্গীতের যে দেশজ লোককথা তাকে তিনি অন্যভাবে আমাদের কাছে তুলে ধরলেন।

0: সত্তরের দশকে সঙ্গীতের জগতের সম্রাট আমরা রাহুল দেব বর্মনকে বলতেই পারি। 33 বছর ধরে সঙ্গীত পরিচালক হিসেবে তিনি যুক্ত থেকে, সক্রিয়ভাবে যুক্ত থেকে, যে সমস্ত সুর তিনি সৃষ্টি করে গেছেন তা সত্যি অনবদ্য। ছোটদের যে গান, সেখানেও কিন্তু তার সেই সুরসৃষ্টির যে নৈপুণ্য আমরা সেটা কিন্তু পেয়েছি। শিশুদের বর্ণমালা শেখার জন্য সেই গানের কথা গৌরীপ্রসন্ন মজুমদারের নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে। এখন আমরা সেই গানটাই শুনব। চলুন, বর্ণমালা শুনতে শুনতে আমরাও কিছুক্ষণের জন্য একটু দার্জিলিং ঘুরে আসি।
1: এই ঘন্টু, এই দোয়েল, তোরা কোথায় রে? তাড়াতাড়ি ছুটে আয়। এবার পূজোর ছুটিতে দার্জিলিং এ নিয়ে যাবো বলেছিলাম তোদেরকে, তোরা কি যাবি? তাহলে

বকবক করছো তোমরা, এবার শোনো আর গাও।

পঞ্চমী সুরের মেরুতে কেউ যদি আচ্ছন্ন হয়েছেন আরও কাছাকাছি আরও কাছে এসব গানের মোহে, আবার অন্যজন পছন্দ করেছেন একটা দেশলাই কাঠি জ্বালাতে, কেউ তাঁর মেলোডিতে আক্রান্ত হয়েছেন, কেউ অর্কেস্ট্রেশনে, কেউ সাউন্ড ডিজাইনের দোলায়, আবার কেউ বা মগ্ন হয়েছেন বাঁশির সুরে ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের ঘরানায়। শুনে নেব রাগ প্রধান গান আশা ভোঁসলের কণ্ঠে।

যেতে দিয়ে নিয়ে যেত তা তিনি দেখে যেতে পারেননি। সেই সব ছাড়িয়ে তিনি অসীম এক উচ্চতায় নিজেকে নিয়ে গেছেন আমাদের সকলের ধরাছোঁয়ার বাইরে। টিভি শো থেকে টিআরপি, ড্রয়িং রুম থেকে ডিসকোথেক, এফএম থেকে ডটকম, রিয়ালিটি শো থেকে পাড়ার ফাংশন, সর্বত্রই আজ মিউজিক ম্যাজিক রাহুল দেববর্মন। 1942 আ লাভ স্টোরি ছবি যে গান তিনি তার জীবনের শেষ সুরারোপিত গান, সেই গানের বাংলা রূপান্তর করেছিলেন মুকুল দত্ত। সেই গানটি শুনতে শুনতেই আজকের গানের ভেলা শেষ করবো।

রাহুল দেব বর্মন, তাঁকে নিয়েই আজকে আমরা গানের ভেলায় আলোচনা করলাম। তাঁর সুরারোপিত গান, তাঁর নিজে রেকর্ড করা গান শুনলাম। যার নামে সুর তার গানেও সুর। তিনি দেখিয়েছেন কীভাবে একজন মডার্ন কম্পোজার হতে হয়। জীবনের শেষ কয়েক বছর হতাশার অতল গহ্বরে তিনি তলিয়ে গিয়েছিলেন, কিন্তু সেখান থেকেই যে সৃষ্টি তিনি করেছিলেন, যা তাকে কোন উচ্চতায় পৌঁছে

0: এই গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তি। আজ গানের ভেলা এখানেই শেষ করলাম। আপনাদের সঙ্গে ছিলাম আমি সুদীপ্তা ভাদুরী।
1: সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায় এবং বিতর্ষক চক্রবর্তী।

0: ক্যালেন্ডার বলছে আজকে রবিবার, আর ঘড়ির কাঁটা বলছে যে 11টা কিন্তু বেজে গেছে। সুতরাং আমরা আড্ডা দিতে চলে এসেছি তোমার সঙ্গে। তবে হ্যাঁ, আমার সঙ্গে তো রয়েছে বিতোষক, আর বিতোষককে আমি খুব কষ্ট করে ধরে বেঁধে এনেছি। তার কারণ এই যে বৃষ্টির দিনে সে খিচুড়ি খেতে চলে যাচ্ছিল, মোটেই তার বোধহয় আসবার ইচ্ছে ছিল না, তাই নাকি?
1: মানে এরকম একটা প্ল্যান ছিল, এটা স্বাগতা ভুল বলেনি। মানে আমি দেখছি সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, তো আমি ভাবছি যে আজকে জমিয়ে তো ওই খিচুড়ি বেগুন ভাজা এসব খাওয়ার দিন। তারপরে মনে হলো যে আচ্ছা, আজকে তো মাসের তৃতীয় রবিবার, আর তৃতীয় রবিবার মানে হ্যাঁ খিচুড়ি ডিম ভাজা এগুলো তো হতেই পারে বৃষ্টির জন্য, কিন্তু তার সঙ্গে যেটা আমাদের কাছে বোনাস থাকে সেটা হচ্ছে বন্ধুদের লেখা মিষ্টি চিঠিগুলো, যেগুলো কিনা কি আমাদের সব সময় প্রতিদিনই ইচ্ছে করে তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার। কিন্তু এই একটা বিশেষ দিন, যেই দিনকে আমরা কিন্তু তোমাদের সঙ্গে ভাগ করে নিই। আর ঠিক সেরকমভাবেই আজকে চলে এসেছি আমি তোমাদের বন্ধু বিতোষক, আমার সঙ্গে স্বাগতা, এবং বন্ধুদের একদম ভর্তি ভর্তি চিঠি নিয়ে, আমাদের ঝোলা ভর্তি আজকে।
0: আরো আরো একটা সারপ্রাইজ কিন্তু থাকে এই পোস্ট বক্স অনুষ্ঠানে। এই যে এত ঝোলা ভর্তি চিঠি আমরা নিয়েছি, পোস্ট বক্স খুলেছি, সেখান থেকে একটা সেরা চিঠিও আমরা বেছে নিই। আর তোমরা জানো সেই সেরা পত্রদাতাও থাকে আমাদের সঙ্গে। তবে আপাতত এইটুকুই বলবো তোমাদের,
1: ক্রমশ প্রকাশ্য সারপ্রাইজ আসবে সামনে, তাই না?
0: আর আমরা তো রয়েছি, আর আমাদের সঙ্গে কিন্তু তোমরাও রয়েছো এই আজকে বৃষ্টির দিনে। বন্ধুরা যদি

0: আড্ডায় যোগ না দেয় তাহলে আড্ডাটা কিন্তু মোটেই জমে না। আর সেই জন্যেই তোমাদের বলবো যে তোমরাও আমাদের জানাতে পারো যে আজকে বৃষ্টির দিনে তোমাদের কী প্ল্যান, বন্ধুর চিঠি কি পেলে, আর পেলে সেটা পড়তেই বা কেমন লাগে, কীভাবে জানাবে আমাদের। আমাদের ফোন লাইন রয়েছে, আমাদের ফোন নাম্বার 0332213134, আরও একবার বলি 0332213134 নম্বরে আমাদের ফোন করতে পারো। আর যদি ফোনে না পাও তাহলে আমাদের যৌবানী কলকাতার যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে আজকে একটা সুন্দর পোস্টার রয়েছে, কি তাই তুমি তো শোক?
1: একদম, এবং যেটা কিন্তু স্বাগতা বানিয়েছে,
0: এই রে যাচ্ছে কি ভালো তুমি, এই জন্যই তোমার এত ভালো লাগে। তো সেই পোস্টারের নিচে কিন্তু কমেন্ট করে আমাদের জানাতে পারো। তো আড্ডা তো শুরু হবেই বৃষ্টির দিনে, আড্ডা, চিঠি, খিচুড়ি, আর একটা কিছু মিসিং লাগছে কি?
1: আরেকটা আছে, সেটা হচ্ছে গান। সেইটা না হলে ওই খিচুড়িটাও জমে না আর ওই আড্ডাটাও জমে না, তাই না? তো স্বাগতা কিন্তু অলরেডি অনেকগুলো টাস্ক তোমাদেরকে দিয়ে দিয়েছে, অনেকগুলো প্রশ্ন বলে দিয়েছে, এবার তোমাদের শুধু উত্তরটা দেওয়ার পালা। তবে উত্তরটা তোমরা দেবে কিন্তু এই গানটার পরে। ফিরে আসছি একটা গানের পর, সোহম চক্রবর্তীর কণ্ঠে এই গানটা রইল তোমাদের জন্য।

0: এই যে না লেখা চিঠি, কখনো পৌঁছয় কখনো পৌঁছয় না আমাদের কাছে, কারণ চিঠিটা তো লেখা হয় না, থেকে যায় মনের পাতায়। কিন্তু আজকে সেই মনের পাতায় লেখা চিঠিগুলো বন্ধু আমাদের পাঠিয়েছে, আর সেই চিঠিগুলো নিয়ে আমরা আজকে হাজির হয়েছি যুববাণীর পোস্ট বক্স অনুষ্ঠানে। তোমাদের সঙ্গে রয়েছে তোমার যুববাণীর বন্ধু, আমি স্বাগতা, আমার সঙ্গে রয়েছে
1: আমি বিতশক। আর আজকে এই যেরকম স্বাগতা বলল যে তোমাদের যে লেখা চিঠিগুলো সেগুলো কিন্তু ঠিকই পৌঁছে গেছে, আমাদের হৃদয়ে পৌঁছে গেছে, আমাদের পোস্ট বক্সে পৌঁছে গেছে, এবং এখন আমার হাতেও রয়েছে। যাই হোক, আর একদম সময় নষ্ট করবো না আমরা, তাহলে
0: প্রথম চিঠি পড়াই যায়। চিঠিটা লিখছে গ্রন্থিকা চক্রবর্তী, গ্রাম সুন্দরা, আর জেলা পূর্ব মেদিনীপুর। সেখান থেকে সে কি লিখেছে শোনা যাক।
1: আষাঢ়ের মেঘলা আকাশ, প্রতিবারের মতোই ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে মহিষাদলের রথের রশিতে টান দিতে ব্যস্ত জনতা। ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা টিনার সঙ্গে হঠাৎই চোখে চোখ পড়ল সায়নের, দুজনেই অপ্রস্তুত। সায়ন এর আগে টিনার সঙ্গে কথা বলতে চেয়েছিল কলেজে, ও পছন্দ করে টিনাকে, টিনা এড়িয়ে গেছে। তবে আজ এত ভিড়ের মধ্যেও বৃষ্টিরই প্রেমময় ছোঁয়ায় সায়নের না বলার কথাটা ফুটে ওঠে তার মুখে। দুজনে ভালোবাসার সম্পর্কে জড়ায়, তবে এই সম্পর্কের মেয়াদ বেশি দিন টেকেনি। হঠাৎই পরিবারের চাপে টিনার বিয়ে হয়ে যায় অন্যত্র, সায়নকে এমনকি জানানোর সুযোগটাও সে পায়নি।
0: মাঝে কেটে গেছে কয়েকটা বছর, এবারের রথে আবার টিনার পা পড়ল মহিষাদলের মাটিতে। হাজবেন্ড ছুটি না পাওয়ায় সঙ্গে আসতে পারেনি। বাস থেকে নেমে রথের মেলায় ঢুকে প্রথমেই সে ফুচকা খায়, ভাবে স্কুল কলেজের সময়ে এসব কতই না করেছে। সত্যি কত তাড়াতাড়ি কেটে যায় দিনগুলো। আরেকটু এগিয়ে কলেজের সামনে এসেই সে থমকে দাঁড়ায়। এই তার কলেজ, যেখানে কত স্মৃতি, বন্ধু বান্ধবদের সঙ্গে কাটানো পুরনো সেই দিনগুলোর কথা মনে পড়ে টিনার। আর সায়ন, সায়নেরই বা কি খবর এখন? এসব ভাবতে ভাবতে হঠাৎই তার কানে বেজে ওঠে,
1: এই টিনা, টিনা তুই না?
0: পিছন ফিরতেই দেখে সায়ন। টিনা হতচকিত, দুজনেই নিস্তব্ধ, দুজনের কাছে যেন অপ্রত্যাশিত। সায়ন বলে,
1: কি রে কেমন আছিস, অনেকদিন পর দেখা তো।
0: ভালোই ভালোই, তোর কি খবর? অস্বস্তি কাটিয়ে টিনা উত্তর দেয়। সায়ন বলে,
1: ওই ঠিকই আছি, চল না পাঁপড় ভাজা জিলিপি খেতে খেতে রথটা টেনেই আসি এবছর।
0: টিনা সায় দেয়, রথ টানার জন্যেই তো আবার টিনার মহিষা দলে আসা। এরপর রথ টানে তারা, মেলায় ঘোরে, খাওয়া দাওয়া করে, অনেকটা সময় অজান্তেই পেরিয়ে যায়।
1: কিন্তু এবার যে ফেরার পালা, যে যা রাস্তার দিকে এগিয়ে চলে। সায়ন ফিরে ফিরে তাকায় টিনার দিকে, সে কিছু একটা আশা করছিল। তখনই শুনতে পাচ্ছে টিনা বলছে,
0: এই আসি রে, আর যেন বলতে চাইছে আমাদের এই দেখা হওয়াটা ডেস্টিনিতেই লেখা ছিল।
1: সত্যি ভালোবাসা কত রকমেরই না হয়, সব ভালোবাসার পরিণতি যে বিয়ে তা কিন্তু নয়। এতদিন পরে দেখা হওয়ার টিনা আর সায়নের মধ্যে সত্যি কোনো তিক্ততা দেখা যায়নি, বরং তাদের যে মধুর সম্পর্কই সেটাই যেন বেঁচেছিল।
0: খুব সুন্দর চিঠি কিন্তু লিখেছে বন্ধু। আর এই যে ছোট ছোট ফেলে আসা সম্পর্কগুলো তিক্ততায় নয়, যদি একটু মাধুর্যে শেষ হয় তাহলে বোধ হয় জিনিসটা আরও সুন্দর হয়ে ওঠে, তাই না?
1: একদম একদম, আমাদের কাছে একটা সাধারণ মানুষের বেশিরভাগেরই একটা কমন কনসেপ্ট আছে যে বিচ্ছেদ মানেই একটা
0: তিক্ততা, বিরক্তি, একটা খারাপ স্মৃতি।
1: একদম, সেইটাকে যে একটা চেঞ্জ করে আমরা হতেই পারি, হয়তো আমরা একে অপরের সঙ্গে থাকি না, একে অপরের সঙ্গে আমাদের ভবিষ্যৎ লেখা নেই, কিন্তু শেষটা বন্ধুত্বেরও হতে পারে, তার মধ্যে কোনো রকম বিচ্ছেদ, কোনো বিরোধ কিচ্ছু নাই বা থাকতে পারে। এইটাই যেন এই লেখাটা বলে দিচ্ছে, যেটা হয়তো আমাদের সবার মনে রাখা উচিত, তাই না?
0: একেবারে তাই। আর এই এই লেখাটা পড়ে একটা গানও কিন্তু আমার মনে আসছে, রাপূর্ণা ভট্টাচার্যের কণ্ঠে একটা গান শুনে ফিরছি আবার অনুষ্ঠানে, শুনতে থাকো।

0: অনেক কিছুই মেনে নিতে হয় আমাদের, আর সেই মেনে নেওয়ার মধ্যে ওই যে আগে চিঠিটা যেমন বললো যে তিক্ততা নয়, একটু মাধুর্য থাকলে সম্পর্কগুলো আরও সুন্দর হয়ে ওঠে। আর আজকে পোস্ট বক্স অনুষ্ঠানে তোমার সঙ্গে রয়েছি, আড্ডা দিচ্ছি, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে বন্ধু, শুনে নেব বন্ধু কি বলতে চায়।
1: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, আমি নদিয়া থেকে গোপাল রায় বলছিলাম। হ্যাঁ বলছিলাম, নমস্কার, আপনাদের অনুষ্ঠান খুবই ভালো লাগছে, বলছি একটি রবীন্দ্রসঙ্গীত গান দিলে ভালো।
1: বেশ, আমাদের অনুষ্ঠান ভালো লাগছে, বন্ধুদের কাছে পৌঁছে গেছে, তো আমরাও খুব খুশি, কারণ এই আপনাদের জন্যই এই অনুষ্ঠানগুলো সমস্ত করা।
0: এবং আপনাদের চিঠি, তোমাদের চিঠি আমরা কিন্তু পড়ি
1: একদম। আর এই মুহূর্তে আমাদের কাছে আরো একটা চিঠি রয়েছে, যে চিঠিটা লিখেছে দীপদাস চৌধুরী, চৌধুরীপাড়া কৃষ্ণনগর নদিয়া থেকে।
0: কবিতার নাম আজ। আগামী কাল কি হবে কেউ জানে না, আমিও না তুমিও না। সকাল হয়, চায়ের কাপে ধোঁয়া উঠে, খবরের কাগজ আসে, আমি পাতা উল্টাই, জীবন বোধের খবর খুঁজি। বেঁচে আছি, ভালো আছি, এই খবরটাই যথেষ্ট। রাস্তায় বেরোই, সবাই ছোটে, আমিও পিছন।

0: ছেড়ে দেখি না শুধু শুধু সময়কে ধরবো বলে। রাতে বাড়ি ফিরি, আবার স্বপ্নগুলো জড়ো করি, আগামীকাল আবার উঠব। হাজারটা কেনর পরেও একটাই কারণ, জীবনবোধ খুঁজতে।
1: এটা যেন আমাদের ওই চিরাচরিত যে দৈনন্দিন জীবনযাত্রা, সেইটাতে আমাদের প্রচুর প্রচুর লক্ষ্য, প্রচুর ইচ্ছে, কিন্তু আমাদের সবসময় দৌড়াতে হচ্ছে, তাই না? কিন্তু কোথাও গিয়ে যেন একটা কথাই ধ্রুব সত্য, সেটা হচ্ছে আমরা যেন কখনো হার না মানি, আমরা কখনো যেন নিজেকে খুঁজতে না ভুলে যাই, নিজের জীবনকে বুঝতে না ভুলে যাই,
0: তাই না? ওই হাজারটা কেনর পরেও আমরা যেন চলতে না ভুলে যাই।
1: একদম।
0: আপাতত সেই চলারই পালা, এগিয়ে যাওয়ারই পালা। পরবর্তী যে চিঠি, সেটা লিখেছে শিল্পা নন্দী, আরামবাগ হুগলি থেকে। বৃষ্টিরিন,
1: নদীর ঘাটে বসে অর্ক সায়নের সঙ্গে ভালোবাসা যাপনের কথা ভাবছে। দু এক পশলা বৃষ্টি পরেও বর্ষা জ্যোৎস্নার মতন ফুটছে। সায়ন বড্ড বায়না বিলাসী ছিল। একদিন বৃষ্টিমুখর গভীর রাত্রে ছেলে মানুষের মতন বায়না ধরল,
0: অর্ক আজ আমরা সারা রাত জেগে অগোছালো গল্প করব, বৃষ্টির শব্দ শুনব, আর দুজনে একসঙ্গে দেখব রাতের অন্ধকার হালকা হয়ে কিভাবে ভোর হয়।
1: এমনই অজস্র স্মৃতি গড়ে রাখতে ভালোবাসত সায়ন। বর্ষারানীকে সে প্রায়ই বলতো,
0: আজ খুব মেঘ করুক, বৃষ্টি নামুক, আমি সারাদিন ভিজব, ভিজে ধুম জ্বর বাঁধাব।
1: হঠাৎই বৃষ্টি নামলে সায়ন ছুটে চলে যেত ছাদে, সারা গায়ে বৃষ্টি মাখত। আর অর্ক তখন দেখত সায়নের সহজ সরল হাসির দিকে চেয়ে তাকিয়ে গোটা বৃষ্টিবেলা সে কাটিয়ে দিত। প্রথম যেদিন অর্ক এই বৃষ্টি পাগল মেয়েটার প্রেমে পড়েছিল, সেদিনই ওকে সে সায়ন বলে ডেকেছিল। সায়ন বলেছিল,
0: সায়ন নামটা তোমার জন্য রইল, এখন থেকে এই নামই ডাকতে হবে। কিন্তু
1: হাসতে হাসতে মেঘ বৃষ্টির সঙ্গে সায়ন মিশে যাচ্ছিল, অর্ক সেটা দু চোখ ভরে দেখছিল। তারপর থেকে অর্ক বৃষ্টিকে বড্ড ভালোবেসে ফেলেছে। একদিন সন্ধেতে বাইরে বৃষ্টি নেমেছিল, নেমেছিল ভিতরেও সায়নের কাজল কালো দুটো আঁখি থেকে। অর্কর হাত ধরে উঠোনে গিয়ে দুজনে খুব ভিজেছিল। সায়নের সব কান্না সেদিন ধুয়ে গিয়েছিল। খিলখিল করে হেসে বলেছিল,
0: স্বপ্নে তোমায় কিছু মেঘ পাঠিয়েছিলাম, এই বৃষ্টি সেই জমানো মেঘের উপহার। কেমন লাগলো চিঠিতে জানিও, না হয় বৃষ্টির জন্মদিনে আমায় একটা চিঠি দিও, আমি চলে গেলে এই স্মৃতিগুলোই তোমায় সঙ্গ দেবে।
1: আজ স্মৃতিরা আছে, কেবল সায়ন নেই। মুহূর্তরা চিরকালই স্মৃতিতেই তো বাঁচে। সায়নকে লেখা অর্কর সমস্ত চিঠি নদীর জলে আদরের নৌকার মতন ভেসে চলেছে। মেঘের অভিমান ভেঙে অঝোরে বৃষ্টি নেমেছে। এই বৃষ্টি প্রেমের, স্পর্শের অভিমান ভোলানোর, এই বৃষ্টির স্নেহের মায়ায় বন্দী। প্রতিটা বর্ষায়, প্রতিটা শ্রাবণে অর্কর কাছে ফিরে আসে সায়নের আবদার। গধূলির আলোময় ভালোবাসা হয়ে, প্রিয় অনুভূতি হয়ে, কিংবা বৃষ্টি থামার পরে চুইয়ে পড়া আলো হয়ে, হারিয়ে যাওয়া সায়ন এভাবেই বৃষ্টি হয়ে ফিরে আসে। আকাশ মাটি অরণ্য পাহাড় যেন বলে ওঠে,
0: শুনতে পাচ্ছো মেঘবালিকা, বৃষ্টি তোমাকে খুঁজেছে, আজ যে সায়ন এসেছে। আর এই যে বৃষ্টিরিন, এই চিঠিটা পড়ে কিন্তু এই শ্রাবণ দিনে, বৃষ্টি ভেজা একটা দিনে একটা গান শুনতে খুব ইচ্ছে করছে। রূপম ইসলামের কণ্ঠে একটা গান শুনে ফিরছি আবার অনুষ্ঠানে।

এই শ্রাবণে বাক্সবন্দি ইচ্ছে যেরকম বেরিয়ে পড়ে বাক্স ছেড়ে, সেরকমই কিন্তু পোস্ট বক্স ছেড়ে বেরিয়ে পড়েছে চিঠি, চলে এসেছে আমাদের হাতে। আর আমরা সেই সমস্ত চিঠিগুলো নিয়েই রয়েছি তোমাদের সঙ্গে, আমরা পড়ছি আজকে বন্ধুদের চিঠি। আমি রয়েছি তোমার সঙ্গে স্বাগত, আমার সঙ্গে রয়েছে বিতোষক। আর আপাতত আরেকটু এগিয়ে যাওয়ার পালা, আরেকটা চিঠি পড়ার পালা, পূবালী বিশ্বাসের চিঠি। সে লিখছে বারাসাত উত্তর চব্বিশ পরগনা থেকে, বেঁচে থাকার গান। দিনশেষে সন্ধ্যা নামে, নিয়ন আলোয় গা ভিজিয়ে ক্লান্ত শহর ঘরে ফেরে, রাত গভীর হয়, জোনাক পোকার টিমটিমে আলোর রেখা ধরে নিঃসঙ্গতা পথ চলে, আকাশে গুটি কতক তারা আর এক ফালি বাঁকা চাঁদ জেগে থাকে। এমন রাতগুলোতেই স্বপ্নগুলো অনুরোধের আসর সাজিয়ে বসে, অভিযোগের ছাই চাপা স্ফুলিঙ্গ জেগে উঠে বুকের মধ্যে যেন দাবানল সৃষ্টি করে, ফিস ফিস করে যেন বলে, আর একবার, আর একবার যদি চেষ্টা করতিস। এমন প্রশ্নের মুখে পড়ে মন অসহায়ের মতো নিশ্চুপ থাকে। ছোট থেকে আশকারা পেয়ে মহিরুহতে পরিণত হতে থাকা স্বপ্নগুলোকে বড়বেলায় এসে জীবনের ইঁদুর দৌড়ে হঠাৎ মূল্যহীন বলে দাগিয়ে দেওয়া হয়। সমাজের রক্তচক্ষু কখনো ধমক দেয়, ধুস এসব করে কি হবে, তার চেয়ে বরং কাজের কাজ করো। আবার কখনো তাচ্ছিল্য ধেয়ে আসে, তোর দ্বারা ওসব হবে না, সবাই অমুক হতে পারে না। এইসব চোখ রাঙানি উপেক্ষা করে গুটি কতক এগিয়ে চলে স্বপ্নগুলোকে আগলে নিয়ে, আর যারা পারে না তারা বাধ্য হয়ে গা ভাসায় গড্ডালিকা প্রবাহে। কিছু জনের আবার সুবিধা আছে, সমাজের বেঁধে দেওয়া পথে তারা চলতে চায়, কিন্তু যারা অনিচ্ছুক হতে পারে তারা ভিন্ন পথের পথিক, কিন্তু তাদের ইচ্ছাগুলোকে কি এত সহজে অর্থহীনের তকমা দেওয়া যায়? তবুও আপোষ করতে করতে একদিন ক্লান্তি আসে, ততদিনে জীবন চলে গিয়েছে বহু বহু বছরের পার। ঠিক তখনই নিশুত রাতে কোনো এক দুর্বল মুহূর্তে

0: চোরা কুঠুরিতে আটকে পড়া স্বপ্নগুলো বিদ্রোহী হয়ে ওঠে, তীব্র আকাঙ্ক্ষা নিয়ে ঢেউয়ের মতো আছড়ে পড়ে। এই ডাকগুলোকে উপেক্ষা করতে নেই, হয়তো পরিপাটি জীবনটাখানি কেনমেলো হয়ে যাবে। তবে তাই হোক, ক্ষতি কি? সেই ছন্ন ছাড়া ভবিষ্যতে যে স্বাধীনতার আস্বাদ মিশে থাকে তা তো অনন্য। তাই মাঝে মধ্যে সাহস করে বেরিয়ে পড়তে হয় অনিশ্চিতের উদ্দেশ্যে। দেখাই যাক না কি হয়।
1: দেখাই যাক না কি হয়, সত্যি মানে ওই যে সাহস, এই সাহসটা কিন্তু আমাদের ভেতরে থাকে। আর একটা কথা আছে, সেটা হচ্ছে রিস্ক যদি তুমি না নাও তাহলে কিন্তু তুমি জানতে পারবে না যে তোমার মধ্যে অ্যাকচুয়ালি কি শক্তি আছে।
0: সত্যি তাই, আর ওই রিস্কটা আমাদের কখনো কখনো নিতে হয়, সেই কথাই বলছে এই চিঠি। তবে এবার পরের চিঠি পড়ার পালা। সায়ন কংসবণিক লিখছে সে নবদ্বীপ নদিয়া থেকে, চিঠির নাম ফিরে এসো।
1: ফিরে এসো তুমি, ফিরে এসো তুমি, যেমন করে ফিরে আসে দীর্ঘ নিম্নচাপের পর নতুন সকাল, যেমন করে ফিরে আসে শীতের ঝরা পাতা রেশ কাটিয়ে বসন্তের সবুজ পাতারা, যেমন করে বছর পার করে আবার আসে আমের মুকুল, যেভাবে ষোলো ঘন্টার অপারেশন শেষে ফিরে আসে আমাদের প্রিয় মানুষটার প্রাণ, ঠিক যেভাবে দীর্ঘ অপেক্ষার পর মা শুনতে পায় সন্তানের মা ডাকটা, যেভাবে আমার যত্নের মল্লিকা বনে প্রথম ফুলের কলি ফোটে, যেভাবে ফিরে আসে গ্রীষ্মের প্রথম বৃষ্টির পর মাটির সোঁদা গন্ধ, যেভাবে ফিরে আসে মহালয়ার দীর্ঘ অপেক্ষা শেষে পুজোর দিনগুলো, যেভাবে ফিরে আসে গায়িকার গলার সুর, কবির কলমের ছন্দ, মায়ের আঁচলের গন্ধ, যেভাবে মানুষ অপেক্ষা করে হলুদ ট্যাক্সি ফিরে আসার, নস্টালজিক ট্রামের ফিরে আসার, চিঠিতে প্রেম পাঠানোর দিনগুলো ফিরে আসার, হারিয়ে যাওয়া শৈশবে ফিরে আসার, আর প্রবাসী প্রিয়জনের ঘরে ফেরার, তেমনি আমি দু বছর ধরে অপেক্ষায় তোমার ফিরে আসার। সত্যি এই অপেক্ষা এমনই একটা জিনিস না, যেটা কোনো সিচুয়েশনে যতটা বেশি বেদনাময়, আমার মনে হয় কোনো সিচুয়েশনে ততটাই আনন্দের। বিশেষ করে চিঠির কথা যদি বলি,
0: সত্যি সত্যি
1: এটার তো একটা আলাদা লেভেলের ফিলিংস আছে, যে আমাকে কেউ চিঠি লিখেছে, আমার কাছে হয়তো পৌঁছায়নি কিন্তু সে কি লিখেছে এইটা ভেবে আমার মাথায় অন্তত মনে হয় ছয় সাতটা চিঠি হয়ে যায়, যে এরকমও লিখতে পারে ওরকমও লিখতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু অপেক্ষা ভীষণ ভীষণ মধুরের, কি বলো স্বাগতা?
0: ঠিক একেবারে, আমারও কিন্তু এটাই মনে হয়। আর আপাতত আমার মনে হচ্ছে যে একটা গান শুনলে খুব ভালো হয়। তবে হ্যাঁ, গানের ওপারে বন্ধুর জন্য থাকছে চমক, এটা যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিল বন্ধুরা কে এবার সেরা পত্রদাতা, সেটা কিন্তু জানাবো তবে শাহনা বাজপেয়ীর এই গানটার পর।

0: না, সবাই চুপ করে গেলে কিন্তু হবে না। স্মৃতিকে আমরা কথা বলতে দেবো ঠিকই, কিন্তু সবাই চুপ করে গেলে তো আড্ডাটাই থেমে যাবে। তাই স্মৃতি কথা বলুক, কথা বলি আমরাও আজকে পোস্ট বক্সের অনুষ্ঠানে। সঙ্গে রয়েছি তোমার ঝুমবানির বন্ধু, আমি বিতোষক, আমার সঙ্গে রয়েছে স্বাগত। আর হ্যাঁ, আমি জানি তোমরা রেডিও রোপার থেকে বলছো যে এবার অন্তত বলো কে রয়েছে আমাদের সঙ্গে, কে এবারে সেরা পত্রদাতা, সেটাই কিন্তু বলবো বলেছিলাম গান থেকে ফিরে এসে, কি তাই তো বিতোষক?
1: একদম একদম, এবং স্বাগতা এতটাই এক্সাইটেড, স্বাগতা কিন্তু অলরেডি বলে দিল যে আমি বিতোষক, আমার সঙ্গে রয়েছে স্বাগতা।
0: মানে এই দেখেছো তো,
1: এক্সাইটমেন্টটা চরম লেভেলে চলে গেছে।
0: বৃষ্টির দিন, খিচুড়ি, বন্ধুর চিঠি, তাতে মানে বিতোষক আর আমি নিজেকে পুরো অদল বদল করে নিচ্ছি।
1: যাই হোক, আজকে আমাদের সঙ্গে সেরা পত্রদাতা হিসেবে রয়েছে প্রিয়াঙ্কা দাস। প্রিয়াঙ্কা, তোমাকে যুববাণী স্টুডিওতে স্বাগত।
2: নমস্কার দাদা, নমস্কার দিদি।
0: হ্যাঁ, তো তুমি কোথা থেকে আসছো একটু বলো।
2: আমি মুর্শিদাবাদ জেলার সুতিটু ব্লকে পারুলিয়া নামক এক অত্যন্ত মফস্বল গ্রাম থেকে উঠে আসছি।
1: অনেক দূর,
0: অনেকটা দূর, তবে ওই দূর থেকে চিঠি এলে তার মাধুর্যটা দারুণ হয়। কিন্তু কেমন লাগছে তোমার আজকে?
2: খুব খুব ভালো লাগছে, তোমার সঙ্গে কথা বলে তো খুব ভালো লাগছে।
0: আচ্ছা, তুমি যুববাণীতে প্রথমবার এলে, তাই তো? আচ্ছা বেশ, তবে তোমার সঙ্গে তো আড্ডা দেবই, গল্প করবই, কিন্তু তার আগে যে চিঠিটা তোমাকে এখানে নিয়ে এসেছে সেই চিঠিটা তুমি একটু পড়ো।
2: ঝোড়ার চিঠি শ্রেয়ানকে। কিরে, আমার গুগলিতে ধরাশায়ী মেরে কবি হয়ে গেছিস তো? ঠিক জানি, পাখির ঘুম ভাঙতে না ভাঙতেই যে মেয়েটা 100 বার ফোন করে জ্বালিয়ে মারে সে আবার চিঠি লিখেছে, তাও আবার 2 মিনিটের হাঁটা পথ, নিচে এসে চিঠি না ধরিয়ে দিয়ে রীতিমতো 10 মিনিট হেঁটে পোস্ট অফিসে গিয়ে পোস্ট করে পিয়নের হাত দিয়ে চিঠি পাঠিয়েছে। এই এই মনে মনে আবার বলছিস বুঝি, কি সাজে সেজেছ সাজুনি, এই সাজ তো তোমারই সাজে। অত বলার কি আছে, আমি জানি আমি সুন্দর, অন্তত ম্যাট্রিমোনিয়াল সাইটের বিজ্ঞাপনের মেয়েগুলোর থেকে তো সুন্দর। কিরে, কিছু বলছিস না যে? যাক বাদ দে, তুই চিঠি পড়। ওই যে মাছের মতো রেশমি সুতোর পিণ্ডটা দেখছিস, ওর মধ্যে প্রজাপতির পাখনার মতো হলুদ যে চিঠিটা রয়েছে, রসো রসো, একটু অপেক্ষা করে দুধের মতো কাগজে নীল নিচলের চুম্বন ছোঁয়ানো কালির আখরে লেখা এই লেখাটা শেষ পর্যন্ত পড়ে যা। বিরক্তি হচ্ছিস নাকি? মনে হচ্ছে কি আল্লাদি মেয়ে বাপ্পা, তা আমি একটু আল্লাদি বটে। হ্যাঁ, কি জানো বলছিলাম, রেশমি সুতো দিয়ে বোনা মাছের পেটের মধ্যে প্রজাপতির মতো হলুদ যে চিঠিটা আছে ওটা এখন নয়, গভীর রাতে জন প্রাণী শুয়ে পড়লে, হলদে শাড়ি পরা চাঁদ যখন চুপি চুপি মেঘের কোলে দোল খাবে তখন খুলে পড়িস। চাঁদ আর মেঘের প্রেম ঝরে ঝরে পড়বে ওই চিঠিতে, এই জন্যেই বলছিলাম আর কি। তাছাড়া লগ্ন বলে তো একটা কথা আছে, নে এখন ওটা যত্ন করে তুলে রাখ দেখি, চালাকি করবি না কিন্তু। এতি তোর আল্লাদি আবতারি বেস্ট ফ্রেন্ড ছোড়া।
0: এরকম একটা আল্লাদি বেস্ট ফ্রেন্ড থাকুক, কিন্তু আমরা সবাই চাই, তাই তো?
1: এরকম আল্লাদি বেস্ট ফ্রেন্ড তো চাই, এবং এরকম আল্লাদি বেস্ট ফ্রেন্ড যদি আমাকে চিঠি লেখে তাহলে আমি আরো বেশি খুশি হব।
0: যাক, এখন আর সেসব বৃষ্টির দিনে ভেবে লাভ নেই বিতোষক, ছেড়ে দাও।
1: আমি বলতে চাইছি আমার আমার দিন অতীত, এরকম
0: না, এরকম কি আমি বললাম? দেখেছো তুমি নিজে এরকম ভাবলে হবে না কিন্তু। আপাতত প্রিয়াঙ্কার সঙ্গে আড্ডা দেওয়ার পালা, বিতোষকের খবরটা আমি পরে নিচ্ছি। প্রিয়াঙ্কা, তোমাকে একটু জিজ্ঞেস করবো, তুমি কি করো?
2: আমি দিদি বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি।
0: আচ্ছা,
2: আর বাংলা ভাষা চর্চা করতে ভালোবাসি, বাংলা সাহিত্য।
1: চর্চা কর, কার লেখা মোটামুটি ফলো করো বা কার লেখা ভালো লাগে?
2: আমার একজন সাহিত্যিকের লেখা ভালো লাগে কথা বললে অন্যান্য সাহিত্যিকদের প্রতি আমি অন্যায় করব। আমার মোটামুটি অনেক লেখকের লেখাই ভালো লাগে।
0: একজনের নাম একটু বলো।
2: রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ দাস, এরকম অনেকের লেখাই ভালো লাগে।
1: মানে প্রকৃতির মাঝে যে বড় হয়েছে তার জীবনানন্দ থাকবে
0: অবশ্যই। আর এই যে তুমি লেখালেখি করো, এটা কবে থেকে শুরু হয়েছে, মানে তুমি যে লিখছো?
2: এইটা আমার শুরু হয়েছিল আমি যখন ক্লাস এইটে পড়ি, একদিন সপ্তম ক্লাস শেষ হওয়ার পর অষ্টম পিরিয়ড শুরু হওয়ার আগে হঠাৎ বিকেলের রোদ জানালা দিয়ে ক্লাসরুমে এসে পৌঁছচ্ছিল। আমার এখনো মনে আছে সময়টা, আমার গালে এসে পড়ন্ত রোদ পড়ছিল, আমি কলমের পেছন দিয়ে আমার গালটা ঘষছিলাম। হঠাৎ আমি আনমনা হয়ে খাতা টেনে নিয়েছিলাম, তারপর ছোট্ট দুটো লাইন লিখে ফেলেছিলাম। সেখান থেকেই আমার আস্তে আস্তে লেখালেখির দিকে জার্নি শুরু।
1: আমি একটা জিনিস লক্ষ্য করতে স্বাগত, সেটা হচ্ছে বলে না, কথায় আছে না যে আমরা জীবনের প্রথম যে কোনো কিছু ভুলতে পারি না
0: সেই সব কিছু মনে করে না
1: বললো।
0: ঠিক ঠিক,
1: সপ্তম ক্লাসের অষ্টম পিরিয়ড, আমি শুধু ভাবছি
0: মানে 7th 8th পিরিয়ড এর মাঝখানে এই যে লেখা চলে এলো ওর কাছে,
1: এটা মানে জীবনে একটা স্পেশাল ফিলিংস না বোঝা যাচ্ছে।
0: আর সেই জার্নি এখনো চলছে। কি ধরনের লেখা তুমি লেখো মূলত, মানে কবিতা লেখো শুধুই নাকি আরো অন্য কিছু?
2: না দিদি, আমি লিখি মূলত কবিতা, গল্প এবং প্রবন্ধ এখন পর্যন্ত লিখছি, পরবর্তীতে আরো অনেক ধরনের লেখা লেখার ইচ্ছে রয়েছে।
0: বেশ বেশ, এই লেখালেখির বাইরে তোমার হবি কি? মানে লেখালেখি তো করোই পড়াশোনা ছাড়া, আর কি কি করতে ভালোবাসি প্রিয়াঙ্কা সেটা একটু জেনে নেব।
2: লেখালেখির বাইরে আমি ভালোবাসি বলতে গল্প শুনতে খুব ভালোবাসি, বাড়ির বড়দের গল্প শুনতে আমার খুব ভালো লাগে।
0: আচ্ছা, কখনো কখনো হয়তো সেটাই লেখা এসে ধরা পড়ে। ঠিক ঠিক ঠিক। আর লেখালেখি
1: কথাই তো আছেই না যে ভালো বক্তা হতে গেলে, ভালো লেখক হতে গেলে ভালো শ্রোতা হওয়াটা খুব ইম্পর্টেন্ট।
0: ভালো শ্রোতা হতে হবে এবং চারিদিকটাকে খুব খুঁটিয়ে সুন্দর করে অবজার্ভ করতে হবে, তবেই না কার জীবনের গল্প কখন আমাদের লেখায় উঠে আসে বলা তো যায় না। লেখালেখি নিয়ে পরবর্তীকালে কি প্ল্যান, চালিয়ে যেতে চাও নিশ্চয়ই, তো সেই পরিকল্পনার কথা যদি বলো।
2: অবশ্যই আমার ইচ্ছে রয়েছে আরো বেশি করে নিজেকে লেখার মধ্যে ডুবিয়ে দিতে, মানুষের জন্য কিছু করতে, মানুষের জন্য লিখতে খুব ইচ্ছে রয়েছে।
0: বাহ বাহ, খুব ভালো। আর আপাতত আড্ডার একটু শেষ দিকে এসে পৌঁছেছি আমরা প্রিয়াঙ্কার সঙ্গে, তো একটু জেনে নেবো যে আজকে স্টুডিওতে এলে, তোমার নিজের লেখা চিঠি নিজে পড়লে, প্রথমবার এলে স্টুডিওতে, আমাদের সঙ্গেও আড্ডা দিলে, বন্ধুরা শুনলো তোমার কথা, তোমার কিরকম লাগছে, কিরকম ফিলিং সেটা একটু বলো।
2: তো আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো অবস্থা, মনে হচ্ছে কেউ আমাকে আকাশের চাঁদ এনে দিয়েছে, আমি সেই চাঁদটাকে নেড়ে নেড়ে দেখছি।
0: বেশ, আর বন্ধু চিঠি পাওয়া কিন্তু আমাদের কাছে সেই আকাশের চাঁদ পাওয়ার মতোই, আজকে আমরা সেই চাঁদের বাক্স খুলে বসেছি পোস্ট বক্স অনুষ্ঠানে।
1: সত্যি সত্যি, আর বিশেষ করে যেটা প্রিয়াঙ্কা একদম শুরুতে বললো যে ওটা প্রথমবার স্টুডিওতে আসা, তো যখনই কেউ প্রথমবার আসে না, আমার নিজের প্রথম দিনটার কথা খুব মনে পড়ে, প্রায় 7 বছর আগে যখন আমি এখানে বসেছিলাম, আমি জানি না আমি আকাশের চাঁদ হাতে পেয়েছিলাম কিনা, মানে আমি কিন্তু চারদিকটা শুধু দেখছিলাম যে আচ্ছা এইরকম হয় জিনিসটা। আমার মনে হয় প্রত্যেকেরই ওই প্রথম দিনটা ওইরকমই একটা ফিলিংস এনে দেয়, তাই না? একদম। তবে এই যে আমাদের যে আড্ডা, এই আড্ডায় আমরা যে এতক্ষণ কথা বললাম, এইটা ছাড়াও আরও কিন্তু বেশ কিছু জিনিস তোমাদেরকে জানানোর আছে, বিশেষ করে যারা খেলা পাগল তাদের জন্য। কালকে রাতটা কিন্তু একটা স্পেশাল নাইট গেছে, যেখানে নাকি 3rd এবং 4th যে ডিসিশন অর্থাৎ ওয়ার্ল্ড কাপে, সেইটা কিন্তু হয়ে গেছে। তবে সেই নিয়ে আমি কিছু কথা বলবো না, বলবে আমাদের জুবানির বন্ধু, চলো বরং শুনে নিই।
3: ফিফা বিশ্বকাপ 2026টা না সত্যি আমাদের কাছে বড় স্পেশাল। কেন এ কথা বলছি, এই বিশ্বকাপে 48টা দলের পারফরমেন্স তো আছেই, কিন্তু যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এই বিশ্বকাপে আমরা প্রথমবারের জন্য দেখতে পেয়েছি যে অনেক ছোট ছোট দল, ছোট ছোট দেশ, যে দেশের জনসংখ্যা হয়তো 40 লাখ বা এরকম, সেই দেশগুলো বিশ্বকাপে এসে বেশ ভালো পারফর্ম করেছে। হ্যাঁ, আমি কথা বলছি কেভ হার্ডের, যেই দলটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাদের দলের জন্য প্লেয়ার খুঁজেছিল, সেই দলটাই আটকে দেয় স্পেনের মতো মহাশক্তিধর দেশকে, কিংবা আর্জেন্টিনার মতো মহাশক্তিধর দেশকে কিন্তু বেশ বেগ দেয় রাউন্ড অফ 32টা। আমি স্বপ্নময়, আজ আবারও হাজির তোমাদের সামনে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে। দেখো, গতকাল ইতিমধ্যে থার্ড প্লেস ম্যাচটা হয়ে গিয়েছে, যেখানে ফ্রান্স ইংল্যান্ড ম্যাচে ইংল্যান্ড 6-4 গোলে কিন্তু ফ্রান্সকে হারিয়ে দিয়েছে। এবং এবছরে ইটস কামিং হোম না হলেও তৃতীয় স্থানটা কিন্তু ইংল্যান্ড নিজের দখলে নিয়েছে। এবার আমি চলে আসি ডিরেক্ট ফাইনালের কথায়। দেখো, ফাইনালে আজ মুখোমুখি হতে চলেছে স্পেন এবং আর্জেন্টিনা। একদিকে স্পেনের তরুণ ব্রিগেড এবং অপরদিকে আর্জেন্টিনার দলটি। আর্জেন্টিনা দলটাকে যদি তুমি দেখো, সেখানে আর্জেন্টিনা দলটা কিন্তু মূলত লিওনেল মেসি নির্ভর। এছাড়াও লতারো মার্টিনেজের মতো প্লেয়াররা রয়েছেন, যারা কিন্তু যে কোনো সময় ম্যাচে রংটা ঘুরিয়ে দিতে পারে। অপরদিকে যদি তুমি স্পেনের দিকে তাকাও, স্পেনের দলটাও কিন্তু বেশ বেশ ভালো। বিশেষ করে লামিন ইয়ামাল এবং আরও যারা রয়েছেন, তারা কিন্তু যে কোনো মোমেন্টে হয়ে উঠতে পারেন গেম চেঞ্জার। কথা বলতে হবে ইউনাই সিমনের কথা। ইউনাই সিমন স্পেনের গোলের নিচে যে পারফরমেন্স বিভিন্ন ম্যাচগুলোতে দিয়ে চলেছেন, তা কিন্তু সত্যি বেশ বেশ প্রশংসনীয়। হ্যাঁ, বিশ্বকাপের কথা হবে, আর এবছর বিশ্বকাপে যে স্টারেদের বিদায় ঘটেছে তাদের কথা হবে না, তা কি করে হয়। এবার বিশ্বকাপটা লুকা মডরিচ নেইমারের শেষ বিশ্বকাপ ছিল, তারই সাথে শেষ বিশ্বকাপ ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। ফুটবলের রাজা গেলেন অবসরে, এবং তাই তার জন্য কিন্তু থাকবে আমাদের একরাশ ভালোবাসা, একরাশ শ্রদ্ধা। কেননা ফুটবলের যে দুই রাজা এখন ফুটবল বিশ্বে শাসন করছেন, একদিকে আছেন লিওনেল মেসি এবং অপরদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো, দুজনেই কিন্তু একে অপরকে ছেড়ে কথা বলেননি নিজেদের ফুটবলের টাইমে। এবং তাই এই ফুটবল বিশ্বকাপটা এত বেশি স্পেশাল, কেননা এই দুই জেনারেশনাল সুপারস্টার তারা কিন্তু শেষ বিশ্বকাপটা হয়তো খেলে ফেললেন। কথা হবে নেইমারের জন্য। নেইমার এমন একজন ফুটবলার যিনি কখনো হয়তো ফুটবলের রাজা হয়ে উঠতে পারেননি, কিন্তু তিনি জায়গা করে নিয়েছেন ফুটবল সমর্থকদের হৃদয়ের অলিন্দে, আর তাই নেইমারের জন্য থাকবে সেলাম। হ্যাঁ, ফুটবল বিশ্বকাপ নিয়ে আমি কথা বলছি, আর সেক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই বিশ্বকাপ কারা কারা মাতিয়ে রেখেছে। কথা হবে কিলিয়ান এমবাপ্পে। এবছর বিশ্বকাপের এখন অবধি টপ স্কোরার এবং লাস্ট তিনটে বিশ্বকাপ কিন্তু বেশ ভালো যাচ্ছে এই কিলিয়ান এমবাপ্পে। কথা হবে আর্লিং হল্যান্ডের। আর্লিং হল্যান্ড নরওয়ের মতো একটা দেশ থেকে উঠে আসেন, যেই দেশটা হয়তো ফুটবল মানচিত্রে সেরকম একটা উজ্জ্বল নক্ষত্র নয়, কিন্তু তারপরেও আর্লিং হল্যান্ড যে দলটা হয়তো গেছে কোয়ার্টার ফাইনাল অবধি, সেই দলের হয়ে খেলেও কিন্তু তিনি টপ স্কোরারদের মধ্যে অন্যতম। এবছর বিশ্বকাপের ডেফিনেটলি গোলকিপারদের মধ্যে কথা হবে বোজেন হাকে নিয়ে। দেখো, প্রত্যেকটা বিশ্বকাপেই একজন করে গোলরক্ষক কিন্তু উঠে আসে, আর এই বিশ্বকাপ কিভাবে তার এক্সেপশন থাকে। এই বিশ্বকাপে যেই প্লেয়ারটি আমাদের সবার চোখ কেড়ে নিয়েছে, তিনি হলেন 40 বছর বয়সী বোজেন হা। হ্যাঁ, দেখো একটা কথা আছে, একটা প্রবাদ আছে যে এজ ইজ জাস্ট আ নাম্বার, এবং বোজেন হা সেই জিনিসটাকেই কিন্তু বারবার প্রমাণ করেছেন। গোলের নিচে তার অসামান্য পারফরমেন্স তা কিন্তু বারবার চোখ টেনেছে আপামর ফুটবল সমর্থকদের, আর তাই এই ফুটবলারটিও এই বিশ্বকাপের অন্যতম স্পেশাল প্লেয়ার এবং আমার কাছে অন্যতম ফেভারিট। দেখো, বোজিনহার কাছে কিন্তু ক্লাব নেই আপাতত, তবে এইটুকু নিশ্চিত যে এই বিশ্বকাপটা শেষ হলেই ক্লাবে লাইন লেগে যাবে বোজিনহাকে দলে নেওয়ার জন্য। এই বিশ্বকাপটা স্পেশাল লিওনেল মেসির জন্য। ব্যাক টু ব্যাক দুবার বিশ্বকাপ জয়ে ক্রেডিটটা কিন্তু তিনি নিতে চাইবেন। এর আগে দিয়েগো আর্মান্দো মারাদোনা কিন্তু ব্যাক টু ব্যাক দুবার বিশ্বকাপ জিততে পারেননি, এবং মেসি যদি ব্যাক টু ব্যাক দুবার বিশ্বকাপটা জিতে নিতে পারেন, তাহলে তিনি কিন্তু সত্যি দ্য গ্রেটেস্ট অফ অল টাইমের যে ডিবেটটা রয়েছে সেটাকে কিন্তু হয়তো সলভ করে ফেলবেন। এবং এর আগে আমরা ব্রাজিল দলকে পরপর 3 বার জুলেরিমের ট্রফিটা কিন্তু জিততে দেখেছি। আর্জেন্টিনা কি সেই দিকে এগিয়ে যাবে এবার বিশ্বকাপটা জিতে? জানতে হলে চোখ রাখতে হবে আজকে বিশ্বকাপ ফাইনালে। আর এই বিশ্বকাপটা কিন্তু অন্যতম স্পেশাল বিশ্বকাপ, কেননা একদিকে 16 বছর পরে

0: এজেন্টসরা কথা বলেছে, এই বিশ্বকাপের নতুন তারকারা কথা বলেছে, আর তাই আজকে ফাইনালে আমাদের চোখ থাকবে একদিকে লেজেন্ড লিওনেল মেসির জন্য এবং অপরদিকে নতুন তারা লামিনে ইয়ামালের জন্য। চোখ রাখুন বিশ্বকাপের পর্দে। আমি স্বপ্নময় এখানেই শেষ করছি, ফিরিয়ে দেব স্টুডিওয়ে।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: সত্যি ফুটবল জ্বরে আমরা সবাই কাঁপছি, আর কাঁপছি এই জন্য কারণ আজকে কিন্তু বিশ্বকাপ ফাইনাল। মানে আজকে সেই যেরকম স্বপ্নময় বললো আমাদের বন্ধু যে মেসি ভার্সেস ইয়ামাল, কালকে কিন্তু অলরেডি আমরা ফ্রান্স বনাম ইংল্যান্ড দেখে নিয়েছি, যেখানে ইংল্যান্ড 6-4 গোলে ফ্রান্সকে হারিয়ে দিয়েছে। এবং সেইটা বড় খবর নয়, বড় খবর হচ্ছে এমবাপে 2 গোল করে দিয়েছে। আর এমবাপে 2 গোল করে দেওয়া মানে এখন কিন্তু গোল্ডেন বুট এমবাপের দিকে যাচ্ছে। তো আমরা মেসি ফ্যানরা, বেশিরভাগই যারা মেসি ফ্যান রয়েছি, তারা কিন্তু চাইবো আজকে যে করে হোক মেসি 2 গোল করুক এবং গোল্ডেন বুটটা আবার মেসির দখলে আসুক, যাই না? তবে একটা কথা, সেটা হচ্ছে যে বেস্ট খেলবে অর্থাৎ যে ভালো খেলবে সেই জিতুক, আফটারঅল দিনের শেষে ফুটবল এটাই বলে, তাই না?
3: ঠিক, একেবারেই তাই। তবে এই যে আজকের আড্ডা আমাদের বন্ধু চিঠি ফুটবল সেরা পত্রদাতা সকলে মিলে এবং স্টুডিওর ওপারে যারা রয়েছে, মানে রেডিওর ওপারে যারা রয়েছে, তারাও ছিল এই আড্ডায় ফোন লাইন, সে কথাই বলেছে। তবে এই আড্ডা কিন্তু প্রায় শেষের পথে, ঘড়ির কাঁটা বলছে যে সময় আপাতত শেষ। আজকে আমরা এই যে চিঠি পড়লাম, খুব ভালো লাগলো আমাদেরও তোমাদের চিঠি পড়ে। তবে আজকে যুববাণী।

যুববাণীর অনুষ্ঠান যুববাণী পোস্টবক্স শেষ হলো। উপস্থাপনায় ছিলেন স্বাগতা মুখোপাধ্যায় এবং বিতোষক চক্রবর্তী। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।

আকাশবাণী কলকাতা, এখন সঙ্গীত শিক্ষার আসর। আসর পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়।

দের আমি আমার শুভেচ্ছা জানাই। আজকে আমরা সঙ্গীত শিক্ষার আসর শুরু করছি। আজকে যে রাগটি বেছে নিয়েছি সে রাগটি হলো ভূপালী। ভূপালী সন্ধ্যাকালে গাওয়া হয়, এটা কল্যাণ ঠাটের রাগ। এটা জাতি হচ্ছে ঔরব, ঔরব তার মানে পাঁচটা স্বর লাগে, এতে মধ্যম এবং নিখাদ এই দুটো স্বর লাগে না, ব্যবহার হয় না। তাহলে কি দাঁড়ালো? আর সব স্বর শুদ্ধ, সা রে গা পা ধা সা।

दीजिए सदा रंग यह रीतमानी, सदा रंग यह रीतमानी। तिंताले बंदिश।

0: সঙ্গীত শিক্ষার আসর শেষ হল। আসর পরিচালনায় ছিলেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন ভক্তিগীতি শুনবেন শিল্পী সুজয় চন্দ্র।

0: ভক্তিগীতি শুনলেন সুজয় চন্দ্রের কণ্ঠে। এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি সুস্মিতা সেন। সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস করে তৈরি হওয়া মাছের ভেড়ি নিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। ক্যানিংয়ের কৃপাখালী এলাকায় গতকাল পরিদর্শনে যান রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাও। প্রশাসন ও বনদপ্তরকে দ্রুত ভেড়ির জল বের করে জমি পুনরুদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে। বনমন্ত্রী জানান, প্রায় 1600 একর জমিতে অবৈধভাবে ভেড়ি তৈরি হয়েছে। নভেম্বর মাসের মধ্যেই ওই এলাকায় পুনরায় ম্যানগ্রোভ চারা রোপণ করা হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে নতুন করে ভেড়ি তৈরি না হয় সেজন্য আশপাশের এলাকা তো কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন বনমন্ত্রী। রাজ্য সরকার জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি করেছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 1 আগস্ট থেকে তাদের মাসিক পারিশ্রমিক 5,000 টাকা করে বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছে। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে সিআইডির অভিযানে আন্তঃরাজ্য অস্ত্রপাচার চক্রের হদিশ মিলেছে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে সিআইডি ও অশোকনগর থানার যৌথ অভিযানে 8 নম্বর মোড় এলাকায় নৈহাটি অশোকনগর রোডে একটি ম্যাজিক গাড়ি আটক করা হয়। ঘটনায় গাড়িটির আরোহী পূজা বিশ্বাস নামে এক মহিলার ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। উদ্ধার হয়েছে 4টি 7 mm পিস্তল, 2টি 9 mm পিস্তল, একাধিক ম্যাগাজিন এবং প্রায় 200 রাউন্ড কার্তুজ। এছাড়াও উদ্ধার হয়েছে 12,000 টাকা নগদ এবং 2টি মোবাইল ফোন। মহিলাকে আটক করা হয়েছে। পুরুলিয়া জেলার মুফাসসিল থানার দাবর বলরামপুরের কাছে কাঁসাই নদীর তীরে অভিযান চালিয়ে পুলিশ বালি বোঝাই 6টি গরুর গাড়ি বাজেয়াপ্ত করেছে। গতকালের ওই অভিযানে গ্রেপ্তার করা হয়েছে গাড়িগুলির চালকদেরও। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার কামারপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। গত সন্ধ্যায় নতুন তৈরি বাড়িতে ইলেকট্রিকের কাজ করার সময় আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হন গৃহকর্তা বছর 40-এর সিরাজ মল্লিক। তাকে বাঁচাতে গিয়ে একে একে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় স্ত্রী আলিয়া বিবি ও 11 বছরের পুত্র আনাস মল্লিকের। কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। নদিয়ার মায়াপুর ইস্কনে আজ অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমী রথযাত্রা। শিশুদের হাতেই রথের রশি, তাদের উপরেই ছিল উৎসবের সব দায়িত্ব, এজন্যই এই রথযাত্রা অনন্য। সম্পূর্ণ শিশুদের আয়োজনে এই রথযাত্রা দেখতে দূর দূরান্তের বহু মানুষ ভিড় জমান। ছোটবেলা থেকে পরম্পরাগত আচার, শিক্ষা, সেবা, ভক্তির মূল্যবোধ গড়ে তুলতেই এই আয়োজন বলে জানা গেছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ কবি, নাট্যকার, সুরকার ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়ের 164তম জন্মদিন উদযাপিত হচ্ছে। তিনি ডিএল রায় নামেও পরিচিত ছিলেন। রচনা করেছেন অসংখ্য দ্বিজেন্দ্র গীতি, ধনধান্য পুষ্পভরা, ওই মহাসিন্ধুর ওপার থেকে, বঙ্গ আমার, জননী আমার প্রভৃতি গান বাঙালির হৃদয়ে আজও বিরাজমান। বহু নাটক রচনা করেছিলেন দ্বিজেন্দ্রলাল রায়। মেবার পতন, শাহজাহান, নূরজাহান, বঙ্গ নারী, চন্দ্রগুপ্ত সহ তার লেখা একাধিক নাটক বাংলা জুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুরেও। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও আগামী মঙ্গলবার থেকে এর পরিমাণ বাড়তে পারে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর শুনবেন বেলা 12:50।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির প্রায় সর্বত্রই। কৃষিকাজের জন্য আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে 7-20 সেন্টিমিটার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, উত্তর দিনাজপুর জেলার 2-1 জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায়

0: 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলার দু একটি জায়গায়। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন।
1: তিনটে কলেজেই
2: অত ভেবো না,
1: ফিস তো দেখো।
3: কি খবর, কি হলো কি?
2: ফিস নিয়ে টেনশন।
3: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে। ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি
4: আরবিআই একথা বলে,
5: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।

আমার ছোট বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো নিশ্চয়ই। এখন তো বর্ষাকাল চলছে, আর তার উপর আবার নিম্নচাপ, খুব বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যেই তোমাদের স্কুলেও যেতে হচ্ছে। সঙ্গে অবশ্যই ছাতা রেনকোট রেখো, আর ব্যাগ জুতো ভিজে গেলেই তো মুশকিল, তাই না? সে যাই হোক, আজকে তো রবিবার, আর আজকে একটা বিশেষ রবিবারও বটে। তার কারণ আজকে বিশ্বকাপের ফাইনাল, তাই তো? আর সেই ফুটবল বিশ্বকাপ তার ফাইনালে মুখোমুখি হচ্ছে আজকে আর্জেন্টিনা এবং স্পেন, আজকে রাতের 12:30। 12:30 ভারতীয় সময়, তার মানে হচ্ছে তখন দিনটা বদলে হয়ে যাবে সোমবার, কিন্তু আমরা তো রাত্রিবেলাই দেখব আজকে, তাই না? ম্যাচ দেখতে হবে, কিন্তু এই মুহূর্তে তোমরা কোথায়? নিশ্চয়ই বাড়িতে। আজকে তো গল্প দাদুর সঙ্গে একটু গল্প করার দিন, আর আজও তোমাদের বন্ধুরা অনেক কিছু শোনাবে বলে তৈরি হচ্ছে। তার আগে কয়েকটা বিশেষ দিনের কথা তোমাদের একটু জানিয়ে দিই, আর তোমরাও ডায়েরি পেন বের করে সেগুলো নোট করে ফেলো চটপট। আচ্ছা ছোট বন্ধুরা, তোমরা কি দাবা খেলতে পারো? অনেকেই হয়তো পারো চেস খেলতে, তাই না? আগামীকাল অর্থাৎ 20 জুলাই ইন্টারন্যাশনাল চেস ডে বা আন্তর্জাতিক দাবা দিবস। আন্তর্জাতিক দাবা দিবস প্রতি বছর 20 তারিখ জুলাই মাসের এই তারিখেই দাবা খেলার প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে পালন করা হয়। 1924 সালের 20 জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে বিশ্ব দাবা সংস্থা বা ফিডে FIDE গঠন করা হয়েছিল। তোমরা ফিডে রেটিং ইত্যাদির কথা শোনো না? হ্যাঁ, সেই বিশ্ব দাবা সংস্থা গঠন করা হয়েছিল 1924 সালের 20 জুলাই, আর সেই দিনটিকে স্মরণে রেখে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ব দাবা দিবস পালন করা হয় জুলাই মাসের 20 তারিখে। 1966 সাল থেকে এই দিনটি পালন করা হয়ে আসছে বিশ্বের বিভিন্ন দেশে। 178টি দেশে পালন করা হয় এই দিবস। রাষ্ট্রসংঘের অধীন যে সমস্ত রাষ্ট্রগুলি রয়েছে, দেশগুলি রয়েছে, সেখানে এই আন্তর্জাতিক দাবা দিবস পালন করা হয়। এই সপ্তাহে আরও একটা বিশেষ দিন রয়েছে, যার সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের এই আকাশ

0: কোম্পানির ইতিহাসও। পরাধীন ভারতে 1927 সালে 23 জুলাই যাত্রা শুরু করেছিল বেতার, ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি। এই নামে একটি সংস্থার মাধ্যমে শুরু হয়েছিল ভারতে রেডিওর সম্প্রচার। 1930 অবশ্য সরকার অধিগ্রহণ করে সেই সংস্থাকে, আর 1936 সালে তার নাম বদলে হয়ে যায় অল ইন্ডিয়া রেডিও। কিন্তু সেই প্রথম সম্প্রচারের দিনটিকে মনে রেখে প্রতি বছর দেশ জুড়ে পালন করা হয় ইন্ডিয়ান ব্রডকাস্টিং ডে বা ন্যাশনাল ব্রডকাস্টিং ডে, জাতীয় সম্প্রচার দিবস, 23 জুলাই। আর যদি 1927 সালটিকে মনে রাখো তাহলে 2026 চলছে, তো 2027 কিন্তু 100 বছর পূর্ণ হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, ভারতে অর্থাৎ আমাদের দেশে বেতার সম্প্রচারের 100 বছর পূর্ণ হতে চলেছে আগামী বছর, 1927 থেকে 2027। এবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি। দেখো, আমরা নিজেরা ভালো থাকলে তবেই তো সবাইকে ভালো রাখতে পারবো, তাই না? হ্যাঁ, তাই সবচেয়ে আগে নিজেকে ভালো রাখাটা দরকার। আর সেই ভাবনা থেকেই একটা বিশেষ দিন পালন করা হয় গোটা বিশ্ব জুড়ে, ইন্টারন্যাশনাল সেলফ কেয়ার ডে, অর্থাৎ নিজের যত্ন নাও দিবস, পালন করা হয় প্রতি বছর 24 জুলাই। 2011 সালে ইন্টারন্যাশনাল সেলফ কেয়ার ফাউন্ডেশন এই বিশেষ দিনটিকে বেছে নিয়েছিল 24/7, অর্থাৎ সপ্তাহের 7 দিন 24 ঘন্টাই নিজের যত্ন নেওয়াটা জরুরি তা মনে করিয়ে দেওয়ার জন্য। স্বাস্থ্য সচেতনতা, নিজের দিকে নজর রাখা, যথাযথ খাবার খাওয়া, ঝুঁকি এড়িয়ে চলা ইত্যাদি পালন করাটা দরকারি। আর তার সঙ্গে ভালো ঘুম, ইলেকট্রনিক ডিভাইস থেকে মানে মোবাইল থেকে ল্যাপটপ থেকে দূরে থাকা, স্ক্রিন টাইম কমানো, অর্থাৎ স্ক্রিনের দিকে, ডিভাইসের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, সেই সময়টা কমিয়ে আনা, এগুলোও কিন্তু অত্যন্ত জরুরি নিজেকে ভালো রাখার জন্য। ওই যে বললাম, নিজেকে যদি তুমি ভালো রাখো তাহলেই তো অন্যদেরও ভালো রাখতে পারবে, তাই না? না, শুধু নিজেকে ভালো রাখলে হবে না, অন্যদের কথাও চিন্তা করতে হবে। আপনার এলোয় বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কিন্তু ইন্টারন্যাশনাল সেলফ কেয়ার ডে এই দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধুমাত্র একটা দিনের জন্য নয়, সব দিনের জন্য নিজের যত্ন নেওয়া জরুরি। তাহলে অনেকগুলো বিশেষ দিনের কথা তো বলা গেল, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম, তাই যে বলছিলাম যে তোমাদের ছোট্ট বন্ধুরা তারা কিন্তু রেডি, একেবারে তৈরি হয়ে গিয়েছে এই মুহূর্তে তোমাদের একটি কবিতা আলেখ্য শোনাবে তারা। কবিতা আলেখ্যটির নাম হচ্ছে খাদ্য সমাচার, আর পরিবেশন করবে পারিজাত গ্রুপ। তাহলে পারিজাতের পরিচালনায় মানে পারিজাতের পরিবেশনায় খাদ্য সমাচার শোনা যাক। সকালবেলা তো একটু খিদে খিদেও পাচ্ছে, মানে সকাল নয়, এটা দুপুর, যাই হোক, কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে আমাদের ছোট্ট বন্ধুরা কোন খাবারের কথা শোনায় খাদ্য সমাচারে, শোনা যাক কেমন। বেশ,
1: আমরা শোনাবো কবিতা আলেখ্য খাদ্য সমাচার। যাদের কবিতায় গাঁথা হয়েছে এই আলেখ্য তারা হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, সুনির্মল বসু। পরিবেশনায় পারিজাত আবৃত্তি সংস্থা, সংকলন দেবজ্যোতি লাহিড়ি, পরিচালনায় দেবাশিস রায়, অংশগ্রহণে রক্তিম মণ্ডল, সৌমক ভট্টাচার্য, সৌমাল্য বেরা, প্রজ্ঞা দে এবং আরাত্রিকা সান্নাল, আবহ সঙ্গীতে দিব্যেন্দু মালাকার। শুরু হচ্ছে কবিতা আলেখ্য খাদ্য সমাচার।
2: খাই খাই করো কেন, এসো বসো আহারে, খাওয়াবো আজব খাওয়া, ভোজ কয়

0: যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে, জড়ো করে আনি সব ঠাকুর সেই আশাতে।
1: কত রকমের খাবার দাবার ছড়ানো ছিটানো চারিদিকে, চপ কাটলেট, মাংস পোলাও, লুচি পায়েস, মন্ডা মিঠাই। আবার শুধু খাবার দাবার থাকলেই তো হলো না, থাকা চাই সেই সব খাবারের সমজদার। ঠিক ঠিক সমজদার কিন্তু সহজেই কোনো খাবারে খুশি হওয়ার পাত্র নয়।
2: অল্পেতে খুশি হবে দামোদর শেটকি, মুরগির মোয়া চাই চাই ভাজা ফেটকি, আনবে কোট কি জুতো মোটকিতে ঘি এনো, জলপাইগুড়ি থেকে এনো কই জিওনো, চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি,
3: চিনে বাজারের থেকে এনো তো করম চা, কাঁকড়ারে ডিম চাই চাই যে গরম চা, না হয় খরচা হবে মাথা হবে হেটকি, মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন, কলেবরে খাটো নয় তিন মন প্রায়োজন, খোঁজ নিও ঝরিয়াতে জিলিপির রেট কি,
2: দামোদর শেঠকে তো খুশি করা গেল, ওদিকে এক বিষম কাণ্ড, আমাদের পটলাবাবু আর ট্যাপাবাবুকে কোথাও পাওয়া যাচ্ছে না, আর পাওয়া যাচ্ছে না এক চ্যাঙাড়ি মিঠাই।
3: অবাক কাণ্ড, বললে পিসি, এক চ্যাঙাড়ি মিঠাই এলো, এ ছিল সব খাটের তলায়, এক নিমেষে কোথায় গেল, সত্যি বটে, বললে খুড়ি, আনলো দুশের মিঠাই কিনে, হঠাৎ কোথায় উপসে গেল, ভেলকি বাজি দুপুর দিনে।
1: দাঁড়াও দেখি, বললে দাদা, করছি আমি এর কিনারা, কোথায় গেল পটলা ট্যাপা, পাচ্ছি নে যে তাদের সারা, পর্দা ঘেরা আড়াল দেওয়া বারান্দাটার ওই কোণেতে চলছে কি সব ফিল ফিস ফিস, শুনলো দাদা কানটি পেতে, পটলা ট্যাপা ব্যস্ত দুজন টপ টপা টপ মিঠাই ভোজে, হঠাৎ দেখে কার দুটো হাত এগিয়ে তাদের কানটি খোঁজে, কানের ওপর প্যাঁচ ঘোরাতেই দু চোখ বেয়ে অশ্রু ছোটে, গিলবে কিছাই মুখের মিঠাই, কান বুঝি যায় টানের চোটে, পটল বাবুর হুমড়া গলা মিলল ট্যাপার চিকন সুরে,
0: জাগলো করুণ রাগ রাগিনী বিকট টানে আকাশ জুড়ে।
3: পটলা ট্যাপা তো এক চাঙারি মিঠাই খেতে গিয়ে কানমোলা এবং আরো অনেক কিছুই খেলো। এদিকে পাঁচকড়ি আর বৃদ্ধি দুই ভাই, ছোট ভাই পাঁচকড়ি রসগোল্লার লোভে বাঁধিয়ে বসলো পেটের গোলমাল,
4: রসগোল্লার লোভে পাঁচকড়ি মিত্তির, ডিলো ঠোঁয়া শেষ করে বড় ভাই পৃথ্বীর, সইল না কিছুতেই চক্রিটের নিচুতেই, যন্ত্র বিগড়ে গিয়ে ব্যাম হলো পিত্তির, ঠোঁয়াটাকে বলে পাঁজি ময়রার কারসাজি, দাদার উপরে রেগে দাদা বলে চিত্তির, পেটে যে স্মরণ সভা আপনারই কিত্তির,
2: লোভ করে খেতে গিয়ে পেটের গোলমাল, গোলমাল আরো কত, এখন শুধু ওষুধ আর রোগীর পথ্য খেয়ে দিন কাটানো, সে যে কি ভীষণ কষ্ট, এর চেয়ে ঢের ভালো লোভ সংবরণ করে একটু কম করে খাওয়া।
1: বসি বছরের পয়লা তারিখে, মনের খাতায় রাখিলাম লিখে,
0: সহজে উদরে ঢুকিবে যেটুক সেইটুকু খাবো, হব না পেটুক,
2: মাস দুই যেতে খাতা খুলে দেখি এরই মাঝে মন লিখিয়াছে একই, লিখিয়াছে যদি নেমন্তন্নে কেঁদে ওঠে প্রাণ লুচির জন্যে, উচিত হবে কি কাদানো তাহারে,
3: কিংবা যখন বিপুল আহারে তেরে দেয় পাতে পোলাও কালিয়া, পায়েস অথবা রাবড়ি ঢালিয়া, তখন কি করি আমি নিরুপায়, তাড়াতে না পারি বলি আয় আয়, ঢুকে আয় মুখে দুয়ারে ঠেলিয়া, উদারে রয়েছি উদরে মেলিয়া।
2: সত্যিই তো, যতই বছরের শুরুতে পেটুক না হওয়ার পণ করা যাক, চোখের সামনে ভালো ভালো সব খাবার দাবার পেলে সে কথা কি আর মনে থাকে,
3: আর যদি নিমন্ত্রণ বাড়ি যাওয়া যায় তাহলে তো আর কথাই নেই, আমাদের কেসটা সেদিন বিয়ে বাড়ি গিয়ে তো বাঁধিয়ে বসলো মহা কেলেঙ্কারি, বিয়ে বাড়ি গিয়ে সেদিন মোদের পাড়ার

0: কেষ্টা, খেতে বসে কিলিংকারি, করলে রে ভাই শেষটা, লুচির পালা শেষ করে ভাই ছিলাম মোরা সাক্ষী। সাবরে দিল রাবরে সেজে পাঁচটি পুয়া পাক্কি, কেষ্টা ছোড়া এমন পেটুক কেই বা সেটা জানতো, করলো সাবারে যতেক খাবার ছানার গজা পান্ত।
1: শেষে এমন হাল হলো তার, যতই করে চেষ্টা আসন ছেড়ে উঠতে নারে পাড়ার পেটুক কেষ্টা, নাক দিয়ে তার শ্বাস বহে না, মুখেতে নাই শব্দ, বিয়ের ভোজে এসে এবার বেজায় হলো জব্দ।
2: ওজন বুঝে ভোজন নাহি করতে গিয়ে হায় রে, কেষ্টা বুঝি শেষটা এবার জমের বাড়ি যায় রে।
3: পেটটা হলো ঢাকাই জ্বালা, দম হলো তার বন্ধ, শরীর যেন এলিয়ে এলো, চক্ষু হলো অন্ধ, ছাদনা তলায় বর এসেছে হচ্ছে শুভ দৃষ্টি, এমন সময় হায় রে একি বাঁধলো অনা সৃষ্টি, সবাই এলো দৌড়ে ছুটে সবাই করে জটলা, বিয়ে বাড়ির আসর জুড়ে উঠলো দারুণ হল্লা, পুরুত ঠাকুর চমকে উঠে থামায় বিয়ের মন্ত্র, ঘামলো ভয়ে বরের বাবা বরের দফা অন্ত।
1: রসুই ঘরে বন্ধ হলো পোলাও লুচি রান্না, মেয়ে মহল শাক থামিয়ে ডাক ছেড়ে দেয় কান্না, থামলো উলু হুলু স্থুল লাগলো চারিপার্শ্বে,
2: কেষ্টা বুঝি মরলো এবার বাঁচবে না গো আর সে।
0: হতাশ হয়ে মাথায় তাহার বাতাস করে লোকরা, সবাই বলে তাই তো বুঝি বাঁচলো না আরে ছোকরা। গলির মোড়ে বৈদ্য ছিল প্রাচীন এবং বিজ্ঞ, সল্লা করে সবাই তারে আনলো ডেকে শীঘ্র, দাড়ি নেড়ে নাড়ি টিপে বলেন তিনি,
4: তাই তো দুইটি পড়ি খাইয়ে দিলে আর কোনো ভয় নাই তো।
0: কোনের বাবা ভূষণ বাবু ভীষণ রকম খাবে বলেন, ওহে কেষ্টপদ, ওরে আমার বাপরে, খাও তো জাদু ওষুধ দুটো, এক্ষুনি রোগ সারবে, সহজভাবে হাঁটা চলা করতে আবার পারবে।
1: কোনো কথাই কেষ্টপদর কানেই নাহি যায় রে, চোখ মেলে না মুখ খোলে না শ্বাস ছাড়েলে না আয় রে।
3: নন্দরত নন্দী সেথায় বন্ধু ছিল ওর, সে কানের কাছে মুখটি নিয়ে বললে হেঁকে জোরসে, ছোট্ট দুটি মিষ্টি বড়ি খাও না ভায়া লক্ষ্মী, বাঁচবে তুমি বাঁচব মোরা, ঘুঁচবে সকল ঝক্কি। কেষ্টপদ চোখ খুঁচে হাসলো এবার মুচকে, বললে ধীরে ফিসফিসিয়ে কপাল ভুরু কুচকে, বড়ি খাওয়ার জায়গা যদি থাকতো পেটে ভাই রে, আরো দুটো পান তো খেতাম সন্দেহ তার নাই রে।
1: খাওয়া তো হলো হরেক রকম, এইবারে একটু বিশ্রাম নেওয়া যাক, আজকের মতো খাদ্য সমাচার শেষ হোক, সঙ্গে থাকুক মুখ শুদ্ধি।
2: ভেবা চাকা খেও না কো যেও না কো ভোরকে, খাওয়া দাওয়া শেষ হলে বসে খাও খোরকে, এত খেয়ে তবু যদি নাহি ওঠে মনটা, খাও তবে কচু পোড়া খাও তবে ঘন্টা।
0: শেষ হলো কবিতা আলেখ্য খাদ্য সমাচার, যাদের কবিতায় গাথা হয়েছে এই আলেখ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি সুকুমার রায় এবং কবি সুনির্মল বসু, পরিবেশনায় পারিজাত আবৃত্তি সংস্থা, পরিচালনায় দেবাশিস রায়, সংকলন দেবজ্যোতি লাহিড়ী, অংশগ্রহণে রক্তিম মণ্ডল, সৌমক ভট্টাচার্য, সৌমাল্য বেরা, প্রজ্ঞা দে এবং আরাত্রিকা সান্নাল, আবহ সঙ্গীতে দিব্যেন্দু মালাকার।

বাহ, আরে খাদ্য সমাচার তো শোনা হলো, তাই তো? কিন্তু খিদে খিদে পেয়ে যাচ্ছে, তাই না? তোমরা যারা বাড়িতে আছো এই মুহূর্তে রান্না টান্না হচ্ছে, আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর

রোববার বলে কথা, তাই না? আর তার মধ্যে আবার বৃষ্টিও পড়ছে। আমি জানি না তোমাদের ওখানে বৃষ্টি পড়ছে কি না, তোমরা তো বিভিন্ন জায়গা থেকে শুনছ, কিন্তু এইখানে স্টুডিওর বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। যাই হোক, তোমরা কিন্তু আমার সঙ্গে কথা বলতে, অর্থাৎ গল্প দাদুর সঙ্গে গল্প করতে চলে আসতে পারো। 0332213 1342, অর্থাৎ

0: বন্ধুরা, তারা তৈরি হোক, রেডি হয়ে নিক নিজেরা, কেমন? তার মধ্যে তোমরা একটুখানি গল্পটা দুর সঙ্গে চট করে গল্প করে ফেলো। দেখা যাক, কেউ একজন ফোন নিয়ে চেষ্টা করছে, দেখি কে রয়েছো। হ্যালো,
1: আমার একজন নাতি ছেলে রয়েছে, শিশু মহল থেকে ফোন পায় না বলে কাঁদছে।
0: শিশু মহল কত বয়স? কোন কাছে পড়ে? তুমি কোন ক্লাসে পড়ো? তোমার নাম কি বলো? ওয়ানে। উমা, তোমার তো শিশু মহলে ফোন করার কথা ছিল। যাই হোক, বলো তোমার নাম কি। আচ্ছা, তুমি কি আমাদের কিছু শোনাতে চাইছো? কি শোনাবে গো? আচ্ছা শুনিয়ে দাও ছোট্ট করে। বাহ, খুব সুন্দর হয়েছে। হাততালি হাততালি হাততালি, খুব ভালো হয়েছে। আমাদের ছোট্ট বন্ধু আমাদের ছোট্ট করে শুনিয়ে দিয়ে গেল একটু একটা কবিতা। আর এইবারে যদি আরও কেউ চলে আসো তাহলে চলে আসতে পারো। বৃষ্টির দিনে ঠিক কী ইচ্ছে করে বলো তো? হ্যাঁ, খিচুড়ি খেতে ইচ্ছে করে, আমি জানি। খিচুড়ি আর ডিম ভাজা, বেগুন ভাজা, এই সব খেতে ইচ্ছে করে, আমি জানি। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আর কী ইচ্ছে করে? একটা গল্পের বই নিয়ে জানলাটা আধ ভেজানো থাকবে, বৃষ্টিটা দেখতে পাওয়া যাবে, একটু একটু ঠান্ডা হাওয়া আসবে, কিন্তু পুরোপুরি জানলা খুললে তো ভিজে যাব, তাই না? সেই জন্য জানলার পাশে বসে গল্পের বইটা নিয়ে দুপুরবেলাটা কাটিয়ে দেওয়া যায়, তাই না? এই বর্ষায় অর্থাৎ বৃষ্টির মধ্যে এইটা হচ্ছে তোমাদের গল্প দাদুর খুব ফেভারিট। তোমাদের কি পছন্দের সেটা একটু শুনি। টেলিফোনে কেউ রয়েছো? চলে এসেছো টেলিফোনে, কে রয়েছো বলো। হ্যালো, এটা তো বড়দের অনুষ্ঠান নয়, এটা গল্প দাদুর আসর।
2: আমি গান শোনাবো একটি।
0: ও আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি?
2: আমি শিক্ষা পড়ি।
0: কোথা থেকে বলছো, নামটা বলো।
2: আমি পুরুলিয়া থেকে বলছি।
0: পুরুলিয়া থেকে, নাম?
2: পুরুলিয়া থেকে বলছি।
0: নামটা বলো, তোমার নাম?
2: আনন্দ কৈবর্ত।
0: আচ্ছা ছোট্ট করে শোনো।
2: আমি বাউল গান শোনাবো, কেমন?
0: ছোট্ট করে শোনো।
2: মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের রোশনে, আমার মনের মানুষের রোশনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের রোশনে।

আসলে ক্লাস সিক্সে যে পড়ে তার গলা এতটা পরিণত হয় কি, এইটা নিয়ে একটা সন্দেহ রয়ে গেল। আসলে রেডিওতে তো দেখতে পাওয়া যায় না, কিন্তু আমাদের শ্রোতাদের উপর আমাদের অগাধ বিশ্বাস, অগাধ নির্ভরতা, আর সেই জায়গা থেকেই অবশ্যই চাইব। এটা যেহেতু ছোটদের অনুষ্ঠান, একেবারে ছোটরা আসবে শিশু মহলে, তার থেকে একটু বড় যারা তারা আসবে গল্পদাদুর আসরে, তো সেই বিষয়টা একটুখানি রক্ষা করে চললে ভালো হয়। এটা বড় বড়দেরও দায়িত্ব, বাড়ির যারা বড়। আর একটা ফোন কথা বলেই চলে যাব আমাদের গানের বন্ধুরা, তারা রেডি হয়ে গিয়েছে। হ্যালো,

0: হ্যালো, কেউ রয়েছো টেলিফোনে? হ্যালো হ্যালো, কেউ তো রয়েছো না? কেউ যে ছিলে সেটা বোঝা গেল, কিন্তু কথা বললে না কেন সেটা বোঝা গেল না। যাই হোক, আমরা এবার আমাদের গানের বন্ধুদের কাছে চলে যাব, কারণ গানের আসরের জন্য বন্ধুরা কিন্তু একদম রেডি। তাদের গান শুনতে হবে আমাদের। তাহলে দেখা যাক প্রথমে কে আসছে আজকের গানের আসরে।
1: আমার নাম অনন্যা মণ্ডল, আমি একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবো।
0: শোনো।

0: বেশ, এবার কে আসছো গানের আসরে? কই?
1: সপ্তদ্বীপ হালদার, আমি একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছি।
0: সপ্তদ্বীপ গাও।

0: বেশ, এবারে কি শুনবো? কে আসছো?
1: আমি আরেকটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছি।
0: সপ্তরী ভালদাস।

0: এবারে কি আসছো, কি শোনাতে আসছো?
1: আমার নাম সিঞ্জিনী সাহা, আমি একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছি।
0: শোনাও সিঞ্জিনী।

0: এবারে কে আসছো, কি শোনাবে আমাদের আজকের গানের আসরে? চলে এসো।
1: আমার নাম অনুজা ধর, আমি একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছি,
0: শোনাও।

0: বন্ধুরা ফোনে চেষ্টা করে যাচ্ছে আরেকটা গান শুনে তারপর ফোনে কথা বলবো। এবারে কে আসছো, কি শোনাবে?
1: আমি আরেকটি রবীন্দ্রসঙ্গীত গাইছি।
0: তুমি সিঞ্জিনী, তাই তো? সিঞ্জিনী সাহা।

বাহ, আমাদের বন্ধুরা বেশ গান শোনালো। সাত সাতটা গান শুনে নিলাম, তার মধ্যে অবশ্য বেশিরভাগই রবীন্দ্রসঙ্গীত। একটি ভজন শুনেছি, আমাদের এক বন্ধু শুনিয়েছে আজকের গানের আসরে। তোমরা সবাই খুব ভালো থেকো, মানে সব বন্ধুদের বলছি না, এই মুহূর্তে যারা গান শোনালো তাদের বলছি, তোমরা সবাই খুব ভালো থেকো এবং অবশ্যই গানের চর্চা করো। আর এইবার তো তোমাদের সঙ্গে গল্প, আবার গল্প, তাই তো? 0332213134 অর্থাৎ 0332131342 এই নম্বরে চটপট চলে আসতে হবে, সময় কিন্তু খুব।

0: বেশি বাকি নেই, সুতরাং চলে আসতে হবে চটপট। কেউ চলে এসেছ? না, চলেও গিয়েছ, মানে চলে এসেছিলে কিন্তু চলেও গিয়েছ সঙ্গে সঙ্গে। যাই হোক, এই রবিবারের দুপুরবেলায় আমাদের বন্ধুরা কি শোনাবে আমাদের, গল্প দাদুর সঙ্গে কি গল্প করতে চায় সেটা একটুখানি দেখে নেওয়া যাক আরও একবার। কে রয়েছ টেলিফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি।
1: আমি তিতলি ঘর কথা বলছি।
0: তিতলি কোথা থেকে বলছো?
2: ক্যানিং থেকে। দিস কল ইজ নাও বিইং রেকর্ডেড।
0: এই রে, রেকর্ডেড মানে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তিতলি কোন ক্লাসে পড়ো বলো?
1: ক্লাস 9।
0: আচ্ছা, তুমি আমাদের কিছু শোনাবে?
1: আমি শরদ বাজাতে পারি।
0: এই রে, শরদ শুনতে তো অনেকটা সময় লাগবে, কিন্তু তাহলে তুমি আমাদের বলো যে তুমি আর কি কি করো, শুধুমাত্র পড়াশুনো এবং শরদ বাজানো এগুলো তো আছে, আর সেই সঙ্গে কিছু করো?
1: আমি আমি ক্রিকেট খেলা করি, ফুটবল সব খেলা করি।
0: বাহ, খেলার দিকেও তোমার আগ্রহ রয়েছে আর কি, খুব ভালো, ভীষণ ভালো। শরদ কতদিন ধরে শিখছ গুরুর কাছে?
1: 5 বছর।
0: 5 বছর, বেশ বেশ বেশ বেশ, খুব ভালো।
1: আমাদের এখানে এখন রোদ।
0: এখন রোদ?
1: আজকে সারাদিন বৃষ্টি হয়নি।
0: এ বাবা, দেখো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আর কোথায় কোথায় একেবারে খটখটে শুকনো। যাই হোক, রোববারটা ভালোভাবে কাটিও। তোমার শরদ শোনবার ইচ্ছা অবশ্যই রইল, কিন্তু আর একটু সময় দরকার হবে আর কি, তো সেই সময় করে একদিন নিশ্চয়ই শোনা যাবে। ভালো থেকো তিতলি। দেখে নেওয়া যাক চটপট এক মিনিটের মধ্যে কেউ চলে আসতে পারে কিনা। চটপট চটপট, দৌড় দৌড় দৌড় দৌড় দৌড়, এক মিনিটের মধ্যে, এক মিনিটের মধ্যে, এক মিনিটের মধ্যে। হ্যাঁ, কেউ চলে এসেছে, ঝট করে যদি কিছু শুনিয়ে দেয় আমাদের। কে বলছো? হ্যাঁ, কোথা থেকে বলছো, কে বলছো বলো?
3: হ্যালো গল্পদাদু, তুমি কেমন আছো?
0: গল্পদাদু খুব ভালো আছে, সব সময় ভালো থাকে, তোমরা ভালো থাকলেই। বলো।
3: আমি হুগলির পুরসভায় পশ্চিমপাড়া থেকে প্রত্যুষ অধিকারী বলছি।
0: প্রত্যুষ বলো, তুমি আমাদের ছোট্ট করে কিছু শুনিয়ে দাও তো।
3: আমি নন্দলাল কাজী নজরুল ইসলাম। নন্দলাল তো একটা করিল ভীষণ পদ, স্বদেশের তরে যে করেই হোক রাখিবে সে জীবন। সকলে বলিল আহা, করো কি করো কি নন্দলাল? নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল? আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ? তখন সকলে বলিল বাহবা বাহবা দেশ, নন্দর ভাই কলেরায় মরে দেখিবে তাহারে কে বা? সকলে বলিল যাও না নন্দ, করো না ভাইয়ের সেবা। নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দিই না হয় দিলাম, কিন্তু এই অবাগা দেশে হইবে কি? কথাটা আমার অতি দরকার, ভেবে দেখি চারিটি। তখন সকলে বলিল দেশের জন্য নন্দ খাটিয়া খুন, খয় যত তার দ্বিগুণ ক্ষমায় খয় তার 10 গুণ। তখন খাইতে ধরিল লুচি আর ছোকা সন্দেশ থাল থাল, সকলে বলিল বাহবা বাহবা নন্দলাল।
0: প্রত্যুষ পুরোটা শুনতে পেলাম না, সময় যেহেতু কম, আজকের মতো সময় কিন্তু ছোট্ট বন্ধুরা একেবারে শেষ, এবার বিদায় দিতে হবে তোমাদের গল্পদাদুকে। তোমরা খুব ভালো থাকো, পড়াশুনো খেলাধুলো গান আবৃত্তি আঁকা সবই করো, আর মা বাবার কথা শুনে চলো, কেমন? আবার তোমাদের সঙ্গে দেখা হবে সামনের রবিবার। তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের গল্পদাদু।

0: গল্পদাদুর আসর শেষ হল। উপস্থাপনায় ছিলেন শান্তম চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সংবাদ। আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদে বাদল অধিবেশনের প্রাককালে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক সংসদ ভবনে শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈঠকে সভাপতিত্ব করছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মালদোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া এই তিন দেশ সফরে রওনা হয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ তানজানিয়ার রাষ্ট্রপতির সঙ্গে উচ্চশিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্যসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রাতভর অবিরাম বৃষ্টিতে জম্মু কাশ্মীরের স্বাভাবিক জনজীবন ব্যাহত। কার্গিল জাংস্কার জাতীয় মহাসড়ক বন্ধ। হিমাচল প্রদেশের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টির লাল সতর্কতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ কলকাতায় বৈঠক করছেন। পিভি সিন্ধু জাপান ওপেন ব্যাডমিন্টনে খেতাব জয় করেছেন। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ আর্জেন্টিনা বনাম স্পেনের মহারণ। ফ্রান্সকে হারিয়ে তৃতীয় স্থান লাভ করেছে ইংল্যান্ড। আসছি বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশনের প্রাককালে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক আজ সংসদ ভবনে শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং রাজ্যসভার নেতা জগৎ প্রকাশ নাড্ডাও উপস্থিত রয়েছেন। বৈঠক শুরুর পরপরই বিরোধী দলগুলো প্রথমে সভা থেকে ওয়াকআউট করে। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র জানান যে কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, জেএমএম, তৃণমূল কংগ্রেস ও আদমি পার্টি সহ সমস্ত বিরোধী দল প্রতিবারের অংশ হিসেবে বৈঠক থেকে বেরিয়ে গেছে।
1: Today the entire opposition, all parties including the Indian National Congress, the Samajwadi Party, the DMK, the JMM, the Aam Aadmi Party, the National Conference, the left parties, the Shiv Sena UPP have all walked out of all party meeting in protest. So on what grounds did the Parliamentary Affairs Minister extend an invitation to these 20 rebel MPs and how are they attending this meeting? We have registered our strong protest and walked out as a symbol of our protest.
0: তবে নিজেদের প্রতিবাদ জানানোর পর কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ, সিপিআইএম নেতা জন ব্রিটস, জেএমএম এর মহুয়া মাঝি এবং তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মিত্র সহ বিরোধী দলের সদস্যরা বৈঠকে পুনরায় যোগ দিয়েছেন। পরে সাংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেন,
2: কোই পার্টি ইয়া কোই মেম্বার আপনা জো ভি বাত রাখনা চাহতা হ্যায় পার্লামেন্ট মে পুরা রাখ সকতে হ্যায়। মে বিপক্ষ কে সাথিয়ো কো কেহনা চাহতা হু কি পহলে মে ভি পার্লামেন্ট কো কাফি চলানে মে দিক্কত আই থি কিউকি হাঙ্গামা বহুত জ্যাদা হুয়া থা। হাঙ্গামা হোনে সে কোই লাভ নাই হোতা হ্যায় অর লোক পসন্দ নাই করতা হ্যায়। লোক চাহতে কি পার্লামেন্ট সুচারু রূপ সে চলে। ইসলিয়ে মে ফির সে সব পার্টি কে নেতাওঁ কো মে অনুরোধ করতা হুঁ কি পার্লামেন্ট অচ্ছি তরহ সে চলে, ইসমে সব লোক যোগদান করে অর হাম ভি বিপক্ষ কে বাত শুনেঙ্গে অর বিপক্ষ ভি হামারে বাত শুনে।
0: উল্লেখ্য, বাদল অধিবেশন আগামীকাল শুরু হবে এবং আগামী মাসে ১৩ তারিখ পর্যন্ত চলবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মলদোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া এই তিন দেশ সফরে রওনা হয়েছেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিবি জর্জ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন এ মাসের ২৫ তারিখ পর্যন্ত এই সফর চলবে। এই তিন দেশের রাষ্ট্রপতিদের আমন্ত্রণে রাষ্ট্রপতি মুর্মুর এই সফর এই প্রথম কোনো ভারতীয় রাষ্ট্রপতি মলদোভা প্রজাতন্ত্র এবং উত্তর ম্যাসিডোনিয়া সরকারি সফরে যাচ্ছেন। তিন দশক পর কোন ভারতীয় রাষ্ট্রপতি রোমানিয়া সফর করবেন বলে তিনি জানান। ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে তানজানিয়ার রাষ্ট্রপতি এবং জাঞ্জিবার সংযুক্ত প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ও রেভলিউশনারি কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর হোসেন আলী মইয়ান ইয়ারির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান, বৈঠকে তারা উচ্চশিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, জল সরবরাহ, স্বাস্থ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে ভারত ও তানজানিয়ার মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন। তিনি উল্লেখ করেন যে আইআইটি মাদ্রাজের জাঞ্জিবার ক্যাম্পাসটি আফ্রিকার শিক্ষা ও উন্নয়নের অগ্রাধিকারের ক্ষেত্রে ভারতের ঘনিষ্ঠ অংশীদারিত্ব এবং দীর্ঘস্থায়ী অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। জাঞ্জিবার হল তানজানিয়ার

আধা স্বায়ত্তশাসিত অঞ্চল, এর নিজস্ব সংবিধান, রাষ্ট্রপতি, প্রতিনিধি পরিষদ এবং পতাকা রয়েছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে সাত্তারভু জংশনের কাছে আজ ভোরে 16 নম্বর জাতীয় সড়কে একটি লরির সঙ্গে যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে 4 জন নিহত ও 1 জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে হতাহতরা একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে পালনাডু জেলার ভিনুকুন্ডা থেকে শ্রীকাকুলাম জেলার টেক্কালের দিকে যাচ্ছিলেন। চালক সহ গাড়ির 4 জন আরোহী ঘটনাস্থলে প্রাণ হারান। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য বিশাখাপত্তনমের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মহান বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পাণ্ডের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, মাতৃভূমির গৌরব ও সম্মান রক্ষার্থে মঙ্গল পাণ্ডে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ও এআইআর নিউজ কলকাতাতে। জম্মু ও কাশ্মীরে রাতভর অবিরাম বৃষ্টির ফলে রাজৌরি শহরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যার জল নিচু এলাকাগুলো প্লাবিত করায় শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে। আকাশবাণী জম্মুর সংবাদদাতা জানিয়েছেন, নদীর জল উপচে পড়ে তীর ভেঙে যাওয়ায় বহু যানবাহন ভেসে গেছে বা তলিয়ে গেছে, যার ফলে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। 23 জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীর জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও সীমান্তবর্তী জেলা রাজৌরিতে গতকাল সন্ধ্যা থেকে অবিরাম বৃষ্টিপাত হয়েছে। দারহালি, খান্ডলি, সুক্তহ এবং জামুলা সহ রাজৌরির সব নদীতেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং অধিকাংশ নদীর জল বিপদসীমার কাছাকাছি বা তা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে কাটরা মহকুমা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনার জন্য একটি কন্ট্রোল রুম চালু করেছে। বর্ষাকালের বর্তমান পরিস্থিতি এবং ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা, ভূমিধস ও রাস্তা বন্ধ হয়ে যাওয়ার মতো জরুরি পরিস্থিতি ঝুঁকির কথা বিবেচনা করে এই কন্ট্রোল রুমটি তৈরি করা হয়েছে। বৃষ্টিজনিত কোনো জরুরি পরিষেবা কিংবা তাৎক্ষণিক দৃষ্টি প্রয়োজন এমন কোনো ঘটনার খবর জানাতে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টরা কাটরা কন্ট্রোল রুমে 01999129558 81 নম্বরে যোগাযোগ করতে পারেন। লাদাখের কার্গিল জেলার সাংকু মহকুমার সংগ্রহ গ্রাম আজ আকস্মিক বন্যায় কার্গিল জনস্কা জাতীয় মহাসড়ক বন্ধ হয়ে গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এতে কোনো প্রাণহানি ঘটনা ঘটেনি, তবে ব্যক্তিগত সম্পত্তি ও গবাদি পশুর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। হিমাচল প্রদেশে দক্ষিণ পশ্চিম মৌসুমিভাবে সক্রিয় থাকায় গতরাত থেকে অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সিমলার আবহাওয়া দপ্তর 21 জুলাই পর্যন্ত বিলাসপুর, হামিরপুর, চাম্বা, কুল্লু, সোলান, কাংড়ামান্ডি এবং সিরমু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে অরেঞ্জ ও রেড অ্যালার্ট জারি করেছে। 3 দিনের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় 1 গুচ্ছ কর্মসূচিতে যোগ দিচ্ছেন। সৌজন্য অতিথি নিবাসে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন তিনি। দক্ষিণবঙ্গের পুলিশের শীর্ষ আধিকারিক এবং বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দিয়েছেন। এরপর জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম ওয়ার্ড মিউজিয়াম বা শব্দ জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই জাদুঘরে ভাষা ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হবে। এরপর তিনি সন্ধ্যায় বিশ্ববাংলা কনভেনশন সেন্টার থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আমুলের কারখানার ভার্চুয়াল শিলান্যাস করবেন। দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু জাপান ওপেন ব্যাডমিন্টনে খেতাব জয় করেছেন। সিন্ধু প্রথম ভারতীয় সাটলার যিনি এই খেতাব জয় করলেন। তিনি আজ ফাইনালে 21-17 ব্যবধানে স্থানীয় তারকা ও 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আকানে ইয়ামাগুচিকে পরাজিত করেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাতে স্পেনের মুখোমুখি হবে। নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এদিকে ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে চলতি বিশ্বকাপের তৃতীয় স্থান দখল করেছে ইংল্যান্ড। লর্ডসে আজ একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক সংসদ ভবনে শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈঠকে সভাপতিত্ব করছেন। রাষ্ট্রপতি

দ্রৌপদী মুর্মু আজ মলদোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া এই তিন দেশ সফরে রওনা হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ কলকাতায় বৈঠক করছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই, এর পরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। তিন দিনের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিচ্ছেন। আলিপুরে সৌজন্য প্রেক্ষাগৃহে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করছেন তিনি। দক্ষিণবঙ্গের পুলিশের শীর্ষ আধিকারিক এবং বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দিয়েছেন। এরপর জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম ওয়ার্ড মিউজিয়াম বা শব্দ জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই জাদুঘরে ভাষা ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হবে। এরপর সন্ধ্যায় শ্রী শাহ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আমূলের কারখানার ভার্চুয়াল শিলান্যাস করবেন। উপস্থিত থাকবেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সদস্য। সংসদের বাদল অধিবেশনের আগে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক সংসদ ভবনে চলছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠকে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং রাজ্যসভার নেতা জগৎ প্রকাশ নাড্ডাও উপস্থিত রয়েছেন। বৈঠক শুরুর ঠিক পরেই বিরোধী দলগুলি প্রথমে সভা থেকে ওয়াক আউট করে। সংবাদ মাধ্যমকে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র জানান, কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, জেএমএম, তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টি সহ সমস্ত বিরোধী দল প্রতিবাদের অংশ হিসেবে বৈঠক থেকে বেরিয়ে গেছে। তিনি অভিযোগ করেন যে সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণকারী ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই কোনো স্বীকৃত সংসদীয় দল নয়। তবে নিজেদের প্রতিবাদ জানানোর পর কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ, সিপিআইএম নেতা জন ব্রিটাস, জেএমএম এর মহুয়া মাঝি এবং তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র সহ বিরোধী দলের সদস্যরা বৈঠকে যোগ দিয়েছেন। এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আলোচনা ও অনুমোদনের জন্য পেশ করার কথা। এই বৈঠকের মাধ্যমে সরকার আসন্ন বর্ষাকালীন অধিবেশনে সংসদের উভয় কক্ষের সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করতে সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে। বর্ষাকালীন অধিবেশন আগামীকাল শুরু হবে এবং আগামী মাসের ১৩ তারিখ পর্যন্ত চলবে। উত্তর চব্বিশ পরগনার রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত মোহাম্মদ শামীমকে আজ আদালতে তোলা হবে। গতকাল কামারহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদ শামীমই দক্ষিণ নারায়ণপুরের ওই বাড়িটি ভাড়া নিয়েছিল বলে জানা গেছে। ব্যাগে করে বোমা রেখে দিয়ে আসার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার তদন্তে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ ঘটনাস্থল থেকে গতকাল নমুনা সংগ্রহ করেছে। সিআইডি এবং রাজ্য পুলিশের এসটিএফ গতকাল দুপুরে সেখানে তদন্তে যায়। ডাকা হয় বম্ব স্কোয়াডকেও। ঘটনাস্থল থেকে দুটি বোমা উদ্ধার হয়েছে বলে পুলিশের ডিসি জ্যোতির্ময় রায় জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে সিআইডির অভিযানে আন্তরাজ্য অস্ত্রপাচার চক্রের হদিশ মিলেছে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে সিআইডি ও অশোকনগর থানার যৌথ অভিযানে আট নম্বর মোড় এলাকায় নৈহাটি অশোকনগর রোডে একটি ম্যাজিক গাড়ি আটক করা হয়। ওই ঘটনায় গাড়িটির আরোহী পূজা বিশ্বাস নামে এক মহিলার ব্যাগে তল্লাশি চালাতে উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কার্তুজ। উদ্ধার হয়েছে চারটি ৭ mm পিস্তল, দুটি ৯ mm পিস্তল, একাধিক ম্যাগাজিন ও প্রায় ২০০ রাউন্ড কার্তুজ। এছাড়া উদ্ধার হয়েছে ১২,০০০ টাকা নগদ এবং দুটি মোবাইল ফোন। মহিলাকে আটক করা হয়েছে। সিআইডি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পুরুলিয়া শহরে এক শিক্ষিকার আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঈশিতা দাস মহাপাত্র নামে ওই মহিলা পুরুলিয়া ২ নম্বর ব্লকের গোলামারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। সুপ্রিম কোর্টের রায়ে সম্প্রতি তার চাকরি চলে যায়। পাশাপাশি শিক্ষক নিয়োগের পরীক্ষাতেও তিনি পাশ করতে পারেননি। বেশ কিছুদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবারের তরফে জানানো হয়েছে। গত ১৬ তারিখ রাতে ওই শিক্ষিকা অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ খান, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিক্ষিকার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জাতীয় স্বীকৃতি পেল বাংলার চিত্তরঞ্জন সেবা সদন। কেন্দ্রীয় সরকার শংসাপত্র দিয়ে জানিয়েছে বাংলার চিত্তরঞ্জন সেবা সদনের মেটারনিটি, অপারেশন থিয়েটার এবং লেবার রুম অত্যন্ত উন্নত মানের। প্রসূতি হাসপাতালের মান খতিয়ে দেখতে একটি বিশেষ প্রকল্প লক্ষ্য, যেখানে গত ২৩ এবং ২৪ জুন চিত্তরঞ্জন সেবা সদন পরিদর্শন করে মূল্যায়ন করা হয়। এনএইচএসআরসি বা ন্যাশনাল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টার পশ্চিমবঙ্গের ন্যাশনাল হেলথ মিশনের মিশন ডিরেক্টরকে চিঠিতে এই স্বীকৃতির কথা জানিয়েছেন। চলচ্চিত্র শিল্প তাৎক্ষণিক অর্থ উপার্জনের জায়গা নয় বলেছেন ৭২তম জাতীয় চলচ্চিত্র উৎসবে সেরা বাংলা ছবি চালচিত্রের পরিচালক অঞ্জন দত্ত। সম্মান প্রাপ্তির পর আকাশবাণীকে দেওয়া এক প্রতিক্রিয়ায় পরিচালক বলেন, নিজেদের চেষ্টায় বহু পরিচালক এখন ভালো বাংলা

0: ছবি তৈরি করছেন, দর্শকও রয়েছেন, তবে ভিন্ন ধারার ভালো ছবি তৈরি করতে প্রযোজকদের দায়িত্ব নেওয়া প্রয়োজন।
1: সত্যিই যেটা বলেছিলেন যে নিশ্চয়ই আমরা দর্শকের কথা ভেবে ছবি করব, কেন টাকা তুলে দেব না, শুধু একটা দুর্বোধ্য ছবি করার উদ্দেশ্য তো আমাদের নয়, আমার ছবি কোনোদিনই দুর্বোধ্য ছিল না, কিন্তু একটা বেসিক রুচি, একটা বেসিক ইন্টেলিজেন্স, নতুন ধরনের কাজ, নতুন অভিনেতা, নতুন সিনেমাটোগ্রাফি, এদের যদি আমরা না দেখতে পাই তাহলে এগোয় না। সেই রিস্ক বলুন, সেই বিশ্বাসটা কিন্তু একদম হারিয়ে গেছে। কিন্তু যারা করছে, ধরুন যে যার নিজের মতন করে চেষ্টা করছে বিভিন্ন ভাবে, সেই চেষ্টাটা আমার কাছে খুব বড় একটা ঘটনা। অল্প টাকায় ভালো ছবি করতে হবে, এটাই আমার কাছে মনে হয়। প্রডিউসারকেও বুঝতে হবে।
0: নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ কবি, নাট্যকার, সুরকার ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়ের 164তম জন্মদিন উদযাপিত হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলায় যথাযথ মর্যাদায় আজ দিনটি পালিত হচ্ছে। রাজ্যের উপর দিয়ে বিস্তৃত ঘূর্ণাবর্ত এবং দীঘায় বিস্তৃত সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণে রাজ্যের বহু জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ আশপাশের এলাকায় সকাল থেকে বেশ কয়েক পশলা বৃষ্টি হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর শুনবেন বিকেল 5:10।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
5: Work from home, high salary, শুধু একটাই ক্লিকে, আরে বাস,
6: অন্য ফাঁদে।
7: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। RBI এ কথা বলে,
8: জেনে রাখুন, সতর্ক থাকুন।
9: PM জয় আব গরিবোঁ কি জয় বন গই হ্যায়।
10: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं। अब 5 लाख के मुफ्त इलाज के हकदार। अब तक 25 लाख करोड़ रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
11: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
2: आकाशवाणी कोलकाता, এখন শুনবেন দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদের গান এবং রজনীকান্তের গানের অনুষ্ঠান। শুরুতেই কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে দ্বিজেন্দ্র গীতি।

রজনীকান্তের গান শুনছিলেন ছবি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এর সঙ্গে শেষ হল দ্বিজেন্দ্রগীতি অতুল প্রসাদ এবং রজনীকান্তের গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

দুটি পাতা ছায়াছবি থেকে অনুরোধ করেছেন সাগর খরামি, সৈকত খরামি, উর্মিলা খরামি, লালন খরামি ও কর্ণ খরামি, গোবিন্দপুর নীলকমল হাইস্কুল হাওড়া থেকে। শিল্পী আশা ভোসলে।

আকাশবাণী কলকাতা, এখন শুনবেন অনুরোধের আসর। আজকের অনুরোধের আসরের প্রথম শিল্পী আশা ভোসলে।

আশা ভোসলের কণ্ঠে গানটি শুনলেন দুটি পাতা ছায়াছবি থেকে। এবারে শিল্পী আরতি মুখোপাধ্যায়। বাঁশদ্রোণী কলকাতা সত্তর থেকে শুভ্রা ভট্টাচার্য শুনতে চেয়েছেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

0: গানটি শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনছেন অনুরোধের আসর, এবারের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের এগরা ছত্রি থেকে সুমন জানা, কামিনী জানা, দুলাল জানা, সুসৃজন, মালা ও সুজাতার অনুরোধে এবারে হেমন্ত মুখোপাধ্যায়।
1: রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারের শিল্পী লতা মঙ্গেশকর। পূর্ব মেদিনীপুরের জুখিয়া বাজার ধেলুয়া থেকে শুভজিৎ রানা, তপন কুমার রানা, ঘুকুমণি রানা ও বিন্দুবালা শাসমলের অনুরোধে এবারে মণিহার ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি।

0: মণিহার ছায়াছবি থেকে গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। এর সঙ্গে শেষ হল অনুরোধের আসর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি

0: সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: This is Akashwani. Here comes the midday weather bulletin for West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand, and Andaman and Nicobar Islands. Southwest monsoon have been active over Bihar, Sikkim, and sub-Himalayan West Bengal. Subdued over Andaman and Nicobar Islands. Light to moderate rainfall has occurred over sub-Himalayan West Bengal. Heavy to heavy rainfall over Darjeeling, Alipurduar, Kuchbihar, North Dinajpur, Jalpaiguri, district of sub-Himalayan West Bengal. Very light rainfall over Bihar and very moderate rainfall over one or two places in Jharkhand. Very light to light to moderate rainfall over Odisha also, as well as districts of Nizhik, West Bengal. Dry weather prevailed over the rest of the region and gusty winds were recorded at one or two places off Andaman and Nicobar Islands. Chief amount of rainfall received Diamond Harbour 1 cm, Murai 1 cm, Alipurduar 12 cm, Kalimpong 1 cm, Mokama 11 cm each. Weather forecast for the next 48 hours. Light to moderate rain or thundershower to be over sub-Himalayan West Bengal, Bihar, Jharkhand and Sikkim. Light to moderate rain or thundershower to be over Gangetic West Bengal and also over Odisha. And also in two or one places of Andaman and Nicobar Islands. Weather warning for the next 48 hours. Heavy to very heavy rainfall for about 70-20 cm is to be over Jalpaiguri, Alipurduar, district of sub-Himalayan West Bengal, also over Bihar, Sikkim, Darjeeling, Kalimpong, Kuchbihar, district of sub-Himalayan West Bengal. Rainfall of over 7 to 11 cm to be over Jharkhand, Odisha, rest district of sub-Himalayan West Bengal. Thunderstorm with gusty wind reaching up to 30-40 km/h to be over Bihar, Jharkhand, Andaman and Nicobar Islands, Gangetic West Bengal, and thunderstorm with lightning to occur over Sikkim and all district of sub-Himalayan West Bengal. Forecast for Kolkata and neighborhood for the next 48 hours: generally cloudy sky with few spells of thunder showers or rain. Maximum temperature to be around 29 degrees Celsius and minimum to be around 27 degrees Celsius respectively. Weather warning for the fishermen of West Bengal coast. Swell surge alert of coast for West Bengal has been nullified, whereas fishermen warning for Andaman and Nicobar Island swell surge alert for coast of Andaman and Nicobar of wave 17.0 to 21.0 second period of 1.5 to 2.1 meters of height are forecasted during 2:30 hours of 20th of the July 2026 at 2:30 hours to 27 of 2026. It is advised for the surging wave not to shore possibly, small vessels not to ply, no activities at beach near shore, waters or near shore, erosion possible, no entry or exit of small boats at coast lines. You were listening to the midday weather bulletin for West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand and Andaman and Nicobar Islands.
2: Akashbani Kolkata. পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আজ সকাল 8:30টার পর্যবেক্ষণ অনুযায়ী গত 24 ঘণ্টায় বিহার, সিকিম এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এর প্রভাব কমেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র, তবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার প্রায় সব জায়গায় অতি সামান্য থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, তবে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিমের প্রায় সর্বত্র, অতি সামান্য থেকে হালকা বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির অনেক জায়গায়, বাকি অঞ্চলে বৃষ্টি হয়নি। দমকা হাওয়া বয়ে গেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গার উপর দিয়ে। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবারে 1 সেন্টিমিটার, বীরভূমের মুরারাইতে 1 সেন্টিমিটার, হাওড়ার আমতায় 1 সেন্টিমিটার করে। এছাড়াও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি শহরে 14 সেন্টিমিটার, ডালগাঁও টি এস্টেটে 13 সেন্টিমিটার, ডায়ানাতে 13 সেন্টিমিটার, নাগরাকাটায় 13 সেন্টিমিটার। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র, এছাড়াও বিহার, ঝাড়খণ্ড এবং সিকিমের প্রায় সর্বত্র, এছাড়াও ওড়িশার কিছু অংশে এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গায়। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার সতর্কীকরণে বলা হয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। এছাড়াও ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিম, ঝাড়খণ্ড, ওড়িশা এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার দু একটি

জায়গায়। এছাড়াও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার দু একটি জায়গায়। এছাড়াও ঝড় বৃষ্টি হতে পারে সিকিম এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সবকটি জেলাতেই। কলকাতা এবং আশপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ আকাশ প্রধানত মেঘলা থাকবে, তবে কয়েক পশলা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 29 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই, তবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যারা মাছ ধরতে যান সমুদ্র উপকূলে তাদের জন্য সতর্কবার্তায় বলা হয়েছে আজ মধ্যরাত 2:30 থেকে আগামীকাল রাত 11:30 পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে কোথাও কোথাও। জলোচ্ছ্বাসের সময়সীমা 17 থেকে 21 সেকেন্ড পর্যন্ত হতে পারে এবং ঢেউয়ের উচ্চতা থাকতে পারে 1.5 থেকে 2.1 মিটার পর্যন্ত। সমুদ্রের ওই অংশটি পেরোনোর সময় সকলকে সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে। শুনছিলেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা।

এখন জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই আড়াইটে থেকে শুনবেন নাটক শিমুল কাঁটা, রচনা বনফুল, বেতার নাট্যরূপ শ্যামল ঘোষ, প্রযোজনা বিশ্বনাথ দাস। দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ঘ সর্দার। সাড়ে পাঁচটায় যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম, উপস্থাপনায় সৌরভ দেবনাথ এবং মল্লিকা চৌধুরী। ছটা বেজে পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান। সন্ধ্যে ছটা বেজে আটত্রিশ মিনিটে শুনবেন যাত্রা আলিঙ্গন, রচনা ডক্টর প্রদীপ দে, উপস্থাপনায় কিরণ শঙ্কর চট্টোপাধ্যায় এবং সহশিল্পীবৃন্দ। সন্ধ্যে সাড়ে সাতটায় সমীক্ষা, রাত আটটায় সবিনয় নিবেদন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। সাড়ে আটটায় নানা রঙের গান, আটটা বেজে পঞ্চান্ন মিনিটে এ মাসের গান, শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, গীতিকার ও সুরকার আর্য চৌধুরী। রাত নটায় অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে, রামপুর বিবেকানন্দ মিশন বিদ্যামন্দির থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন জয়নিকা ধারা। সাড়ে নটায় নাটক রানী দুর্গাবতী, রচনা যোগেশ ত্রিপাঠী, বেতার নাট্যরূপ রফি উদ্দিন, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। রাত দশটায় রবিবাসরী অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠানে শুনবেন কর্ণাটকী কণ্ঠসঙ্গীত, শিল্পী বিদুষী বালামণি ঈশ্বর। এটি আকাশবাণী মাদুরাই কেন্দ্রের নিবেদন। এগারোটায় ম্যান্ডোলিনে শুনবেন লঘুসঙ্গীতের সুর, শিল্পী শুভম কাঞ্জিলাল। রাত এগারোটা বেজে দশ মিনিটে বাংলা ছায়াছবির গান এবং আধুনিক গানের অনুষ্ঠান শুনবেন। শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা।

অবলম্বনে বেতার নাটক শ্যামল ঘোষ, প্রযোজনা বিশ্বনাথ দাস, শিমুল কাঁটা।

0: প্রণাম হই হুজুর।
1: কে ও গণেশ? হাই হাই বাবা, বস, কেমন আছিস এখন?
0: আছি হুজুর, আছি। আপনাদের বাপ মায়ের আশীর্বাদে আবার দুপায় ভর দিয়ে উঠি দাঁড়িয়েছি।
1: এতটা পথ হেঁটে এলি, মানে কষ্ট হয়নি তো?
0: উপায় কি হুজুর, 25-26 দিন পরে আজ তো প্রথম বেরোলাম, একটু কমজোরি তো লাগবেই। কপালের রক দুটো দপদপ করছিল মাঝে মাঝে, তো পথে খানিক জিরিয়ে নিতেই আবার সব ঠিক হয়ে গেল ঠাকুরের দয়ায়।
1: না তেমন বুঝলে আর কটা দিন না হয় জিরিয়ে নিতে পারতিস? আমি যেমন ঠিকে লোক দিয়ে চালাচ্ছিলাম তেমনি চালিয়ে নিতাম।
0: কিন্তু কিন্তু আমার যে একেবারে না চলা অবস্থা হুজুর, গরিবের ঘরে রাজ রোগ হুজুর, আমি কি আর বেঁচে আছি? এখন আপনি আমার ভরসা।
1: না না সে তো বুঝলাম, কিন্তু পুজো আসছে, কাপড় চোপড়ের দোকান আমার, কাজের চাপ বাড়বেই, এই শরীরে সামলাতে পারবি তো?
0: হুজুর, গায়ে কাদা মেখে বসে থাকলে কি জমরাত ছাড়বে? পোড়া পেট যে খাতির করে না হুজুর, দেনায় দেনায় এখন আমার ডুব জল। তবে উঠে যখন দাঁড়িয়েছি একবার সব সামলে নেব হুজুর, আপনি দেখে নেবেন, আমি আমি সব সামলে।
1: না না, পারলেই ভালো, তোরা আমার পুরনো কর্মচারী, বিশ্বাসী, তোদেরকে আর বসিয়ে দিতে মন চায় রে, কিন্তু আমার অবস্থাটাও তো বিবেচনা করবি। ভিড়ের সময়ে শরীর খারাপ বলে খদ্দের তো খাতির করবে না, অত ধকল যদি নাশ হয় তখন, সেই জন্যই বলা।
0: কথায় বলে শরীরের নাম মহাশয়, সইয়ে নিলে সবই সয়ে যাবে হুজুর। বসে খাবার কপাল নিয়ে তো জন্মায়নি হুজুর, আর আর আমি বসে থাকলে আর একটা মানুষ যে অকুলে ভেসে যায়, একেবারে অনাহারে মরে হুজুর।
1: তা বটে, তোর বউটা বাপু সতীলক্ষ্মী আছে, বলতে নেই, ওর শাঁকা সিঁদুরের জোরেই তুই আবার ফিরে এলি বাবা, নইলে ডাক্তার মিত্তিরের মতো মানুষ, হ্যাঁ হেজি পেজি তো নয়, শহরের 1 নম্বর ডাক্তার, 16 টাকা ভিজিট, তারও কিনা মাথা ঘুরে গিয়েছিল তোর অবস্থা দেখে। পরিষ্কার বললেন, এই 25-26 বছরের ছেলের এমন রক্তচাপ আমি তো জীবনে দেখিনি মশাই, এ একটা অভিজ্ঞতা।
0: তা সত্যি হুজুর, ডাক্তারবাবু তো ধন্যন্তরী, তবে বউ আমার সতী লক্ষ্মী, ওনার ওষুধে আর বউয়ের সেবা যত্নে প্রাণে তো বাঁচলাম হুজুর।
1: হ্যাঁ,
0: কিন্তু ধনে একেবারে মরেছি, ঘরে ঘরে আজ আর কুটো দানাও নেই যে পথ্যি করি, এখন এখন আপনার ছিচরণী ভরসা হুজুর।
1: থাক থাক, দেখ গণেশ, তুই ছিলি না বলে একটা লোককে আমায় তো বেতন দিয়ে পুষতে হয়েছে, তা তোর কথা বেশি আলাদা, অনেক দিন আছিস, বিপদে পড়েছিস, এমন উপায় কি? যা শোন, অনেক দিনের কামাই তবু জাগবে, 15 দিনের মাইনেটা নিয়ে যা বাবা, আর এই কদিন আসতে হবে না, 1 তারিখে আসিস, ভাঙা মাসে আর দরকার নেই, 2 দিন আরাম করে শরীরটা সারিয়ে নে। জয়গুরু জয়গুরু জয়গুরু জয়গুরু জয়।

0: বিভা, ও বিভা, বিভাবতী,
1: যাই। কি গো, কেমন ছিলে সারাদিন?
0: ভালো ভালো ভালো। নে গণেশ খালি হাতে যাবে কেন, এটুকু নিয়ে যাও, আমাদের বাগানে ফুলেছে।
1: ভালোই হলো, ভালো কতদিন বেশ চলে যাবে। তা হ্যাঁ গো, মনিপ কি বললেন, খুশি হয়েছেন তো?
0: হ্যাঁ হয়েছেন বই কি, উনি তো ভগবানের মতো মানুষ। বলেন, আর কটা দিন বিশ্রাম করে শরীরটা ভালো করে সারিয়ে নাও গণেশ, মাস পয়লা থেকে এসো। কামাইয়ের মাইনেও পুরো কাটেনি জানো।

0: দিনের দিয়ে দিয়েছেন।
1: যাক বাবা, এবারে হাত মুখ ধুয়ে খেতে বসে দেখি, হা হা হা হা, রোগা মানুষ মুখখানা শুকিয়ে গেছে একেবারে।
0: হ্যাঁ বিভা, তুই তুই আমাকে খুব ভালোবাসিস না বিভা?
1: হুমা, ও আবার কি কথা গো, সো আমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো?
0: জানিস জানিস, মনিব বলছিলেন তোর বউটা সতীলক্ষ্মী গণেশ, ও শাঁখা সিঁদুরের জোরেই তুই আবার খাড়া হয়েছিস।
1: না না, বিপদ তারিণী মায়ের স্থানে মানত করেছিলাম না, কাল মঙ্গলবার পূর্ণিমা, চলে না দুজনে মিলে বেশ পুজো দিয়ে আসি।
0: তা বেশ বেশ, গেলেই তো হলো। নে নে, তুই এবার ভাত বাট তো, আমি বরং হাত মুখটা ধুয়ে আসি। হ্যাঁ, খিদে দিয়ে একেবারে পেটটা জ্বলে গেল।
1: এসো। কি গো, ঘুমোলে নাকি?
0: না, ঘুমলাম না, কপালের রগ দুটো আবার কেমন তপ তপ করছে।
1: ওমা, তাই নাকি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু কাছে সেরে আসি, আমি টিপে দেবো খুন আস্তে আস্তে, ভাল লাগবে দেখো।
0: না না না, কিছু করতে হবে না, ছাড়, একটু চুপচাপ শুয়ে থাকলে এমনিতেই কমে যাবে। আরে বাবা, সকালে দোকান যাবার সময় তো একবার হলো, গাছতলায় বসে খানিকটা জিরিয়ে নিতেই আবার ঠিক হয়ে গেল।
1: সকালে?
0: হ্যাঁ, এসব অসুখে এমনিই হয়।
1: তোমাকে বলেছে সকালেও হয়েছিল, তার মানে তো অসুখটা এখনো সারেইনি ভালো করে, অথচ চিকিৎসা তো কম হলো না, শহরের নাম করা ডাক্তার দেখে গেলেন, তা দেখে সেই এমন পোড়া কপাল করে এসেছি যে এই শরীর নিয়েও মরতে মরতে ঘরের মানুষটাকে কাজে পাঠাতে হবে।
0: আহ, পাগলের মতো বকিস না, সেরে না উঠলে দুক্রোশ রাস্তা কি হেঁটে যেতে আসতে পারতাম? তো প্রথম প্রথম একটু আধটু উপসর্গ তো থাকবেই, সামান্য জ্বর জারিতেই কত কাহিল করে মানুষকে, আর এ তো হলো গে রাজব্যাধি। বড় লোকের ব্যারাম বুঝলি, এর মেজাজই আলাদা। ভাবিস না ভাবিস না ভাবিস না, আয় বিভা, আয় আয় শুবি আয়, কদিন বিশ্রাম নিলেই আবার আবার সব ঠিক হয়ে যাবে, দেখিস।
1: দুঃখ দুঃখ।

0: আজ কি জোছনা ফুটেছে দেখো দেখো, এই বাতাবি গাছটার ফাঁক দিয়ে কেমন উঠোনে পড়েছে চাঁদের আলো।
1: হ্যাঁ, জানলা দিয়ে তোর মুখেও পড়েছে রে। তুই তো আর দেখতে পাচ্ছিস না, তোকে না ঠিক পরীর মতো দেখাচ্ছে।
0: ইস, পরি না ছাই, তুমি পরি দেখেছো কখনো?
1: এই তো দেখছি আমার আমার সামনে।
0: জানো আজকে না দাদা এসেছিল।
1: তাই? ও তা ধরে রাখলি না কেন রে, বেশ জমিয়ে গপ্প সপ্প করা যেত।
0: বলেছিলাম তো, তা বললো জরুরি কাজ আছে, অনেক জায়গায় নাকি ঘোরাঘুরি করতে হবে, চলে গেল।
1: তো কি কি গপ্প করলো?
0: কি আর সব ঘর গৃহস্থালির কথা। হারু কাকা আমাদের ভাগের পুকুরের মাছ ধরে বেঁচে দিয়েছে জানো, তাই নিয়ে অশান্তি। আবার এবারের জলে অনেক ধানের চারা নষ্ট হয়ে গেছে, মায়ের অম্বলের ব্যথাটাও আবার বেড়েছে, এখন নাকি কবিরাজ দেখছে। হ্যাঁ, আর ওই সুমির সুমির বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে জানো, এই সব সাথের কথা। জানো আমার বালা জোড়ার কথা না দাদা জিজ্ঞেস করছিল, বলছিল হাত খালি কেন রে, বালা জোড়া কি হলো?
1: কি বললি তুই?
0: আমি আমি বললাম ভেঙে গড়াতে দিয়েছি নতুন প্যাটার্ন।
1: নিচে কথা কেন বলতে গেলি বিভা, কেন বলতে গেলি? সত্যি বললেই তো পারতিস, আমার আমার এই বড় লোকের রোগের চিকিৎসা করতে গিয়ে তোর তোর সেই সম্বলটুকু আমি ঘুচিয়ে দিয়েছি।
0: ও আবার কি কথা! হ্যাঁ, মেয়েদের গয়নাগাটি তো বিপদ আপদে সংসারের কাজে লাগবে বলি নাকি, মা চিন্তা করবেন, সেই জন্যই তো দাদাকে তোমার অসুখের কথা বললাম না।
1: সত্যি বিভা, এইটুকু তো মানুষ তুই রে। হ্যাঁ, 16 বছর বয়স মাত্র তো। হ্যাঁ রে, গিন্নিবান্নির মতো এত কথা শিখলি কোথায়? দাদাকে দিব্যি বলে দিলি যে শ্যাকরাকে দিয়েছিস বালা ভেঙে নতুন করে করতে?
0: না আসলে জানো আমার কেমন লজ্জা করলো, বাপের বাড়িতে ছোট হতে যাবো কেন বলো,

0: এই নাও প্রসাদী ফুল, কপালে ঠেকাও দেখি। কা ধুকা, মা বিপদ তারিমি দয়াতে তোমাকে আবার ফিরে পেলাম, নইলে সবাই যা বলা বলি করছিল আমি তো ভয়েই মরি।
1: বাঁচা মরার কথা কি কেউ বলতে পারে রে বিভা? সবই তো উপরওয়ালার মর্জি। তিনি দয়া করলেন, টিকে গেলাম, তুই মানত করেছিলি, তোর কথাটাও রাখা হলো, এই আমার শান্তি। নে চল চল চল বাড়ি যাই।
0: চল।
1: আরে ওই বউটা কে রে যার সঙ্গে কথা বলছিলি? ওই যে খুব ঘটা পটা করে পুজো দিচ্ছিল,
0: ওই লাল শাড়ি পরা? ও তো মিত্তিরদের বাড়ির বউ যমুনা, আমার সঙ্গে খুব ভাব, আমরা এক বয়সই তো। বড় লোক বলি জানো, একটুও দিমাগ নেই মেয়েটা, জানো ওর জন্য কি চমৎকার এক জোড়া বালা গড়েছে গো বিধুশাকরা, দেখলি চোখ জুড়োয়।
1: তাই নাকি রে?
0: হ্যাঁ হ্যাঁ গো, যেমন পালিশ তেমনি গড়ন, চোখ একেবারে ঝলসে যায়।

0: বিদু খুড়ো আসো নাকি?
1: কে? ও গণেশ, এসো এসো। কি খবর তুমি হঠাৎ? শরীর গতি ভালো তো?
0: এই চলে যাচ্ছে খুড়ো, চলে যাচ্ছে। মন্দের ভালো আর কি।
1: বসো বসো, শরীরের আর দোষ কি বলো? গা ঢকল গেল, আগের মতো হতে সময় নেবে বুঝলে। তবে সারা জীবনই সাবধানে থাকতে হবে ধরা কাটার মধ্যে।
0: হ্যাঁ, ডাক্তারবাবু তো তাই বলেছেন। তবে আমাদের মতো গরিব গুব্বর ঘরে কতদিন পারবো? খেটে তো গেল মাস দুয়েক ভালোই ভালোই।
1: তবু যতটা সাবধানে থাকা যায় বুঝি তো সবই
0: ভালো কথা। যে জন্য আশা তোমার কাছে, কর্তা একবার দেখা করতে বলেছেন তোমাকে।
1: ও ওই দিগম্বর আদি মশাই?
0: হ্যাঁ,
1: তোমার মালিক?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সময় সুযোগ মতো যেও একবার।
1: হ্যাঁ যাবো যাবো, নিশ্চয়ই যাবো।
0: খুড়ো, কি করছো গো ওটা? বালা?
1: হ্যাঁ
0: বাবা বাহ।
1: হ্যাঁ, এটা শিমুল কাটা নকশা,
0: ও
1: খুব চল উঠেছে এবারে। দত্তর মেয়ের বিয়ে তো, ওর জন্য বানাচ্ছি।
0: আচ্ছা খুড়ো, এক জোড়া বালা গড়াতে কিরকম খরচ পড়ে বলো তো, মানে একটা অনুমান আর কি।
1: ও বালা গড়াবে? বেশ তো, গড়িয়ে দেবো ভালো করে। তোমার বইয়ের বালা জোড়া তো আমার কাছেই বিক্রি করেছিল তোমার অসুখের সময়।
0: হ্যাঁ, ও জোড়া তো ওর বাপের বাড়ি থেকে দিয়েছিল বিয়েতে। এত খারাপ লাগে না খুড়ো, খালি হাতে ঘুরে বেড়ায়, আর এমন মেয়ে মরে গেলেও তো মুখে কিছু বলবে না।
1: বড় লক্ষ্মীমন্ত বউ, ছেলে মানুষ অথচ কি দায়িত্ব জ্ঞান। বলতে গেলে জমির মুখ থেকে ফিরিয়ে এনেছে তোমাকে। তা কত ভরির হবে?
0: ভরি?
1: হ্যাঁ,
0: এই যেমন মানানসই হয় আর কি।
1: আর যত কমই করি, একটু মজবুত করে করতে গেলে দু ভরির কমে হয় না। তা ধরো খুব কম করে ধরলেও 100-200 টাকা নিচে হবে না।
0: 200?
1: হ্যাঁ, সোনার দাম যে বাড়ছে হু হু করে।
0: তা বটে তা বটে। আচ্ছা আমি আমি চলি গো খুড়ো, দোকান খোলার সময় হলো আবার।
1: এসো এসো এসো, একটু সাবধানে থেকো গণেশ। আর আড্ডি মশাইকে বলো এই হাতের কাজটা মিটলেই আমি যাচ্ছি। দুর্গা দুর্গা।

0: কিরে বিভা, পুজো বলে গিন্নি মাঝে শাড়িখানা পাঠালেন, পছন্দ হয়েছে তোর?
1: হ্যাঁ গো, ভারী সুন্দর নকশা পাট্টায়, জমিনেও কি চমৎকার লাল ডুরে, খোপের মধ্যে আবার ছোট ছোট ফুল, কি সুন্দর! বিয়ে বাড়ি যাবার সময় পরে যাব।
0: বিয়ে বাড়ি? কার বিয়ে রে?
1: ও হো হো হো হো, ওই দেখো, তোমাকে তো বলাই হয়নি, আমার ছোট বোন সুমিত যে বিয়ে ঠিক হয়েছে গো,
0: ও
1: দাদা এসে নিমন্ত্রণ করে গেছে তোমাকে আমাকে।
0: কবে রে?
1: এই তো মাঝে মোটে আর 10টা দিন আছে, মা বলে দিয়ে

0: হচ্ছে জানো, দাদা বললো যে একটা গাড়ি ভাড়া করে যাস, ওখানে গেলে আমি ভাড়াটা দিয়ে দেবো।
1: বেশ তো, তাহলে না হয় আমরা,
0: না আমি ভাবছি যাব না জানো।
1: কেন, কিছু দিতে হবে বলে?
0: না না না, সেই জন্য না, মানে গেলেই তো মা আবার বালার কথা জিজ্ঞেস করবে, তখন মানে নাই গেলাম।
2: কিরে গণেশ, কিছু বলবি বলে মনে হচ্ছে?
1: আগে এটা আজই ছিল হুজুর।
2: ছুটি চাই? শুনলাম তোর শালির বিয়ে, শ্বশুরবাড়ি যাবি?
1: আগে না হুজুর, শ্বশুরবাড়ি না, এখন পুজোর মুখে দোকানে কাজের চাপ, আর এ সময় দোকান ফেলে কি কোথাও যাওয়া চলে?
2: বা বা বা বা, খুব ভালো, তোর মতো এই বুঝটুকু যদি সকলের থাকতো রে বাবা, ব্যবসাটা আমার হতে পারে কিন্তু এটা ঠিক মতো চললে তোরাও তো বাঁচবি, আমি তো আর একা খাবো না। আর সেই কথা কেই বা ভাবছে আর কেই বা শুনছে, যাক কি বলবি বল।
1: হুজুর, আমাকে এই 102 টাকা মতো ধার দেবেন হুজুর।
2: 200 টাকা? আরে তো অত টাকা দিয়ে কি করবি?
1: এটা একটা জরুরি দরকার ছিল হুজুর।
2: না না, তা তো বুঝলাম, কিন্তু শুধবি কি করে?
1: ও মাইনে থেকে মাসে মাসে না হয় আপনি কেটে নেবেন।
2: মাইনে তো পাস সাকুল্যে 10টি টাকা, তা থেকে আর কত কাটাবি? পাগল না খ্যাপা? গয়না টয়না কিছু বাঁধা দিতে পারিস তো? না হয় চেষ্টা করে দেখবো। কে ওখানে?
3: আগে আমি বিধুভূষণ হুজুর।
2: ও
3: খবর পাঠিয়েছিলেন?
2: হ্যাঁ হ্যাঁ, এসো এসো। শোনো বিধু, ওই আমার বৌমা ঝোঁক ধরেছেন, নতুন ফ্যাশনের কি বালা বেরিয়েছে তোমাদের, ওই শিমুল কাটা নাকি, তাই গড়িয়ে দিতে হবে।
3: আগে হ্যাঁ, মিত্তির মশাই ছেলের বউয়ের জন্য তো আমি বানিয়ে দিয়েছি, তত ওর মেয়ের জন্য বানালাম।
2: বাহ, তা ঠিক আছে, দিতে যখন হবে তখন বৌমার হাতের মাপটা ভালো করে দেখে শুনে যাও, দেখো যেন প্যাটার্নের গোলমাল না হয়, ভালো করে বুঝে এসো ভেতরে গিয়ে। এই গণেশ, বিধুকে একটু বাড়ির ভেতরে নিয়ে যাও।
1: আগে আচ্ছা আচ্ছা, খোড়ো এদিকে এদিকে এসো এসো এসো,
3: চলো চলো।
0: হ্যাঁকো, একটা জিনিস দেখবে
1: কি?
0: দেখো না, এই দেখো। তোমাকে দেখাতে নিয়ে এসেছি, আমাদের দুজনের হাতের মাপও যে এক, দেখো পড়ছি দেখো দেখো।
1: বাহ বাহ বাহ বাহ।
0: তবে কি জানো, এই কাঁটাগুলো না বড় ধার, খোঁচা লেগে গেলে কাপড় চোপড় ছিঁড়ে যেতে পারে।
1: তা পারে, আবার এই কাঁটা দিয়ে তুই কাউকে মারতেও পারিস। তবে তবে তোর হাতে মানিয়েছে বড্ড চমৎকার রে, দেখে কেমন চোখ দুটো একবারে জুড়িয়ে যাচ্ছে।
2: শোন গণেশ।
1: বলুন হুজুর।
2: এদিকে আয়।
1: হ্যাঁ,
2: তোর সঙ্গে একটা জরুরি কথা আছে।
1: বল।
2: শরীরটা আমার ভালো নেই বাবা, নইলে নিজেই যেতাম, অথচ শীতলবাবুকে কথা দিয়েছি, ব্যবসায় কথার খেলাপ মানে কারবারের সুনাম নষ্ট, আমার এতকালের ব্যবসা তা কি পারি, তাই তোকে ভেতর বাড়িতে ডেকে পাঠিয়েছি।
1: আপনি হুকুম করুন হুজুর, আমি
2: এই দেখ, এই যে 1000 টাকা, ওকে পৌঁছে দিতে হবে গদিতে, পারবি না? তুই আমার পুরনো কর্মচারী, তোকে ছাড়া কারো উপর তো এতটা ভরসা করতে পারি না বাবা।
1: আপনি নিশ্চিন্ত থাকুন হুজুর, আমি ঠিক পৌঁছে দিয়ে আসবো।
2: বাঁচালি বাবা, খুব সাবধানে যাবি, অতগুলো টাকা দিনকাল তো ভালো নয়। এই শোন, গেঁজে ভরে কোমরে বাঁধবি কাপড়ের নিচে।
1: ও আপনি ভাববেন না হুজুর, কাক পক্ষীতেও টের পাবে না, টাকা নিয়ে যাবো যে, শীতলবাবুকে দিয়ে একখানা না হয় রসিদও লিখিয়ে আনবো।
2: ঠিক আছে, তাহলে এখান থেকে

0: খেয়ে দেয়ে রওনা দে, যাতে বেলাবেলি পৌঁছতে পারিস। আজ আর দোকানে ফিরতে হবে না তোকে।
1: আচ্ছা,
0: কাল সকালেই আসি।
1: আচ্ছা হুজুর।
2: কি গো, তোমার আবার শরীর খারাপ লাগছে নাকি গো?
1: কেন বলতো?
2: কিরকম চুপচাপ খেয়ে উঠলে, মুখখানা থমথম করছে।
1: ও কিছু না, রগের শিরাটা আবার মাঝে মাঝে দপদপ করে, তো আবার আবার নিজের থেকেই ঠিক হয়ে যায়। আজ কেমন যেন, আজ কেমন যেন মেঘলা হয়ে রয়েছে সারাটা দিন, না?
2: হ্যাঁ গো, কি জানি, হয়তো ভোর রাতে বৃষ্টি নামবে।
1: বেশ বেশ চমৎকার একটা গন্ধ আসছে না রে।
2: শিউলি ফুটছে যে, পুজো আসছে না? মা বলতো এই শিউলির গন্ধে নাকি মায়ের আগমনের খবর আসে।
1: বিভা, ওই পিদিমটা একটু আনতো কাছে।
2: কেন?
1: আন্না,
2: কি
1: একটা জিনিস দেখাবো।
2: এই তো, কি দেখাবে, কি দেখাবে গো?
1: দেখ, বালা আনলুম তোর জন্য।
2: শিমুল কাঁটা বালা গো, আগে বলনি তো, টাকা পেলে কোথায়?
1: পেলাম পেলাম, আগে তুই এটা পর তো। হ্যাঁ, পরে দেখ, দেখি দেখি দেখি, হাত দুটো দে। বাহ, চমৎকার মানিয়েছে, ঠিক যেন আমার পরীর হাত। সুন্দর গন্ধ ছড়াবে।

0: Inwiefern? Hey, Biefer. Einer. Der eine könnte.
1: Gehen.
2: Gute! Gute! Gute!
3: Login, kannst du lagen, Kuh?
2: Ballern,
3: kannst du lagen, Kuh?
2: রক্ত বন্ধ হচ্ছে না রক্ত বেশি যাচ্ছে গো একটু শক্ত করে চেপে ধরো তো কাপড়টা আমি চিনা আসি ভালো করে বেঁধে দিই আসি দিয়ে

0: দরজা খোলো, দরজা খোলো।
1: এ কি, দরজা তো খোলাই আছে, এ ঘর দোর ছেড়ে সব পালালো নাকি?
2: না হুজুর, ওই যে ওই তো বউটা হাতে দেখুন না আমার সেই শিমুল কাটা বালা,
1: তাই তো।
2: আর বউটা বালাটার দিকে তাকিয়ে যেরকম স্থির হয়ে বসে আছে,
1: আশ্চর্য। আরে গণেশ তো কালকে ওই শেতলবাবুর কাছ থেকে হাজার টাকা রসিদটা আমাকে দিয়ে গেল, তো এইরকম কাণ্ড করবে?
2: আমার মনে হয় কি, কাল সন্ধ্যেবেলায় ওই আপনার কাছ থেকে ফেরার সময় আমার কাছে এসে ওই বালাজোয়াটা আপনার নাম করে চেয়ে নিয়ে গেল।
1: হ্যাঁ,
2: আমি কি করে বুঝবো বলুন, যে পুরনো বিশ্বাসী চাকর আপনার, ভাবতেই পারিনি যে, তবু কেমন মনে হলো সেই জন্য সকালেই জানতে এলুম আপনার কাছে।
1: হ্যাঁ,
2: ওই তো, ওই তো খাটে চাদর মুড়ি দিয়ে মটকা মেরে পড়ে রয়েছে, দাঁড়ান ওর চালাকি আমি দেখছি। হে কি
1: কি কি হলো বিধু?
2: গণেশ পালিয়েছে হুজুর।
1: পালিয়েছে?
2: হ্যাঁ, বড় সাধ ছিল বউকে শিমুল কাটার বালা পড়াবে, তা সেই সাধটুকু মিটিয়ে চোর পালিয়েছে। এখানে যেটা পড়ে আছে সেটা হলো গণেশের লাশ।
1: লাশ?

বনফুলের ছোট গল্প গণেশ অবলম্বনে শিমুল কাঁটা নাটকটি শেষ হল। বেতার নাটক শ্যামল ঘোষ, বিভিন্ন চরিত্রের রূপকার গণেশ, সৌভিক সেনগুপ্ত, বিধুভূষণ, ফকির দাশকুমার, বিভা, শাওলি মিত্র, আর দিগম্বরের ভূমিকায় কুমার রায়। সম্পাদ

0: দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে? যে শুধু ক্রিকেটটাই বোঝে, তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়। শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানো সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education EDUCATION AKASHBANIKOLKATA@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়।
1: একজন দাতার দান করা রক্তকে 1 ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে 1 ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।
2: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।

আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3টে বেজে 10 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:10। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার।

0: নমস্কার ক্রীড়াঙ্গনে সকলকে স্বাগত। প্রথমে শুনে নেব বিশেষ বিশেষ খেলার খবরগুলো এক নজরে।
1: এক নজরে

ম্যাচ ম্যাচে মোট 10 গোল হলো, শেষ হাসি হাসলো ইংল্যান্ড, 6-4 গোলে ফ্রান্সকে হারালো তারা। অন্যদিকে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই বিশ্বকাপ ফাইনাল। ফাইনালে সবাই জানি স্পেন ও আর্জেন্টিনার খেলা হবে, কোন দলের পাল্লা কত ভারী, কোন দল কেমন খেলছে সে নিয়ে প্রতিদিনই অনেকগুলো কথা হচ্ছে। কিন্তু আরও একটা বিষয় সকলকে ভাবাচ্ছে বিশ্বকাপ ফাইনাল নিয়ে, কী সে বিষয়ে জানাবো বিস্তারিত খবরে। এবার ক্রিকেটের খবর। এই মুহূর্তে চলছে ভারত বনাম ইংল্যান্ড একদিনের সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচ। টসে জিতে প্রথমে ব্যাট করছে ইংল্যান্ড। এবারে ব্যাডমিন্টনের খবর। দুরন্ত সিন্ধু জাপান ওপেনের ফাইনালে চলে গেলেন, এই জয়ের ফলে ইউফেই এর বিরুদ্ধে টানা 5 ম্যাচের যে হারের ধারা সেটা ভেঙে দিলেন পিভি সিন্ধু। ঘরোয়া ফুটবল। কলকাতা ফুটবল লিগে হ্যাট্রিক ইস্টবেঙ্গলের, সর্বশেষ ম্যাচে লাল হলুদের আক্রমণের সামনে হার মানতে হয়েছে রেলওয়ে এফসিকে। ফুটবলের এই মৌসুমে হেডলাইন্স শেষ করব ফুটবলের এক দারুণ খবর দিয়ে। ইউরোপের মাটিতে অনূর্ধ্ব 12 ফুটবলে ভারতের দাপট অব্যাহত রাখল মিনার্ভা একাডেমি। মাত্র এক সপ্তাহ আগে হেলসিঙ্কি কাপ জয়ের পর এইবার সুইডেনে গোথিয়া কাপ জিতে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো তারা। ফাইনালে ব্রাজিল আরএস স্পোর্টস ইয়োলোকে 2-1 গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে ভারতীয় খুদেরা।

যাব বিস্তারিত খবরে। ফুটবল বিশ্বকাপে তৃতীয় স্থান কোন দল পাবে সেই নিয়ে গতকাল ম্যাচ ছিল, কিন্তু সেই ম্যাচ এত আকর্ষণীয় হবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি কোনো ফুটবল ফ্যান। ইংল্যান্ড ও ফ্রান্সের এই ম্যাচে 10 গোল হলো, হ্যাট্রিক হলো, বিশ্ব রেকর্ড হলো, আর কি চাই। তবে শেষ হাসি হাসলো ইংল্যান্ড, ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতে সন্তুষ্ট থাকতে হলো তাদের। শেষ ম্যাচে হেরে অবসর নিলেন অধিনায়ক ও কোচ হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো দিদিয়ের দেশ। যে ফ্রান্সকে এবারের বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল মনে হচ্ছিল তাদের রক্ষণকে প্রথমার্ধে কাঁপিয়ে দিল ইংল্যান্ড। কেন বেলিংহাম ছাড়াই প্রান্ত ধরে একের পর এক আক্রমণ তুলে আনলেন বুকায়ো সাকা। খেলা শুরু 2 মিনিট 16 সেকেন্ডের মাথায় প্রথম গোল, সেই শুরু। শেষ গোল হলো 98 মিনিটে ডেজিরে ডুয়ের ভুল পাস ধরে অনেকটা দৌড়ে বক্সের বাইরে থেকেই ডান পায়ের জোরালো শট মারেন ডেকলান রাইস। ফরাসি গোলরক্ষক মাইকনান দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল খেলেন। প্রথমার্ধ জুড়ে ফ্রান্সকে নিয়ে ছেলে খেলা করল ইংল্যান্ড। 18 মিনিটে রাইসের কর্নার থেকে হেডে দ্বিতীয় গোল এজরি কনসার। যতবার ইংল্যান্ড আক্রমণে উঠছিল মনে হচ্ছিল গোল হবে, রক্ষণ পুরো বদলে দিয়েছিল দেশ। ফ্রান্সের পরবর্তী খেলোয়াড়েরা হতাশ করলেন। 37 মিনিটের মাথায় ফরাসি রক্ষণকে নাচিয়ে প্রথম গোল করলেন সাকা, তাতে অবশ্য রসফোর্ডের কৃতিত্ব অনেকটাই, তিনি গোল করলেন বিরতির ঠিক আগে। সাকার দ্বিতীয় গোল ফরাসি রক্ষণের কঙ্কালসার চেহারা দেখিয়ে দিল। মাঝমাঠ থেকে এবেরেচি এজের পাস ধরে ঠান্ডা মাথায় গোল করলেন সাকা। ডিফেন্ডারদের দেখে মনে হচ্ছিল কিছুই বুঝতে পারছেন না, নিজের জায়গাতেই ছিলেন তারা। 4-0 গোলে এগিয়ে বিরতিতে যায় ইংল্যান্ড। বিশ্বকাপের ইতিহাসে ফ্রান্স কোনো দিন 4 গোলে পিছিয়ে যায়নি। দেখে মনে হচ্ছিল প্রথমার্ধেই খেলা ফয়সলা করে ফেলেছে ইংল্যান্ড, কিন্তু তখনও কে জানত দ্বিতীয়ার্ধে এত নাটক অপেক্ষা করছে। 48 মিনিটে প্রথম গোল শোধ করল ফ্রান্স, করলেন সেই কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে দু একটা শট মারা ছাড়া তাকে আর কিন্তু খুঁজে পাওয়া যায়নি। মাইকেল ওলিসের পাস ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে ইংল্যান্ডের গোলরক্ষক ডিন হেল্ডারসনকে পরাস্ত করেন তিনি। সেই গোল করে মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপে। 66 মিনিটের মাথায় এমবাপের দ্বিতীয় গোল, আবার বক্সে ঢুকে বাঁ পায়ের শটে গোল করেন তিনি, সেই সঙ্গে ভেঙে ফেলেন মেসির রেকর্ড। বিশ্বকাপে এটি এমবাপের 22 নম্বর গোল। মেসি 21টি গোল করেছেন, এছাড়া

0: বিশ্বকাপের সোনার বুটের লড়াইয়েও এগিয়ে গিয়েছে এমবাপে। ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করে মেসিকে ছাপিয়ে গিয়েছেন তিনি। চলতি বিশ্বকাপে এমবাপের গোলের সংখ্যা 10, মেসির 8। মেসির সমান 4টি অ্যাসিস্টও রয়েছে তার। এরপর 54 মিনিটের মাথায় একটি গোল করেন বারকোলা, পাস দেন এমবাপে। প্রথমার্ধে ইংল্যান্ড ঠিক যা যা করেছিল দ্বিতীয়ার্ধে ফ্রান্সও তাই করল। প্রান্ত ধরে একের পর এক আক্রমণ তুলে আনছিল তারা, আর তাতেই বারবার ভেঙে পড়ছিল ইংল্যান্ডের রক্ষণ। ইংরেজ ফুটবলারদের ক্লান্ত দেখাচ্ছিল। ঠিক সেই সময় বেলিংহাম ও ইলিয়ট অ্যান্ডারসনকে নামালেন টুখেল। তারা মাঝে মাঝে খেলাটা ধরলেন, গতি খানিকটা কমালেন, তাতে ফ্রান্সের সুযোগ কিছুটা কমল। গোল করার জন্য অলআউট আক্রমণ ছাড়া উপায় ছিল না ফ্রান্সের। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রতি আক্রমণে উঠে ফ্রান্সের বক্সে ঢুকলেন স্পেন্স, তাকে ফাউল করলেন ইউমেকানো। পেনাল্টি পেল ইংল্যান্ড। কেন না থাকলে বেলিংহাম পেনাল্টি নেন, তিনিও নিতে গেছিলেন এই ম্যাচেও। তারপর মনে পড়ল সাকা জোড়া গোল করেছেন, ফলে সাকাকে বল দিলেন, পেনাল্টি থেকে গোল করে হ্যাট্রিক করলেন সাকা। ফ্রান্স অবশ্য হাল ছাড়েনি, সংযুক্ত সময়ে 6 মিনিটের মাথায় দলের চতুর্থ গোল করেন দেম্বেলে। আরেকটি গোল করলেই খেলা দাঁড়াতো অতিরিক্ত সময়ে, কিন্তু গোটা দ্বিতীয়ার্ধ জুড়ে লাগাতার আক্রমণে ফরাসি ফুটবলাররাও হয়তো একটু ক্লান্ত হয়ে পড়েছিলেন। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করলেন বেলিংহাম। জিতে মাঠ ছাড়ল ইংল্যান্ড, বিশ্বকাপ থেকে বিদায় নিতে নিতে একটি দুর্দান্ত ম্যাচ উপহার দিলেন এমবাপে বেলিংহামরা। বিশ্বকাপ ফাইনালের মহারণ শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হওয়ার কথা স্পেন ও আর্জেন্টিনার, কিন্তু ম্যাচের আগে নতুন আতঙ্ক ছড়িয়েছে কানাডার ভয়াবহ দাবানল। সেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ ইয়র্ক এবং আশেপাশের বিস্তীর্ণ এলাকা, বেড়েছে বায়ু দূষণের মাত্রা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বিশ্বকাপ ফাইনাল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ফুটবল মহলেও। তবু ফিফা জানিয়ে দিয়েছে আপাতত ম্যাচের সময় বা সূচিতে কোনো রকম পরিবর্তনের পরিকল্পনা নেই তাদের। অর্থাৎ ধোঁয়ার যে ছায়া মাথায় নিয়েই বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় লড়াইয়ে নামতে চলেছে দুই ফাইনালিস্ট। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হলেও এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফিফার মায়ামি কমন সেন্টারে পুরো টুর্নামেন্ট জুড়ে আবহাওয়া দপ্তরের কর্মীরা নজর রাখছেন পরিস্থিতির ওপর। বিশেষজ্ঞদের মতে রবিবার পরিস্থিতি কিছুটা ভালো হলেও ধোঁয়ার প্রভাব পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞানের অধ্যাপক জানিয়েছেন দূষণের মাত্রা কম হলেও তা ফুটবলারদের উপর প্রভাব ফেলতে পারে। তার দাবি দূষণের প্রভাব কতটা হবে তার মাত্রার উপর নির্ভর করে, মাত্রা কম হলেও প্রভাব কম হবে, কিন্তু প্রভাব একেবারেই থাকবে না এমনটা নয়। বিশেষ করে এত উচ্চ মাত্রার শারীরিক পরিশ্রমের সময় এর প্রভাব পড়তেই পারে। এখন দেখার শেষ পর্যন্ত পরিস্থিতি কী থাকে এবং তার পরিপ্রেক্ষিতে খেলায় তা কতটা প্রভাব ফেলে সেদিকে সকলের নজর থাকবে। বাকি খবরে যাব, কিন্তু তার আগে আমাদের বিশ্বকাপের স্পেশাল সেগমেন্ট বিশ্বকাপের রঙ্গমঞ্চে আজ কি বিশেষ রয়েছে শুনে নেব।
1: কাপ রঙ্গমঞ্চে

আজকের ম্যাচ শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে উঠবে ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি, বিশ্বকাপ। কিন্তু এই সোনালি ঝকঝকে আকর্ষণীয় ট্রফির উৎস, ইতিহাস বা ব্যাকগ্রাউন্ড কখনো জানার চেষ্টা করেছেন? গত 96 বছর ধরে এই ট্রফি বিশ্বকাপ জয়ী দলের হাতে উঠেছে। এই ট্রফির নকশার নেপথ্যে রয়েছেন একজন ইতালীয় ভাস্করের অনন্য সৃষ্টিশীলতা এবং এক দীর্ঘ ইতিহাস। মিলানের ব্রেরা এলাকার নিজের স্টুডিওতেই বিশ্বকাপের যে ট্রফি তার নকশা তৈরি করেছিলেন ইতালীয় ভাস্কর সিলভিও গজ্জানিগা। 1970 সালে তৃতীয়বার বিশ্বকাপ জেতে ব্রাজিল, আর চিরস্থায়ীভাবে আগের ট্রফি নিজেদের দখলে করে নেয়। তারপর নতুন ট্রফির নকশার জন্য প্রতিযোগিতার আয়োজন করে ফিফা।

0: সেই প্রতিযোগিতায় গজ্জানিগর নকশাই শেষ পর্যন্ত নির্বাচিত হয়। তার নকশায় দেখা যায় দুটি মানব মূর্তি সর্পিলভাবে উঠে গিয়ে পৃথিবীর মতো গোলাকার একটি জিনিসকে ধরে আছে। সিলভিও গজ্জানিগা 2016 সালে প্রয়াত হন। তার ছেলে জর্জিও জানান, ট্রফির নকশায় পৃথিবীকে সব কিছুর ঊর্ধ্বে রাখা হয়েছে। ফুটবলারদের শরীরের ক্ষমতা, পরিশ্রম, সংগ্রাম এবং জয়ের জন্য এই লড়াই ফুটে উঠেছে সেই ভাস্কর্যে। এই আর যে হাতগুলো রয়েছে একই সঙ্গে বিজয়ের প্রতীক এবং সমর্থকদের উচ্ছ্বাসকে তুলে ধরছে। বর্তমান বিশ্বকাপ ট্রফি 36 সেন্টিমিটারের উঁচু এবং 18 ক্যারেট সোনা দিয়ে তৈরি। এর নিচের অংশে সবুজ ম্যালাকাইটের দুটি বলয় রয়েছে যা ফুটবল মাঠের প্রতীক। 2026 বিশ্বকাপ সহ এখনও পর্যন্ত 14টি বিশ্বকাপে গজ্জানিগর নকশা ট্রফি ব্যবহার করা হয়েছে। ফিফা অন্তত 2038 সালের বিশ্বকাপ পর্যন্ত এই ট্রফির ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বকাপের আগের ট্রফির ইতিহাসও কিন্তু কম রোমাঞ্চকর নয়। 1930 সালে প্রথম বিশ্বকাপের জন্য তৈরি সেই ট্রফিতে গ্রিক দেবী নাইকির প্রতিকৃতি ছিল। বিশ্বকাপের প্রতিষ্ঠাতা জুলে রিমের নামে ট্রফিটির নাম ছিল জুলে রিমে ট্রফি। বাকি খবরে যাব, কিন্তু তার আগে শুনে নেব একটি বিজ্ঞাপনী বিরতি। ফিরব আবার খেলার খবরে।
1: মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

এবার যাব ক্রিকেটের খবরে। এই মুহূর্তে চলছে ভারত বনাম ইংল্যান্ড 3 ম্যাচের একদিবসীয় সিরিজের তৃতীয় একদিনের ম্যাচ। এই ম্যাচ নির্ণায়কও বটে, আর এই মুহূর্তে ব্যাটিং করছে, আগেই বললাম, ইংল্যান্ড। টসে জিতে তারা প্রথম ব্যাটিং করছেন এবং 23 ওভারের শেষে এই মুহূর্তে 148 রানে তারা ব্যাট করছে এবং তারা কোনো উইকেট হারায়নি। ব্যাট করছেন বেন ডাকেট 57 রানে এবং জেকব বেথল 74 রানে। জেকব বেথল 72 বলে 74 রানে আছেন, আর 67 বলে 57 করেছেন বেন ডাকেট। জেকব বেথলের কথা যদি আলাদা করে বলি, তিনি 8টি 4 এবং 2টি 6 মেরেছেন তার এই ইনিংসে, আর বেন ডাকেট বেশ সাবধানীভাবেই আজকের ইনিংসটা গড়ে তুলেছেন। তিনি মাত্র 4 মেরেছেন 8টি, কোনো 6 তিনি মারেননি। আর বোলিং কার্ডের দিকে যদি একটু নজর দেওয়া হয়, অর্ষদীপ সিং 6 ওভার বল করেছেন, 36 রান দিয়েছেন, স্বাভাবিকভাবেই তিনি কোনো উইকেট পাননি যেহেতু কোনো উইকেটই পড়েনি। প্রসিদ্ধ কৃষ্ণা 5 ওভার বল করেছেন, 21 রান দিয়েছেন তিনি। এছাড়া প্রিন্স যাদব 3.1 ওভার বল করেছেন, আর তিনি দিয়েছেন 29 রান। আর গুরনুর ব্রার এছাড়া বল করেছেন, তিনি 5 ওভার বল করে 29 রান দিয়েছেন। অক্ষর প্যাটেলও 4 ওভার বল করেছেন, তিনি 28 রান খরচ করেছেন। আর এর আগে টসে জেতার সময় আমরা দেখলাম যে ভারতীয় যে স্কোয়াড, যে দল, সেটার আজকে বেশ অনেকগুলো পরিবর্তন হয়েছে। কেএল রাহুল আগের ম্যাচে খেলতে পারেননি, তিনি দলে এসেছেন। আর এছাড়া প্রিন্স যাদব এবং অর্ষদীপ সিং তারা দলে যোগ হয়েছেন। আর দল থেকে এই ম্যাচের জন্য নেই শিবম দুবে, জসপ্রীত বুমরা এবং চোটের কারণে ওয়াশিংটন সুন্দর কিন্তু এই ম্যাচ খেলতে পারছেন না। আবার সময় পেলে আমরা ফিরব, এর সাথে সাথে আমার কথা বলতে বলতেই 150 রানের গণ্ডি পেরিয়ে গেল ইংল্যান্ড। আর বলবো সময়ের শেষের দিকে যদি পাওয়া যায় আবার আমরা স্কোরে ফিরব। এই ম্যাচ খুব ইম্পর্ট্যান্ট, কারণ রোহিত শর্মা বিরাট

0: কোহলি এই ম্যাচে খেলছেন, সামনে আমাদের দেড় বছর একটু বেশি, তারপরেই আমাদের বিশ্বকাপ, তাই এই সিরিজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখি কতটা ভালো খেলে ভারতীয় দল, উইকেট পাওয়া যায় কি না। আর প্রথম যে ম্যাচ সেটা এই সিরিজের কথা যদি বলি, সেই ম্যাচে কিন্তু বেশ সহজেই জিতে গিয়েছিল ভারতীয় দল, দ্বিতীয় ম্যাচে জেতার জায়গা থেকেও হেরে যায় ভারত। ইংল্যান্ডের প্রথম পাঁচটি উইকেট কম রানে ফেলে দিল, কিছুতেই জো রুটকে আউট করা যায়নি, তিনি কার্যত একার হাতে ইংল্যান্ডকে জিতিয়ে দেন, শেষ পর্যন্ত অপরাজিত থাকেন আগের ম্যাচে 99 রানে। আর জো রুটের কথা যখন উঠল, তখন আপনাদের জানিয়ে রাখি এই সপ্তাহের খেলোয়াড়ও হলেন জো রুট। আপনারা জানেন প্রতি রবিবার আমরা এই বিশেষ সেগমেন্ট আপনাদের সামনে নিয়ে আসি, তাহলে শুনে নি আজকের এই সপ্তাহের খেলোয়াড় কে হলেন।
1: এই সপ্তাহের খেলোয়াড়,

বৃহস্পতিবার গ্রুনুর ব্রারের বলে ফাইন লেগ দিয়ে যখন বাউন্ডারি মারলেন জোরুট, সেঞ্চুরির জন্য তখন কেবল একটি শটই প্রয়োজন ছিল। ইংল্যান্ডের জয়ের জন্য তখনও প্রয়োজন ছিল 26 রান। সেঞ্চুরি ছুঁতে রুটের লাগত 4 রান। অবিশ্বাস্যভাবে শেষ পর্যন্ত অপরাজিত থেকেও 17 রান হলো না তার। ম্যাচ শেষে অবশ্য ইংলিশ এই গ্রেটের দাবি, দলের জয়ের ম্যাচে তার আক্ষেপ নেই এই 17 রান না হয়। ইংল্যান্ডের হয়ে রেকর্ড 20টি ওয়ানডে সেঞ্চুরি করা রুট 99 রানে অপরাজিত থাকা প্রথম ইংলিশ ব্যাটসম্যান। প্রথম একদিনের ম্যাচে 76 রান করেছিলেন তিনি। বারবার ইংল্যান্ড যখন বিপদের মধ্যে পড়েছে, ত্রাতা হয়ে তাদের সামনে দাঁড়িয়েছেন এই জোসেফ এডওয়ার্ড রুট, সংক্ষেপে জো রুট। তার জন্ম 30 ডিসেম্বর 1990 দক্ষিণ ইয়র্কশায়ারের সেফিল্ড এলাকাতে তার জন্ম। একসময় টেস্ট ক্রিকেটে র্যাঙ্কিংয়ে তিনি বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান ছিলেন। 2012-13 মৌসুমে ভারত সফরে রুট মনোনীত হন। নাগপুরে অনুষ্ঠিত 4th টেস্টের মাধ্যমে অভিষেক ঘটে তার। সাবেক ইংরেজ অলরাউন্ডার পল কলিংউডের কাছ থেকে 655তম খেলোয়াড় হিসেবে ক্যাপ নেন জো রুট। তিনি টেস্ট ও ওডিআই উভয় ফরম্যাটেই ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক। টেস্টে 166টি ম্যাচে তার মোট রান 14,114 রান। ওয়ানডেতে 191টি ম্যাচে তার মোট রান 7,752। বিশ্ব ক্রিকেটে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানের তালিকায় তিনি বর্তমানে দ্বিতীয় স্থানে আছেন। শীর্ষে অবশ্যই সচিন তেন্ডুলকর। ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি 41টি টেস্ট সেঞ্চুরি এবং ওডিআইতে 20টি সেঞ্চুরি করার রেকর্ড তারই দখলে। ব্যাটিংয়ের পাশাপাশি পার্ট টাইম অফ স্পিন বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে তার 78টি উইকেট রয়েছে, যার মধ্যে সেরা বোলিং ফিগার 8 রান দিয়ে 5 উইকেট। এই সপ্তাহের খেলোয়াড় হিসেবে জো রুটকে ক্রীড়াঙ্গনের তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা। দীর্ঘ 2 বছরের অপেক্ষার অবসান। 2024 সালে সৈয়দ মোদী প্রতিযোগিতার ফাইনালে ওঠার পর শনিবার জাপান ওপেনের ফাইনালে পৌঁছালেন PV সিন্ধু। সেই সঙ্গে প্রথম ভারতীয় মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে তিনি জাপান ওপেনের খেতাবি ধাপে পৌঁছালেন। সিন্ধু হারান চীনের চেন ইউফেইকে। দ্বিতীয় গেমে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ম্যাচ ছাড়তে বাধ্য হন ইউফেই। তখন স্কোর ছিল 21-19, 15-10। এই জয়ের ফলে তার বিরুদ্ধে টানা 5 ম্যাচে হারের যে ধারাও সেটাও কিন্তু ভেঙে দিলেন সিন্ধু। শেষ 8-এর দ্বৈরথে ওয়াকওভার পাওয়ায় সিন্ধুকে এদিন কিন্তু আরও তরতাজা দেখাচ্ছিল। রবিবার ফাইনালে তার প্রতিপক্ষ জাপানের আকানে ইয়ামাগুচি। প্রথম গেমের শুরুটা অবশ্য সিন্ধুর ভালো হয়নি। বিরতির পর ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করেন চীনা তারকা। সিন্ধুর নিখুঁত ক্রস ড্রপ বারবার সমস্যা ফেলছিল ইউফেইনকে। ম্যাচের অন্যতম আকর্ষণ ছিল 51 শটের র্যালি, যেখানে শেষ হাসি হাসেন সিন্ধু। একসময় পয়েন্ট ছিল 19-19। সেখান থেকে অসাধারণ মানসিক দৃঢ়

তা দেখিয়ে পরপর দুটি পয়েন্ট জিতে প্রথম গেম নিজের নামে করে নেন সিন্ধু। দ্বিতীয় গেমেও একসময় ভারতীয় তারকা 11-7 ব্যবধানে এগিয়েছিলেন, শেষ পর্যন্ত চোট গুরুতর হয়ে ওঠায় আর খেলা যা চালিয়ে যেতে পারেননি ইউফেই। 10-15 এই স্কোরে তিনি ম্যাচ ছেড়ে দেন এবং তার ফলে সিন্ধুর ফাইনালে ওঠা নিশ্চিত হয়ে যায়। ম্যাচের পর ভারতীয় তারকা বলেছেন, প্রথম গেমে একটা সময় ইউফেইকে ব্যবধান কমিয়ে ফেলেছিল, তখন কোচ মাথার মধ্যে গেঁথে দিয়েছিলেন অতীত নিয়ে ভাববে না, পরের পয়েন্ট অর্জনের চেষ্টা করি, কোচের সেই পরামর্শই আমাকে মানসিকভাবে আরও শক্তিশালী থাকতে সাহায্য করেছে। ফুটবলের মরশুমে ফুটবলের একটা দারুণ খবর দিয়ে আজকের ক্রীড়াঙ্গন শেষ করব। ইউরোপের মাটিতে অনূর্ধ্ব-12 ফুটবলে ভারতের দাপট রাখল, অব্যাহত রাখল মিনার্ভা একাডেমি। মাত্র এক সপ্তাহ আগে হেলসিঙ্কি কাপ জয়ের পর এবার সুইডেনে গোথিয়া কাপ জিতে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো তারা। ফাইনালে ব্রাজিলের RS স্পোর্টস ইয়োলোকে 2-1 গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে ভারতীয় খুদেরা। টুর্নামেন্ট জুড়ে মিনার্ভার পারফরমেন্স ছিল চোখ ধাঁধানো। গ্রুপ পর্বে ইংল্যান্ডের প্রিপ স্কুল পুমাস ব্লকে 12-0 গোলে নরওয়ে লিডস্টেমসকে 13-1 এবং সুইডেনের সুরতে ISFকে 16-0 গোলে উড়িয়ে নকআউটে ওঠে তারা। এরপর কেনিয়া লেগাসি একাডেমিকে 6-2, ফ্রান্সের OFC ক্রুসানকে 17-1 এবং বলিভিয়ার কাফেরি টোস FCকে 8-0 গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা পাকা করে। ইউক্রেনের FC লোকোমোটিভ কিয়েভের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে 3-2 গোলে জিতে ফাইনালে ওঠে মিনার্ভা। ফাইনালে কিভগেন থাংসালার গোলে এগিয়ে গেলেও ব্রাজিল সমতা ফেরায়, তবে নংরেমের দুর্দান্ত ফ্রিকিকই ম্যাচের ভাগ্য নির্ণয় করে। শেষ মাসি বাজতেই ইতিহাস গড়ে মিনার্ভা, প্রমাণ করে ইউরোপ জয় এখন তাদের অভ্যাস। আর সময় একদম শেষ, আর যেতে যেতে আরেকবার আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে ভারত বনাম ইংল্যান্ডের যে একদিবসীয় ম্যাচ চলছে সেখানে এখনও কোনো উইকেট তুলতে পারেনি ভারতীয় দল। 164 রানে বিনা উইকেট হারিয়ে ব্যাট করছে ইংল্যান্ড, ওভার হয়েছে 25.3 ওভার। ক্রীড়াঙ্গন আজ এ পর্যন্তই। ক্রীড়াঙ্গন কেমন লাগছে আপনাদের জানাতে ভুলবেন না, জানাবেন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী স্পোর্টস কলকাতাতে আমাদের মেসেজ করে। আপনাদের সঙ্গে ছিলাম আমি অর্ঘ্য, সকলে ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন ক্রীড়াঙ্গন।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি

সম্প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

0: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে। আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
1: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
0: রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক, রাস্তার দুদিকের খোঁজ রাখতে।
2: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে যুববাণীর অনুষ্ঠান।
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও নিউজ অন এয়ার অ্যাপে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম, উপস্থাপনায় মল্লিকা চৌধুরী এবং সৌরভ দেবনাথ, অংশগ্রহণে আয়ুষী খাঁ, দেবদত্তা ঘোষ, ঋতর্ষী পাল এবং শুভশ্রী কারফা।

0: বেশ বেশ বেশ, গানটা একটু থামাও, কারণ বুঝতে পারছি তোমার মনের অবস্থা। এই যে পুরো একটা হলুদ পাখির মতন তুমি চলে এসেছো, পুরো হলুদ জামা টামা পরে,
1: তাহলে তো হলুদ পাখি গানটা গাইতে হতো,
0: হলুদ পাখি গানটা গাইতে হতো। কিন্তু এই যে তুমি মেঘের গান দিয়ে শুরু করলে, কিংবা একটু মনের মধ্যে একটু বৃষ্টি বৃষ্টি করছে,
1: আজকে আমি ভাবলাম যে ঠিক আছে সবসময় নীল পরি, নীলেই থাকি, কিন্তু এখন আজকে একটু মনে হলো যে আজকে যখন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে আসছি তখন একটু হলুদ পরে আসি। তোমার তো প্রিয় রং হলুদ।
0: ওহো, আমি জাস্ট মানে মানে
1: তুমি আজকে নীল পরে
0: এইবার আমি জাস্ট কি বলে আকাশে উড়বো আর কি, ফানুসের মতো। যে তুমি আমার পছন্দের রঙের একটা জামা পরে এসেছো, এটা ভেবেছো?
1: তুমিও তো পড়েছো, তুমিও নীল পড়েছো।
0: না, আমারটা ঠিক নীল নয়। এই কি,
1: হ্যাঁ এটা নীলই। এটা কি, এরকম তর্ক জুড়লে হয়?
0: আচ্ছা, তর্ক আমরা জুড়বো, তবে তর্কর সঙ্গে একটু মজা থাকবে।
1: না না, তার আগে এটা বলো সৌরভ, যে আজকে আমরা কারে চলে এসেছি এবং কোথায় এসেছি, এবং এই যে গান গাইতে গাইতে গুনগুন করতে করতে দুজনে মিলে চলে এলাম, এটা কেন এবং কোথায় হচ্ছে?
0: এই যে আড্ডা, এই যে তর্ক, সবকিছু নিয়েই
1: আমরা, না না না, একটু দ্বিমত হচ্ছে বিষয় নিয়ে। তর্ক টর্ক নেই আজকে, খালি আড্ডা, গান আর গল্প।
0: যেখানে মল্লিকা সৌরভ থাকবে সেখানে তর্ক হবে না, সেখানে একটা,
1: আমি আজকে ভেবে এসেছি বন্ধুদের মাঝে বসে আজকে তোমার সঙ্গে তর্ক করবো না।

0: আমরা আড্ডা দিতে এসেছি, আজকে গান করব, আড্ডা দেব, গান শুনবো, বন্ধুদের কবিতা শুনবো।
1: বেশ বেশ,
0: তারপর কোথায় চলে এসেছি সেটা একটু জানিয়ে দাও।
1: আজকে এই মুহূর্তে সৌরভ মল্লিকা চলে এসেছি যুববাণী কমন রুমের আড্ডায়, গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন এয়ার অ্যাপে, যেখানে বিকেলে 5:30 তোমরা এই মুহূর্তে শুনতে পাচ্ছ রেডিওর সামনে বসে এক কাপ চা বা কফি হাতে নিয়ে।
0: একেবারে একেবারে। আর এই যে মেঘরোদ্দুর নিয়ে আমরা কথা বলা শুরু করে দিয়েছি, কারণ আজকের বিষয়টা ওই মেঘরোদ্দুরকে নিয়ে। সবসময় রোদ্দুর নিয়ে থাকি, কথা বলি, কিন্তু আজকে বিশেষত মেঘ এবং বৃষ্টি এসে কিন্তু আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে।
2: পরের
0: বন্ধুর কাছে, তোমার নাম কি এবং তুমি কোথা থেকে এসেছো?
3: আমার নাম দেবদত্তা ঘোষ, আমি এসেছি কসবা থেকে।
0: তার মানে একটু কাছাকাছি সৌরভ, কসবা মানে আমাদের খুব একটা মানে আকাশবাণী
1: দূরে নয়। হ্যাঁ
0: হ্যাঁ, খাত বাড়ালি বন্ধুকে পাওয়া
1: যায়। একদম একদম।
0: চলে আসি পরের বন্ধুর কাছে, তোমার নাম কি এবং তুমি কোথা থেকে এসেছো?
4: আমি শুভশ্রী কারফা, আমি এসেছি বাখরপুর কৃষ্ণবল্লভপুর হুগলি থেকে।
1: মানে পরপর জেলা চলছে, হাওড়া কলকাতা হুগলি। হ্যাঁ, এবারে আমাদের চতুর্থ, আমাদের শেষ বন্ধু আজকে কে আছে
0: এবং দেখি সে কোন জেলা থেকে এসেছে।
5: দুর্ভাগ্যবশত আমি কলকাতা থেকে এসেছি, আমার নাম ঋতর্ষি পাল এবং আমার বাড়ি যাদবপুরে।
0: বাহ, তার মানে সবার সঙ্গে আলাপ টালাপ হওয়ার পরে বুঝতে পারছি বেশ আজকে মানে জাম প্যাকড একটা সেশন হতে চলেছে, কি বলো?
1: এবং আড্ডা তো হবে, কিন্তু তার সঙ্গে যদি আজকে রবিবারের বিকেলে মজার ছলে কিছু প্রশ্নোত্তর রাউন্ড রাখা যায় কেমন হয়?
0: খুব ভালো হয় সৌরভ, কিন্তু প্রশ্নে যাওয়ার আগে যদি কোন একজন বন্ধুর থেকে কিছু একটা শুনে নি, মানে গান শুনতে কিন্তু খুব ইচ্ছা করছে,
1: তার মধ্যে সেটা যদি হয় লোকসঙ্গীত, বাংলার লোকসঙ্গীত, তাহলে কেমন হয়?
0: দুর্দান্ত, জমে একেবারে জম্পেশ হয়ে যাবে। তাহলে প্রথমেই চলে আসে আয়ুষির কাছে। আয়ুষি, তুমি আজকে কি শোনাচ্ছ আমাদেরকে?
2: আমি আজকে লালন গীতি শোনাতে চলেছি সবাইকে, আশা করছি ভালো লাগবে।

0: বাহ, দুর্দান্ত,
1: সবাই হাত তালি দাও।
0: সত্যি মানে বাংলার লোকসঙ্গীত শুনে মানে সেটা সত্যি বাংলার ওই মাটি বলো বা আমাদের ওই শিকড়টাকে আরেকবার বোধহয় চেনায় নাকি?
1: একেবারে একেবারে। আর আজকে মানে সবকিছু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আমি ভাবছিলাম বর্ষাকে আনবো, আপাতত চলে আসে আমাদের প্রথম রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড হচ্ছে একটা কুইজের রাউন্ড।
0: না না না না না না না বৎস, রাউন্ড বলার আগে আমাদের এই যে চারজন বন্ধু আছে,
1: আমি কি করে ভুলে গেলাম,
0: তাদেরকে তো একটু টিমে ভাগ করে দিতে হবে।
1: তোমার দোষ, আমি শুরুতেই বলতে চেষ্টা করেছিলাম, তুমি বলতে দাওনি তখন।
0: বলে না যা খারাপ তার সবার দোষ, যা ভালো সেটা সব আমার কৃতিত্ব, তোমার হচ্ছে সেরকম একটা।
1: কার সংস্পর্শে আছি দেখো। আচ্ছা হ্যাঁ,
0: এই যে প্রথম দুজন আছে আয়ুষী এবং দেবদত্তা, খুব মিষ্টি মুখে হাসি হাসি মুখে একটা বসে আছে, তাদেরকে যদি আমরা নাম দিই মেঘ, আবার এদিকে ঋতর্ষী এবং শুভশ্রীকে যদি আমরা নাম দিই মল্লার,
1: তো চলে এসেছে মেঘ মল্লারের টিম। মেঘে আছে আয়ুষী এবং দেবদত্তা, আর মল্লারে আছে শুভশ্রী এবং ঋতর্ষী।
0: বেশ বেশ বেশ, তাহলে এই দুটো টিম মেঘ এবং মল্লারকে নিয়ে শুরু করতে চলেছি আজকের যুববাণী কমন রুম অনুষ্ঠানের প্রথম রাউন্ড। প্রথম রাউন্ডে আমরা বন্ধুদের জন্য রেখেছি কিছু এমন প্রশ্ন, সেই প্রশ্ন যেই টিমের কাছে থাকবে সেই টিম যদি বলতে পারে, সঠিক উত্তর যদি দিতে পারে, তাহলে পেয়ে যাবে +10,
1: আর যদি ভুল উত্তর দেয় তাহলে কিন্তু তারা পেয়ে যাচ্ছে 0। এবং অন্য দল চ্যালেঞ্জ করে যদি সেই উত্তরটা সঠিক দেয় তাহলে তারা কিন্তু পেয়ে যাচ্ছে +20। তাহলে চলো শুরু করি আমাদের কুইজ রাউন্ড।
0: প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন টিম মেঘের কাছে,
1: পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত প্রথম ভারতীয় ক্রীড়াবিদ কে?
2: মিলখা সিং।
1: একেবারে সঠিক উত্তর, জোরে হাত তালি। প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়ে টিম মেঘ কিন্তু পেয়ে গেল +10।
0: এরপরে ঋতর্ষী এবং শুভশ্রীর কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন,
1: প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র কোনটি?
3: কি টিম মল্লার কিছু পারবে না পারবে না?
4: জানতাম কিন্তু মনে পড়ছে না।
1: পুরো চুপচাপ হয়ে গেছে দলটা, সৌরভ কিছুই বলছে না, এরা দেখি এত কঠিন হয়ে গেল প্রশ্নটা।
0: না ওদের মুখ দেখে কিন্তু আমার মনে হচ্ছে না যে ওদের মাথায় আসছে এই মুহূর্তে।
1: ঠিক আছে আপাতত চলে যাই আমরা টিম মেঘের কাছে। মেঘ তোমরা কি বলতে পারবে
0: চ্যালেঞ্জ করে?
5: রাজা হরিশচন্দ্র।
0: না উত্তরটি হচ্ছে বিল্ল মঙ্গল।
1: ঠিক আছে আপাতত এই দ্বিতীয় প্রশ্নের উত্তর কেউ পারলো না, চলে আসে আবার টিম মেঘের কাছে। ভারতের কোন দুই শহরের মাঝে প্রথম বুলেট ট্রেন তৈরি করা হয়েছে?
3: বোম্বে শ্রীনগর।
1: আমরা নিয়ে নিলাম মেঘের উত্তর, চলে আসছি মল্লারের কাছে। মল্লার তোমরা কিছু বলতে চাও?
6: মুম্বাই থেকে আহমেদাবাদের মধ্যে।
1: এটা একেবারে সঠিক উত্তর, ভীষণ খুশি আমি টিম মল্লারের জন্য। টিম মল্লার পেয়ে যাচ্ছে +20, জোরে হাত তালি। টিম মল্লারের কাছে চলে আসছে পরের প্রশ্ন,
0: ফিফা ওয়ার্ল্ড কাপ যেহেতু চলছে,
1: একেবারে
0: একদম মরশুম সিজন চলছে ওয়ার্ল্ড কাপে,
1: চলো চলো।
0: 2030 এর ফিফা ওয়ার্ল্ড কাপ কেন গুরুত্বপূর্ণ হতে চলেছে?
6: 50তম ওয়ার্ল্ড কাপ হতে চলেছে।
0: না
1: ভুল হয়েছে, টিম মল্লার বলেছে 50তম।
0: টিম মেক কি বলছে শুনে নি?
3: 25th।
0: তাহলে উত্তরটা কি
1: বলেই দিই, সেটা হচ্ছে 100তম বছর হচ্ছে। আপাতত এই রাউন্ডের এই শেষ প্রশ্নের কোনো নম্বর টিম মল্লার পাচ্ছে না।
0: ফার্স্ট রাউন্ডের পরে আমাদের টিম মেঘ মানে যেখানে আছে আয়ুষী এবং দেবদত্তা তারা পেয়ে গেছে 10 পয়েন্ট, আর টিম মল্লার যেখানে আছে ঋতর্ষী এবং শুভশ্রী তাদের ঝুলিতে আছে 20 পয়েন্ট।
1: জোরে হাত তালি। চিন্তার কোনো কারণ
0: নেই,
1: কোনো কারণ নেই। একটু স্বাদ বদল যদি আমরা করি, যদি আরেকটা গান বা কোনো কবিতা শুনে নি কেমন হয়?
0: খুব ভালো হয়। তাহলে আমরা চলে যাই বরং
1: কার কাছে, কার কাছে, কার কাছে যাব? একটু কবিতা শুনবে?
0: বেশ, তাহলে কবিতাকে বলতে চলেছো শুভশ্রী কারফা।
7: আজ আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সুখ দুঃখ আবৃত্তি করব।
1: বাহ।
7: বসেছি আজ রথের তলায় স্নান যাত্রার মেলা, সকাল থেকে বাদল হলো ফুরিয়ে এলো বেলা, আজকে দিনের মেলামেশা যত খুশি যতই নেশা, সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি, এক পয়সায় কিনেছেও তাল পাতার এক বাঁশি, বাজে বাঁশি পাতার বাঁশি আনন্দ স্বরে হাজার লোকের হর্ষধ্বনি সবার উপরে, ঠাকুর বাড়ি ঠেলা ঠেলি লোকের নাহি শেষ, অবিশ্রান্ত বৃষ্টি ধারায় ভেসে যায় রে দেশ, আজকে দিনের দুঃখ যত নাই রে দুঃখ উহার মতো, ওই যে ছেলে কাতর চোখে দোকান পানি চাহি, একটি রাঙা লাঠি কিনবে একটি পয়সা নাহি, যে আছে নিমে সারা নয়ন অরুণ, হাজার লোকের মেলাটি রে করেছে করুণ।
0: সত্যি সুখ দুঃখ এই জিনিসটা সত্যি আমাদের জীবনের সঙ্গে
1: জোয়ার ভাটার মতন,
0: একদমই তাই,
1: সে যায় সবটাই ট্রানজিয়েন্ট। যাই হোক, আপাতত যতক্ষণ এই মহলে আছি এবং এই মাহলে আছি,
0: এবং সব থেকে বড় কথা যতক্ষণ আমরা এই আকাশবাণীতে বসে আছি, যেই নামটাও রবি ঠাকুরের দেওয়া, আর সেখানে বসে রবি ঠাকুরেরই কবিতা শুনছি, সত্যি অসাধারণ একটি মুহূর্ত তৈরি হয়,
1: তাই না? সৌরভ, এইভাবে বোধহয় প্রাপ্তি ঘিরে ধরে আমাদেরকে। যাই হোক, আপাতত চলে আসে পরের রাউন্ডে। আমাদের পরের রাউন্ড কিন্তু অডিও রাউন্ড, এবং রাউন্ডটার নাম হচ্ছে সুরো বাহার।
0: তো এই সেকেন্ড রাউন্ডে আমরা তোমাদেরকে কিছু অডিও শোনাবো, তোমাদেরকে শুনে সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। যেই টিমের কাছে প্রশ্ন থাকবে সেই টিমের জন্য থাকবে +15। উত্তর বলতে না পারলে বা উত্তর ভুল বললে এখানে কিন্তু -5 হতে চলেছে। আর যদি চ্যালেঞ্জ করে পরের টিম তোমরা ঠিক বলতে পারো তাহলে তোমরা পেয়ে যাবে +10, কিন্তু ভুল উত্তর বললে -10।
1: চলে আসি টিম মেঘের কাছে, শুনিনি তোমাদের প্রথম প্রশ্ন।

0: এই যে পুরুষ কণ্ঠটি শুনলে, এটি কার?
1: উস্তাদজি রশিদ খান?
2: না, ওরা বোধহয় একটু।
0: তাহলে চলে আসি টিম মল্লারের কাছে। মল্লার, তোমরা কি চ্যালেঞ্জ করতে চাও? তাহলে এই রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন টিম মল্লারের কাছে।

0: বন্দে মাতরম প্রথম কোন সুরকার কম্পোজ করেন?
1: সলিল চৌধুরী।
2: আচ্ছা, আমরা উত্তরটা এখন দেবো না। টিম মেঘ, তোমরা কি চ্যালেঞ্জ করতে চাও? তাহলে টিম মেঘ চ্যালেঞ্জ করছে না, আবার মাইনাস পেয়ে যাওয়ার ভয়ে এরা ভয়ের চোটে আর খেলছেই না, বুঝেছো তো? যাই হোক, টিম মলার আপাতত মাইনাস ৫ পেল।
0: প্রথম সঙ্গীত শিল্পী যিনি কম্পোজ করেছিলেন তিনি হচ্ছে সঙ্গীত শিল্পী যদুনাথ ভট্টাচার্য,
2: যাকে আমরা যদু ভট্ট নামেও চিনি।
0: একদম।
2: চলে আসছি টিম মেঘের কাছে, তোমাদের পরের প্রশ্ন হচ্ছে,

0: এই যে কণ্ঠটা শুনলাম আমরা, কার কণ্ঠ বলতে পারবে?
1: শুভা মুদগলজি।
0: চলো জোরে হাততালি। এই রাউন্ডের টিম মেঘের কাছে যে শেষ প্রশ্নটা ছিল সেটাতে কিন্তু একেবারে সঠিক উত্তর দিয়ে টিম মেঘ পেয়ে গেছে +15।
2: এবারে আমাদের এই রাউন্ডের চতুর্থ প্রশ্ন এবং শেষ প্রশ্ন টিম মল্লারের কাছে।

0: এই যে যন্ত্রটি শুনলাম, এটি বাংলার লোকসঙ্গীতে ব্যবহৃত একটি খুব পরিচিত যন্ত্র। বলতে পারবে যন্ত্রটির নাম কি?
1: একতারা।
2: আপাতত টিমওয়ালাকে দিতে হচ্ছে -5, কারণ উত্তরটা ঠিক নয়, একেবারেই বেঠিক। চলে আসি টিম মেঘের কাছে। মেঘ, তোমরা কি চ্যালেঞ্জ করবে? করবে না চ্যালেঞ্জ? ঠিক আছে, তাহলে উত্তরটা বলেই দাও সৌরভ। হাতছাড়া করে ফেললো ওরা আবার নম্বর।
0: তুমি যে স্পিডে বলছো তুমিই বলে দাও।
2: আমি খমকের স্পিডে বলছি, তাই উত্তরটা হচ্ছে খমক।
0: বেশ বেশ বেশ বেশ বেশ,
2: তার মানে টিম মল্লার কত পেল?
0: -5।
2: খুব খুশি হয়েছে এটাতে সৌরভ। টিম মল্লার পরে বুঝে নিও সৌরভের সঙ্গে। আপাতত এই প্রশ্নের পরে টিম মল্লার পেল -5, এবং চ্যালেঞ্জ করে কোনো উত্তর দেয়নি, চ্যালেঞ্জও করেনি, তাই জন্য টিম মেঘের কাছে কোনো নাম্বার গেল না।
0: এবং এবং এবং এই যে দুটো রাউন্ড আমরা খেললাম, তাতে কিন্তু বেশ একটা চমক এসেছে নাম্বারে। স্কোরবোর্ডে দেখা যাচ্ছে যে ফার্স্ট রাউন্ডের পরে ছিল টিম মেঘ 10 এবং টিম মল্লার ছিল 20, কিন্তু সেকেন্ড রাউন্ডের পর দেখা গেল ঠিক ব্যাপারটা উল্টো হয়ে গেছে। মানে এই মুহূর্তে মেঘ আছে 20+20 এবং টিম মল্লার আছে +10।
2: জোরে হাততালি। তাহলে এই স্পোর্টসম্যান স্পিরিটের সঙ্গে যদি আমরা একটা পারফরম্যান্সে চলে যাই, দেবদত্ত তুমি আজকে আমাদেরকে কি শোনাচ্ছ বলো?
3: আমি আজকে শোনাবো সজনী সজনী রাধিকা আলো রবীন্দ্রনাথ ঠাকুরের।

0: তাহলে দেবদত্তার গানটা শুনে একদম মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম আমরা সত্যি। অনেক অনেক ধন্যবাদ দেবদত্তাকে, একটা জোরে হাততালি।
1: বেশ বেশ, তাহলে কিন্তু যুবাণী কমন রুমের আড্ডা একদম জমে উঠেছে। কিন্তু জমে উঠলেও আড্ডা তো শেষ করবার কথা নাকি? শেষের দিকে তো প্রায় যাচ্ছে।
0: শেষের দিকে নয়, আরেকটা রাউন্ড আছে।
1: হ্যাঁ, সেটাই বলছি যে আর একটা রাউন্ড, লাস্ট রাউন্ড আমাদের যুবাণী কমন রুমের আড্ডার আজকের যে পর্বটি হচ্ছে সেখানে আমাদের আজকে তৃতীয় রাউন্ড হজবরল। প্রত্যেকটা টিমকে একটা করে আমরা টাং টুইস্টার দেবো তোমাদেরকে।
0: খুব মজার একটা রাউন্ড, একেবারে হাসি হইহট্টগোলে ভরে থাকবে।
1: তোমাদেরকে সেই টাং টুইস্টারটা পাঁচবার না থেমে গড়গড় করে বলে যেতে হবে, ঠিক আছে?
0: এবং তোমরা যে কেউ একজন বলতে পারো।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: এবং পারলে +10, না পারলে -10। এখানে কিন্তু কোনো চ্যালেঞ্জেস আমরা রাখছি না।
1: একদম একদম। তাহলে টিম মেঘের কাছে চলে যাই, আমাদের প্রথম হজবরল রাউন্ডের প্রথম প্রশ্ন টাং টুইস্টার। কত না জনতা জানালো যাতনা যতনে।
2: কত না জনতা জানালো যাতনা।
0: দেবদত্তা ট্রাই করবে।
2: কত না যতনা।
0: না হচ্ছে না, চেষ্টা করবে আর
1: না। তাহলে কিন্তু হজবরল রাউন্ডের প্রথম যে টাং টুইস্টার ছিল সেখানে টিম মেক -10।
0: তাহলে সৌরভ, এই আজকের কমন রুমের একেবারে শেষ রাউন্ডের শেষ প্রশ্ন কিন্তু চলে আসছে টিম মলের কাছে। অ্যাকচুয়ালি শেষ প্রশ্ন না, শেষ টাং টুইস্টার, এবং সেইটা হচ্ছে মাঠে পাটকাটা তাকে কাঠপাতা।
3: মাঠে পাটকাটা তাকে কাঠপাতা। মাঠে পাটকাটা তাকে কাঠপাতা। মাঠে পাটকাটা তাকে কাঠপাতা। মাঠে পাটকাটা তাকে কাঠপাতা। মাঠে পাটকাটা তাকে কাঠপাতা।
0: উড়িয়ে বাবা, দারুণ দারুণ। এই টাং টুইস্টারটা পেরে টিম মল্লার পেয়ে গেল +10।
1: একেবারে তাই। এবং এবং এবং খেলা কিন্তু একেবারে ঘুরে গেল শেষ মুহূর্তে এসে, কারণ টিম মেঘ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে তিনটে রাউন্ডের পরে +10-এ। এবং টিম মল্লার কত পেয়েছো তোমরা, কি মনে হচ্ছে?
0: জোরে হাততালি। তার মানে আবার রোল রিভার্সাল হলো। তাহলে সৌরভ, খেলার পরে এতগুলো রাউন্ডের শেষে টিম মল্লার কিন্তু আজকের বিজেতা।
1: একদম,
0: জোরে হাততালি। খেলা তো শেষ হলো, কিন্তু আমাদের বোধহয় আরেকটা গান শুনলে খুব ভালো।
1: এবং সেই গানটা যদি হয় একেবারে বৃষ্টিমুখর একটা বিকেলে।
0: এবং এই চমকের কথাই তুমি প্রথমে বলেছিলে সৌরভ, যেই চমক দিয়ে কিন্তু আজকে আমরা মোটামুটি আজকের অনুষ্ঠান শেষ করব। চলে আসি ঋতর্ষির কাছে। ঋতর্ষি, তুমি আজকে আমাদেরকে কি শোনাবে?
3: আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আজি ঝড়ো ঝড়ো মুখর গানটা শোনাতে চাই।

0: দারুণ
1: দারুণ একটা গান আমরা শুনলাম,
0: অনবদ্য অনবদ্য, খুব ভালো লাগলো। তবে এই ভালো লাগার মাহলে যদি বন্ধুরাও এসে উপস্থিত হতে চায় তাহলে তারা কি করবে? তারা আমাদেরকে কিন্তু মেল করতে পারে, আমাদের মেল আইডিটা yuvavnikolkata@gmail.com এ। তাছাড়া আর কি করতে পারে সৌরভ?
2: আর বন্ধুরা, তোমরা যারা রেডিওর ওপার থেকে আমাদেরকে শুনছো, তোমরাও যদি গান করো বা আবৃত্তি করো বা কোনো বাজনাও বাজাও আর আমাদের এই কমন রুমে আড্ডা দিতে আসতে ভীষণ ভাবে ইচ্ছুক, তাহলে চটপট আমাদেরকে মেল পাঠিয়ে দাও, যেই মেল আইডি এক্ষুনি মল্লিকা বললো। তবে মেল করবার সময় তোমাদের একটি অডিও স্যাম্পল আমাদেরকে পাঠাতে ভুলো না, সঙ্গে তোমাদের বয়সের একটি স্বপ্রত্যয়িত নকল এবং তোমার ফোন নম্বর, যাতে তোমার সঙ্গে আমরা খুব শিগগিরই যোগাযোগ করতে পারি এবং তোমাকেও আমরা ডেকে নিতে পারি আমাদের যুববাণী কমন রুমের আড্ডার আসরে, তাই তো?
0: একেবারে একেবারে। তাহলে বন্ধু, যেতে যেতে আমাদের সকলের তরফ থেকে তোমার জন্য থাকলো অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তবে যাওয়ার আগে একটু ছোট্ট করে জেনে নেবো আমাদের বন্ধুদের আজকে কেমন লাগলো আমাদের সঙ্গে আড্ডা দিতে আসতে পেরে। প্রথমে চলে আসি আয়ুষির কাছে। আয়ুষি, কেমন লাগলো তোমার?
3: ভীষণ ভালো লেগেছে, ভীষণ এক্সাইটেড ছিলাম এখানে আসার জন্য, আমার প্রথমবার, এটা বেশ ভালো কাটলো সময়টা।
0: বাহ, চলে আসি দেবদত্তের কাছে। দেবদত্তা, তুমি কি বলবে?
4: আমার দারুণ লেগেছে, আমার খুব মজা লেগেছে,
0: সবার সাথে গেম চাইছিলাম, খুব ভালো লাগলো তোমাকে পেয়ে দেবদত্তা। তারপরে চলে আসছি শুভশ্রীর কাছে। শুভশ্রী, তোমার কেমন লাগলো?
5: আমারও দারুণ লেগেছে, তবে মাইক্রোফোনের সামনে এলে যেটা হয় সবকিছু ভুলে যাওয়ার
1: মতো। আচ্ছা আচ্ছা।
5: তারপরেও পুরো অনুষ্ঠানটা জুড়ে খুব ভালো লেগেছে।
1: বেশ বেশ বেশ। আর ঋতুশ্রী, কেমন লাগলো?
6: খুবই ভালো লেগেছে আমার এখানে এসে, বিশেষ করে সেই মুহূর্তটা যেখানে মাঠে ঢুকে বেরিয়ে চলে এলাম।
0: কিন্তু আবার কিন্তু অদল বদল হয়ে গেল দেখো। তাহলে আপাতত বন্ধুদেরকে বলতে হবে টাটা, গুড বাই, খুব ভালো থেকো বন্ধু, সুস্থ থেকো, আনন্দ থেকো, কান রেখো রেডিওতে আর মন রেখো খোলা। আজকে তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের যুববাণীর আমরা দুজন বন্ধু, আমি মল্লিকা এবং আমার সঙ্গে ছিল সৌরভ।
1: একদম,
0: আবার অন্য কোনো দিন চলে আসবো অন্য কোনো আড্ডাতে।
1: নিশ্চয়ই নিশ্চয়ই, আবার আড্ডা দিতে আমরা চলে আসবো নতুন চার বন্ধুকে নিয়ে। ততক্ষণ কান রেখো একদম যুববাণীতে। আজকে তাহলে আসি নাকি?
0: একেবারে, খুব ভালো থেকো বন্ধু, সুস্থ থেকো, আজ তবে চলি, টাটা
1: টাটা।

0: এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম, উপস্থাপনায় মল্লিকা চৌধুরী এবং সৌরভ দেবনাথ, অংশগ্রহণে আয়ুশিখা, দেবদত্তা ঘোষ, ঋতর্ষী পাল এবং শুভশ্রী কারফা।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আমি প্রফেসর তুফানকান্তি দোলাই, বিভাগীয় প্রধান, হিমাটোলজি ডিপার্টমেন্ট, নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতাল। থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে মেয়েদের মধ্যে থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। থ্যালাসেমিয়া অসুখ সম্পূর্ণরকমভাবে প্রতিরোধ করা সম্ভব হয়। বিবাহের পূর্বে HPLC টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন থ্যালাসেমিয়ার বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন আবহাওয়ার খবর। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 29.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.6 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যথাক্রমে 97% এবং 73%। গত 24 ঘণ্টায় অর্থাৎ গতকাল বিকেল 5:30 থেকে আজ বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 32.6 মিলিমিটার, এবং আজ সকাল 8:30 থেকে বৃষ্টি হয়েছে 26.3 মিলিমিটার। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গের সমুদ্রোপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। শুনছিলেন আবহাওয়ার খবর, আকাশবাণী কলকাতা।

এখন জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। একটু পরে সন্ধ্যে 6:05 থেকে শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, 6:38 যাত্রা অনুষ্ঠানে শুনবেন আলিঙ্গন, রচনা ডক্টর প্রদীপ দে, উপস্থাপনায় কিরণ শঙ্কর চট্টোপাধ্যায় এবং সহশিল্পীবৃন্দ। সন্ধ্যে 7:30 সমীক্ষা, রাত 8:00 সবিনয় নিবেদন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 8:30 নানা রঙের গান, 8:55 এ মাসের গান শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, গীতিকার এবং সুরকার আর্য চৌধুরী। রাত 9:00 অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে, রামপুর বিবেকানন্দ মিশন বিদ্যামন্দির থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। 9:30 অখিল ভারতীয় কার্যক্রমে নাটক রানী দুর্গাবতী, রচনা যোগেশ ত্রিপাঠী, বাংলা রূপান্তর রফিউদ্দিন, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। রাত 10:00 রবিবাসরী অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠানে শুনবেন কর্ণাটকী কণ্ঠসঙ্গীত শিল্পী বিদুষী বালামণি ঈশ্বর, এটি আকাশবাণী মাদুরাই কেন্দ্রের নিবেদন। 11:00 ম্যান্ডোলিনে লোকসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন শুভম গাঞ্জিলাল। রাত 11:10 বাংলা ছায়াছবির গান এবং আধুনিক গানের অনুষ্ঠান। শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী।

0: Ni Kolkata.
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

kasunonya kolo saya. Pae gomo salere amanyut.

0: মিহরারে আগত নিশ্চয় বন চিন্তা এদা যে চিকাতে হুয়া নয়ারে চ্যালেঞ্জ কো চেদ মেনা সমাধান গে চেদ মেনা নয়া দো সারি কথা যে জাহান মারাং কামি রেগে চ্যালেঞ্জ দো তাহেন গিয়া অনকা গে আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন রেয়া হো চ্যালেঞ্জ দো তাহেন কান গিয়া মিট চ্যালেঞ্জ দো বন মেন দাড়েয়া যে ফান্ডিং মিটিন কারণ ফান্ডিং দো নোডে দো কেন্দ্র এবং রাজ্য সরকার বানা হড়গে নোডে দো ফান্ডিং কিন এম এদা তাছাড়া বিভিন্ন দপ্তর কো মুদ্রে স্বাস্থ্য নাহা যাহা বিভিন্ন দপ্তর কো তাহেন কানা নোয়া কো মুদ্রে মিটিন সামঞ্জস্য দহ নোয়া মিটিন তাহেন কানা মিটিন চ্যালেঞ্জ নয় যে নাওয়া নাওয়া ইনফ্রাস্ট্রাকচার কো তেয়ারক কানা নাওয়া নাওয়া মেশিন কো বৈশাক কানা নোনার লাগি স্টাফ কো ট্রেনিং এম নোহা মিটিন মারাং চ্যালেঞ্জ কানা তারপরে নোয়া মেশিন কো নোয়া বিল্ডিং কো নোয়া ফেসিলিটি কো যেমন আইসিইউ এইচডিইউ অক্সিজেন প্ল্যান্ট তারপরে হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার নয় যে বিভিন্ন নাওয়া নাওয়া বিল্ডিং কো হুয়োগ কানা নাওয়া নাওয়া হসপিটাল ওয়ার্ড কো হুয়োগ কানা নোয়া কো মেন্টেনেন্স সে নাপায় দহ নোয়া মিটিন চ্যালেঞ্জ কানা আর আরো সব থেকে মারাং চ্যালেঞ্জ হুয়োগ কানা নয় যে যাহাই কো লাগি নুনা কামি হরা সাথ সাপড়াও কানা সে আরো হুয়োগ ওন্ডে যাহাই সাধারণ জনগণ উনকু নোয়া চেলেকা কাতেট কো ও একসেপ্ট এদা চেলকা কাতেট কো হাতাও এদা চেত কো মনে এদা নোয়া সিস্টেম রে উনকু নোয়া উনকু তালারে নোয়া সচেতনতা আগু নহ মিটিন মারাং চ্যালেঞ্জ কানা তো মুচাদ রে নিয়াগে মেন গানোয়া যে তেহেঞা নোয়া থুতি গালমারাও তালাতে নোয়াকে কোন বাড়াই কেদা যে নয় যে ভারত দিশম রেনা নুনমারাং মিটিন কামিহরা আয়ুষ্মান ভারত কামিহরা তালাতে যাহা দো ভারত দিশম রেন সাধারণ জনগণ লাগিদ ভারত সরকার মিট মারাং স্বাস্থ্য ব্যবস্থা তেয়ার রাখা রাখান লাগিদে কুরুমুটু কদায় যাতে আবো ভারতবাসী মিট নাপায় স্বাস্থ্য ব্যবস্থা মজ স্বাস্থ্য পরিষেবা বন নামা এনখান সানাম কো নোয়াবন বাড়াই মা আব আর সানাম কো বন বাড়াই হেচো কমা তবে খান গে সরকারা নোয়া নুনমারাং কামিহরা মজতে নাপাইতে সাকি সবা এবং আবো ভারত দিশম রেন জনগণ হো মানমি হো মজ বন তাহেনা
1: আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন বাবদ থুতি পা আজম কে তাবনা থুতি গিদায় ডাক্তার অশ্বিনী কুমার মাঝি তেহিনি আখড়া রিয়ার মুচেদ রেদ জলধর হাসতার সাঁওতেন কোয়া সাপড়াও তিনা লাগড়ে সেরিং বন আজম কর লেগে সেরিং রেদ মুখী হাসতা আর পুষ্পবতী সরেন

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি সুরিতা সাহা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমুলের একটি কারখানার ভার্চুয়াল শিলান্যাস করেন। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী তাপস রায় প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে শ্রী শাহ জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম ওয়ার্ড মিউজিয়াম বা শব্দ জাদুঘরের উদ্বোধন করেন। এই জাদুঘরে ভাষা ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে অমিত শাহ বলেন, ভাষার মাধ্যমে কোনো দেশের সংস্কৃতি বোঝা যায়, ভাষা আমাদের ঐতিহ্যকে বহন করে। রাজ্যের গ্রামীণ এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি তৈরির জন্য যোগ্য উপভোক্তাদের তালিকা তৈরির কাজে সহায়তা করতে রাজ্য সরকার সব জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে প্রতিটি জেলাশাসককে পাঠানো এক নির্দেশিকায় তালিকা তৈরির জন্য বিধায়ক, সাংসদ এবং অন্য জনপ্রতিনিধিদের এই কাজে যুক্ত করার কথা বলা হয়েছে। আগামী 15ই আগস্ট উপভোক্তাদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার আগে জমা পড়া আবেদন যাচাই করে সব জেলাশাসককে জেলা প্রশাসনকে 10 তারিখের মধ্যে তালিকা জমা দিতে বলা হয়েছে। বীরভূমের তারাপীঠ মন্দিরের পুণ্যার্থীদের সুবিধা, নিরাপত্তা এবং মন্দিরের সামগ্রিক আইন শৃঙ্খলা রক্ষাকে আরও সুসংগঠিত করতে একগুচ্ছ নতুন নিয়ম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 1 আগস্ট থেকে এই নতুন নিয়মাবলী কার্যকর করা হবে বলে জানিয়েছে মন্দির প্রশাসন। দর্শন, পূজা, ভোগ এবং আরতির সময় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি মন্দিরের গর্ভগৃহে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী পুণ্যার্থীদের জন্য ভোর 5:30 থেকে পূজা ও দর্শন শুরু হবে। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া কেলেঘাই নদী পরিদর্শনে এসে রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী, ভগবানপুরের বিধায়ক শান্তনু প্রামাণিক আজ বলেন, কেলেঘাই নদী থেকে মাটি কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কারা নিয়ে যাচ্ছে তা তদন্ত করে দেখা হবে এবং মুখ্যমন্ত্রীকে জানানো হবে। অপরিকল্পিতভাবে কেলেঘাই নদীর বুকে যেখানে সেখানে মাটি জমা করা রয়েছে, এখান থেকে সরকারি কোষাগারে কোনো রাজস্ব জমা হচ্ছে কিনা তা তদন্ত করে দেখার কথাও তিনি বলেন। বীরভূম জেলার রামপুরহাট মহকুমা পুলিশ ঝাড়খণ্ড থেকে অবৈধভাবে ওভারলোড বালি নিয়ে পশ্চিমবঙ্গে ঢোকা 16টি লরি আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, আজ গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সীমান্তের সুরিচুয়া গ্রামের কাছে অভিযান চালিয়ে ঝাড়খণ্ড থেকে আসা নিয়ম বহির্ভূত অতিরিক্ত বালি বোঝাই লরিগুলিও তার চালকদের আটক করে। আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অরণ্য সপ্তাহ উপলক্ষে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে বৈকুণ্ঠপুর বনবিভাগের উদ্যোগে আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও বন সম্পদ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। বাঁকুড়ার বড়জোড়া বনাঞ্চলে হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কাজ সেরে বাড়ি ফেরার সময় গতরাতে স্বপন পণ্ডিত নামে ওই ব্যক্তি হাতির হামলার শিকার হন। আজ সকালে রাস্তার উপর তার মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। এরপরই বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামীণ সংবাদ শেষ হল, এরপরের খবর 7:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে। বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে। বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে। পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে। বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে। DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবরে জানানো হয়েছে, আগামী 24 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে প্রায় সর্বত্র। আবহাওয়ার এক সতর্কীকরণে বলা হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কোথাও কোথাও। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার দু একটি জায়গায়। এছাড়াও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলাতেই। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে যাত্রা অনুষ্ঠান।
2: তোমাদের প্রাণবায়ু যোগানো দায় দায়িত্ব আমাকেই নিতে হয়। তোমাদের বেঁচে থাকার পরিবেশ আমি দোষমুক্ত করছি। তোমাদের চাষের জমির উর্বরতা বজায় রাখছি। আমি বৃক্ষ, আমি তোমাদের বন্ধু। তোমাদের কাছে মিনতি, আমায় হত্যা করো না। আমি বৃক্ষ, তোমাদের বন্ধু, আমায় হত্যা করো না, আমায় হত্যা করো না।
3: আজকের যাত্রানুষ্ঠান আলিঙ্গন, রচনা ও প্রযোজনা ডক্টর প্রদীপ দে, পরিবেশনা কিরণ শঙ্কর চট্টোপাধ্যায় ও সম্প্রদায়। যাত্রানুষ্ঠান আলিঙ্গন।

0: আর তো পারা যায় না মুখিয়াজি, এই নিয়ে পর পর তিন বছর ভালো বৃষ্টি হলো না, জোয়ার বাজরার ফসল শুকিয়ে গেল।
1: আমি ভাবছি রামলাল, এবার আর কি বন্ধক দেওয়ার আছে? দেওয়ালির পর তো অনাহার শুরু হবে।
2: অনাহার শুধু তোমার নয় সীতারাম, সবারই বরাতে রয়েছে। জানো হে রামলাল, আর কয়েক বছর পর আমাদের এই ভালেরি গ্রাম থেকেও লোক পালাতে শুরু করবে। দেখছো না বালিয়াড়ি কিভাবে এগিয়ে আসছে?
0: কিছু একটা বিহিত তো করতে হবে মুখিয়াজি। তারানগর, সর্দার শহর, দুগারগড় তো শেষ হলো, আমাদের গ্রামকে বাঁচাবে কি করে?
2: তারানগর, সর্দার শহর, দুগারগড়ের লোকেরা পালিয়েছে কি সাধে? বালিয়াড়ি গ্রামগুলোকে একে একে গিলে নিয়েছে, ক্ষেত চলে গেল বালির তলায়, মানুষ থাকে কি করে?
1: আমাদের মৌজার পশ্চিমের জমিগুলো বালি ভর্তি।

0: মরুভূমি তো দোরগোড়ায়,
1: ও জল এখনই বিস্বাদ নিচ্ছে। ভাদ্রে এই অবস্থা, চৈত্রে যা হবে তা তো খোদাই জানে।
2: আনান, তুমি তো অনেক লেখাপড়া শিখেছ, বাঁচার উপায় বলো।
3: আর কি বলবো চাচা, রাজস্থানের এই দ্বীপটা এমনিতেই শুকায় ধুকতে থাকে, তার উপর আমরা নিজেদের কবর নিজেরাই খুঁজছি।
1: মানে?
3: মানে ঠাকুরদা বলতেন, তার ছোটবেলায় এই তহসিল সবুজে ভরা ছিল, গাছ বাঁচালিতে ঠাসা ছিল।
2: তা ছিল, কিন্তু মরুভূমি এগিয়ে এসে সব জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিল। বলেনি তোমার ঠাকুরদা?
3: বলেছে চাচা, কিন্তু আমি মানি না সে কথা।
2: কেন?
3: মরুভূমি এগিয়ে আসেনি, আমরাই পাইকিরি হারে গাছগাছালি কেটে মরুভূমিকে এগিয়ে আসার সুযোগ করে দিয়েছি। তারানগর, সর্দার শহর, দুগারগড়ের লোকেরা করেছে, আমরাও করেছি।
1: কিন্তু গাছ তো কাটতেই হবে, লগ্নি না হলে রসই হবে কি করে?
3: নিশ্চয়ই, বাঁচতে হলে যেমন গাছ কাটতে হবে, গাছ তো লাগাতেও হবে।
0: দেশের সব জায়গায় তো গাছ কাটা হচ্ছে, কই সেখানে তো বালিয়াড়ি যাচ্ছে না?
3: যাবে সীতারাম চাচা, যাবে। একদিন সারাটা দেশে বালিয়াড়ি ছড়িয়ে পড়বে। দেখছেন না, দেখছেন না সারাটা দেশকে গিলতে কিভাবে রাক্ষসী বালিয়াড়ি এগুচ্ছে? তার এগুনোর পথে যে গ্রাম পড়ছে তাই হয়ে যাচ্ছে বালির সাগর, সারাটা রাজস্থান মরুভূমি হয়ে যাবে। সেদিন আর দূরে নেই সীতারাম চাচা, সেদিন আর দূরে নেই।
2: তাহলে উপায়?
3: উপায় গাছপালা। গাছপালা রাক্ষসী মরুভূমিকে থামাতে পারে, পেছনে ঠেলে দিতে পারে। কোথায় সেই বড় বড় গাছপালা? পারবেন, পারবেন তাদের ফিরিয়ে আনতে? পারবেন লাগাতে হাজার হাজার গাছ?
4: হ্যাঁ, পারতেই হবে, এ কাজ করতেই হবে, না হলে আমরা শেষ হয়ে যাব। হ্যাঁ মুখিয়া কি বললেন?
3: মুখিয়া চাচা বললেন, কাজটা সহজ নয়। আমি বললাম, ওই পশ্চিমের বালি ভরা জমিগুলোতে আর টিব্বার চারধারে প্রথমে গাছ লাগাতে হবে, হাজার হাজার গাছ।
5: কিন্তু ওই জমির মালিকরা কেন জমি ছাড়বে? গাছ লাগালে তো আর চাষ হবে না।
4: এখন ওই জমিগুলোতে কোন চাষটা হচ্ছে শুনি?
3: বালিয়াড়ি ওই পশ্চিম দিক থেকে ছুটে আসছে, ওকে রুখতে পারে গাছ? আমি ঘুরে ঘুরে দেখে এসেছি, টিলার ধার বরাবর উত্তর থেকে দক্ষিণ সারি দিয়ে গাছ লাগাতে হবে। পিপল, জন্টি, সিরিশ, ফাঁকে ফাঁকে লাগাও ফুক, এইভাবে গ্রামের চারিদিকে গাছ লাগিয়ে যেতে হবে।
5: কিন্তু গাছ লাগাবে যে জমিতে, সে জমি পাবে কি করে?
1: চেষ্টা করতে হবে।
5: চলো চলো মুখিয়ার কাছে যাই, তুমি বুঝিয়ে বলো আনন্দ, মুখিয়াকে বুঝিয়ে সুঝিয়ে কাজে নামাতেই হবে। চলো রাজ, আনন্দকে নিয়ে মুখিয়ার ঘরে যাই।
4: হ্যাঁ যেতেই হবে, কিছু একটা করতেই হবে, গ্রামকে তো এভাবে শেষ হতে দেওয়া চলবে না। তোমরা চলো, আমি লাঙলটা ঘরে রেখে আসছি।
5: চলো আনন্দ।
3: হ্যাঁ হ্যাঁ চলো চলো,
5: আমরা এগোচ্ছি। রাজ তুমি তাড়াতাড়ি এসো।
4: হ্যাঁ আসছি।
6: পার্বতী, জল ভরে আনলে বুঝি?
7: মেরি, তোর মনির মানুষ ডাকছে।
8: মনির মানুষ না ছাই?
7: ছাই হবে কেন বল, আগুন। আমি যাই, দুজনে মিষ্টি কথা বল।
8: দাঁড়া
7: না, আমি যাই, কাল আবার দেখা হবে।
6: কিরণটা আজকাল বড্ড ফাজিল হয়ে গেছে।
8: কি বলবে বলো, বেলা পড়ে আসছে।
6: না এই বলছিলাম, জল আনতে গিয়েছিলে বুঝি।
8: কি করা যায় বলো, যা মামার বাড়ির গ্রাম, সেই তিন কোষ দূর থেকে জল আনো, তবে তেষ্টা মিটবে।
6: কেন, আমাদের কুয়ো থেকে জল তুললে না কেন?
8: বাপ্পা যা ভিড়, আর ওই একটা কুয়োতেই তো জল, আর যে কটা আছে তাতে তো ঘোলা জল, এক কোষ লম্বা দড়ি না হলে বালতি জল ছোঁয় না।
6: তা বটে, মুখিয়ার কুয়োটাও শুকোচ্ছে।
8: তাই তো তিন কোষ দূরে দুর্গানগরে গেছিলাম দল বেঁধে, আর তো কটা দিন, নিজের গায়ে ফিরতে পারলে বাঁচি। উফ, ঘাড় আর কোমরে তো ব্যথা টনটন।
6: কিন্তু পার্বতী, তুমি চলে গেলে আমার কি হবে?
8: কেন, তোমার ঘরে তো জল আনার লোক রয়েছে, তোমার বৌদি তো বেশ হট্টাবট্টা।
6: না না হাসি ঠাট্টা করো না পার্বতী, তুমি ভালোভাবেই জানো আমি কি বলছি। পার্বতী, কতদিন আর কতদিন অপেক্ষা করে থাকতে হবে বলো?
8: আমার কাছে কাজুনি না গিয়ে নিজের দাদাকে বললেই পারো, সমাজ তো আছে।
6: পার্বতী পার্বতী, সত্যি বলছো? তুমি রাজি?
8: কি হচ্ছে, হাত ছাড়ো, কেউ দেখলে অপবাদ দেবে, হাত ছাড়ো বলছি।
6: আচ্ছা ছাড়লাম, তাহলে আজই বৌদিকে বলি।
8: কি বলবে, বলবে তোমার কি হবে?
6: না মানে হ্যাঁ বলবো, দাদাকে পাঠাও পার্বতীর বাবার কাছে।
8: আর বাবা যদি না করেন?
6: জোর করে তোমায় নিয়ে আসবো, আমি ক্ষত্রিয় বংশের ছেলে।
8: শেষকালে গুন্ডামি,

0: না না, বাবাকে বলো, বাবাকে রাজি করাও, আমি চলি, বেলা পড়ে আসছে।
1: আর একটু দাঁড়াও পার্বতী, আর একটু দাঁড়াও।
0: আবার হাত ধরি? তুমি পাগল হলে নাকি? ছাড়ো।
1: হ্যাঁ এই ছাড়লাম।
0: গুন্ডামি তো খুব দেখাচ্ছ, কিন্তু তোমার থেকেও বড় গুন্ডাকে ঠেকাবে কি করে? ঠাকুরদাস মামাকে কিন্তু কায়দা করিয়ে নিচ্ছে, তার খবর রাখো।
1: কি বললে? ঠাকুরদাস? বলো বলো পার্বতী, ঠাকুরদাস কি বলেছে?
0: মুখিয়ার ছেলে, মামা খাতির করে, আমার দিকে নজর আছে তা তো জানোই, পাত্তা দিই না, তাই মামাকে কায়দা করবার চেষ্টা করছে। আচ্ছা আমি যাই, সন্ধে হয়ে আসছে, মামি খোঁজ করবে। পাগল, মুখ গোমরা করে রইলে কেন? চলি। কেমন?
1: ঠাকুরদাস আমার চির শত্রু, দেখব দেখব ঠাকুরদাস তুমি কিভাবে পার্বতীকে ঘরে তোলো।

0: গ্রাম পঞ্চায়েতের সদস্য আর অন্যান্য চাষি ভাইরা আপনারা উপস্থিত, আজ আমাদের এক বিপদ সম্পর্কে আলোচনার জন্য জমায়েত হয়েছি। আপনারা দেখছেন বালিয়াড়ি এগিয়ে আসছে, এবছর নিয়ে পর পর তিন বছর অনাবৃষ্টি হল। আনন্দ বলছে আমরাই আমাদের দুর্গতির জন্য দায়ী। বলো আনন্দ, তুমি বলো।
1: ভালেরি গ্রামের সব গুরুজন উপস্থিত রয়েছেন। আপনারা জানেন আমি গাছপালা নিয়ে লেখাপড়া করেছি। আমি নিশ্চিত আমাদের এই এলাকায় বালিয়াড়িকে এনেছি আমরা নিজেরা। শুনতে খারাপ লাগলেও কথাটা সত্যি। তিন পুরুষ আগেও এই তল্লাটটা ছিল গাছপালায় ভরা। মরুভূমি এখান থেকে অনেক অনেক দূরে ছিল। শহরে প্রয়োজনে বড় বড় গাছ কেটে বিক্রি করা হয়েছে। আমরা টাকার জন্য আমাদের বড় বড় গাছ বিক্রি করেছি, কাটতে দিয়েছি।
0: হ্যাঁ, সত্যি কথা। একদিকে যেমন গাছপালা সাবাড় হয়েছে, তেমনি মরুভূমি এগিয়ে এসেছে। তারানগর, সর্দার শহর, দুগড়গড়, ঘুমসার ছাড়িয়ে আরো পশ্চিমে ছিল একটা বন, সেটা নেই। গাঁগুলো বালিতে ডুবে গেছে,
1: তবু আমরা উনুন জ্বালতে গাছ কেটে চলেছি। শ্রীপুর তহসিলের গাছপালার প্রায় শেষ হয়ে গেছে। গাছ মাটিকে উর্বর করে, মাটির তলার জলকে ধরে রাখে, বালি ঝড়কে ঠেকায়। সেই গাছ আজ কোথায়?
2: কিন্তু এই গ্রামকে আমরা বাঁচাবো কেমন করে? বালি ঝড় তো আমাদের গ্রামকে রেয়াত করবে না?
1: হ্যাঁ, তাই আমাদের গাছ লাগাতে হবে, গাছ কাটা বন্ধ করতে হবে। গাছ আবার জমি উর্বর করবে, মেঘকে আকর্ষণ করে নিয়ে আসবে।
3: কিন্তু রান্নার জন্য কাঠ চাই, কোথা থেকে পাবো?
4: লকড়ি আনতে হবে বাইরে থেকে। গ্রামের গাছ কেটে লকড়ি জোগাড় করা চলবে না।
3: কিন্তু গাছ লাগানোর জন্য জমি তো চাই, কে দেবে জমি?
1: কেন ইলাই বক্স, জমি আমাদেরই ছাড়তে হবে। এইভাবেই কিন্তু বহু ব্লকের গ্রামবাসীরা স্বেচ্ছায় জমি দিচ্ছেন গাছ লাগানোর জন্য। জমি তারা হারাচ্ছেন না, শুধু গাছ লাগানোর জন্য দিচ্ছেন।
3: শুনেছি সেই সব ব্লকে সরকার গাছ লাগাচ্ছে।
0: ঠিক শুনেছ, আমাকেও বলা হয়েছিল ভ্যালেরির পশ্চিমের জমি সরকারের বন বিভাগকে গাছ লাগানোর জন্য ছেড়ে দিতে। সে তো আজ বছর পাঁচ হল, আমি রাজি হইনি, রাজি হয়নি গায়ের জমি চলে যাওয়ার ভয়ে।
5: সোজা কথা বললি হয় বাবা, পশ্চিমের ষাট বিঘা জমি আমাদের, গাছ লাগানোর জন্য জমি ছাড়বো কেন?
0: হ্যাঁ, ঠাকুরদাস ঠিকই বলেছে, তাই বন বিভাগকে কায়দা করে ফিরিয়ে দিয়েছিলাম। এখন দেখছি অন্যায় করেছি, মহাপাপ করেছি। আমাদের পশ্চিমের গ্রামগুলোর লোকেরা অন্যায় করেছে, তাই তাদের বাপ দাদার ভিটে মাটি বালিতে ডুবে গেছে। কি পরমানন্দজি, আপনি কি বলেন?
6: ঘোর অনাচার, ঘোর অনাচার। আমাদের শাস্ত্রে বলে একটি গাছ লাগানো হল দশটি পুত্রের অর্জিত পুণ্যের যোগফল, আর একটি গাছ কাটা মহাপাপ, মহাপাপ।
1: শুনলেন পুরুত মশাইয়ের বিধান? শুনলেন? গ্রামের স্বার্থে, আমাদের পূবের গ্রামগুলোর স্বার্থে গাছ লাগাতে হবে। পশ্চিমের ওই টিলার আশপাশের বিস্তর জমিতে গাছ লাগাতে হবে। সেখানে যাদের জমি রয়েছে তাদের জমি ছাড়তে হবে।
7: না, তা হয় না, আমাদের জমি ছাড়বো না।
8: খামাস ঠাকুরদাস মূর্খ, আমার জমি আমার কাছে বড় নয়, বড় আমার গ্রাম, বড় আমার গায়ের লোক।
0: আর বুঝো না কেন ঠাকুরদাস, ওই জমিগুলোতে এককালে গাছগাছালি ছিল, আমরা কেটেছি চাষের জমি বানাতে, কিন্তু আজ সে জমি থেকেও নেই।
1: মুখিয়াজি, ভাদ্র শেষ হবার আগেই গাছ লাগানোর কাজ শেষ করতে।

0: হ্যাঁ নিশ্চয়ই হবে, তুমি বনবিভাগের সঙ্গে যোগাযোগ করো।
1: ঠাকুরদাস যা বলেছে তা অন্য মনের কথাও তো হতে পারে,
0: হলেও তা বদলাতে হবে, সে দায়িত্ব আমার। কিন্তু আমি ভাবছি এত বড় কাজ উদ্ধার করতে কারা এগিয়ে আসবে?
2: আমরা গ্রামের জওয়ানরা।
3: হ্যাঁ আমরা, শুধু আমাদের গ্রামের জওয়ানরা নয়, আশপাশের সব কটা গ্রামের মরদ আমরা একসাথে এগিয়ে আসব।
4: তোমরা দীর্ঘায়ু হও,
5: বাপ দাদা যা পাপ করে গেছে তার প্রায়শ্চিত্ত করো।
0: তাহলে ভাই সাহেব এই কাজে আপনাদের সমর্থন আছে? যারা দ্বিধা করছেন তাদের সঙ্গে আমি পরে কথা বলবো।
6: আনন্দ
7: জি, চাচাজি
0: তুমি যোগরাজদের বুঝিয়ে দাও তোমার পরিকল্পনা।
7: ঠিক আছে চাচাজি।
8: না এ হতে দেব না, কিছুতেই না।

0: বুদ্ধিদাও বুদ্ধিদাও রূপ সিং বুদ্ধিদাও, এ এক কঠিন সমস্যা। একদিকে ভালেরি গ্রামের মুখিয়ার ছেলে ঠাকুর দাস, অন্যদিকে তোমার দিদির পছন্দ করা ছেলে যোগরাজ।
1: পছন্দ শুধু আমার নয়, পছন্দ তোমার মেয়েরও।
0: থামাবো, মেয়ের পছন্দ অপছন্দ বড় কথা নয়, বড় কথা আমার খানদানের ইজ্জত। ভ্যালেরি গ্রামের মুখিয়ার ছেলে ঠাকুর দাস যোগরাজের তুলনায় পার্বতীর যোগ্য বর, এ কথাটা বুঝছো না কেন?
1: আমি সব বুঝেছি, বোঝো না তুমি, আর বুঝবে না তোমার ভগ্নিপতি রূপ সিং। পার্বতী আমাদের একমাত্র সন্তান, তার সুখের দিকটা আমাদের ভাবতে হবে।
2: কিন্তু দিদি, ঠাকুর দাস তো পার্বতীর অযোগ্য নয়, জমি জমা ঘর বাড়ি মর্যাদা সবই তার আছে। তোমরা রাজি হলে মুখিয়ার কাছে কথা পারবো, আর আমাদের ভাগ্য ভালো যে পার্বতীকে ঠাকুর দাসের মনে ধরেছে।
0: কিন্তু আজ যে যোগরাজের দাদা আসছে বিয়ের প্রস্তাব নিয়ে, তার কি হবে?
1: ওই লম্পট ঠাকুর দাসের কীর্তিকলাপ আর কারোর অজানা নেই। পার্বতীর বিয়ে ঠাকুর দাসের সঙ্গে হতে দেব না, জেনে শুনে মেয়েকে তো জলে ফেলে দিতে পারি না।
2: এটা তোমার অন্যায় ভাবনা দিদি, পুরুষ মানুষের ওইসব টুটি ধরতে নেই।
0: ওই যে গোলাপ সিং বোধহয় এসে গেল।
1: আমি আমি ভেতরে যাচ্ছি, অতিথি সেবার ব্যবস্থা করতে হবে। তুমি যেন গড়রাজি হয়েও না, পাকা কথা করে ফেলবে।
0: ঠিক আছে, তুমি ভেতরে যাও, যা করবার আমি তা ঠিক করেই ফেলেছি।
3: শের সিংজি বাড়ি আছেন? রাম রাম শের সিংজি। আরে রূপ সিংও আছে দেখছি, রাম রাম।
0: রাম রাম রাম রাম। আসুন আসুন গোলাপজি, এই যে এই যে এইখানে খাটে বসুন, তামাক আনতে বলি।
3: আপত্তি নেই।
0: কালু, ও কালু, তামাক নিয়ে বসুন, আসছে।
3: তা শের সিং, আমার প্রস্তাব তো শুনেছেন, সম্মতি থাকলে পাকা কথা হয়ে যাক, কি বলো রূপ সিং?
2: নিশ্চয়ই নিশ্চয়ই, তার বলতে।
0: এত তাড়া কিসের, খাওয়া দাওয়া হোক, পরে কথা বলা যাবে।
3: পাকা কথার পরই না খাওয়া।
0: জানেন ভাই গোলাপ সিং, আমি ভাবছি কিন্তু অন্য কথা।
3: কি কথা?
0: ভালেরি গ্রামের এখন অনেক বিপদ। রূপ সিং বলছিল মরুভূমি দোরগোড়ায় এগিয়ে এসেছে, বছর বছর আকাল চলছে, সব জেনে শুনে ওই গ্রামের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়াটা কি ঠিক হবে?
3: এটা কি বলছেন শের সিং, খরা তো এই অঞ্চলে নিয়মিত আসছে, তা বলে কি বিয়ে শাদী বন্ধ হয়ে যাবে? এই চারোয়াস গ্রামে কি অনাবৃষ্টি নেই?
0: হ্যাঁ হ্যাঁ, অনাবৃষ্টি আছে, কিন্তু আকাল তো নেই।
3: আমার ভাই যোগরাজ সমর্থ জোয়ান, বউটা না খেতে পেয়ে মরবে এমন অবস্থা হবে না।
0: মেয়েটা ভালেরে গিয়েছিল মামার বাড়ি, তাহার কালি করে ফিরে এসেছে, খাওয়ার জল নেই, তিন কোষ পথ ভেঙে অন্য গ্রাম থেকে জল আনতে হয়, এরকম চললে বিয়ের পর তো মেয়েটা মরে যাবে।
3: তাহলে এই আপনার শেষ কথা, যোগরাজের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন না?
0: আপাতত সেরকম কোন ইচ্ছা আমার নেই গোলাপ সিং।
2: আরে উচ্চ কেন গোলাপ, বসো বসো, খাওয়া দাওয়া সারো।
3: না দরকার নেই, বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম, শের সিং পাকা কথা বলবেন বলে ডেকেছিলেন, তাই এসেছিলাম।
0: আমি খুব দুঃখিত গোলাপ সিং।
3: ঠিক আছে, ভাইয়ের বউ জোগাড় করতে অসুবিধা হবে না, চলে, রাম রাম।
1: একে কাণ্ড করলে বলো তো, একে কাণ্ড করলে, নিজের একমাত্র সন্তানের সুখী মুখ দেখতে চাও না?
2: তা ভালোই হলো দিদি, জামাইবাবু ঠিক কাজই করেছেন, ঠাকুর দাসের মতো জামাই পাওয়া ভাগ্যের কথা।
1: থামো তুমি, নিজের ভাগ্নিকে যে লম্পটের হাতে তুলে দিতে চায়, তার মামা হওয়া সাজে না।
0: না রূপ সিং, ভালেরি গ্রামের

0: জমিতে গাছ লাগাতে দিচ্ছে।
1: জব্বর কথা বলেছ যোগরাজ, হাসি পায়। টিলার চারপাশে প্রায় সবটাই আমার জমি, 60 বিঘা। তোমরা গ্রাম বাঁচাবে আর আমি কি করব? উপোস করব।
2: উপোস কেন করবে? মুখিয়ার তো অনেক জমি, শুধু পশ্চিমের জমিগুলো ছেড়ে দিয়েছেন।
1: বাবা ভীমরতি ধরেছে তাই জমি দান করছেন। আমার তো ভীমরতি ধরেনি, আমি মানি না বাবার সিদ্ধান্ত।
2: ওই তো, ওই যে মুখিয়া এইদিকেই আসছেন।
3: কি ব্যাপার যোগরাজ, গাছ লাগানোর কাজ কতদূর?
4: অনেকখানি এগিয়ে গেছে মুখিয়া চাচা, গাছ লাগানোর অভিযান এই কাসবার চারিদিকে ছড়িয়ে গেছে।
2: গায়ে গায়ে ঘুরে ঘুরে বোঝাতে হচ্ছে।
3: গাছ লাগানো কেন দরকার সে কথা সবাই বুঝেছে?
4: বুঝেছে চাচা, আমাদের অভিযান সবুজকে ফিরিয়ে আনার অভিযান।
3: বেশ বেশ, খুব ভালো। কিন্তু গাছগুলোর বেড়ে উঠতে তো 15-20 বছর সময় লেগে যাবে, ততদিনে মরুভূমি তো আরো এগিয়ে আসবে।
4: সেই জন্যই তো বড় গাছের ফাঁকে ফাঁকে ছোট ঝোপড়া গাছের চারা বসানো হচ্ছে, এগুলো জলদি বাড়বে। শিরীষ, অশ্বত্থ, নিম, ধর্মক গাছগুলোর ফাঁকে ফাঁকে ফোগ লাগানো হচ্ছে, বন বিভাগের কথা মতো লাগাচ্ছি।
3: ফোগ ফোগ খুব তাড়াতাড়ি বাড়ে।
4: এছাড়া সব গাছগুলোকেই চটপট বাড়িয়ে তোলার চেষ্টা করছি, সার দিচ্ছি, জল দিচ্ছি।
2: ও আপনি কিছু ভাববেন না, বছর দশেকের মধ্যেই সারাটা শ্রীপুর তহসিল গাছগাছালিতে ভরে যাবে।
1: সব পাগলামি, সময় নষ্ট, পয়সা নষ্ট, এইভাবে কি বালিয়াড়িকে ঠেকানো যাবে?
3: বিজ্ঞান কি অস্বীকার করো না ঠাকুরদাস। আচ্ছা যুবরাজ, পশ্চিমের টিলার চারপাশে এখনো গাছ লাগানো হয়নি যে?
0: কি করে হবে মুখিয়া চাচা, ঠাকুরদাস লাগাতে দিচ্ছে কোথায়?
3: আমি শুনেছি কাল আমার সামনে গাছ লাগানো হবে, আমার 60 বিঘা জমি আমি বন তৈরির কাজে দিয়ে দিয়েছি।
2: তা কি করে হয় বাবা?
3: যাও ব্রাহ্মদার্থ, খবরদার তুমি এদের কাজে বাধা দেবে না। তোমার এত বড় সাহস যে আমি বেঁচে থাকতে আমার জমি নিয়ে তুমি হুজ্জত করো?
2: আমি তোমার ছেলে বাবা, তোমার অবর্তমানে ওই জমি তো আমার।
3: না, ও জমি আমি স্বেচ্ছায় পঞ্চায়েতকে দিয়েছি বন গড়ার জন্য, ও জমিতে গ্রামের সবাইকার অধিকার।
2: তবে আমরা খাবো কি?
3: যা সবাই খাবে তাই খাবো। ও জমিতে তো ফসলই ফলছে না, খাবে কি বালি? যাও যোগরাজ, তোমার দলবল নিয়ে কাল সকালে লেগে বড় গাছ লাগাতে, আমি থাকবো। আচ্ছা চলি।
2: আচ্ছা দেখে নেব।
4: কেন খামাখা মাথা গরম করছো ঠাকুরদা?
2: তুমি আমার জীবনকে ছারখার করে দেবে আর আমি দাঁত বের করে হাসবো? পার্বতীকে পেলাম না, জমি হারাচ্ছি, এর প্রতিশোধ আমি নেবই।
4: পার্বতীর বাবা ভ্যালেরি গ্রামে তার মেয়ের বিয়ে দেবেন না।
2: আর তোমার সঙ্গে পার্বতীর বিয়ে দেওয়া মানে তো তাকে জলে ফেলে দেওয়া।
4: যোগরাজ,
2: হ্যাঁ,
4: তোমার চরিত্রের কথা তো কারোর অজানা নেই ঠাকুরদা।
2: সাবধান, জীব আমি তোমার টেনে ছিঁড়ে ফেলব।
4: কি বললে? জীব টানবে? পারবে, পারবে ঠাকুরদাস, ক্ষত্রিয়ের রক্ত আমারও দেহে বইছে।
0: কি হচ্ছে? ছেড়ে দাও, ছেড়ে দাও যোগরাজ।
2: আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। দেবতুল্য বাপের রাক্ষস পুত্র।
5: ভলেরির অধিবাসীরা শোনো, ভাই বোনেরা শোনো, বালিয়াড়ি রুখতে হবে, গাছ লাগাও, গাছ লাগাও।

0: তুমি আমায় ডেকেছিলে রাজ,
1: এতদিনে সাড়া দিলে পার্বতী।
0: তোমার ডাকে সাড়া না দিয়ে কি পারি? কিন্তু এই বিধবাকে ডেকে কি লাভ তোমার?
1: ও পার্বতী, আর বলো না, ও কথা বলো না, সবই নিয়তি। যেদিন শের সিং তোমার বিয়ে দিলেন বুড়ো মদন সিং এর সঙ্গে, সেদিন কেন প্রতিবাদ করনি, কেন চলে আসনি আমার ঘরে?
0: রাজ, ও কথা বলো না, নিজেকে শেষ করছি জেনেও মুখ বুঝে মেনে নিতে হলো পিতার সিদ্ধান্ত। এ বুকে কত বড় শোক নিয়ে বসে আছি তা কি জানো না? মা দুঃখে হতাশায় মরে গেল, বাবাও গেলেন, শেষকালে আমার কপাল পুড়ল, সিঁদুর মুছে গেল।
1: অন্যায়, বিধাতার ঘোর অন্যায়।
0: আর আর কপাল দেখো, বড় গলায় বাবা বলেছিলেন ভ্যালেরি গ্রামে মেয়ের বিয়ে দেব না, তার হার কালি হবে। সেই সেই ভ্যালেরি গ্রামেই আমাকে আশ্রয় নিতে হলো, মামার বাড়িতে, শুধু শুধু বাঁচার জন্য।
1: কতদিন হয়ে গেল তুমি এসেছো, আর আজ দেখা করার সময় পেলে পার্বতী?
0: হিন্দু ঘরের সমস্ত বিধবার কোন পুরুষের সঙ্গে মেলামেশা বোঝো না, বোঝো না কত বড় অপরাধ। রাজ, তুমি বরঞ্চ এবার বিয়ে করো, অনেক দেরি হয়ে গেছে।
1: আর বিয়ে, বুড়ো হয়ে গেলাম, চুল পেকে গেল, কে মেয়ে দেবে, আর কি লাভ?
0: কেন, সারাটা জীবন কি ছন্ন ছাড়া হয়ে ঘুরে বেড়াবে? আমার উপর তোমার এত অভিমান যে নিজেকে এইভাবে শেষ করে ফেলছো?

0: কোন পরাজয়ে তুমি এত বিচলিত?
1: পরাজয়? না না না, হয়তো বা হ্যাঁ, পরাজিত হয়েছিলাম সে সিংজির কাছে, কিন্তু সবুজ ফিরিয়ে আনার অভিযানে হারিয়ে যাওয়া আমি কি নতুন করে পেয়েছি? আমি জেনেছি আমিও জিততে পারি।
0: যোগরাজ,
1: দেখো দেখো, গাছগুলো সবুজ পাতায় ভরা ডালপালায় কেমন হেলে দুলে বলছে, হ্যাঁ হ্যাঁ আমি জিতেছি। অসংখ্য নতুন মোটা তাজা গাছগুলো দেখছো না পার্বতী, ভালেরি গ্রামকে সুন্দরী করে তুলেছে, সারাটা শ্রীপুর কাসবা শ্যামল হয়ে উঠেছে, এ তো আমারই জিত। হ্যাঁ, মরুভূমিকে রুখে দিয়েছি, সেটা কি আমার জয় না?
0: তোমারই জয় রাজ, তোমারই জয়। তাই তো, তাই তো আজ তুমি সত্যি যোগ রাজ, যোগী রাজ। বালিয়ারিকে রুখেছ, ক্ষেতের রুক্ষ বালি ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছে,
1: সোনা ফসল ফলতে আরম্ভ করেছে,
0: ধরিত্রীর বুকের জল উথলে উঠছে, যোগীরাজের তপস্যা সফল হয়েছে।
1: হ্যাঁ, তাই তোমাকে না পাওয়ার ক্ষোভ ভুলেছি, প্রকৃতি মা আমার চোখের জল মুছিয়েছেন।
0: কিন্তু রাজ, তোমার বিপদ হতে পারে, ঠাকুরদাস প্রতিহিংসায় জ্বলছে, ঠিকাদারি করে প্রচুর টাকা কামিয়েছে, প্রকাশকে বলেছে তোমাকে শিক্ষা দেবে।
1: হ্যাঁ, ঠাকুরদাসের মহান পিতা মুখে আজই চলে গেছেন, আমাকে শিক্ষা দেওয়ার স্বপ্ন সে দেখবে বই কি? থাক সে কথা, তোমাকে যে জন্য ডেকেছি।
0: কি জন্য?
1: সবুজ ফিরিয়ে আনার অভিযানে মেয়েদের এগিয়ে আনো, মেয়ে ছেলে সবাইকে গাছ লাগানোর আর গাছ বাঁচানোর কাজে এগিয়ে আসতে হবে।
0: আমায় কি করতে হবে বলো?
1: আমি কিছু বলবো না, তুমিই ঠিক করবে।
0: চেষ্টা করব যোগরাজ, তোমাকে কিছুই তো দিইনি, সবুজ ফিরিয়ে আনার অভিযানে আমি যোগ দিয়ে তোমার স্বাদ পূর্ণ করব যোগরাজ।

0: আমার স্বাদ আমি পূর্ণ করবই, উচিত শিক্ষা দেব ওই যোগরাজকে। ওই 60 বিঘা জমির গাছ আমি কেটে তুলে নিয়ে যাব।
1: সেটা কি সম্ভব হবে ঠাকুরদাস?
0: কেন কেন হবে না ইসমাইল চাচা, এখন তো এই 60 বিঘা জমি পঞ্চায়েতের, পঞ্চায়েতের কাছ থেকে আমি বন্দোবস্ত নিয়েছি, এখন গাছ কাটার অধিকার আমার আছে ইসমাইল চাচা।
1: ভুল চুক্তি হয়েছে তাই গাছ কাটার অধিকার পেয়েছো, কিন্তু যোগরাজ দল বল নিয়ে তোমাকে বাধা দেবে, ওরা তোমার মতলব আজ করেছে ঠাকুরদাস।
0: কিন্তু গাছ আমি কাটবই, এক ঢিলে আমি 2 পাখি মারব, গাছ কেটে চালান দিয়ে মোটা রোজগার, আর থাকবে আমার জেদ বাজায়।
1: কিন্তু কাজটা কি ভালো হবে অত কষ্টের গাছগুলো?
0: কষ্ট কিসের কষ্ট, কার কষ্ট? যোগরাজ সালাম ধন্য হয়েছে, পার্বতীকে ঘরে তুলতে পারেনি, পৈতৃক জমি হাতছাড়া হচ্ছে, কষ্ট আমার নেই, প্রতিশোধ প্রতিশোধ আমি নেবই।
1: একটু ভেবেছি তো দেখো বেটা।
0: না না চাচা, এই সুযোগ, যোগরাজের দশর এই কম্বাক আনন্দ বিলেট গেছে, যোগরাজের বুদ্ধিদাতা নেই, ঝোপ বুঝে খুব আমাকে মারতেই হবে।
2: কি বললেন রামলাল চাচা? ঠাকুরদাস টিলার জঙ্গলের গাছ কাটতে আসছে?
3: হ্যাঁ যোগরাজ, আজ মুখিয়া নেই, কে ওকে ঠেকাবে?
2: আমি জানি, ওই জমির গাছগুলো ঠাকুরদাসই কিনেছে,
3: পঞ্চায়েত সিদ্ধান্ত নিয়েছে।
2: হ্যাঁ আমি জানি জানি, ধূর্ত ঠাকুরদাস চুক্তির ত্রুটি সুযোগ নিচ্ছে, ওর যে 60 বিঘা জমির জঙ্গল সাফ করবে। ওই তো ওই তো পুনম আসছে।
3: শুনেছ যোগরাজ?
2: হ্যাঁ শুনেছি।
3: শুনলাম আগামী পরশু 40-50 জন গুন্ডা কাঠুরে নিয়ে ঠাকুরদাস 60 বিঘা পরিষ্কার করতে আসছে, রাতের অন্ধকারে কাজ শেষ করবে।
2: আমরা কি বসে থাকবো পুনম চাঁদ?
3: কিভাবে ঠেকাবে বেটা, মার দাঙ্গা হলে তো বিপদ, ঠাকুরদাসকে বিশ্বাস নেই।
2: না না, মার দাঙ্গা নয়, আলিঙ্গন।
3: আলিঙ্গন?
2: হ্যাঁ আলিঙ্গন। আমাদের সব ছেলে মেয়েদের জোগাড় করো, এক একজন এক একটা গাছ জড়িয়ে থাকবে, ঠাকুরদাসের লোকেদের গাছ কাটতে হলে আগে প্রত্যেক গাছের সঙ্গে লেপ্টে থাকা এক একটা লোক কাটতে হবে। কি পারবে না আমাদের ছেলে মেয়েরা?
3: নিশ্চয়ই পারবে,
2: ঠাকুরদাসের মুরদ নেই অত মানুষ কাটবে।

0: একটা গাছ পাবে একটা মানুষের দেহ কাটার পর।
1: তাহলে আজ থেকে আমাদের অভিযান নতুন নাম পেল আলিঙ্গন, কি বলো?
0: হ্যাঁ, মানুষের উষ্ণ আলিঙ্গনে বেঁচে থাক বৃক্ষ। চলো চলো, সময় কম, রামলাল চাচা আশীর্বাদ করুন।
2: আজ মুখিয়া থাকলে দুহাত তুলে তোমায় আশীর্বাদ করতো যোগরাজ। যাও বেটা, জয়ী হও, জয়ী হও তোমরা।

0: সিং, হে মাধব সিং, লোকজনদের কুরুলদে পাঠিয়ে দিয়েছো?
1: হ্যাঁ মালিক, 25 জন গেছে জঙ্গলের পূর্ব দিকে, 10 জন গেছে পশ্চিমে, 20 জন গেছে দক্ষিণে, উত্তরের এই দিকে আরো 20 জন ঢুকে গেছে গাছ কাটতে।
0: হ্যাঁ ভালো কথা মাধব, ভোর হওয়ার আগে এই জঙ্গলে 256টা গাছ মাটিতে ফেলে দেয়া চাই। কি আসছে?
2: মালিক মালিক, কি হলো কি হলো? বাহাদুর
3: গজব হয়ে গেছে, জঙ্গলের সব গাছের সঙ্গে লেপটে আছে এক একজন করে ছেলে মেয়ে। যেদিকেই কুড়ল মারতে যাচ্ছে সেদিকেই ছেলে আর মেয়েগুলো গাছকে জড়িয়ে ধরছে। কি করে কাটা যাবে মালিক?
2: চপ্পাক চক্রাজ, এখানেও তুমি জিততে চাও? মাধব
3: জি হুজুর,
2: দাও দাও তোমার কুড়ল। মাধব সিং
1: মালিক,
2: নিয়ে এসো আলো, দেখি এদিকের গাছগুলো কারা জড়িয়ে ধরেছে।
4: যোগরাজ,
5: হ্যাঁ আমি ঠাকুর দাস।
4: সরে যাও, গাছ ছেড়ে দাও।
5: কেন?
4: গাছ আমি কাটবো,
5: আগে আমায় কাটো তারপর গাছ কাটবে।
4: সরে যাও বলছি।
5: না, আগে আমায় কাটো।
4: এই এক কথা
5: সব ছোয়াছড়িগুলো বলছে মালিক।
4: সরে যাও বলছি যোগরাজ।
5: না,
4: নয়তো পায়ের ওপর আমি কুড়ুল চালাবো।
5: চালাও ঠাকুর দাস, তোমার কুড়ুল চালাও। হাত পা যাওয়ার ভয় থাকতো তো গাছকে এইভাবে আলিঙ্গন করে থাকতে পারতাম না।
4: সরবে না?
5: না,
4: দেখো আমি কিভাবে গাছ কাটতে পারি।
6: শেষকালে খুন করলে।
1: চল চল বাহাদুর পালাই।
7: হ্যাঁ চল চল চল।
5: আর ঠাকুর দাস, তোমার রক্ত ঠান্ডা হয়েছে ঠাকুর দাস।
6: রাজ, কি করলে না?
4: ঠাকুর দাস, পার্বতী, হে ভগবান, একই হলো, একই হলো যোগরাজ, তোমার পা কাটলো কি করে? রক্তি জি ভেসে গেল।
6: ওই যে ওই যে প্রসন্ন গুন্ডা।
4: ও তুমি, তুমি এ কাণ্ড করেছো শয়তান।
5: শান্ত হও ভাই চন্দন।
4: না না না যোগরাজ, পুলিশকে খবর দিতে হবে।
5: না, পুলিশ নয়, দেখছো না মুখে আছি রাতটা আমাদের দিকে তাকিয়ে আছেন। দেখো দেখো ঠাকুর দাসের দেহের উপর মুখে আছির ছায়া, মুখে আছি, মুখে আছি। আমি কথা রেখেছি আপনার প্রিয় ভালেরিকে মরুভূমির হাত থেকে বাঁচিয়েছি।
8: ঘোর অনাচার, ঘোর অনাচার। আমাদের শাস্তি বলে একটি গাছ লাগানো হলো 10টি পুত্রের অর্জিত পুণ্যের যোগফল, আর একটি গাছ কাটা মহাপাপ, একটি গাছ কাটা মহাপাপ, একটি গাছ কাটা মহাপাপ।
0: ভুল, সব ভুল, ভুল করেছি, মহাপাপ করেছি, প্রায়শ্চিত্ত করতে হবে। হ্যাঁ প্রায়শ্চিত্ত। যোগরাজ, যোগরাজ, আমি আমি অনুতপ্ত ভাই যোগরাজ।
5: কে?
0: ও ও ঠাকুর দাস। হ্যাঁ হ্যাঁ যোগরাজ, মালেরিকে বাঁচালো যে বৃক্ষ, সে বৃক্ষকে আলিঙ্গন করে তার প্রতি কৃতজ্ঞতা দেখালে তুমি, আর মহাপাতক আমি সে বৃক্ষের প্রতি বেইমানি করলাম। হে বৃক্ষরাজি, অকৃতজ্ঞ মানবকে ক্ষমা করো, ক্ষমা করো।

0: ছোকরাজ, আমি অনুতপ্ত, আমাকে তুমি ক্ষমা করো।
1: আমি নয় ঠাকুরদাস, আমি নয়, আমি নয়, ক্ষমা চাও মুখিয়াজির কাছে। দেখতে পাচ্ছ না, ওই তো মুখিয়াজি দাঁড়িয়ে, দেখছো না, দেখছো না মুখিয়াজির চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। যাও ঠাকুরদাস, যাও, পা ধরে ক্ষমা চাও বাবার কাছে, যাও যাও।
0: যুবরাজ,
2: রাজ জ্ঞান হারালো,

0: আলিঙ্গন যাত্রানুষ্ঠানটি এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন রামলাল, দীপক শঙ্কর চট্টোপাধ্যায়, সীতারাম, অজিত বসু, ইসমাইল, আশুতোষ মণ্ডল, চন্দনমল, শৈলেন্দ্রনাথ দাস, পুনমচন্দ, বিশ্বনাথ পাল, ইলাহি বক্স, গোপাল গুহ, পরমানন্দ, নিশীথ মুখোপাধ্যায়, শের সিং, শৈলেন্দ্রনাথ প্রধান, রূপ সিং, হরিশঙ্কর চট্টোপাধ্যায়, গুলাব সিং, নারায়ণ চট্টোপাধ্যায়, মনির খান, অজিত ঘোষ, মাধু সিং, রঞ্জিত ঘোষ, বাহাদুর সিং, সুব্রত নন্দী, আনন্দ কুমার, সুভাষ জায়েতকা, ঠাকুরদাস, দুর্গাদাস মণ্ডল, মুখিয়া, গুরুদাস কাঞ্জিলাল, যোগরাজ, কিরণ শঙ্কর চট্টোপাধ্যায়, কিরণ, অঞ্জলি দাস, প্রমিলা, মঞ্জুশ্রী বসু, পার্বতী, সীমা ঘোষ। সুর সংযোজনা ও সঙ্গীত পরিচালনা শ্যামল সেনগুপ্ত। কণ্ঠসঙ্গীতে শিশুলাল সরকার, অসীমা দে, চৈতালি বসু, সঙ্গীতা সরকার ও শ্যামল সেনগুপ্ত। আবহ সঙ্গীত পরিচালনা অনিল ওঝা। যন্ত্রসঙ্গীতে সুবীর বেজ, ভাস্কর চক্রবর্তী, সন্তোষ তরফদার, অশোক কর্মকার, মলিন ওঝা, প্রভাত পাইন, ফণীভূষণ বন্দ্যোপাধ্যায় ও অনিল ওঝা। গীত রচনা সূর্য সরকার। পরিবেশনায় কিরণ শঙ্কর চট্টোপাধ্যায় ও সম্প্রদায়। সম্পাদনা গোপাল চট্টোপাধ্যায়। রচনা ও প্রযোজনা ডক্টর প্রদীপ দে।
1: যাত্রানুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন লোকগীতি শিল্পী জয়তী চক্রবর্তী।

আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের শিরোনাম সত্য অর্ধসত্য ও মিথ্যা। লিখেছেন শঙ্কর মুখোপাধ্যায়। 1994 সালে বাজারে প্রথম স্মার্টফোন আসার পর থেকে গত 3 দশকে মানুষের বিহেভিয়ারাল প্যাটার্ন বা আচরণগত অভ্যাসে যে নিঃশব্দ বিপ্লব ঘটে গেছে তার প্রভাব পড়েছে সমাজের সব স্তরে এবং দৈনন্দিন যাপনের প্রতি মুহূর্তে। একটা হিসেব অনুযায়ী এদেশে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় 100 কোটি। পঞ্চম প্রজন্মের এই প্রয়োজনীয় আপদ ইতোমধ্যেই মানুষের জীবন থেকে ঘড়ি, ক্যালেন্ডার, ল্যান্ডফোন, টাইপরাইটার, কম্পিউটার, সংবাদপত্র, সিনেমা হল, কম্পাস ও বই পড়াকে কেড়ে নিয়েছে। অসংখ্য মানুষ দিনের অনেকটা সময় মিম, রিলস, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, পডকাস্ট, ব্লগে মশগুল। ঘন্টার পর ঘন্টা ফোনমুখে নিয়ে কোন দিক দিয়ে যে সময় কেটে যাচ্ছে অনেকে টেরও পাচ্ছেন না। স্মার্টফোন পরিবাহিত সোশ্যাল মিডিয়া তথ্য ও সংবাদ জগতে যে সংকট তৈরি করেছে তা অভূতপূর্ব। নিজের ব্লগ বা ওয়েবসাইটে গিয়ে লেখা ও ছবির মাধ্যমে খবর, ভ্রমণের রিভিউ, গল্প বা নিজের বক্তব্য জানানো ব্লগারদের কাজ, জনমানুষে তাঁদের প্রভাব সুগভীর। সোশ্যাল মিডিয়ায় হাজারো সংবাদ চ্যানেল, নিউজ পোর্টাল, সংবাদপত্রের ই এডিশনের পাশাপাশি এই ব্লগারদের পোস্ট থেকে লোকে সংবাদ বা তথ্য পেয়ে থাকে। কিন্তু ব্লগারদের পডকাস্ট সাংবাদিকতা নিয়ে একটা মৌলিক প্রশ্ন তুলে দিয়েছে। একটা ফোন ক্যামেরা আর মাইক হাতে নিয়ে অতি অল্প খরচে সহজেই ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পডকাস্ট করা যায়। সাবস্ক্রাইবারের সংখ্যা নির্দিষ্ট সংখ্যার বেশি হলে নিয়মিত টাকাও রোজগার করতে পারেন ওই ব্লগার। সেজন্য কোনো প্রতিষ্ঠান থেকে সাংবাদিকতার পাঠ্যক্রম শেষ করা বা কোনো সংবাদ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ারও দরকার নেই। তার চেয়েও বড় প্রশ্ন, এই সব পডকাস্ট সবগুলিই কি সংবাদ? কন্টেন্ট ক্রিয়েটররা কি সবাই সাংবাদিক? অথচ এক একটা কন্টেন্ট যে সমাজ মানসিকতায় তুমুল আলোড়ন তুলতে পারে এটাও সত্যি। সমাজ মাধ্যম নিজের মতো করে সাংবাদিক হওয়ার সুযোগ এনে দিয়েছে সবার সামনে, যার ফলে সাংবাদিকতার মূল শর্ত না জেনে বা না মেনেও বহু মানুষ তথ্য যাচাই না করেই বিনোদনের মোড়কে তথাকথিত খবর পরিবেশন করছেন। এটাও সত্যি যে প্রথাগত সাংবাদিকতা অর্থাৎ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ পরিবেশন নানা কারণে পিছিয়ে পড়েছে। সম্ভবত এই প্রবণতা ঠেকানো যাবে না, কিন্তু কন্টেন্ট পরিবেশনের অন্য ধরনটাই কি সংবাদ হয়ে উঠতে পারে? তথ্য অনুসন্ধান, ক্ষমতাকে প্রশ্ন করা বা সত্য তুলে ধরার দায়বদ্ধতা, শেষ বিচারে একজন প্রকৃত সাংবাদিকের কাজ কিন্তু সেটাই। প্রথাগত সাংবাদিকতা সেখান থেকে সরে এসেছে বলে মানুষের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা দিন দিন কমছে ঠিকই, কিন্তু এই সত্যেরই বিপ্রতীপ সত্য হল দ্রুত চটজলদি কিছু পেতে চাওয়া ধৈর্যহীন এই সময়ে মানুষের অবলম্বন হয়ে উঠছে হাতের ছোঁয়ায় মুহূর্তের মধ্যে লক্ষ কোটি শব্দ ও দৃশ্য প্রসবকারী রিলস, মিমস, পডকাস্ট ও নিউজ পোর্টালের জগৎ। সংবাদ মাধ্যমকে

0: ভিত্তি করে টাকা উপার্জনের উদ্দেশ্যে অনুষ্ঠানের ভিডিও তোলা ক্যামেরাম্যান অচিরেই হয়ে উঠছেন বুম হাতে সাংবাদিক, তথ্য যাচাই বা বিশ্লেষণের দায় চান নেই। কন্টেন্ট ক্রিয়েশন হয়ে উঠছে বিনোদনের মোড়কে সংবাদ। মানুষের মগজ নিয়ন্ত্রণ করার এক লাগাতার খেলা সমাজ মাধ্যম, যার প্রভাবশালী হাতিয়ার। তথ্য যাচাই করার অনভ্যাস, সময়ের অভাব, অজস্র তথ্যের ভিড়ে ক্রমশ হারিয়ে যাওয়া, এভাবেই ধীরে ধীরে মানুষের প্রশ্ন করার অভ্যেস নষ্ট হয়ে যায়। যা চলছে তাকেই স্বাভাবিক বলে ধরে নিয়ে সম্মতি নির্মাণের রাস্তায় আমরা নিজেদের এগিয়ে নিয়ে যাই। অর্ধসত্য বা মিথ্যাকে সত্য বলে ধরে নিয়ে সেগুলি যাচাই করার কথা ভাবিই না। আর এই জন্যেই পোস্ট ট্রুথ এবং ফ্যাক্ট চেকিং, এই দুটি বিষয় এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমরা ভুলে যাই আমাদের যতটুকু দেখানো বা শোনানো হয় তার সবটাই সত্য নয়। সত্য হয়তো লুকোনো আছে বিটুইন দ্য লাইন্সের নীরবতায়। পাশাপাশি আপাত নিয়ন্ত্রণমুক্ত সমাজ মাধ্যমের চটকদার পডকাস্টও খবর নয়, ব্যক্তিবিশেষের দৃষ্টিভঙ্গি মাত্র। তাই ক্ষমতাকে প্রশ্ন করা এবং যে কোনো তথ্য যাচাই করাই সত্যের কাছাকাছি পৌঁছানোর অন্যতম সেরা উপায়। কারণ এটাও তো ভুললে চলবে না যে সব তথ্য সবসময় সত্য হয় না। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন শঙ্কর মুখোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন খবর।

0: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল, চলবে 13 আগস্ট পর্যন্ত। সর্বদলীয় বৈঠকে আজ উপস্থিত 40টি দলের 50 জনেরও বেশি নেতা। বৈঠকে NCPI থাকায় বিরোধী দলগুলি প্রথমে প্রতীকী ওয়াকআউট করলেও পরে বৈঠকে যোগ দেয়। পশ্চিমবঙ্গের হাওড়ায় আমুলের দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন। জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চে ভূমিধ্বস ও হরপাবানে 11 জন নিহত, নিখোঁজ 7, উদ্ধারকাজ চলছে। ইরানের IRGC-কে লক্ষ্য করে বিমান হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব দিতে তারা প্রস্তুত বলে ইরানের হুঁশিয়ারি। জাপান ওপেন ব্যাডমিন্টনে খেতাব জয় PV সিন্ধুর। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা স্পেন। আসছি বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশন আগামীকাল শুরু হবে, চলবে 13 আগস্ট পর্যন্ত। অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আলোচনা ও পাশের জন্য উত্থাপন করা হবে। এর আগে আজ সরকার সংসদ ভবনের অ্যানেক্সে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যসভায় বিজেপির দলীয় নেতা জগৎ প্রকাশ নাড্ডা এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল ও Dr. L. Murugan উপস্থিত ছিলেন। এছাড়াও বৈঠকে আপনা দলের নেত্রী অনুপ্রিয়া প্যাটেল, JDU নেতা সঞ্জয় ঝা, TDP নেতা লাভু শ্রীকৃষ্ণ দেবরায়লু, কংগ্রেস নেতা জয়রাম রমেশ, সমাজবাদী পার্টির নেতা ধর্মেন্দ্র যাদব, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার রাজ্যসভা সাংসদ মহুয়া মাঝি সহ 40টি রাজনৈতিক দলের 50 জনেরও বেশি নেতা অংশ নেন। বৈঠক শুরুর পরই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া NCPI এর অংশগ্রহণের প্রতিবাদে বিরোধী দলগুলি প্রতীকী ওয়াকআউট করে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অংশ নেওয়া এই দলে সম্প্রতি বেশ কয়েকজন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদ যোগ দিয়েছেন। তবে নিজেদের প্রতিবাদ জানানোর পর বিরোধী দলের সদস্যরা বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে কিরেন রিজিজু সমস্ত রাজনৈতিক দলের কাছে সংসদের কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করার এবং গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য বিশৃঙ্খলা বা হট্টগোলের পরিবর্তে অর্থবহ বিতর্ক অত্যন্ত জরুরি।
1: কোই পার্টি ইয়া কোই মেম্বার আপনা জো ভি বাত রাখনা চাহতা হ্যায় পার্লামেন্ট মে পুরা রাখ সকতে হ্যায়। মে বিপক্ষ কে সাথিয়ো কো কেহনা চাহতা হুঁ কি পহলে মে ভি পার্লামেন্ট কো কাফি চলানে মে দিক্কত আই থি কিউকি হঙ্গামা বহুত জ্যাদা হুয়া থা। হঙ্গামা হোনে সে কোই লাভ নাই হোতা হ্যায় অর লোক পসন্দ নাই করতা হ্যায়। লোক চাহতে হ্যায় কি পার্লামেন্ট সুচারু রূপ সে চলে। ইসলিয়ে মে ফির সে সব পার্টি কে নেতাওঁ কো মে অনুরোধ করতা হুঁ কি পার্লামেন্ট অচ্ছি তরহ সে চলে, ইসমে সব লোক যোগদান করে অর হাম ভি বিপক্ষ কে বাত শুনেঙ্গে অর বিপক্ষ ভি হামারে বাত শুনে।
0: তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র জানান, কংগ্রেস, সমাজবাদী পার্টি, DMK, JMM, তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি সহ সমস্ত বিরোধী দল বৈঠক থেকে ওয়াক আউট করেছে। NCPI কোনো স্বীকৃত সংসদীয় দল নয় বলেও তিনি অভিযোগ করেন।
2: অল পার্টি মিটিং এর সমস্ত অপোজিশন পার্টি আমরা আজকে ওয়াক আউট করেছি মিটিং থেকে। আর কারণ এই যে আমাদের বাংলার যে 20টা MP আনরেকগনাইজড NCPI তে তারা বলেছে তারা যোগদান করেছে, স্পিকার কিন্তু তাদের এই মার্জারটা এখনো অ্যাপ্রুভ করেনি এবং তাদের কোনো রেকগনিশন নেই, মার্জার অ্যাপ্রুভ হয়নি এবং তাদের যে ডিসকোয়ালিফিকেশন পেটিশন সেটা এখনো পেন্ডিং।
0: রাজ্যসভায় কংগ্রেসের নেতা প্রমোদ তিওয়ারি এই ওয়াকআউটকে বৈঠকে NCPI কে আমন্ত্রণ জানানোর বিরুদ্ধে একটি প্রতীকী বয়কট হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে সর্বদলীয় বৈঠকে বিরোধী দলগুলির প্রতিবাদের তীব্র সমালোচনা করেছেন NCPI নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রের লক্ষ্যেই তাদের লড়াই চলবে বলে জানিয়েছেন শ্রী বন্দ্যোপাধ্যায়।
3: হাম লোক তো পার্লামেন্ট অ্যাফেয়ার্স মিনিস্টার কো চিঠি মিলনে কা বাদ হাম লোক আয়ে। উই আর দি ফার্ম বিলিভার্স অফ দি প্রিন্সিপলস অফ সেকুলারিজম, কমিউনাল হারমনি এন্ড ইউনিটি অফ দি কান্ট্রি। বাট আলটিমেটলি ইফ ইট ইজ দ্য সিচুয়েশন দিস ইম্পর্টেন্ট ম্যাটার্স আর টু বি টেকেন। আই হ্যাভ সেড হাউস বিলংস টু দ্য অপোজিশন, দে আর টু বি টেকেন ইন টু কনফিডেন্স অ্যান্ড ইফ নেসেসারি গভর্নমেন্ট শুড বি ব্রড মাইন্ডেড অ্যান্ড হাউস শুড রান প্রপারলি।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ ভার্চুয়ালি পশ্চিমবঙ্গে হাওড়ার সাঁকরাইলে দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি আমুলের দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেন। নিউটাউন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অমিত শাহ বলেন, বিশ্বের শ্রেষ্ঠ এই সমবায় দেশে দুগ্ধ শিল্প ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে বিপ্লব এনেছে। 700 কোটি টাকা বিনিয়োগে বাংলায় বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র স্থাপিত হতে চলেছে। এছাড়া সমবায় দপ্তরের ERCS পোর্টালেরও উদ্বোধন করেন তিনি। এর আগে শ্রী শাহ জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করেন। ডিজিটাল মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা AI এর যথাযথ ব্যবহারের মাধ্যমে ভারতীয় ভাষাগুলিকে সমৃদ্ধ ও সুরক্ষিত করার আহ্বান জানান তিনি। দেশের ভবিষ্যৎ গঠনে গ্রন্থাগারের ভূমিকার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যথাযথ ভাষা শিক্ষা না হলে সে দেশের প্রকৃত সংস্কৃতি আত্মস্থ করা কোনোভাবেই সম্ভব নয়।
4: जब तक हमारी आने वाली पीढ़ियां मेरे सामने बैठे हुए विद्यार्थी बच्चे भाषा शब्द से बनती है, शब्द भाव से उत्पन्न होता है और भाषा से संस्कृति बनती है, संस्कृति की अभिव्यक्ति होती है, ये यात्रा को नहीं जानेंगे तब तक इस देश का सांस्कृतिक पुनरुद्धार हो ही नहीं सकता।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ইউরোপের তিন দেশ সফরে রওনা হয়েছেন। মলদোভা, উত্তর ম্যাসিডোনিয়া ও রোমানিয়া ইউরোপের এই তিনটি দেশে সফরের ফলে এই দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চ জেলায় আজ ভোরে প্রবল বর্ষণের ফলে ভূমিধ্বস ও হরপাবানে অন্তত 11 জন নিহত, নিখোঁজ 7। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পুঞ্চ জেলার সুরানকোট তহসিলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। অবিরাম বৃষ্টি ও ক্ষতিগ্রস্ত রাস্তার কারণে প্রতিকূল পরিস্থিতির মধ্যেই নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চলছে। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে ত্রাণ ও সহায়তা প্রদানের জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দিল্লি সফরের মাঝপথেই আজ বিকেলে জম্মুতে ফিরে এসেছেন। স্থানীয় প্রশাসনের সহায়তায় উদ্ধার ও ত্রাণ দলগুলি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। আবহাওয়া দফতর আগামী 23 জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীর জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এদিকে গতকাল সন্ধ্যা থেকেই রাজৌরি ও পুঞ্চ জেলায় অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। রাতের বেলা ভারী বর্ষণের ফলে নদী ও খালবিল উপচে পড়ায় নিচু এলাকার বেশ কয়েকটি স্থানে উদ্বেগ দেখা দিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল AIR নিউজ কলকাতাতে। জর্ডনে মার্কিন সেনা হত্যার পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্র আজ ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC-কে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের উপকূলীয় নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামুদ্রিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত করার কেন্দ্রগুলিতে আঘাত করেছে। 8 দিন ধরে চলা এই মার্কিন অভিযানের ফলে কী পরিমাণ সামরিক সরঞ্জাম বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে ইরান এখনও পর্যন্ত কোনো সামগ্রিক তথ্য প্রকাশ করেনি। এদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘাত অব্যাহত। অন্যদিকে IRGC দাবি করেছে, তারা ইরানের আহভাজ এলাকায় যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে। কেন্দ্রীয় খাতাম আল আম্বিয়া সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ও ধ্বংসাত্মক পদক্ষেপ নেবে। লিথুয়ানিয়ার ভিলনিয়াসে অনুষ্ঠিত চলতি বছরের 37তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড IBO-তে ভারত একটি সোনা ও 3টি রূপ জয় করেছে। হরিয়ানার ভাববা গুনওয়াল স্বর্ণপদক জিতেছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে সৌমিল মাইতি, রাজস্থান থেকে নিশীথ কালানি এবং পাঞ্জাব থেকে আনমোল কুমার রৌপ্য পদক জয় করেছেন। গায়নায় পোমেরুন নদীর কাছে 116 জন যাত্রী ও ক্রুসহ একটি ফেরি উল্টে গেছে। গায়নার প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস জানিয়েছেন, এখনও অবধি 53 জনকে উদ্ধার করা হয়েছে। জাপান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের চ্যাম্পিয়ন হয়েছেন PV সিন্ধু। ভারতের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে

0: জাপান ওপেন খেতাব জিতে ইতিহাস গড়লেন তিনি। ফাইনালে আজ সিন্ধু 21-17 ব্যবধানে জাপানের একানে ইয়ামাগুচিকে হারিয়ে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এজন্য পিভি সিন্ধুকে অভিনন্দন জানিয়েছেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা আজ স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। স্পেনের সামনে দ্বিতীয়বার খেতাব জয়ের হাতছানি। অন্যদিকে খেতাব ধরে রাখতে মরিয়া গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জিতলে তারা পরপর দুবার বিশ্বকাপ জেতা তৃতীয় দল হবে। এর আগে ইতালি 1934 ও 1938 ও ব্রাজিল 1958 ও 1962 সালে পরপর দুবার বিশ্বকাপ জেতে। এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে হারিয়ে চলতি ফুটবল বিশ্বকাপের ব্রোঞ্জ পদক জিতে নিল ইংল্যান্ড। গতরাতে তারা ফ্রান্সকে 6-4 হারিয়ে দেয়। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড তৈরি হলো এই ম্যাচে। এছাড়া নিজের জোড়া গোলের ফলে এই ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তালিকায় প্রথম স্থানে উঠে এলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। চলতি বিশ্বকাপেও সর্বোচ্চ গোলদাতা হিসেবে প্রথম স্থানে উঠে এলেন তিনি। চলতি প্রতিযোগিতায় এই নিয়ে 10 গোল রয়েছে তাঁর। দ্বিতীয় স্থানে 8 গোল করে রয়েছেন লিওনেল মেসি। আজ ফাইনালে এমবাপেকে ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকবে তাঁর। লর্ডসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে সিরিজ নির্ণায়ক তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ভারতের সামনে জয়ের জন্য 388 সামনের লক্ষ্যমাত্রা রেখেছে। নির্ধারিত পঞ্চাশ ওভারে ইংল্যান্ড 3 উইকেটে 387 রান করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল, চলবে 13 আগস্ট পর্যন্ত। পশ্চিমবঙ্গের হাওড়ায় আমুলের দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা স্পেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনুন 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা জানিয়ে দিই। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে রাত 8 শুনবেন সবিনয় নিবেদন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 8:30 নানা রঙের গান, 8:55 এ মাসের গান শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, গীতিকার ও সুরকার আর্য চৌধুরী। রাত 9 অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে রামপুর বিবেকানন্দ মিশন বিদ্যামন্দির থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। 9:30 অখিল ভারতীয় কার্যক্রমে নাটক রানী দুর্গাবতী রচনা যোগেশ ত্রিপাঠী, বাংলা রূপান্তর রফি উদ্দিন, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। রাত 10 রবিবাসরী অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠানে শুনবেন কর্ণাটকী কণ্ঠসঙ্গীত শিল্পী বিদুষী বালামণি ঈশ্বর। এটি আকাশবাণী মাদুরাই কেন্দ্রের নিবেদন। রাত 11 ম্যান্ডোলিনে লোকসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন শুভম কাঞ্জিলাল। এবং রাত 11:10 বাংলা ছায়াছবির গান এবং আধুনিক গানের অনুষ্ঠান। শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা,
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11:00। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8 আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।

0: আকাশবাণী কলকাতা, একটু পরেই স্থানীয় সংবাদ।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। পূর্বতন সরকারের আমলে পশ্চিমবঙ্গের ঐতিহ্য ক্ষুণ্ণ হলেও বর্তমান সরকার তা পুনরুদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। রাজ্য সফরের শেষ দিনে আজ ভার্চুয়ালি হাওড়ার সাঁকড়াইলে আমুলের 700 কোটি টাকার দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। দেশের প্রথম শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করে শ্রী শাহ বলেন, এআই এর মাধ্যমে ভারতীয় ভাষাগুলিকে আগামী 1000 বছরের জন্য সুরক্ষিত করা সম্ভব হবে। সৌজন্য সভাগৃহে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সংসদের বাদল অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে, চলবে 13 আগস্ট পর্যন্ত। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে আগামীকাল বিভিন্ন দপ্তরের বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা শুরু হবে। করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আজ রাতে আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। রাজ্যের প্রতিটি জেলায় বড় পর্দায় সরাসরি ফুটবল ম্যাচ দেখানোর উদ্যোগ নিয়েছে ক্রীড়া দপ্তর। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের স্বাধীনতা আন্দোলন, সাহিত্য সহ সর্বক্ষেত্রে বাংলার অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেছেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পশ্চিমবঙ্গের ঐতিহ্য কার্যত ধ্বংস হয়ে গেছে। রাজ্য সফরের শেষ দিনে আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ভার্চুয়ালি হাওড়ার সাঁকড়াইলে সমবায় দুগ্ধ সংস্থা আমুলের দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। শ্রী শাহ বলেন, বাংলাকে তার পুরনো স্থান ফিরিয়ে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। 700 কোটি টাকা বিনিয়োগে এই নতুন প্রকল্পের ফলে 2.5 লক্ষ পশুপালক উপকৃত হবেন, দেশের ঘরে ঘরে মিষ্টি দই পৌঁছে যাবে।
1: কোঅপারেটিভ আন্দোলন মে ইস দেশ কে অসংগঠিত কৃষি ক্ষেত্র কো সংগঠিত করনে কি ক্ষমতা হ্যায়। মে অমুল কা হি উদাহরণ দেনা চাহতা হুঁ। আজ জিনোনে ইয়াহাঁ পর ইতনা বড়া কাম কিয়া হ্যায়, আজ ও বিশ্ব কি নম্বর এক কোঅপারেটিভ সোসাইটি বনি হ্যায়। রোজ 3 করোড় লিটার দুধ কা প্রসেসিং হামারা অমুল আন্দোলন করতা হ্যায়।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ট্যাক্সি চালকদের ক্ষমতায়নে সমবায় ভারত ট্যাক্সি প্রকল্পের বাস্তবায়নে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে শ্রী শাহ সমবায় দপ্তরের পোর্টাল WBERCS এরও সূচনা করেন। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার আওতায় 9টি জেলায় 1400 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন 14টি গুদাম ঘরের শিলান্যাস করেন তিনি। 11টি নবগঠিত বহুমুখী গ্রামীণ সমবায় সমিতির প্রতিনিধির হাতে শংসাপত্র তুলে দেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এই নতুন প্লান্ট চালু হলে রাজ্যে শ্বেত বিপ্লবের পাশাপাশি বাংলার মিষ্টি দইয়ের বাণিজ্যিক প্রসারে মিষ্টি বিপ্লব শুরু হবে।
1: আজকের এই প্ল্যান্ট আমাদের হাওড়া জেলার ধুলাগড়ে সাঁকড়াইলে তার ভূমি পূজনের মধ্য দিয়ে শুরু হবে এবং শ্বেত বিপ্লবের সঙ্গে মিষ্টি বিপ্লব শুরু হয়ে যাবে। অর্থাৎ মিষ্টি দই শুধু পশ্চিমবঙ্গের প্রিয় খাদ্য থাকবে না, গোটা ভারতেও ছড়িয়ে পড়বে।
0: বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে পশ্চিমবঙ্গে শিল্পায়নের জোয়ার আসতে চলেছে।
2: আমাদের রাজ্যটাকে একটা পরিযায়ী শ্রমিক প্রোডিউস করার রাজ্য তৈরি করে দেওয়া হয়েছিল, তার থেকে আমরা বেরিয়ে এসেছি। পশ্চিমবঙ্গে শিল্পায়ন হবে, পশ্চিমবঙ্গে বিনিয়োগ হবে। বেঙ্গল মিন্স বিজনেস, ডেস্টিনেশন বেঙ্গল, এগুলো কোনো স্লোগান থাকবে না। আগামী 8-10 মাস পরে 1 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের মানুষ নতুন পশ্চিমবঙ্গকে চিনবে।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, তা হল সভ্যতা ও সংস্কৃতির ভিত্তি। কলকাতার জাতীয় গ্রন্থাগারে আজ দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করে তিনি বলেন, ডিজিটাল মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহারের মধ্য দিয়ে ভারতীয় ভাষাগুলিকে আগামী 1 বছরের জন্য সমৃদ্ধ ও সুরক্ষিত করা সম্ভব হবে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে এই মিউজিয়াম বড় ভূমিকা নেবে বলে শ্রী শাহ আশা প্রকাশ করেন। ওঙ্কার ধ্বনি থেকে শুরু করে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত ভাষার বিবর্তনের সমগ্র যাত্রাপথকে এখানে তুলে ধরা হয়েছে। বাংলার সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের ভূয়সী প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একসময় বাংলা সমগ্র দেশের চেতনাকে পথ দেখাত। সংকীর্ণ মতাদর্শের কারণে বাংলার এই অবদান কিছুটা ম্লান হলেও আগামী দিনে তা স্বমহিমায় ফিরবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
3: উত্তর বঙ্গাল ভারতীয় চেতনা কা সমগ্র ভারতীয় চেতনা কা এক বৈশ্বিক প্রকাশ স্তম্ভ রহা হ্যাঁ এক লম্বা কালখণ্ড আয়া জব হামারি ভারতীয় সাংস্কৃতিক চেতনা কো বঙ্গাল সে বিমুখ করনে কা প্রয়াস কিয়া গয়া। ये बंगाली है जहाँ महर्षि अरविंद जन्मे थे, जहाँ विवेकानंद और रामकृष्ण जन्मे थे, जहाँ चैतन्य महाप्रभु। ये बंगाल ने ही सबसे अच्छे वैज्ञानिक, सबसे अच्छे साहित्यकार, सबसे बड़े क्रांतिकारी वीर सुभाष बाबू को देने का काम किया था।
0: উল্লেখ্য, ভারতের ২২টি সাংবিধানিক ভাষার দীর্ঘ ইতিহাস বিবর্তনকে তুলে ধরা হবে এই শব্দ জাদুঘরে। এর আগে শ্রী শাহ আজ কলকাতায় সৌজন্য সভাগৃহে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ গুরুত্বপূর্ণ আধিকারিক ও পুলিশ কর্তা উপস্থিত ছিলেন। সংসদের বাদল অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে, চলবে ১৩ আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। অধিবেশন শুরুর প্রাক্কালে আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বাদল অধিবেশনে সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব রাজনৈতিক দলের কাছে আহ্বান জানান। এদিকে বৈঠক শুরুর ঠিক পরেই ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই এর সাংসদদের সেখানে ডেকে পাঠানোর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি সভা থেকে প্রতীকী ওয়াকআউট করেন, যদিও পরে তারা ফের বৈঠকে যোগ দেন। সংসদের বাদল অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন। প্রস্তাবিত সীমা পুনর্নির্ধারণ বিল এবং বিদেশে অনুদান নিয়ন্ত্রণ আইনের সংশোধনী বিলকে কঠোর ও গণতন্ত্র বিরোধী আখ্যা দিয়ে এই দুই বিষয়ে আলোচনার জন্য অবিলম্বে সর্বদল বৈঠক ডাকার আবেদন করেছেন তিনি। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে আগামীকাল বিভিন্ন দপ্তরের বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা শুরু হবে। ২৫ জুলাই পাশ হওয়ার কথা অ্যাপ্রোপ্রিয়েশন বিল ও অর্থ বিল, পাশাপাশি কয়েকটি নতুন বিলও আনা হতে পারে। উল্লেখ্য, বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম দিন গত শুক্রবার প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে অধ্যক্ষ রথীন্দ্র বসু শোক প্রস্তাব পাঠ করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায়। তিনি আজ জানিয়েছেন, এখনও করোনা সংক্রমণ থাকলেও সংক্রমণের তীব্রতা কম। রাজ্য সরকার যে কোনো পরিস্থিতির জন্য সবরকমভাবে প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জির কার্যালয় ভাঙার ওপর আপাতত স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজা বসু চৌধুরীর বিশেষ বেঞ্চ আজ জরুরি ভিত্তিতে এই মামলার শুনানিতে জানিয়েছে, চলতি মাসের শেষ অথবা এই মামলার শুনানি যতদিন না শেষ হচ্ছে ততদিন এই স্থগিতাদেশ বজায় থাকবে। এর মধ্যে ওই সম্পত্তি সংক্রান্ত সমস্ত নথি রাজ্যকে আদালতে পেশ করতে হবে। আগামীকাল নির্দিষ্ট বেঞ্চে মামলার শুনানি শুরু হবে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুগলির সপ্তগ্রামের প্রাক্তন বিধায়ক তপন দাশগুপ্ত তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছেন। চুচুড়ার বড়বাজারে সাংবাদিক বৈঠকে প্রবীণ এই নেতা অভিযোগ করেন, বর্তমানে দল আর পুরনো ও নিষ্ঠাবান কর্মীদের মর্যাদা দিচ্ছে না। দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং আইপ্যাকের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

উত্তর চব্বিশ পরগনার রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় শাহেন শাহ নামে আরও এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল দুই। এর আগে গতকাল মূল অভিযুক্ত মোহাম্মদ শামীমকে কামারহাটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শামীমকে ভুয়ো পরিচয় সুপারিবাগান এলাকায় ওই ঘর ভাড়া পাইয়ে দিতে শাহেন শাহ সহায়তা করেছিল বলে অভিযোগ। শ্রাবণ মাসের প্রথম সোমবারে আগামীকাল হুগলি তারকেশ্বরে বিপুল ভক্ত সমাগমের সম্ভাবনার প্রেক্ষিতে প্রশাসন

0: বিকেলে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা আজ স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। বাংলার ফুটবল প্রেমীদের কথা মাথায় রেখে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ রাজ্যের প্রতিটি জেলায় বড় পর্দায় সরাসরি দেখানোর উদ্যোগ নিয়েছে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। সাধারণ মানুষ যাতে একসঙ্গে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করতে পারে সেই উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ স্থানগুলিতে জায়ান্ট স্ক্রিনে ম্যাচটি দেখানোর ব্যবস্থা করা হবে। একটি প্রতিবেদন।
1: সারা বিশ্বের সঙ্গে ফুটবলের মক্কা কলকাতাতেও ফাইনালকে ঘিরে সাজো সাজো রব। পাড়ায় পাড়ায় ক্লাবগুলিতে জায়ান্ট স্ক্রিন বসানোর কাজ সম্পূর্ণ। বৃষ্টির কারণে সতর্কতায় কোথাও কোথাও লাগানো হয়েছে ত্রিপলের আস্তরণ। বিশ্বকাপ ফাইনালের স্টেডিয়ামের আদলে ক্লাবগুলি সংলগ্ন মাঠে গোলপোস্ট ও ফুটবল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। রাখা হয়েছে মেসি ইয়ামালের কাট আউট। ভারতীয় সময় রাত 12:30 ম্যাচ শুরু হলেও ইতিমধ্যেই অত্যুৎসাহী দর্শকদের ভিড় চোখে পড়ছে। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পূর্বতন সরকারের আমলে পশ্চিমবঙ্গের ঐতিহ্য ক্ষুণ্ণ হলেও বর্তমান সরকার তা পুনরুদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। রাজ্য সফরের শেষ দিনে আজ ভার্চুয়ালি হাওড়ার সাঁকড়াইলে আমলের 700 কোটি টাকার দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। স্থানীয় সংবাদ শেষ হল।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে সবিনয় নিবেদন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার।

বরিশনু মুখরিত শ্রাবণ সন্ধ্যা, এই সময়টায় ঝরঝরে বৃষ্টি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় তো বটেই, একই সঙ্গে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জেলায় বৃষ্টি, একেবারে বলা যায় বর্ষা এখন পুরো দমে। বর্ষণ স্নাত এমন এক সন্ধ্যায় স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের সবিনয় নিবেদনের এই দরবারে। প্রতি সপ্তাহের মতোই আপনাদের চিঠিতে মেলের মাধ্যমে আকাশবাণীর সঙ্গে এই যে আপনাদের জুড়ে থাকা সর্বক্ষণের একটা টান, তার প্রকাশ, ভালো লাগা খারাপ লাগা কিছু প্রস্তাব সবটাই রয়েছে চিঠিতে মেলে। শুরু করা যাক, চিঠির ঝাঁপি খোলা যাক, তবে তার আগে এই ঝাঁপিতে চিঠি পাঠানোর ঠিকানা জানিয়ে দেব। সবিনয় নিবেদন, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, এ আমাদের ঠিকানা। আর আমাদের মেইল করতে পারেন সাবিনয় নিবেদন SABINYNIBEDAN সাবিনয় নিবেদন @gmail.com, এই আমাদের মেল আইডি। আজকের প্রথম চিঠি, প্রদীপ কুমার চক্রবর্তী ভুবনেশ্বর ধাম কাঁসড়া সুরেকালনা পূর্ব বর্ধমান থেকে লিখছেন। কৃষি বিভাগের সৌজন্যে এই পত্রালাপ। গ্রামের বসবাসকারী অধিকাংশই কৃষিজীবী বা দিনমজুর, শীত গ্রীষ্ম বর্ষা দিবারাত্রি কৃষিক্ষেত্রের পরিশ্রমের মূল্যে দিন যাপন করতে হয়। অন্নদাতা সমাজে তারাই। শস্য বিমা, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, PM কিষাণ ইত্যাদি সমাজসেবা সরকারের অনুদানে বড় সহায়ক ভূমিকা পালন করে নিঃসন্দেহেই। বাংলা তথা ভারত সরকারের গঠনমূলক আলোচনা এই প্রচার মাধ্যমে বিস্তারিত রূপে শুনতে চাই। কিছুকাল পূর্বেও অনুরোধ করেছিলাম, কৃষকের ফসলের পরিচর্যার বড় সহায়ক কৃষি সুপারিশ, তাই তো আকাশবাণী গীতাঞ্জলি গ্রামের মানুষের এত প্রিয়। প্রদীপ কুমার চক্রবর্তী সুরেকালনা পূর্ব বর্ধমান থেকে। ধন্যবাদ প্রদীপবাবু আপনার চিঠির জন্য। যে যে যোজনার কথাগুলো আপনি বলেছেন, কিছু কেন্দ্র সরকারের কিছু রাজ্য সরকারের নানান যোজনা রয়েছে, স্কিম রয়েছে, যেগুলির মধ্যে দিয়ে কৃষক বন্ধুদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে রাষ্ট্র। এই সকল বিমা নিয়ে, এই সকল যোজনা নিয়ে, স্কিম নিয়ে কিন্তু মাঝে মাঝেই আলোচনা হয়ে থাকে আমাদের কৃষি বিভাগের নানান অনুষ্ঠানে। কখনো সকালবেলার কথা বলেইছেন কৃষি সুপারিশ, সেখানে খুব ছোট করে কখনো বলা হয়, কারণ এটা একটু বিস্তারিত আলোচনার জায়গা। মূলত গ্রামের যুব বন্ধুদের জন্য যে অনুষ্ঠান হয়ে থাকে, অথবা সবচেয়ে বেশি করে সন্ধ্যা 6:40 কৃষি কথার আসর, সেখানে কান রাখুন, আপনি তো আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু। সুতরাং এইসব জায়গায় কিন্তু আমরা মাঝে মধ্যেই এই যে কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধুদের সহায়

আয়ক হিসেবে যে সকল বিমা স্কিম যোজনা নিয়ে আসেন তাই নিয়ে অনুষ্ঠান হয়ে থাকে, আগেও হয়েছে, আগামীতেও হবে। ভালো থাকবেন। মন্টু কুমার বেরা এবারের চিঠি লিখছেন জলচক পশ্চিম মেদিনীপুর থেকে। বহু বছর ধরে আমি আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অন্বেষা অনুষ্ঠানটি খুব মন দিয়ে শুনে আসছি। গত 4 জুন তারিখের এই অনুষ্ঠানটি আমার খুব ভালো লেগেছে। মাটির ভাঁড় ভার্সেস প্লাস্টিক কাপ, রিভার্স অসমোসিস এবং সর্বোপরি অধ্যাপক কিশোর সরকার মহাশয়ের বায়োপলিমার সম্বন্ধে কথিকাটি সত্যি প্রশংসনীয়। সরকার মহাশয়কে আমার অকুণ্ঠ ধন্যবাদ জানাবেন। আর আপনাদের কাছে রইল এরূপ অনুষ্ঠান প্রচারের অনুরোধ। মন্টু কুমার বেরা জলচক পশ্চিম মেদিনীপুর থেকে। কোনো সমালোচনা বা কোনো প্রশ্ন কোনোটাই না, শুধুই ভালো লাগার কথা। যে ভালো লাগার কথা আপনি জানিয়ে দিতে বলেছেন অধ্যাপক কিশোর সরকার মহাশয়কে, নিশ্চয়ই আমাদের তরফ থেকে আপনার এই বার্তা আমরা পৌঁছে দেব। অন্বেষা ভালো লাগছে, এমনই অনুষ্ঠান চাইছেন। অন্বেষার আপনি তো নিয়মিত শ্রোতা বলছেন দীর্ঘ বহু বছর ধরে। অন্বেষা এরকমই অনুষ্ঠান করে, অর্থাৎ আমাদের বিজ্ঞান বিষয়ক সাপ্তাহিক পত্রিকা আমরা বলে থাকি আকাশবাণীর তরফ থেকে এই অন্বেষাকে, অডিও ম্যাগাজিন। সুতরাং সেখানে এমন নানান বিষয় উঠে আসে বারে বারেই, যে অনুষ্ঠান পরিবেশের কথা বলে, বিজ্ঞানের কথা বলে, সুস্থতার কথা বলে, প্রযুক্তির কথা বলে। সুতরাং শুনতে থাকুন, নিশ্চয়ই এমন অনুষ্ঠান আরও পাবেন। দয়াময় সিংহ আপনি চিঠি লিখছেন মেটালা কেশিয়ারা বাঁকুড়া থেকে। মাননীয় ইস্যু সম্পর্কে একটি জিজ্ঞাসা। প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং শনিবার দুপুরে 1:45 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মাননীয় ইস্যু অনুষ্ঠানটি প্রচারিত হয়, কিন্তু গত কয়েক সপ্তাহে শুধুমাত্র মঙ্গলবার দিন এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে। তাও আবার গত 19 মে তারিখে মঙ্গলবার শরবতের সাত কাহন নিয়ে অনেকটা সময় ব্যয় করা হলো, ফলে চিঠি পড়ার সময় বেশি হলো না। তাই আমার অনুরোধ, যাতে সপ্তাহে 2 দিনই মাননীয় ইস্যু অনুষ্ঠানটি প্রচারিত হয় এবং বেশি সংখ্যক চিঠি পড়া হয় সেই দিকে দৃষ্টিপাত করা হয়। দয়াময় সিংহ মেটালা কেশিয়ারা বাঁকুড়া থেকে লিখলেন। দয়াময়বাবু, আপনার চিঠির উত্তরে আসছি, তার আগে আরও একখানি মেল একই বিষয়ে, একটু বিষয়ে তারতম্য আছে কিন্তু মাননীয় ইস্যু সংক্রান্ত, সেই মেলখানিও পড়ে নিই, তাহলে আপনাদের দুজনের চিঠির উত্তর একসঙ্গে দেওয়া যেতে পারবে। অসীম কুমার মণ্ডল বেতালন মঙ্গলপুর বাঁকুড়া থেকে। আজ আমি তোমার দরবারে একটি অভিযোগ নিয়ে নাক গলাতে বাধ্য হলাম। আমার পছন্দের অন্যতম একটি অনুষ্ঠান মাননীয় ইস্যু। এই পত্র সাহিত্যের অনুষ্ঠানে লেখক প্রবীণ জনেরা আর শ্রোতা 8 থেকে 80 আমরা সবাই। আমি এই অনুষ্ঠানটি কম বয়স থেকে শুনে আসছি। সুন্দর বিষয় ভাবনায় প্রবীণদের কলমে উঠে আসা লেখা শুনে আমার হৃদয় ভরে উঠত। উদাহরণ দিয়ে বলি, 2016 সালে একটি বিষয় ছিল বেদন বাজে বুকের মাঝে। বিষয়ে পদ্মবন্ধু চৌধুরী বাবুর লেখায় বন্ধন নামের এক জওয়ানের শহীদ হওয়ার কথা শুনে আমি অনুষ্ঠানটির প্রেমে পড়ি। বলে রাখি, বন্ধন ছিল আমাদের এলাকারই বাসিন্দা। যাই হোক, বর্তমানে অনুষ্ঠানটি মূলত সাহিত্য থেকে কিছুটা সরে গিয়ে প্রবীণদের জন্য নানান ধরনের শারীরিক পরামর্শ সঞ্চয় সহ বিভিন্ন বিষয়ের টিপস দিয়ে যাচ্ছেন। এটা কি খুবই জরুরি? জানি না এ বিষয়ে প্রবীণজনেরা কি বলবেন, তবে সবিনয় নিবেদনের মাধ্যমে আকাশবাণীকে এ জিজ্ঞাসা আমার নিজস্ব। মাননীয় ইস্যুর দরজায় প্রবেশ করতে আমার এখনও 7 বছর দেরি, তাই দীর্ঘ অপেক্ষা না করে আগাম বলে ফেললাম। জানি না আমার এই বক্তব্যে কেউ আঘাত পেলেন কিনা, আকাশবাণীকে ভালোবেসেই আমার এ দরবার। অসীম কুমার মণ্ডল বেতালন মঙ্গলপুর বাঁকুড়া থেকে। দুইখানে বাঁকুড়ার চিঠি এবং মাননীয় ইস্যুকে কেন্দ্র করে। প্রথমে আসি দয়াময় বাবুর চিঠিখানির কথায়। আপনি বলেছেন সপ্তাহে 2 দিন মাননীয় ইস্যু হয়, মঙ্গল এবং শনি, কিন্তু বিগত বেশ কিছু শনিবার আপনি শুনতে পাচ্ছেন না। সপ্তাহে 2 বার কোনো দিনই মাননীয় ইস্যু হয় না। মাননীয় ইস্যু শুধুমাত্র প্রতি মঙ্গলবার বেলা 1:45 থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে হয়। সুতরাং কোনোভাবে আপনার একটু ভুল হয়ে যাচ্ছে, কোনো দিনই মঙ্গল শনি হয় না মাননীয় ইস্যু, শুধুমাত্র মঙ্গলবার হয়। এবারে আপনার আরেকটি যেটা বিষয়, অর্থাৎ কোনো একটি দিন আপনি তারিখ দিয়েছেন 19 মে, শরবতের সাত কাহন নিয়ে অনেকটা সময় কাটানো হলে চিঠি কম পড়া হলো। অসীমবাবু আপনার চিঠিতে বলছেন যে মাননীয় ইস্যুতে এখন চিঠি কম পড়া হচ্ছে, নানান বিষয় সম্পর্কে প্রবীণদের জন্য জানানো হচ্ছে, একটু আপনাদের অভিযোগের ক্ষেত্রে। দেখুন, অনুষ্ঠানের ফরম্যাট ভিন্ন ভিন্ন সময় খানিক বদলায়, এটা আকাশবাণী নিজেই করে নেয় ফরম্যাটের বদল। কিন্তু সেই অর্থে দেখতে গেলে মাননীয় ইস্যু শুধুমাত্র যে পত্র নির্ভর একটি অনুষ্ঠান কিংবা সাহিত্য ম্যাগাজিনের মতন আকাশবাণীর কোনো একটি অনুষ্ঠান, তেমনটা নয়। প্রবীণদের জন্য অনুষ্ঠান,
প্রবীণদের পত্র নির্ভর।

অনুষ্ঠান নয় কিন্তু মাননীয় শো। তাই যেহেতু প্রবীণদের জন্য অনুষ্ঠান, ঠিক যেমন মহিলা মহল মহিলাদের জন্য অনুষ্ঠান, তাই সেখানে মহিলাদের প্রয়োজনীয় নানান বিষয় এবং বিনোদন এবং পত্র সাহিত্য সব থাকে। মাননীয় শো সপ্তাহে একদিন, কিন্তু প্রবীণদের জন্য অনুষ্ঠান, প্রবীণদের জন্য সাহিত্য নির্ভর বা পত্র নির্ভর কোনো অনুষ্ঠান নয়। যেহেতু প্রবীণদের জন্য তাই সবটা থাকে, বিনোদন থাকে, শরীর স্বাস্থ্য থাকে, সঞ্চয়ের কথা থাকে। এবং আমরা মনে করি, আকাশবাণী কলকাতা মনে করছে যে এটা প্রবীণদের জন্য কিন্তু খুব প্রয়োজনীয় একটি অনুষ্ঠান, যেখানে শুধুমাত্র চিঠি পাঠ নয়, যেখানে শুধুমাত্র ফোনে এসে ওই বিষয় সম্পর্কিতই কিছু বলা পত্রের বিষয়ে, তেমনটা নয়। বরং প্রবীণদের পাশে থাকা, চিঠি তো পড়া হচ্ছেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে যে বিষয়গুলো জানানো হচ্ছে, আমাদের কিন্তু আলাদা করে অন্য কোনো অনুষ্ঠান আর নেই যেখানে প্রবীণদের পাশে থেকে তাঁদের জন্য প্রয়োজনীয় এরকম তথ্যগুলি আমরা দিতে পারি। তাই আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের যে মাননীয় শো অনুষ্ঠান, এর ফরম্যাট অনুযায়ী প্রবীণদের জন্যই অনুষ্ঠান। তাই এখানে কিন্তু চিঠির সঙ্গে সঙ্গে বাকিও যা যা রয়েছে আপাতত সেগুলো থাকবে, অন্তত চ্যানেল তেমনটাই মনে করছে। আশা করি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। দেবাশিস গোপ এবারে লিখছেন কুশমন্ডি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। মনোমুগ্ধকর, অর্থবহ, মধুর মাধুর্যে ভরা লেখাগুলো প্রাত্যহিকীতে শুনে মন ভরে ওঠে এক অনাবিল আনন্দে। যত শুনি এক অন্য আলাদা জগতে পৌঁছে যাই, যেখানে শুধু নিজেকে জড়িয়ে ফেলি আপন মহিমায়। এক একজন শ্রোতার লেখা যেন স্বর্ণোজ্জ্বল প্রতিভার ছোঁয়া। এমন অনেকে আছেন যাদের লেখা প্রাণবন্ত, বিষয়কে ছুঁয়ে ছুঁয়ে যায়, ভালো লাগে সেসব শুনতে। দেবাশিস গোপ কুশমন্ডি দক্ষিণ দিনাজপুর থেকে। ধন্যবাদ দেবাশিস বাবু আপনার মেইলের জন্য। প্রাত্যহিকী সম্পর্কে শুধুই ভালো লাগার কথা। হ্যাঁ, আকাশবাণী কলকাতার বিশেষ প্রভাতী এই অনুষ্ঠান প্রাত্যহিকী, যা বহু বছর ধরে হয়ে আসছে এবং তার একটা বড় স্তম্ভ বলতে পারি আমরা চিঠি, পত্র সাহিত্য নির্ভর এই অনুষ্ঠানটি মূলত। কখনো কখনো এমন অনেক চিঠি আমরা পড়ি সবিনয় নিবেদনে, যেখানে বারে বারে বলা হয় যে প্রাত্যহিকীর মানের অবনমন ঘটছে, অন্যদের নতুনদের জায়গা করে দেওয়া হচ্ছে, তার জন্য অনেক পুরনো শ্রোতা বন্ধুরা যারা ভালো লেখেন তারা জায়গা পাচ্ছেন না। কখনো নতুনেরা বলেন আমরা নতুন ভাবনা নিয়ে লিখছি, আপনারা সেই প্রবীণদেরই ধরে আছেন, সেই জন্য ভালো হচ্ছে না। ভিন্ন ভিন্ন মত আমরা শুনি, আমরা পড়ি, আপনাদের কাছে পৌঁছেও দিই এবং আমাদের প্রাত্যহিকী বিভাগের তরফ থেকে যা বলার সে কথাও আপনাদেরকে জানাই সবিনয় নিবেদনে। তাই এসবের মাঝে, চাপা নুতরের মাঝে, যখন কখনো এরকম শুধু ভালো লাগার কথা আসে, তখন মনে হয় সত্যি তো, এমনও তো বহু মানুষ রয়েছেন যারা প্রাত্যহিকীকে ভালোবাসছেন, প্রাত্যহিকীর এই সময়ের যেভাবে চলনে চলছে সেটাও ভালো লাগছে, এমন মানুষেরাও রয়েছেন। সুতরাং মনোবল একটু বাড়ে বইকে। ভালো লাগলো আপনার চিঠি, ভালো থাকবেন দেবাশিসবাবু। এবারে শিশিরবিন্দু পালের মেল পড়ব, শিলপাড়া কলকাতা থেকে লিখছেন। স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানটি মন দিয়ে শুনছিলাম সোমবার। ডাক্তার অভিজিৎ তরফদারের মতন একজন প্রখ্যাত নেফ্রোলজিস্ট এসেছিলেন পরামর্শ দেওয়ার জন্য। একটা প্রশ্ন ছিল ওনার কাছে, টেলিফোন করতে চেষ্টা করলাম কিন্তু বারবার চেষ্টা করতে করতে ক্লান্ত হলাম, শুধু একটাই কথা শুনছিলাম, এই মুহূর্তে উপভোক্তা অন্য কলে ব্যস্ত, অথচ কোনো ফোন কল তখন হচ্ছিল না। না করা হলো টেলিফোন, না শোনা হলো গুরুত্বপূর্ণ আলোচনাটির অনেকটা। তাহলে কি ফোন করা উচিত নয়, বা প্রশ্ন করতে গেলে অন্য কোনো ব্যবস্থা আছে আপনাদের, যেমন হোয়াটসঅ্যাপ? দয়া করে জানাবেন। শিশিরবিন্দু পাল, শিলপাড়া, কলকাতা থেকে। ধন্যবাদ শিশিরবিন্দু বাবু আপনার মেইলের জন্য। হ্যাঁ, গত সোমবারেই ডাক্তার অভিজিৎ তরফদার এসেছিলেন, প্রখ্যাত নেফ্রোলজিস্ট, কিডনির নানান সমস্যা নিয়ে আলোচনা হচ্ছিল। আমরা এই একটি ঘন্টার অনুষ্ঠানে মাঝে মাঝে ফোন নিই, কারণ বেশিটাই ডাক্তারবাবুর পরামর্শ শোনা হয় এবং তার ফাঁকে ফাঁকে কিছু ফোন থাকে। ফোন হয়তো সেইভাবে দেখতে গেলে সাকুল্যে ছটি থেকে আটটি নিতে পারি আমরা, কিন্তু এই এক ঘন্টায় ফোনের আলো জ্বলা বন্ধ হয় না কখনোই, কারণ ডাক্তারবাবুরা যারাই আসেন তাদের কাছে কিন্তু অনেক জিজ্ঞাস্য থাকে আমাদের শ্রোতা বন্ধুদের, সে আমরা বেশ বুঝি। কিন্তু সর্বক্ষণ যদি আমরা ফোনই নিতে থাকি তাহলে ডাক্তারবাবুদের সুপরামর্শ তাও তো শোনা হবে না, সে কারণে ফোনের সংখ্যা একটু কমই থাকে। আপনি যখন যখন ট্রাই করছিলেন তখন বলছেন ফোন কল হচ্ছিল না রেডিওতে, আমরা কথা বলছিলাম তৎসত্ত্বেও টেলিফোনে বলছিল, উপভোক্তা অন্য কলে ব্যস্ত,
এটা হতেই পারে, তার কারণ যেহেতু কখনোই ফোনে আলো জ্বলা থামে না, অর্থাৎ যখনই একটি ফোন নিলাম তারপর ফোনটি রেখে দেওয়ার পরে হয়তো আমি বা উপস্থাপক যিনি রয়েছেন ডাক্তারবাবুর সঙ্গে কথা হচ্ছে, কিন্তু ফোনে আলো জ্বলতেই থাকে, অর্থাৎ ফোনে কোনো না কোনো শ্রোতা বন্ধু তখন কিন্তু রিং করছেন। তারটা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেক শ্রোতা বন্ধুর ফোন ঢুকে যাচ্ছে, সুতরাং আকাশবাণীর যে ফোনের লাইন তা কিন্তু ব্যস্তই থাকছে। আপনি যাকে ফোন করছেন তিনি উপভোক্তা, অর্থাৎ তিনি আকাশবাণী কলকাতার এই নম্বরটি, এবং সেই নম্বরটি সে কারণে ব্যস্তই থাকছে। ওই একজনের ফোন থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনারটি কানেক্টেড হয়ে যায় তবেই আপনি রিং শুনতে পাবেন, নচেত এভাবেই কিন্তু বলা হয় যে উপভোক্তা অন্য কলে ব্যস্ত বা উপভোক্তা বর্তমানে ব্যস্ত আছেন। তার মানে এমনটা নয় যে আমরা ফোনে কথা বলছি, তার মানে এটাই যে আমাদের ফোনে অন্যরা কেউ তখন রিং করছেন। খুব জটিল লাগলো কি? আসলে এর চেয়ে সহজ করে আর বোঝাতে পারছি না, কিন্তু এইটুকু বুঝিয়ে আপনাকে বলতে পারি যে আপনি যে কথা বললেন একদম শেষে যে লাইন যখন পাওয়াই যায় না তাহলে কি ফোন করা উচিত নয়? না না, নিশ্চয়ই করবেন। ফোন এখন যেহেতু প্রায় সকলেরই হাতে মোবাইল, এবং সেখানে একবার নম্বরটি ডায়াল করার পরে তো আলাদা করে ডায়াল করতে হয় না, আপনি ফোন করে লাউড স্পিকারে রেখে দিতে পারেন এবং পাশে রেডিওতে অনুষ্ঠান শুনতে থাকুন। যদি কখনো কানেক্ট হয়ে যায় তখন ফোনের লাউড স্পিকার অফ করে আপনি কথা বলে নেবেন, কেমন? সুতরাং আপনার একান্ত প্রয়োজন থাকলে নিশ্চয়ই ফোন করবেন, আর রেডিওটা শুনতেই হবে সেই সময়, কারণ মূল্যবান পরামর্শগুলি ডাক্তারবাবুর তা কিন্তু মিস হয়ে যেতেই পারে, ঠিক যেমনটা হয়েছে আপনার আগের দিন। ভালো থাকবেন শিশিরবিন্দুবাবু। এবারের মেইলের পাতায় ডক্টর অলোক দত্ত চন্দননগর থেকে। আপনাদের চলচ্চিত্র ও আধুনিক লঘু সঙ্গীতের সম্প্রচার ব্যবস্থা অত্যন্ত হতাশাজনক। আকাশবাণী কলকাতা যেন কেবল হেমন্ত ও মান্না কেন্দ্রিক একটি প্রচার মাধ্যমে পরিণত হয়েছে। গায়ক গায়িকাদের মধ্যে মূলত আশা, আরতি, হেমন্ত ও মান্নার গানই একঘেয়েভাবে বারবার বাজানো হয়, যার ফলে শ্রোতারা অন্যান্য শিল্পীর গান শোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বিষয়টি সত্যিই বিস্ময়কর যে কোনো সম্প্রচারক বা সংশ্লিষ্ট ব্যক্তির নজরে এই ত্রুটিটি আসছে না। আমরা সুমন কল্যাণপুর, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, তালাত মাহমুদ, সুবীর সেন ও অন্যান্য শিল্পীদের গান শুনতে চাই, অনুগ্রহ করে অবিলম্বে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। ডক্টর অলোক দত্ত চন্দননগর থেকে। ধন্যবাদ অলোকবাবু আপনার মেলের জন্য। খানিকটা ঠিক এবং খানিকটা ঠিক নয়, একটু বুঝিয়ে বলি। এটা সত্যি যে বাংলা গানের যে সোনার যুগ সেই সময়টায় হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, আশা ভোঁসলে এবং আরতি মুখোপাধ্যায়ের অজস্র গান রয়েছে, ভারী সুন্দর সে সকল গানগুলি, সে সকল গান বারে বারে আমাদের শ্রোতা বন্ধুরা শুনতে চানও। আধুনিক গানের যে অনুরোধের আসর হয় সেখানে ফিরে ফিরে সে সকল গানই বাজে যা শ্রোতা বন্ধুরা শুনতে চান, কিন্তু সেখানেও মানবেন্দ্র মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, পিন্টু ভট্টাচার্য, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং একই সঙ্গে অরুন্ধতী, হোমচৌধুরী, হৈমন্তী শুক্লা সকলের গান বাজে। নির্বাচিত আধুনিক গানের যে অনুষ্ঠানগুলি হয় সেখানেও কিন্তু সব রকম গান বাজে, অর্থাৎ আপনি যে চারজনের কথা বলছেন, শুধু আধুনিক গান কেন বাংলা ছবির গানের ক্ষেত্রেও বলবো, আশা ভোঁসলে, আরতি মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, এই চারজনের গানই আকাশবাণী কলকাতা বেশি শোনাচ্ছে আপনার অভিযোগ। হ্যাঁ, ইনাদের গান নিশ্চয়ই শোনাই, তারই সঙ্গে মানবেন্দ্র মুখোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায় অথবা পিন্টু ভট্টাচার্য, তরুণ বন্দ্যোপাধ্যায় অথবা হৈমন্তী শুক্লা, সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রত্যেকের গান কিন্তু আমরা শোনাই। একটু খেয়াল করে দেখবেন বাংলা ছায়াছবি এবং বাংলা আধুনিক গানের স্বর্ণযুগের যে সময়টা এরা সকলে ছিলেন এবং আমরাও কিন্তু তাদের গান শুনিয়ে থাকি। বুধ বৃহস্পতি এই দুই দিন বেলা আড়াইটে থেকে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু কান রাখবেন, দেখবেন সেখানে তালাত মাহমুদ, সুবীর সেন, উষা মঙ্গেশকর অথবা আলপনা বন্দ্যোপাধ্যায় প্রমুখের গানও কিন্তু আমরা শুনিয়ে থাকছি। একটু কান রাখুন না, ঠিক শুনতে পাবেন, দেখবেন শুধুমাত্রই যে হেমন্ত মুখোপাধ্যায় এবং মান্না দেই বাজছেন তা নয়। হ্যাঁ, বেশি নিশ্চয়ই বাজছে, কারণ তাদের গানের সংখ্যাটাও অনেক বেশি, কিন্তু বাকিরাও আছেন। শান্তনু রায় বর্ধমান থেকে লিখছেন এবারের চিঠি। বিভিন্ন চ্যানেলে বারবার মনসামঙ্গল, পদ্মা নদীর মাঝে, ময়মনসিংহ, গীতিকা শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। আপনার সেই পুরনো ধাঁচের অনুষ্ঠানগুলোতে ফিরে আসুন, যেখানে ছোটোখাটো আলোচনার সাথে বিভিন্ন ঘরানার লোকগান শোনাতেন এবং আপনার কয়েকজন একনিষ্ঠ ভক্ত উৎসাহ নিয়ে ফোনও করতেন। সেই অনুষ্ঠানগুলি অনেক বেশি উপভোগ্য ছিল। আপনি আমাকে এমন একটি নাটকের নাম বলতে বলেছিলেন যেগুলোর বিষয়ে আমি মন্তব্য করেছিলাম, আসলে সাহেব কিভাবে নাটক হিসেবে গণ্য হয় তা আমার জানা নেই, ওটা তো মূলত একটা যাত্রা।
আমি জানি ওটা জনপ্রিয়, তবে রেডিও নাটকের চেয়ে যাত্রার জন্য

জনপ্রিয়তা ভিন্ন ধরনের এবং তা ভিন্ন রুচির দর্শকদের কাছে টানে। শরৎচন্দ্রের অনেক রচনাতেই যাত্রার উপাদান রয়েছে, কিন্তু সেগুলোতে সবসময়ই গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা থাকে। শান্তনু রায় বর্ধমান থেকে দুটি বিষয় আপনি লিখেছেন, প্রথমটাতে আগে আসি। মাঝে মাঝেই আজকাল একটু চেষ্টা করছি বৃহস্পতিবারের গানের ভেলায় যে গীতিনাট্যগুলি আমাদের রয়েছে সেগুলো শোনানোর, আসলে ইতিমধ্যে বেশ কয়েকটি শোনানোর পরে, যেমন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি অথবা আলিবাবা, আমাদের অনেক শ্রোতা বন্ধু ভারী খুশি হয়েছেন এবং তারা বলেছেন যে একটু শোনান গীতিনাট্যগুলি কখনো কখনো, কারণ শোনা হয় না। আপনি বলছেন যে বাড়ি বাড়ি শুনছি তাই আর ভালো লাগছে না, ফিরে আসুন। আমি কিন্তু সেইভাবে দেখতে গেলে বৃহস্পতিবারের গানের ভেলায় মাসের একটি দিনই শোনাই লোকগীতিনাট্য বা গীতিনাট্য, বাকি দিনগুলো ঠিক আগের ফরম্যাটেই গানের ভেলা হয়ে থাকে, অর্থাৎ কোনোদিন ভাটিয়ালি, কোনোদিন বাউল, কোনোদিন জারি সারি, চটকা ভাওয়াইয়া, নানান ধারার গান নিয়ে হয় গানের ভেলা। মাসের একটি দিন গীতিনাট্য। আপনার ভালো লাগছে না, আবার অনেকের খুব ভালো লাগছে, ঠিক আপনার পরের মেলটিতেই সেই কথা বলা আছে। সুতরাং মাঝে মাঝে থাকুক না, মূলত কিন্তু আগের ফরম্যাটেই গানের ভেলা হচ্ছে, কখনো কখনো গীতিনাট্য, তা অনেক শ্রোতা বন্ধুর ভালো লাগছে, সুতরাং কখনো কখনো থাকুক, বেশিটাই তো সেই আগের ফরম্যাট যেমনটা আপনি চাইছেন। এবারে আসি আপনার পরবর্তী বক্তব্যে। সাহেব নাটক হিসেবে গণ্য হওয়াই উচিত নয় আপনার বক্তব্য অনুযায়ী, মূলত একটা যাত্রা। আসলে আগের দিনও যে উত্তরখানি আপনাকে দিয়েছিলাম তেমনটাই বলবো, আমাদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা, রুচি আলাদা, আমাদের উপলব্ধির জায়গাগুলি আলাদা আলাদা হয়ে যায়, যে কারণে যা আপনার কাছে যাত্রা মনে হচ্ছে তাই আবার বহু মানুষের কাছে অত্যন্ত পছন্দের একটি নাটক হিসেবে রয়ে গিয়েছে। বারে বারে আমাদের শ্রোতা বন্ধুরা যে সকল নাটকের অনুরোধ করেন শুনবেন বলে, তার মধ্যে অন্যতম এই সাহেব নাটকখানি। তারা কিন্তু নাটক হিসেবেই একে দেখেন। যাত্রার অবশ্যই একটি আলাদা জায়গা রয়েছে, তার রেকর্ডিং, তার পরিবেশনা, তার ডায়লগ, তার স্ক্রিপ্ট সবটা আলাদা, এবং যে কারণে আমরা যাত্রাপালা অন্য সময় রবিবারে আপনারা জানেন সন্ধ্যাবেলায় সম্প্রচার করি, কিন্তু নাটকের বিষয়টি অন্য। কখনো কখনো কোনো কোনো কণ্ঠশিল্পীর অভিনয়ের ক্ষেত্রে অতি নাটকীয়তা এসে যায়, তাকে অনেকেই যাত্রা বলে হয়তো কখনো একটু কটাক্ষ করলেও করতে পারেন, কিন্তু যাত্রা সর্বাঙ্গ সুন্দর একটি ভিন্ন শিল্প, নাটকও তাই। আপনার মনে হয়েছে যে সাহেব আদপেই যাত্রা, ওকে নাটক বলা যায় না, কিন্তু আমাদের বহু শ্রোতা বন্ধু এবং আমাদের নাটক বিভাগ তেমনটা মনে করে না, তাই আপাতত সাহেব নাটক হিসেবেই না হয় রইল। কেমন? পঙ্কজ কুমার দাস করুণাময়ী হাউজিং সল্টলেক সেক্টর 2 থেকে লিখছেন, গত 9 জুলাই 2026 বৃহস্পতিবার সকাল 10টার গানের ভেলায় লোকগীতিতে মনসা মঙ্গল শুনলাম, খুব ভালো লেগেছে। শর্মিষ্ঠাদির সঞ্চালনা অসাধারণ লাগে, চৈতন্য লীলা নিয়ে গানের ভেলা শোনানোর অনুরোধ রইল। আগে নাটকের সাপ্তাহিক সূচি ফেসবুকে আকাশবাণী পেজে আপলোড করা হতো, এখন আর নাটকের সাপ্তাহিক সূচি আপলোড করা হয় না, কেন? সবাই খুব ভালো থাকবেন, পঙ্কজ কুমার দাস সল্টলেক সেক্টর 2 থেকে। ধন্যবাদ পঙ্কজবাবু। একটু আগেই শান্তনুবাবুর মেইলের উত্তরে বলছিলাম যে পরবর্তী মেইলেই যিনি মেইল করেছেন তার আবার খুব ভালো লাগলো গত সপ্তাহের মনসা মঙ্গল কুগীতি নাট্যখানি। সুতরাং সবটাই থাকুক, ভিন্ন ধারার শ্রোতা বন্ধুরা তাদের চয়েস আলাদা, পছন্দ ভালো লাগা সবটা আলাদা, আমরা কিন্তু প্রত্যেকের ভালো লাগাকে যথেষ্ট গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, সে কারণে ভিন্ন ভিন্ন ধারার অনুষ্ঠান থাকুক না তাতে তো একটু স্বাদ বদল হয়। চৈতন্য লীলা নিয়ে গানের ভেলা শোনানোর অনুরোধ করেছেন। চৈতন্য লীলা নিয়ে গানের ভেলা মূলত হওয়া উচিত সোমবারে, সোমবারে যে ভক্তিগীতির গানের ভেলার চাঙ্ক সেই দিন। আপনার যদিও অনুরোধ রয়েছে আমার কাছে এই গানের ভেলা শোনানোর, দেখা যাক কোনোদিন সম্ভব হলে নিশ্চয়ই শোনাব। নাটকের সাপ্তাহিক সূচি ফেসবুক পেজে আকাশবাণীর কলকাতার পাচ্ছেন না, সত্যি তাই, কখনো কখনো দেওয়া হতো, একটা সময় নিয়মিত দেওয়া হতো, আবার সেটা বন্ধ হয়েছে কিছুদিন, কিন্তু আমাদের যে ফেসবুক পেজ আকাশবাণী কলকাতার, সেখানে পরের দিনের যে অনুষ্ঠান সূচি আপলোড করা হয় সেখানে কিন্তু নাটকের উল্লেখ আপনি পেয়ে যাবেন, অর্থাৎ একদিন আগে আপনি জানতে পারছেন ফেসবুক পেজ থেকে। কিন্তু সাপ্তাহিক সূচি যেটা একসঙ্গে জানার কথা আপনি বলছেন সেটা সত্যিই কিছুদিন করা হচ্ছে না, নাটক বিভাগ বলেছেন যে তারা একটু গুরুত্ব সহকারে দেখছেন বিষয়টি, দেখা যাক যদি সম্ভব হয় নিশ্চয়ই আবার ফেসবুক পেজে দেওয়া হবে, আপনারা ফলো করে রাখতে পারেন আকাশবাণী কলকাতার ফেসবুক পেজ। মরিনা সাহা বন্দ্যোপাধ্যায় বেলঘুরিয়া কলকাতা থেকে লিখছেন, সোমবারের রাত 8টায় স্বাস্থ্য জিজ্ঞাসা শুনলাম, খুব ভালো লাগলো, তবে অনুষ্ঠানে ফোন বড় বিরক্ত লাগে,
এই জন্য শুনতেও ইচ্ছে করে না। রেডিওতে তো চিকিৎসা হয় না। অনুষ্ঠান শেষে পরের সপ্তাহের বিষয় বলে দিলে

মেলে যার যা জিজ্ঞাসা লিখুন, সুন্দর আলোচনার মাঝে ফোন, আর সেই তিনজন এনারা কি করে কোন জাদু বলে লাইন পান জানি না, হয়তো এনাদের নাম্বারটা মুখস্থ হয়ে গেছে। অথচ আমি ফোন করে কখনো লাইন পাইনি, যদিও করি না, যে কদিন করেছি ফোন বেজে গেছে, কেউ ধরেননি। মলিনা সাহা বন্দ্যোপাধ্যায়, বেলঘুরিয়া, কলকাতা থেকে। ধন্যবাদ মলিনাদি আপনার মেলের জন্য, আপনি আমাদের দীর্ঘদিনের পত্রবন্ধু। রাত আটটার স্বাস্থ্য জিজ্ঞাসা নিয়ে একটু আগেও আরও এক শ্রোতাবন্ধু লিখেছিলেন, ফোনে পাচ্ছিলেন না। আপনার যদিও ফোনে পাচ্ছেন না বলে তেমন অনুযোগ নেই যে আপনি এখন ফোন করাই ছেড়ে দিয়েছেন। আসলে ফোনে সত্যিই সবসময়ই লাইনটা ব্যস্তই থাকে, সুতরাং যারা লাইন পেয়ে যান, যারা সংযোগ করতে পেরে যান, আমরাও জানি না কোন জাদু বলে তাঁরা পারেন, বোধহয় শুধুমাত্র তাঁরাই বলতে পারবেন। এ ধাঁধা আমাদের কাছেও ততটাই যতটা আপনাদের কাছে। এবারে আসি আপনার প্রস্তাবে, সুপ্রস্তাব কিন্তু, যে অনুষ্ঠান শেষে পরের সপ্তাহের বিষয় বলে দিলে আপনারা এক সপ্তাহের মধ্যে যার যার যা জিজ্ঞাস্য তা করতেই পারেন, এবং সেই জিজ্ঞাস্যগুলি আমরা আগে থেকে ডাক্তারবাবুর কাছে রাখতেও পারি, দেখা যাক যদি সম্ভব হয়। কিন্তু এক্ষেত্রেও আপনি যে কথা বলেছেন সেটাই ঘটবে, কারণ আপনার বক্তব্য রেডিওতে তো চিকিৎসা হয় না, সুতরাং ফোন নেওয়ার কি দরকার? ফোনে শুনে ডাক্তারবাবু কীভাবে চিকিৎসা করবেন? তার বদলে ডাক্তারবাবুর পরামর্শই আসুক। এখন মেইলের মাধ্যমেও যারা পাঠাবেন তারাও কিন্তু তাদের ব্যক্তিগত সমস্যাগুলিই পাঠাবেন, সুতরাং সেই তাদের ব্যক্তিগত সমস্যা আমরা পড়ব এ তরফ থেকে এবং ডাক্তারবাবু উত্তর দেবেন। বিষয়টা কিন্তু ঘুরে ফিরে সেই একই জায়গায় এলো, অর্থাৎ ফোনের মাধ্যমে শ্রোতা বন্ধুরা তাদের প্রবলেমের কথা বলছেন, তাদের সমস্যার কথা বলছেন, নয়তো তারা আগে থেকে পাঠিয়ে রাখছেন, আমি বা অন্য কোনো উপস্থাপক যারা রয়েছেন আমরা পড়ছি, ডাক্তারবাবু উত্তর দিচ্ছেন, সুতরাং সেই জায়গাটি কিন্তু একই থেকে যাবে। আরও একটি বিষয়, তা হলো আমাদের শ্রোতা বন্ধু যারা, তাদের মধ্যে একটা বড় অংশ প্রান্তিক এলাকার মানুষ, এতটাই প্রত্যন্ত এলাকায় থাকেন যাদের পক্ষে ডাক্তারবাবুদের কাছে এসে পৌঁছানোটাই ভারী বিড়ম্বনার। অনেকেই পারেন না এসে পৌঁছতে, এবং প্রথিত যশে ডাক্তারবাবুদের কাছে তো সত্যিই সম্ভব হয় না এসে পৌঁছানো। সুতরাং যখন তারা স্টুডিওতে আসছেন তখন শ্রোতাবন্ধুরা চান যে কোনোভাবে যদি সংযোগ করতে পারেন, তাহলে তার হলেও বা ব্যক্তিগত সমস্যা বিষয়ভিত্তিক হলে যাতে তারা তার প্রশ্নটুকু করতে পারেন। ঠিক এই জায়গা থেকেই, এই ভাবনা থেকেই অনুষ্ঠানটি লাইভ ফোন ইন এই ফরম্যাটে রাখা হয়েছে, নচেত শুধুই স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠান হতেই পারত। লাইভ ফোন ইন এই কারণেই করা, যাতে করে যাদের প্রয়োজন তারা আসতে পারেন। এখন সংযোগ যদি না করে উঠতে পারেন, অন্যরা যারা নিয়মিত আসছেন তারাই সংযোগ পেয়ে যান, সেই জায়গাটা ভারী জটিল ধাঁধার জায়গা, আমরাও জানি না সেটা কীভাবে সম্ভব হচ্ছে। যে কারণে আমরা বারে বারে বলি, নিয়মিত শ্রোতাবন্ধু যারা রোজ ফোন করেন তারা কোনো কোনো দিন একটু বিরতি দিন, যাতে করে অন্য শ্রোতাবন্ধুরা তারা ফোনে লাইন পান। এখন এই বিষয়টা কিন্তু, এই দায়িত্বটা সম্পূর্ণরূপে যারা নিয়মিত ফোন করেন এবং নিয়মিত সংযোগ স্থাপন করতে পারেন, লাইন পেয়ে যান, তাদের উপরে বর্তায়, যে প্রত্যেক দিন আমি ফোন করছি, কয়েকটা দিন না হয় নাই বা করলাম, দেখা যাক। একটি নাটক গত 12 জুলাই দুপুর 2:30 আকাশবাণী কলকাতার গীতাঞ্জলিতে হয়েছে, সম্প্রচার করা হয়েছে, সুখা ঝিঙা ফুল। এই নাটককে কেন্দ্র করে দুইখানি মেল এসেছে। মেঘনাদ অধিকারী মেজিয়া বাঁকুড়া থেকে, খুব ভালো লেগেছে আপনার সে কথাই জানিয়েছেন আপনার মেলে, এবং সেই ভালো লাগার কথাই বেশ অনেকটা বড় করে লিখেছেন প্রদীপ বসাক, হাট শিমলা, সমুদ্রগড়, পূর্ব বর্ধমান থেকে। দুজনেরই বক্তব্য এমনটাই যে সুখা ঝিঙাফুল নামক নাটকটি আপনাদেরকে হৃদয়কে ছুঁয়ে গিয়েছে। নাটকের সঙ্গে যুক্ত সমস্ত কলাকুশলীরা, অভিনয় শিল্পীরা, কার্যকরী দলের সকলে, বিশেষত প্রযোজক এবং সম্পাদক, প্রত্যেকের জন্য আপনারা দুজনেই আপনাদের ভালো লাগার কথা, আপনাদের ধন্যবাদের কথা তাদের কাছে জানিয়ে দিতে বলেছেন, আমরা জানিয়ে দেব। নিশ্চয়ই সত্যি খুব ভালো একটি নাটক দীপকদার, ডক্টর দীপক চন্দ্র পোদ্দারের যে অনেকগুলি প্রযোজনা, ভারী সুন্দর, তার মধ্যে একটি সুখা ঝিঙা ফুল আপনাদের ভালো লেগেছে, নিশ্চয়ই আমরা জানিয়ে দেব। নাটক বিভাগও আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন আপনাদের এই ভালো লাগার কথা জানানোর জন্য। আজকের মতন শেষ করি, সবিনয় নিবেদন এখানেই, তবে চিঠির ঝাঁপি বন্ধ করলেও রেডিওর নবটা যেন আপনারা বন্ধ করে দেবেন না। রেডিও থাকুক একই সঙ্গে আপনাদের সঙ্গে, ঠিক যেভাবে এতদিন আছে, শুনতে থাকুন আকাশবাণী কলকাতা, আর আকাশবাণী কলকাতার নানান অনুষ্ঠান নিয়ে আপনার মূল্যবান মতামত, ভালো লাগা হোক, খারাপ লাগা হোক, প্রস্তাব হোক, সমালোচনা হোক, সবটাই চিঠিতে এবং মেলে পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। আজকের মতন এই পর্যন্তই, ভালো থাকুন সকলে, সুস্থ রাখুন সকলকে, নমস্কার, শুভরাত্রি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নানা রঙের গান। প্রথমে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাস।

নানা রঙের গানের অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন এ মাসের গান, শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, গানটির গীতিকার এবং সুরকার আর্য চৌধুরী।

শুনলেন এ মাসের গান। শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, গানটির গীতিকার এবং সুরকার আর্য চৌধুরী।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনবেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। নমস্কার শ্রোতা বন্ধুরা, শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানের আরও একটা নতুন পর্বে আপনাকে জানাই স্বাগত। প্রতিবারের মতো আমি চয়নিকা আবারও চলে গিয়েছিলাম একটা নতুন শিক্ষাঙ্গনে, আর এবারের শিক্ষাঙ্গনের নাম রামপুর বিবেকানন্দ মিশন বিদ্যা মন্দির। নদীপথ, সড়কপথ বা রেলপথ, এই স্কুলে যাওয়ার জন্য খোলা রয়েছে সব রাস্তাই। তবে যদি বলি রেলপথের কথা, তাহলে কিন্তু হাওড়া থেকে হলদিয়াগামী লোকালে আমি নেমেছিলাম বর্দা স্টেশনে, তারপর স্থানীয় পরিবহনে পৌঁছে গেলাম একেবারে স্কুলের গেটে। চারিদিকে গাছপালা আর বড় একটা পুকুর, পুকুরের স্বচ্ছ জলে ভেসে উঠছে স্কুলটার প্রতিচ্ছবি। আর পাঁচটা স্কুলের মতো কোলাহল যেমন রয়েছে, স্কুলের ঘণ্টার ধ্বনি যেমন রয়েছে, পাশাপাশি ভেসে আসছে গিটারের সুর, তবলার আওয়াজ, আবার শ্রীখোলের ধ্বনিও। এগিয়ে যেতে যেতে চোখে পড়ল একে একে সাজানো মনীষীদের মূর্তি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, আচার্য জগদীশচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং কাজী নজরুল ইসলাম ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সবাই যেন এক হয়ে আশীর্বাদ করছেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। আর তারপরই রয়েছে সবুজ গাছে ঘেরা স্বামী বিবেকানন্দের একটা বিশাল বড় মূর্তি, ওপরে বড় বড় করে লেখা রামপুর বিবেকানন্দ মিশন বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক। এক ছাত্রকে জিজ্ঞেস করলাম প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করার জন্য কোন পথে যেতে হবে। এর উত্তরে সে আমাকে শুধু মুখে বলে তার কর্তব্য মেটালো না, নিজের কাজ ফেলে একেবারে সঙ্গে করে নিয়ে পৌঁছে গেল প্রধান শিক্ষকের রুমে। আচ্ছা, এইটুকু আচরণটাই তো প্রমাণ করে, তাই না, যে ওরা সত্যি শিক্ষিত হচ্ছে। কথা বললাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন্দু শেখর মিদ্দার সঙ্গে।
1: শুভ কর্ম পথে ধরণীর ভয়গান, সব দুর্বল সংশয় হোক অবসান, মহাকালের অন্তহীন যাত্রা পথে বিনা পানির পবিত্র মন্দির রামপুর বিবেকানন্দ মিশন বিদ্যা মন্দির 1963 সালে আমাদের এক শুভ লগ্নে প্রতিষ্ঠা লাভ করেছিল। বিবেকানন্দ মিশন আশ্রমের স্বর্গত শ্রদ্ধেয় মহারাজ বিশ্বনাথানন্দজি এবং এলাকার কিছু গুণী মানুষজন, ভূমিদাতা সহৃদয় কিছু ব্যক্তি, যাদের পৃষ্ঠপোষকতায় আমাদের এই বিদ্যা মন্দিরের পথ চলা শুরু হয়েছিল। শুধু এই বিদ্যা মন্দির নয়, শ্রদ্ধেয় মহারাজজি একটি গার্লস স্কুল, কলেজ, ব্লাইন্ড স্কুল, আই হসপিটাল, এরকম প্রায় 30-35টি প্রতিষ্ঠান এখানে তৈরি করেছেন। আমরা গৌরবান্বিত এরকম এক প্রতিষ্ঠানে কাজ করতে পেরে। আমি এই প্রতিষ্ঠানে 2016 সালে কাজে নিযুক্ত হয়েছি। বর্তমানে আমাদের ছাত্রছাত্রী সংখ্যা প্রায় 1000-এরও বেশি। উচ্চ মাধ্যমিক বিভাগ আমাদের 2024 সালে আমরা কোএডুকেশনে রূপান্তরিত করেছি। ক্রমবর্ধমান ছাত্রছাত্রী, ছাত্রছাত্রীদের মধ্যে আধুনিক শিক্ষার সুফল পৌঁছে দেওয়ার প্রতিনিয়ত আমরা আপ্রাণ চেষ্টা করে চলেছি।

0: শিক্ষা লাভ করে জীবনে তারা সুপ্রতিষ্ঠিত। আমাদের ছাত্ররা সারা ভারত তথা বিশ্বের নানা প্রান্তে তারা বিভিন্ন পেশায় নিযুক্ত। আমাদের বিদ্যামন্দিরের সকল সহৃদয় শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের জ্ঞান বোধ দক্ষতা তৈরিতে যেমন আত্মমগ্ন, ঠিক তেমনি শৃঙ্খলা মেনে চলা, বিনয়, সরলতা, বিবেকবান হওয়ার শিক্ষা দানেও আমরা ব্রতী। আমাদের বিদ্যামন্দির শিক্ষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, খেলাধুলো বিভিন্ন বিভাগে সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা শংসাপত্র পেয়েছি। আমাদের ছাত্রছাত্রীরা জেলা এবং রাজ্য পর্যায়ের নানান প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে, এমনকি ক্যারাটে বিভাগে আমাদের ছাত্ররা জাতীয় স্তরেও পুরস্কৃত হয়েছে। আমাদের বিদ্যালয়ের পঠন পাঠন সহ নানান সাংস্কৃতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মনীষীদের জীবনচর্চা সহ নানান পাঠ্যক্রমিক যে কার্যাবলী আছে সেটা সারা বছর ধরে আমাদের পালিত হয়। পঠন পাঠনের সঙ্গে আমরা আমাদের ছেলেমেয়েদের জন্য ক্যারাটে, যোগা, ফুটবল, ভলিবল, খোখো এ সমস্ত শেখারও ব্যবস্থা আমরা রেখেছি। আমাদের স্পোর্টস টিচার মাননীয় বিকাশ অধিকারী মহাশয় এবং আমাদের সাংস্কৃতিক বিভাগের সম্মানীয় সুকুমার মাইতিবাবু অত্যন্ত নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে বিদ্যামন্দিরের খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার মান উন্নত করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ভীষণ আন্তরিকভাবে করছেন। আমাদের ভ্যালু এডুকেশনের ক্লাস আছে, আমাদের লাইফস্টাইল এডুকেশনের ক্লাস আছে, আমরা এগুলো চালু করেছি। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের ক্যারিয়ার কাউন্সিলিং এবং নানানভাবে তাদেরকে মোটিভেট করে নানান জায়গায় তাদেরকে যাতে প্রতিষ্ঠিত করা যায় তারও চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আমরা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির প্রতিনিধিদের নিয়ে এসে বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের মোটিভেট করে তাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে তাদের কাজের যে জায়গাগুলোকে আমরা ঠিক করার জন্য চেষ্টা করছি। আমরা এডুকেশনাল ফেয়ারের মতো এর আগে করেছি, যেখানে প্রায় 20-22টি কলেজ ইউনিভার্সিটি আমাদের যোগদান করেছিলেন। অত্যন্ত সুন্দরভাবে আমরা আমাদের ডায়মন্ড জুবলির অনুষ্ঠানও করেছি, সেখানে আমাদের ছাত্রছাত্রীরা ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে নাট্য উৎসব থেকে শুরু করে নানান ধরনের প্রোগ্রাম এবং সেই সঙ্গে আমরা একটা নতুন প্রোগ্রাম যেটা বর্তমানে ছাত্র অভিভাবক বা বাবা মায়ের সঙ্গে ছেলেমেয়েদের যে দূরত্ব তৈরি হচ্ছে সেই জায়গায় আমরা চেষ্টা করেছি তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন তৈরি করার, শ্রদ্ধার জায়গাটাকে ফিরিয়ে আনা। সে কারণে আমরা পিতৃ মাতৃ পূজন, বাবা মাকে ছেলেরা পুজো করছে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন আমরা করেছিলাম। প্রায় শতাধিক অভিভাবক এবং ছেলেরা অংশগ্রহণ করেছিল। তো শ্রেণীকক্ষের শৃঙ্খলা এবং পঠন পাঠনের পরিবেশ যাতে আমাদের ঠিক থাকে ধরনের একটা মনিটরিং সিস্টেম আছে আমাদের এখানে। ক্লাস মনিটর দুজন আছে যারা ক্লাসের শৃঙ্খলা দেখে, আমাদের ওয়াটসন মেম্বার দুজন আছে যারা ওয়াটার এবং স্যানিটেশন সিস্টেম, পরিচ্ছন্নতা, ক্লিননেস এগুলো দেখে, গার্ডেন ইত্যাদি। এছাড়া রয়েছে চাইল্ড ক্যাবিনেটের একজন করে মন্ত্রী যারা সমস্ত বিষয়গুলোকে কোঅর্ডিনেট করে আমার সঙ্গে। সেই সঙ্গে আমাদের সমস্ত জায়গায় সিসিটিভি মনিটরিংও রয়েছে। আমাদের একটা ভেষজ উদ্যান আছে আমাদের সামনে এবং আমাদের একেবারে পেছনেও আমরা একটা সুন্দর গার্ডেন করার চেষ্টা করেছি। আমরা ছাত্রছাত্রীদের মানসিক বিকাশে যেমন সাহায্য করছি সেই সঙ্গে সঙ্গে আমাদের লাইব্রেরি, ল্যাবরেটরি, স্মার্ট ক্লাসরুম, প্লেগ্রাউন্ড এদের শারীরিক বিকাশ এবং বৌদ্ধিক বিকাশের জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি। আমরা চাই আমাদের ছাত্রছাত্রীরা প্রকৃত মানুষ হয়ে উঠুক, আত্মকেন্দ্রিকতা থেকে তারা বেরিয়ে আসুক, সমাজের জন্য তারা কিছু ভাবুক। সেই কারণে আমরা শুধু সিলেবাস ভিত্তিক পঠন পাঠন নয়, আমরা ভ্যালু এডুকেশনের উপরেও ভীষণভাবে গুরুত্ব আরোপ করছি। যে মহামানবের নামাঙ্কিত আমাদের এই প্রতিষ্ঠান, সেই স্বামী বিবেকানন্দের কথায় এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ম্যান, অর্থাৎ শিক্ষাই পারে মানুষের সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে, আমরা সেই লক্ষ্যে ব্রতী হয়েছি।
1: বাকি এখনো আরো অনেক কথা জানার রয়েছে স্কুলের বিষয়ে, তার আগে চলুন ছাত্রছাত্রীদের সমবেত একটা উপস্থাপনা শুনে নিই।

0: স্কুলের বিষয়ে আরও কিছু কথা জানালেন বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক সুকুমার মাইতি।
1: নমস্কার, বিদ্যালয় চলমান জীবনের প্রতিচ্ছবি। এই ছবিতে রং দেওয়ার কাজ একজন শিক্ষকের। NEP 2020 অনুযায়ী এখন তো আর শিক্ষা দান করা হয় না, শিক্ষা একজন ছাত্র কিংবা ছাত্রীর মৌলিক অধিকার। একজন শিক্ষকের কাজ সেই অধিকার রক্ষার কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করা। প্রধান শিক্ষক মহোদয় বিচক্ষণতা এবং দৃঢ়তার সঙ্গে এই বিদ্যালয়কে গতিশীল জীবনের অংশ হিসেবে গড়ে তোলার কাজ করছেন। আমি কিংবা আমরা সেই গতিকে ধরে রাখার চেষ্টা করছি মাত্র। 1963 সালে প্রতিষ্ঠিত হওয়া এই বিদ্যালয়ের সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের অভিনন্দন জানাই। তারা চর্চার যে পথ তৈরি করেছিলেন সেই পথে চলতে চলতে বর্তমান সময়ের ছাত্রছাত্রীরা প্রথাগত পড়াশোনার বাইরে রেখায়, লেখায়, গানে, গল্পে, নাচে সমানভাবে এগিয়ে আসছে সামনের সারিতে। আমরা চেষ্টা করছি সেই চলাকে শৃঙ্খলায় বেঁধে বিদ্যালয়ের মানোন্নয়নের ধারাকে অক্ষত রাখতে। সেজন্য সোহাগের পাশাপাশি শাসনও করতে হয়, আমি ওদের মধ্যে বেঁচে থাকতে চাই। সম্প্রতি বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ উদযাপনের সমাপ্তি পর্বের অনুষ্ঠান শেষ হল। উল্লেখ্য, 2024 সালে আমাদের বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক বিভাগ কোএডুকেশনে উন্নীত হয়েছে। এর ফলে আমাদের বিদ্যালয়ের নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মান বেড়েছে। ওরা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে স্কুলের হয়ে প্রতিনিধিত্ব করে স্কুলের গৌরব বৃদ্ধি করেছে। ওদের সবারই আন্তরিকভাবে সামনের দিকে এগিয়ে চলার পথ সুন্দর হোক, এটা চাইব।
0: এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিচয় আলাদা করে দেওয়ার প্রয়োজন পড়ে না, ওদের প্রতিভাই সেই পরিচয় দেয়। কেন বলছি সেই কথা? ষষ্ঠ শ্রেণীর ছাত্র অঙ্কিত দেন্ডার আবৃত্তি শুনলে আপনিও সেটা বুঝতেই পারবেন।
2: জাতির নামে বজ্জাতি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। জাতির নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, ছুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নাই তো মোয়া। হুকোর জল আর ভাতের হাড়ি, ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকো।

0: দিলি তোরা এক জাতিকে 100 খান, এখনই দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মোড়া, মানুষ নাই আজ, আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া। জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারি ছোঁয়াছুঁয়ের ছোট্ট ঢিল, যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবি সে তো, যাক না সে জাত জাহান নামে রইবি মানুষ নাই পরোয়া।
1: স্কুলের ছাত্রছাত্রীদের কণ্ঠে আরো কয়েকটা গান শুনে নি।
2: নমস্কার, আমার নাম অন্তর্জিতা বেরা, আমি ক্লাস 12 এর

এই যে এতক্ষণ যত গান শুনলাম আমরা, তাতে তবলায় সঙ্গত কে করেছে জানেন? অষ্টম শ্রেণীর ছাত্র প্রীতম। হ্যাঁ, ও আমায় তবলা লহরা বাজিয়ে শুনিয়েছিল।

0: সাংস্কৃতিক দিক সম্পর্কে জানতে আর বাকি নেই। খেলাধুলার দিকের পরিচয়ও পাচ্ছিলাম সাজানো সমস্ত ট্রফিগুলো দেখে। বাকিটা বললেন শিক্ষক বিকাশ অধিকারী।
1: আমার যোগদানের সময়কার যে বিদ্যালয় আর এখনকার যে বিদ্যালয় তার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। যেহেতু আমি শারীরশিক্ষার শিক্ষক, তাই স্বাভাবিকভাবেই আমার খেলার মাঠ আমার কাছে অন্যতম বিচরণ ক্ষেত্র। বর্তমানে আমাদের এই বিদ্যালয়ে খেলাধুলায় জেলায় একটি বিশেষ স্থান অধিকার করেছে। ছাত্রছাত্রীরা এখানে বিভিন্ন শরীরচর্চায় বেশ উন্নত। যোগব্যায়াম, কাবাডি, খোখো, ভলিবল, ফুটবল, ক্রিকেট বিভিন্ন খেলাতে আমাদের বিদ্যালয়ে ভালোই স্থান অর্জন করেছে। বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সর্বদাই বলেন যে বিভিন্ন খেলাধুলা এবং বিভিন্নভাবে ছাত্রদের তাতে উন্নতি হয়। ওনার এই যোগ্য নেতৃত্বে যাতে বিদ্যালয় আরও অনেক উপরে উঠতে পারে, সেই বিষয়ে আমি অত্যন্ত আশাবাদী।
0: অবাক তো হতেই হয় ওদের কথা শুনলে, যেমনটা আমায় অবাক করেছিল ওদের যন্ত্রসঙ্গীতের প্রতি এত ভালোবাসা আর জ্ঞান।
2: নমস্কার, আমি সায়নী দাস, একাদশ শ্রেণী ছাত্রী।

0: বর্তমান ছাত্রছাত্রীদের বিষয় তো জানতেই পারছি, কিন্তু একজন প্রাক্তনীর কাছে তার স্কুলটা কেমন, চলুন শুনে নেওয়া যাক।
1: নমস্কার, আমি রিঙ্কি বর্মন, রামপুর বিবেকানন্দ মিশন বিদ্যা মন্দিরের প্রাক্তনী। যদিও 2026 সালের বিদ্যালয়ের সঙ্গে কাগজে কলমে সম্পর্ক ত্যাগ করেছি, কিন্তু মানবিক সম্পর্ক ত্যাগ হয়নি, তা হয়তো কোনো দিনও হবে না। আমরা কো এডুকেশনের প্রথম ব্যাচ, সেই অর্থে আমরা বিদ্যালয়ের স্মরণীয় মুহূর্তের সাক্ষী। আমরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে যথেষ্ট ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি। আমাদের অনুভূতিতে আমাদের বিদ্যালয় সেরা বিদ্যালয়। এখানে পড়াশুনোর সুন্দর পরিবেশ আছে, বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ শৃঙ্খল।

0: কলা আমাদের অনুপ্রাণিত করে। বিদ্যালয়ের শুধু প্রথাগত পড়াশুনো নয়, তার বাইরে খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ যথেষ্ট। বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ উদযাপনের অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। আমি আমার বিদ্যালয়কে ভালোবাসি। সবাইকে যথাযথ সম্মান জানাই, নমস্কার।
1: এরপর ওদের কণ্ঠে আরও দুটো গান ও আবৃত্তি শুনে নিয়েছিলাম।

0: বীর পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগি তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে, সন্ধে হলো সূর্য নামে পাটি, এলেম যেন জোড়া দীঘির মাঠে, ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানে যেন মানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলিম কোথা, আমি বলছি ভয় করো না মা গো, ওই দেখা যায় মরা নদীর শ্রোতা, চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে, দীঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে রে রে রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে, তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর, আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো।
1: ভালো থাকুক এমন প্রতিভারা, ভালো থাকুক এমন শিক্ষাঙ্গন, এভাবেই ভালো মানুষ গড়ার কাজে ব্রতী থাকুন এমন শিক্ষক শিক্ষিকারা। স্বামীজির স্মরণে ওদের সমবেত কণ্ঠে একটা প্রার্থনা সঙ্গীত শুনে শেষ হয়েছিল আমার রামপুর বিবেকানন্দ মিশন বিদ্যামন্দিরে কাটানো সেই দিনটা।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। প্রযোজনা শাহনাজ আব্দুর রফ।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: অখিল ভারতীয় কার্যক্রমে আজকের নাটক রানী দুর্গাবতী, রচনা যোগেশ ত্রিপাঠী, বাংলা রূপান্তর রফিউদ্দিন, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। নাটক রানী দুর্গাবতী।
3: সময়টা ষোড়শ শতক। চারদিকে অরাজকতা আর বিশৃঙ্খলার মধ্যে গড়কাটঙ্গা সম্ভবত একমাত্র রাজ্য ছিল যেখানে শান্তি বিরাজ করত এবং প্রজারা ছিল সুখী ও সমৃদ্ধ। গন্ডোয়ানার মহারাজ দলপত শাহ, তাঁর পত্নী দুর্গাবতী, পুত্র বীর নারায়ণ এবং রাজমাতা পদ্মাবতীকে সঙ্গে নিয়ে রাজকার্য সামলাতেন পরম দক্ষতায়। কিন্তু সময় কখনো কখনো খুবই নির্মম হয়ে ওঠে। রাজা দলপত শাহ হঠাৎ অসুস্থ হয়ে প্রাণ ত্যাগ করলেন। রানী দুর্গাবতীর উপর যেন বজ্রাঘাত হল।
4: শান্ত হও, শান্ত হও মা দুর্গাবতী, এভাবে কেঁদো না। তুমি যদি এমন করো, বীর নারায়ণকে সামলাবে কে?
5: রাজমাতা, রাজমাতা নিজেকে এখন সংযত রাখুন। রানীমা, রানীমা শান্ত হন আপনি, এখন ভেঙে পড়লে চলবে না আপনাদের।
4: সংযমের কথা অনেক সময় ভুলে যেতে হয় মহেশ ঠাকুর। আমার পুত্র চলে গেছে, দুর্গাবতী পতিহারা হয়েছে। এখন আমরা রাজমাতা আর রানী নই, একজন শুধু মা আর একজন স্ত্রী। আমাদের এখন একটু কাঁদতে দিন রাজপুরোহিত, কাঁদতে দিন।
5: ঈশ্বরের বিধান কেউ বদলাতে পারে না রাজমাতা, কিন্তু এখন তো সাহস আর দৃঢ় সিদ্ধান্তের সময়। রাজ্যের সুরক্ষা সম্মানের কাছে রাজবংশের ব্যক্তিগত সুখ দুঃখ বিলাসিতা মাত্র। শত্রুরা গন্ডোয়ানা ঘিরে ফেলেছে, এখন যদি আমরা দুর্বল হয়ে পড়ি সাম্রাজ্য পতন হতে বেশি সময় লাগবে না। তবে রাজমাতা, শুনছি নগরী আর আশেপাশের এলাকায় ঘোষণা করা হচ্ছে রানী দুর্গাবতী নাকি মহারাজের সঙ্গে সতী হবেন।
4: না, এমনটা কখনোই হবে না। কে কে করেছে এই ঘোষণা?
6: রাজপুরোহিত মশাই, আমি সতী হব না। মন প্রাণ দিয়ে আমি পতিকে মেনেছি, তার অপূর্ণ স্বপ্নগুলো সম্পূর্ণ করার দায়িত্ব এখন আমার। আমাকে আশীর্বাদ করুন রাজমাতা, আপনার পুত্রের অবর্তমানে আপনার দুর্গাবতী যেন মাতৃভূমির সুরক্ষা আর সম্মানের জন্য সমর্পিত থাকে।
7: প্রণাম রাজমাতা।
4: কি ব্যাপার দেওয়ান আধার সিং?
7: রাজমাতা, মালোয়ার মিয়া বায়েজিদ বাজবাহাদুর খান আমাদের উপর আক্রমণ করেছে।
4: কি বললে? আক্রমণ করেছে? তার পিতা সুজাত খানের কবরের মাটি এখনো শুকায়নি, এখনো ৪০ দিনও হয়নি, এর মধ্যেই তার মত পাল্টে গেল। মা দুর্গাবতী,
6: বলুন রাজমাতা।
4: এখনই ভুলে যাও যে তুমি মহারাজ দলপত শাহের সদ্য বিধবা, তুমি গোন্ড রাজ্যের রানী, রানী দুর্গাবতী। কর্তব্য স্থির করো।
6: বেশ দেওয়ানজি,
7: আদেশ করুন রানীমা।
6: বাজবাহাদুরের প্রতিটা ইঁটের জবাব আমরা পাথর দিয়ে দেব। অবিলম্বে সৈন্য পাঠানোর ব্যবস্থা করুন।

0: আমি নিজে থাকব যুদ্ধক্ষেত্রে।
1: যথা আজ্ঞা রানীমা।
2: রানী দুর্গাবতী তাঁর সৈন্যবাহিনী নিয়ে নিঃশব্দে অবস্থান নিলেন পাহাড়ের কোলে। বাজবাহাদুরের সৈন্যদল সেখানে এসে পৌঁছতেই অতর্কিত আক্রমণ হল তাদের উপর। রানী দুর্গাবতীর বীরত্ব ও সামরিক কৌশলের কাছে পরাস্ত হন বাজবাহাদুর। তাকে বন্দী করা হয়। অবশেষে চূড়ান্তভাবে সতর্ক করে তাকে মুক্তি দেন রানী দুর্গাবতী। ফিরে আসেন প্রাসাদে।
3: বাজবাহাদুরকে ছেড়ে দিলে কেন দুর্গাবতী? এরপর সে যদি আরো মারাত্মক হয়ে ওঠে,
0: তাহলে আমরাও বহুগুণ মারাত্মক হয়ে উঠব রাজমাতা। তাকে এবারের মতো ক্ষমা করে আমি একটা ধর্ম পালন করেছি।
3: দেওয়ান আধার সিং,
1: বলুন রাজমাতা।
3: রানীর সতী হবার ঘোষণার পেছনে কারা ছিল আপনি কি তা জানতে পেরেছেন? চুপ করে আছেন কেন, বলুন।
1: ক্ষমা করবেন রাজমাতা, এই সব কিছু কুমার চন্দ্র শাহের নির্দেশে হয়েছিল।
3: চন্দ্র শাহের নির্দেশে? বড় ভাইয়ের মৃত্যুর পর কুমার চন্দ্রের এই জঘন্য কাজের উদ্দেশ্য আমি বুঝতে পেরেছি। তার উদ্দেশ্য কখনো সফল হবে না দেওয়ানজি।
1: বলুন রাজমাতা।
3: আমাদের সতর্ক থাকতে হবে। রাজকুমার বীর নারায়ণকে সিংহাসনে বসানোর সময় চন্দ্রশাহ যদি কোনো চক্রান্ত করে, তবে তাকে গ্রেপ্তার করতে হবে।
1: যথা আজ্ঞা রাজমাতা।
4: এই দিন মহারানী, রাজকুমারকে পাগড়ি পরিয়ে দিন।
5: দাঁড়ান রাজপুরোহিত, মহারাজ দলপত শাহের পর আমি তার ছোট ভাই চন্দ্রশাহ এই সিংহাসনে বসার অধিকারী, অন্য কেউ নয়।
3: না কুমার চন্দ্রশাহ, সিংহাসনে বীর নারায়ণই বসবে।
5: সে এখনো নাবালক, কে রাজ্যকে রক্ষা করবে, কে রাজকার্য সামলাবে? মা
3: মা নয়, আমাকে রাজমাতা বলো। আর শোনো, রাজ্যের দেখাশোনা করবে রানী দুর্গাবতী, সেই কাজে সক্ষম। পতি বিয়োগে সে যখন কাতর, তোমরা তাকে নিয়ে মজা করছিলে, সে তখন চলে গেল বাজবাহাদুরের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে এবং জয়ী হয়েই ফিরল। রাজ্যে অনেক দুর্গ, অনেক সরোবর তৈরি করেছে রানী দুর্গাবতী, রাজ্য পালনের উপযুক্ত সে।
5: কিন্তু রাজমাতা, কোনো নারীর যুদ্ধক্ষেত্রে যাওয়া আমাদের ঐতিহ্য নয়। একজন একজন বিধবার উচিত শিষ্টাচার মেনে পর্দানসীন হওয়া।
0: তেমন পর্দা আমি করতে চাই না দেবরচন্দ্র শাহ, হাতির পিঠে বসে আমি ঘোমটা দিতে চাই না।
5: মানে?
0: আমি এই রাজসভাতেই বসব, আর মুখ না ঢেকেই বসব। যখন দরকার হবে পুরুষের পোশাকও পরব, আর হ্যাঁ, বরাবরের মতো যুদ্ধের সময় আমি যুদ্ধক্ষেত্রেই থাকব। রানী দুর্গাবতী আমি। বড় দায়িত্ব পালনের জন্য ছোটখাটো নিয়ম তো ভাঙতেই হবে।
5: এই সব কিছুতেই সহ্য করব না। আমি মহারাজ সংগ্রাম শাহের পুত্র।
0: আমিও মহারাজ সংগ্রাম শাহের পুত্রবধূ এবং চান্দেলের রাজা কীর্তি সিং এর কন্যা, এ কথা আপনিও ভুলে যাবেন না।
5: তাহলে শুনুন রাজমাতা, আপনি যদি আমাকে সিংহাসনে না বসান, তবে সেনা বিদ্রোহের জন্য পরে আমাকে দোষ দেবেন না।
3: তাই নাকি? কে বিদ্রোহ করবে আমিও তাহলে দেখি দিওয়ানজি।
6: এমনটা হবে না কুমার চন্দ্র শাহ, মহারাজ দলপত শাহ পরলোক গমন করেছেন, এখন রাজমাতার আদেশ পালন করাই গোণ্ড রাজ্যের ধর্ম।
3: রাজ্যের কল্যাণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রানী দুর্গাবতী দক্ষতার সঙ্গে রাজ্য পরিচালনা করতে পারেন, তাই তিনি এখন দায়িত্বপ্রাপ্ত।
6: যে কেউ এই সিদ্ধান্তের বিরোধিতা করবে তাকে রাজ্যের এবং রাজবংশের শত্রু বলে গণ্য করা হবে। সৈন্যগণ, চন্দ্রশাহ আর তার সঙ্গীদের বন্দী করো।
5: আমাকে বন্দী?
0: কুমার চন্দ্রশাহ, আপনি আমার সতী হবার গুজব ছড়িয়ে রাজ্যকে নেতৃত্বহীন করতে চেয়েছিলেন, বীর নারায়ণের রাজ্যাভিষেকের বিরোধিতা করে আপনি রাজমাতা পদ্মাবতীর আদেশ অমান্য করেছেন।

0: অন্য কেউ হলে এই অপরাধের শাস্তি হতো মৃত্যুদণ্ড, কিন্তু আপনি গৌণ্ড রাজবংশের উত্তরসূরি, তাই আপনাকে শুধু দেশ থেকে নির্বাসন দেওয়া হচ্ছে। যদি আর কখনো এই গৌণ্ড রাজ্যে পা রাখেন, তবে একজন সাধারণ দেশদ্রোহীর সঙ্গে যা করা হয় আপনার সঙ্গেও তাই করা হবে। সৈন্যগণ, একে পূর্ণ সম্মানের সঙ্গে গৌণ্ড রাজ্য থেকে বের করে দাও।
1: জয়।

0: চন্দ্রশাহ নির্বাসিত হলেন, আর রানী দুর্গাবতী বালক বীরনারায়ণকে সিংহাসনে বসিয়ে রাজ্য শাসন করতে লাগলেন। একইভাবে তখন দিল্লিতে বৈরাম খাঁ বালক আকবরকে দিল্লির মাসনাদে বসিয়ে সালতানাত পরিচালনা করছিলেন। কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়া সাম্রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষা এবং বৈরাম খানের কূটকৌশল থেকে শিক্ষা নিয়ে আকবর তাঁর বালক সুলভ সরলতা হারিয়ে ফেলেছিলেন। 18 বছর বয়সের আগেই তিনি শাসক হিসাবে পরিণত।
1: শাহিনশাহ হিন্দুস্তান জিল্লে ইলাহি জিল্লে সুবহান।

0: বলো বীরবল।
1: জিল্লে ইলাহি, গণরাজ্যের রানী দুর্গাবতী বাজবাহাদুরকে পরাজিত করেও তাঁর প্রাণ রক্ষা করেছেন। রানী দুর্গাবতীর বীরত্বের সঙ্গে মহত্বের কথাও এখন সবার মুখে মুখে।
0: বীরত্ব সেই সঙ্গে মহত্ব। তুমি জানো বীরবল, আমি জালাল উদ্দিন মোহাম্মদ আকবর। অন্য কারো বীরত্ব বা মহত্বের গল্প পছন্দ করি না। বিজয়নগর অনেক দক্ষিণে, সে ব্যাপারটা পরে দেখা যাবে, কিন্তু মেবারের রানা প্রতাপ আর গণ্ডের এই বিধবা দুর্গাবতীকে আমার শাসন ব্যবস্থায় যুক্ত করা একান্ত জরুরি।
1: হুজুর, গণ্ড একটা ছোট আর শান্তিপূর্ণ রাজ্য, তাদের থেকে আমাদের কোনো বিপদ নেই।
0: বিপদ সীমান্তের নয় বীরবল, বিপদ ইতিহাসের। আমি অন্য কারো মহত্বের ছায়া বাঁচতে পারি না।
1: ঠিকই জানাবো না, কিন্তু
0: লোকে বলতো আমি নাকি ছেলে মানুষ। আমি বৈরাম খানকেও পিছনে ছুঁড়ে দিয়েছি, যিনি আমাকে আঙুল ধরে হাঁটতে শিখিয়েছেন। মহান হতে চাইলে এটা করতেই হবে, না হলে লোকে তাকেই মহান বলবে। লোকে বলবে বৈরাম খানই আকবরকে গড়ে তুলেছেন, তাকে সম্রাট বানিয়েছেন, নয়তো সে এর যোগ্য ছিল না।
1: কোনো রাজা আপনার অধীনতা স্বীকার না করলে
0: আমি তাকে ধূলিসাৎ করে দেব। তার নামটা কেউ
2: জাহাপানা? রতনপুরের রাজা কল্যাণ শাহী আপনার সাক্ষাৎ প্রার্থী।
0: সাক্ষাৎ প্রার্থী? দেখা করতে এসেছে নাকি কিছু চাইতে এসেছে? আচ্ছা, রতনপুরটা কোথায়?
1: জাহাপনা, গোন্ড রাজ্যের দক্ষিণ পূর্ব সীমান্তে রতনপুর রাজ্য।
0: ও, তাহলে নিশ্চয়ই দুর্গাবতীর বিরুদ্ধে কোনো পরামর্শের জন্য এসেছে। আচ্ছা বীরবল, এখানকার রাজাদের অন্য অন্য রাজার ওপর এত ঈর্ষা কেন বলতো? ডাক ওই রাজাকে, কি বলার আছে শুনি।
2: রতনপুরের রাজা কল্যাণ শাহী হাজির হউন।
3: জাহাপনার গৌরব চিরজীবী হোক।
0: বসুন, বলুন কি জন্য এসেছেন কল্যাণ শাহী।
3: জাহাপনা, গোন্ড রাজ্যের রানী দুর্গাবতী বাজবাহাদুরকে পরাজিত করার পর থেকেই
0: আমরা জানি, এমন কিছু বলুন যা আমরা জানি না।
3: হ্যাঁ জাহাপনা, হ্যাঁ,

0: তখন থেকেই প্রতিবেশী রাজ্যগুলো, মানে আমরা, তাকে নিয়ে খুব ভয়ে আছি। যে কোনো সময় আমাদের উপর আক্রমণ করতে পারে।
1: তাই যদি হতো তাহলে সে এতদিনে মালওয়া আক্রমণ করে ফেলত।
2: ঠিক বলেছেন হুজুর।
0: মালওয়া আক্রমণ না করে সে নিজেকে মহান প্রমাণ করতে চায় জাহাপনা। আসল সত্যিটা হলো সে মুঘল সালতানাত দখল করার প্রস্তুতি নিচ্ছে।
1: আচ্ছা, তা কার শক্তিতে?
0: প্রথমত সে তার নিজের শক্তিতে খুবই গর্বিত, আর দ্বিতীয়ত তার একটা বিশেষ হাতি আর একজন বিশেষ পরামর্শদাতা আছে।
1: তাই?
0: হুম।
1: তাহলে সে দুটোকে আমাদের দরবারে হাজির হবার ফরমান পাঠানো হোক। কি হয়েছে বীরবল, তুমি চুপ করে আছো কেন?
2: আলিজা, আমার ভয় হচ্ছে সে হয়তো বোকামি করে আপনার হুকুম অমান্য করে ফেলবে।
1: তাহলে তো ভালোই হবে বীরবল, আমরা গোন্ডকে গুঁড়িয়ে দেবার সরাসরি একটা অজুহাত পেয়ে যাব। হিন্দুস্থানের এক মহান রাজ্যের মহান রানীর মহত্ত্ব প্রমাণের আগেই সব শেষ হয়ে যাবে। গোন্ড রাজ্যে দূত পাঠাও।
3: মহারানী, মুঘল সম্রাট আকবরের বার্তা নিয়ে এই দূত এসেছেন আপনার কাছে।
4: প্রণাম মহারানী। সালতানাতে হীন শাহেনশা আকবর আপনার জন্য একটা উপহার পাঠিয়েছেন, আর আপনাকে, আপনার দুর্লভ হাতি সারমান, এর সঙ্গে আপনার উপদেষ্টা আধার সিংকে দিল্লির দরবারে পাঠাতে বলেছেন।
5: আপনার হাতের থালায় কাপড়ে ঢাকা ওটা উপহার নাকি? কি আছে ওতে?
4: এই যে দেখুন, একটা সোনার তৈরি খাঁচা। তিনি আরো বলেছেন, নারীর কাজ রাজ্য শাসন করা বা যুদ্ধক্ষেত্রে যাওয়া নয়, তার উচিত অন্দর মহলে থাকা।
5: অনুগ্রহ করে আপনি এখন অতিথিশালায় বিশ্রাম নিন দূত, আমাদের উত্তর সঙ্গে নিয়ে যাবেন।
4: আপনার ইচ্ছাই পূর্ণ হোক মহারানী।
5: জালালুদ্দিন আকবরের এত বড় ধৃষ্টতা যে সে আমাদের প্রিয় হাতি সারমান আর আপনাকে দাবি করছে আধার সিং, এত উদ্ধত্ত!
3: উনি তো এটাই করেন মহারানী, দুর্বল রাজ্যগুলোকে ভয় দেখাতে এমন কৌশলই উনি ব্যবহার করেন।
5: জালালুদ্দিন আমাকে খাঁচা পাঠিয়েছে তার অধীনতা মেনে নেওয়ার ইঙ্গিত দিয়ে। সে আমাদের সোনার খাঁচায় বন্দি করতে চায়।
3: আপনি ঠিকই অনুমান করেছেন মহারানী।
5: আধার সিং, ওই মুঘল দূতকে জানিয়ে দিন সত্বর আমরা বাদশাহের অনন্য উপহারের প্রতি উপহার পাঠিয়ে দেব, আর বাদশাহকে যেন সে বলে গোন্ড একটা স্বাধীন রাজ্য, কারো গোলাম নয়।
3: মহারানী, আমরা এখন যদি চুপ করে থাকি তা আমাদের কাপুরুষতা হবে।
1: উত্তরই বা কি পাঠাবেন মহারানী?
5: একটা ধুমকি তৈরি করা হোক, সেটাও খাঁটি সোনার। উনি পিঞ্জরা পাঠিয়েছেন, আমরা পিঞ্জ না পাঠাব, তুলো ধোনা আর কাপড় বোনার ধুমকি। তাতে এই বার্তা যাবে, উনি যেন গোন্ডোয়ানার দিকে নজর না দেন, না হলে সারা জীবন বসে বসে তুলো ধোনা ছাড়া অন্য কোনো কাজ আর তার থাকবে না।
1: তাই বলে ওনার ধুমকি?
5: হুম, ঠিক ওই খাঁচার সমান ওজনের, একরতি কম না, একরতি বেশিও না। জালালুদ্দিন যেন বোঝে গোন্ডে রানী ভিখিরি নয় যে তাকে সোনা দিয়ে বশ করা যায়।
1: কে সেটা নিয়ে দিল্লি যাবে?
3: আমি যাব, যদি মহারানী তা উচিত মনে করেন।
5: হুম হুম, এটাই উচিত হবে। ওই দাম্ভিক মানুষটাকে ধুমকির আসল অর্থটাও তো বোঝানো দরকার, অবিলম্বে ব্যবস্থা করুন।
3: যথা আজ্ঞা মহারানী।
6: জাহাপানার জয় হোক। জাহাপানা, গোন্ড রাজ্যের মন্ত্রী আধার সিং এসেছেন, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান।
1: এসেছে, তাকে ভিতরে নিয়ে এসো।
3: প্রণাম জাহাপানা।
1: আসুন আসুন, আপনি তাহলে আধার সিং?
3: আগে হ্যাঁ জাহাপানা, এক ছোট রাজ্যের ছোট একজন কর্মকর্তা।
1: হ্যাঁ, অনেক নাম শুনেছি আপনার, বলুন।
3: আপনি আমাদের মহারানীর জন্য একটা উপহার পাঠিয়েছিলেন, তিনিও আপনার জন্য এই বিশেষ উপহারটা পাঠিয়েছেন।
1: তাই? তা কি

0: কাছে এই কাপড়ে ঢাকা থালায় উপহার পেশ করা হোক।
1: হ্যাঁ জামাপানা, এই যে।
0: কি ওটা?
1: এটা পিঞ্জ না হুজুর, ধুনকি। তুলোকে সুতো করার আগে এটা দিয়ে পেটানো হয়।
0: ধুনকি? তাও আবার সোনার। বীরবল, এই ধুনকির মানে কি? কি হলো বীরবল?
2: আলিজা, মানে মহারানী দুর্গাবতী ইঙ্গিত দিয়েছেন গোন্ড জয়ের স্বপ্ন ত্যাগ করে আপনি স্ত্রীলোকদের মতো তুলো ধুনে সুতো কাটতে শুরু করুন। অবশ্য এর অন্য অর্থ থাকতে পারে।
0: সেটা কি?
2: আপনি যদি গোন্ড আক্রমণ করেন সে আপনাকে বন্দি করবে এবং অন্যান্য কয়েদিদের মতো আপনাকেও তুলো ধুনবার কাজ দেবে।
3: এত স্পর্ধা!
0: মনে হচ্ছে গোন্ড রাজ্যে প্রচুর সোনা আছে।
1: আপনি ঠিকই বলেছেন শাহেনশাহ, গোন্ড রাজ্যে সোনাও আছে শৌর্যও আছে। আমাদের রাজ্য করলার মতো, যে আমাদের খাবার চেষ্টা করবে তার মুখ তেতো হয়ে যাবে।
0: যুদ্ধের জন্য তোমরা প্রস্তুত হও আর ফিরে গিয়ে দুর্গাবতীকে সত্তর এই খবর জানাও।
1: দুর্গাবতী নয়, মহারানী দুর্গাবতী বলুন আলিজা।
0: দুর্গাবতী আবার মহারানী? যাও, তুমি এখন যেতে পারো।
1: যাচ্ছি আলিজা। আদা
0: আসফ খা, আসফ খা, যুদ্ধের দামামা বাজা। আমার গোন চাই গন্ডে।

0: যুদ্ধ শুরু হয়ে গেল নরাই নালার কাছে, ভয়ঙ্কর এক যুদ্ধ। রানী দুর্গাবতী 3,000 সৈন্য নিয়ে গেরিলা যুদ্ধের মাধ্যমে প্রথমে পরাস্ত করলেন বিশাল শত্রুবাহিনীকে। সংকীর্ণ গিরিপথে হাজার হাজার মুঘল সৈন্যকে নির্বিচারে হত্যা করল গণ্ড বাহিনী। মুঘল সেনাপতি আসফ খাঁ আতঙ্কিত হয়ে অবশিষ্ট সৈন্যদের নিয়ে পালিয়ে গেলেন। কিন্তু পরদিন 1564 সালের 24শে জুন আবার ফিরে এলেন সৈন্য নিয়ে।
1: মহারানী, মহারানী, মহারানী, মহারানী বিপদ এসে গেছে, বিপদ এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, আসফ খাঁ তার সমস্ত কামান পাহাড়ের মুখে নিয়ে এসেছে। সামনে অনেক কামান দেখতে পাওয়া যাচ্ছে।
2: কত বড় ভুলই না আমরা করে ফেলেছি। আহা, কাল রাতেই আমরা যদি আক্রমণ করতাম তাহলে ওদের বিনাশ করতে পারতাম। আজ কামান আনবার আর কেউ থাকতো না। ওহো, যাক, এখন আর সে কথা ভাবার সময় নেই মহেশ ঠাকুর, ঝাঁপিয়ে পড়তে হবে। বীর সেনারা, আক্রমণ করো। সাহস হারিও না আমার বীর সেনারা, ওদের কিছু তীরন্দাজ উপরে উঠে আসছে, তাদের নিশানা করো, তাদের।
3: সৈন্যরা, সৈন্যরা বেশকরি তৈরি করো, মহারানীকে সুরক্ষিত পালকিতে তুলে দূরকে নিয়ে যাও। মহারানী, মহারানী, আপনি আসুন, আসুন মহারানী।
2: না না না, আমি যুদ্ধক্ষেত্র ছেড়ে কোথাও যাব না
3: মহারানী।
2: আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব। ওই জালালউদ্দিন যেন বুঝতে পারে সে কার মুখোমুখি হয়েছিল। দাও দাও দাও দাও আমাকে।

0: অনুপ দাও, সর দাও দাও,
1: মরে মরে নি, আপনি কষ্ট হচ্ছে, মরে নি,
0: সব চাপসা দেখছি কেন,
1: মরে নি,
0: কে কে তুমি, কে আমার সামনে,
1: আমি আমি আপনার সেবক আদর সিং,
0: আদর সিং, আদর সিং, আমার শরীর থেকে মনে হয় অনেক রক্ত বেরিয়ে গেছে, আমি আমি নিস্তেজ হয়ে পড়ছি, ওদের সেনাবাহিনী আমাদের দিকে এগিয়ে আসছে, আদর সিং, ওই ওই মুঘলরা আমাকে বন্দি করে অপমান করার আগে আমার এই ছোড়াটা নিয়ে আপনি নিজের হাতে হাতে আমাকে হত্যা করুন, আদর সিং, আমাকে বীরের মৃত্যু দিন,
1: আমি করতে পারবো
0: না, আদর সিং, আপনারা কি চান গুন্ডের রানী মুঘলদের মুঘলদের হাতে বন্দী হোক, অপমানিত হোক, আপনি পারবেন, পারবেন আমার সম্মান বাঁচাতে? না পারলে গন্ডের মেয়ে নিজেই নিজের সিদ্ধান্ত নিতে জানে, তাহলে তাহলে এই এই আমি
1: করলেন মহারানী, নিজের বুকে নিজেই
0: সব সময় আমি বিশ্বাস করেছি জীবন আর মৃত্যুর মাঝে কোনো দেয়াল দেয়াল নেই, মৃত্যু অনন্ত জীবনেরই একটা ছোট্ট অংশ, হে মাতৃভূমি, হে আমার গন্ডোয়ানা, তোমার তোমার জয়।

অখিল ভারতীয় কার্যক্রমে নাটক রানী দুর্গাবতী এখানেই শেষ হল। রচনা যোগেশ ত্রিপাঠী, বাংলা রূপান্তর রফিউদ্দিন। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন রাজমাতা সুরঞ্জনা দাশগুপ্ত, রাজপুরোহিত শ্যাম বন্দ্যোপাধ্যায়, আধার সিং কৌশিক বন্দ্যোপাধ্যায়, চন্দ্র শাহ দীপঙ্কর দাস, আকবর দিব্যেন্দু দত্ত, বীরবল সোমনাথ চৌধুরী, দূত দীপঙ্কর ভট্টাচার্য ও রানী দুর্গাবতী স্বাতী বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা প্রসেনজিৎ নন্দী। নাটকটি প্রযোজনা করেছেন ডক্টর মানস প্রতিম দাস।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন ম্যান্ডোলিনে লোকসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন শিল্পী শুভম কাঞ্জিল।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন ছায়াছবির গান। প্রথম গানটি শুনবেন আজও অর্থাঙ্গিনী ছায়াছবি থেকে, শিল্পী রাপূর্ণা ভট্টাচার্য।

শুনছেন অভিমান ছায়াছবি থেকে পাপন এবং অন্তরা মিত্রের দ্বৈত কণ্ঠের পর এবারের গানটি শুনবেন সৃজিতা মিত্র ও দেবায়ন বন্দ্যোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ছায়াছবির গানের পর এবারে শুনবেন আধুনিক গান। প্রথম গানটির শিল্পী সুতপা ভট্টাচার্য।

আধুনিক গানের অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হলো। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

বিভাগ ও কিংসু ঘোষ। দুপুর ১২টায় গীত উপস্থাপনায় মিতালী সেনগুপ্ত, ১২:১৫ লোকগীতি শিল্পী সুশ্রীতা কুণ্ডু, ১২:৩৩ উনজমির দুন ফসল উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক, ১টায় নির্বাচিত লোকগীতি, ১:৪৫ মহিলা মহল উপস্থাপনায় সঙ্গীতা দত্ত, ২:৩০ ছায়াছবির গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশন বিকেল ৫টায় হ্যালো ক্রীড়াঙ্গন উপস্থাপনায় শুভজিৎ সরকার, ৫:৩০ বিদ্যার্থীদের জন্য। একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করবেন সুভাষগ্রাম নবতারা বিদ্যালয়ের শিক্ষক প্রশান্ত মণ্ডল ও তার দুইজন শিক্ষার্থী। ৬:০৫ সাঁওতালি অনুষ্ঠান। ৬:৩৮ কৃষি কথার আসর। প্রথমে শুনবেন আমন ধানের মূল জমির পরিচর্যা, এ বিষয়ে জয়দীপ বসুরায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। এরপর উদ্যান চাষে ফসল বৈচিত্রায়ন, অধ্যাপক তপন কুমার মাইতির সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। ৭:৩০ সমীক্ষা। ৮:০০ বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা লাইভ ফোন ইন অনুষ্ঠান, বিষয় ব্রেইন টিউমারের লক্ষণ ও তার চিকিৎসা। অতিথি ডাক্তার বিমান কান্তি রায়ের সাক্ষাৎকার নেবেন শর্মিষ্ঠা সরকার। ৯:০০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অর্ঘ্য চক্রবর্তী। ৯:৩০ আবৃত্তির আসর, রবীন্দ্র কবিতার আবৃত্তি উপস্থাপনায় বরুণ দাস। ৯:৪৫ সময়ের আয়না প্রযোজনা অসীম রায়। ১০:০০ বাংলা ছায়াছবির গান। ১০:৩০ ম্যান্ডোলিন বাজিয়ে শোনাবে শিল্পী সায়ন চট্টোপাধ্যায়। ১০:৫০ ঝুমুর দেবনাথের কণ্ঠে শুনবেন শ্যামাসঙ্গীত। ১১:১০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি শিল্পী গোরাচাঁদ বাগ। এরপর সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন ৬:১৫ সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী বকুল চট্টোপাধ্যায়। ৬:২৫ রবীন্দ্রসঙ্গীত ত্রিবেণীর শিল্পীবৃন্দের পরিবেশনায়। ৬:৩৫ ধারাবাহিক রামচরিত মানুষ পর্ব ১১৭। ৬:৪৫ ভক্তিগীতি শিল্পী ঝুমুর দেবনাথ। ৭:১০ যুববাণীর অনুষ্ঠান। ৮:৩০ আধুনিক গান শিল্পী মিতালী সেনগুপ্ত। ৮:৫০ ম্যান্ডোলিন শিল্পী সায়ন চট্টোপাধ্যায়। ৯:১০ রাশধারা উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য। ১০:১৫ অঞ্জুমান। ১১:০০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। ২:১২ সুরভি। ১২:২০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। ২:৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অর্ঘ্য চক্রবর্তী। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশন বিকেল ৫:১০ আধুনিক গান শিল্পী মিতালী সেনগুপ্ত। ৫:২০ উর্বশী। ৬:১০ হিন্দি বার্তা। ৬:৩০ গুলগুলসন। ৭:১০ শিল্প সংলাপ। পোর্ট্রাস্ট অফ ইন্ডিয়ার বিবর্তন নিয়ে মিতালী ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটব্যাল। ৭:৩০ দর্পণ। ৮:০০ হিন্দি ছায়াছবির গান। ৮:১৫ পার্লামেন্ট পর্যালোচনা। ৮:৩০ রানা রঙের গান। ৯:১৬ স্পটলাইট। ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। ১১:১০ হিন্দি ছায়াছবির গান শুনলেন। ২০শে জুলাই ২০২৬ সোমবারের অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ প্রধানত মেঘলা থাকবে, ২-১ পশলা বৃষ্টি অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ
97%, সর্বনিম্ন 73%। মৎস্যজীবীদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা।

শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:16 হয়ে 59 সেকেন্ড। জয় হিন্দ।